0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: সময় একদম শেষের দিকে, তাই বিদায় নেব আজকের আনন্দধ্বনিতে। মূলত শুনলাম শরতের গান, একটি দুটি প্রেম ও পূজা পর্যায়ের গান। আজকের আনন্দধ্বনির শেষ শিল্পী রমা মণ্ডল, তার গানের সাথে সাথে আজকে আমি তপারতি এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, শুনতে থাকুন 107 MHz FM রেইনবো।

আকাশবাণী মৈত্রী শুরু হলো প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 27 সেকেন্ড, বাংলাদেশের সময় সকাল 6:32 হয়ে 28 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী, মৎস্যজীবীদের জন্য ঘোষণা। পশ্চিমবঙ্গের নদী ও সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান, আগামী ২৪ ঘন্টায় আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাদের জন্য কোনো আগাম সতর্কবার্তা নেই। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে ৫০৫ মিটারে, অর্থাৎ ৫৯৪ কিলোহার্টজে।

যদি জিজ্ঞাসা করা যায় যে কোন অনুরাগ সম্পূর্ণরূপে নির্বিষ, তবে তাহার এক উত্তর এই যে ঈশ্বরানুরাগ। তা ভিন্ন আর আর সমস্ত অনুরাগই জগৎ সংসারকে দুই পক্ষে বিভক্ত করে, আত্মপক্ষ এবং পরপক্ষ। কারো কাছে আমিটি কেবল আপনার, আর সকলেই পর। কারো কাছে আমিটি, স্ত্রীটি, পুত্রটি, কন্যাটি, ভাইটি, ভগ্নিটি পর্যন্ত আপনার, তদ্ভিন্ন আর সকলেই পর। কারো কাছে আমিটি হইতে আপনার স্বজাতি পর্যন্ত আপনার, তাহার ওদিকে সকলেই পর। কারো কাছে আমিটি হইতে স্বদেশ পর্যন্ত আপনার, তাহার ওদিকে সকলেই পর। এই প্রণালীতে লোকে অনুরাগ সোপানে নিচের নিচের পৈঠা হইতে উপরের পৈঠায় পদার্পণ করিতে থাকিলে তাহার আত্মপক্ষ ক্রমশই বিস্তার লাভ করিতে থাকে, তাহাতে আর ভুল নাই। কিন্তু পক্ষী শাবক যতদিন না মুক্ত আকাশে উড়িতে শেখে, ততদিন তাহার পক্ষ বিস্তারের প্রকৃত সার্থকতা হয় না, ততদিন তাহার উত্থানের সঙ্গে পতন জোড়া লাগানো থাকে। লোকে যতদিন না ঈশ্বর অনুরাগের মুক্ত সমীরণে উত্থান করে, ততদিন তাহার আত্মপক্ষের সঙ্গে একটা না একটা পরপক্ষ জোড়া লাগানো থাকিতেই যায়। ততদিন হয় এ বাড়ির দ্বারের সম্মুখে ও বাড়ি, নয় এ জাতির দ্বারের সম্মুখে ও জাতি, নয় এ দেশের দ্বারের সম্মুখে ও দেশ। অষ্টপ্রহর চক্ষু রাঙাইয়া দাঁত মুখে চাইতে থাকে। কেবল ঈশ্বর অনুরাগের পয়টায় জগৎশুদ্ধ সকলেই আত্মপক্ষীয়, সেখানে পরপক্ষের মূলেই দাঁড়াইবার স্থান নাই। ইহার কারণ এই যে স্বদেশীয় রাজ্যের বাহিরে যেমন বিদেশীয় রাজ্য, ঈশ্বরের রাজ্যের বাহিরে তাহার সেরূপ কোনো প্রতিপক্ষের রাজ্য স্থান পাইতে পারে না। যেহেতু ঈশ্বর আত্মপর, সমস্ত ব্যাপিয়া, সমস্তেরই মূলে এবং সমস্তেরই অভ্যন্তরে অবস্থিতি করিতেছেন, এই জন্য ঈশ্বর অনুরাগী ব্যক্তির একটি প্রধান পরিচয় লক্ষণ এই যে ত্রিজগতে কেহই তাহার পর নহে। জগৎ সংসারের মধ্য হইতে একটি

কোনো ব্যক্তি অথবা একটা কোনো পরিবার বা জাতি বা দেশ বাছিয়া লইয়া তাহাতে বিশেষরূপে আসক্ত হওয়ার নামই লোকে জানে অনুরাগ বন্ধন। কিন্তু যে বিশ্বব্যাপী অনুরাগ কাহাকেও না বাছিয়া সকলেরই প্রতি সদ্ভাবের ক্রোর প্রাতিয়া দেয়, তাহাকে চক্ষের সমক্ষে বিরাজমান দেখিলেও খুব একজন পাকা জহরি ব্যতীত যে সে লোকে তাহাকে চিনিতে পারে না। তাহার মুখের পানে তাকাইয়া লোকে ভাবে যে এ আবার কিরূপ অনুরাগ, সকলকে ছাড়িয়া একজনকে ভালোবাসার নামই তো আমরা জানি ভালোবাসার পরাকাষ্ঠা। সকলকে ভালোবাসা আবার কিরূপ? সকলকে ভালোবাসা আর কাহাকেও ভালো না বাসা দুই সমান, এ তো অনুরাগ নহে, এ এক প্রকার বিরাগ। একে আমরা বৈরাগ্য বলিতে পারি, অনুরাগ কোনো মতেই বলিতে পারি না। বাস্তবিক এই কারণেই ঈশ্বর অনুরাগের নাম হইয়াছে বৈরাগ্য।

সুচিন্তন। অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। আকাশবাণী মৈত্রী এখন শুনবেন প্রথম আলো অনুষ্ঠানে সুবদ্ধ সঙ্গীত। আর আজ সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন ছায়া ভৈরব এবং গান্ধারী রাগে খেয়াল, শিল্পী রাকা মুখোপাধ্যায়। এখন খেয়াল।

প্রথম আলো অনুষ্ঠানে সুবদ্ধ সঙ্গীতে এতক্ষণ শুনছিলেন, প্রথম শুনলেন ছায়া ভৈরব এবং পরে গান্ধারী রাগে খেয়াল। খেয়াল পরিবেশন করলেন রাকা মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু পরেই বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাট ও মহারাষ্ট্র সফর করবেন। গুজরাটের ভাদোদারায় তিনি 35,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশের প্রতিরক্ষা নীতিতে আমূল পরিবর্তন এসেছে। প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত এখন আত্মনির্ভর এবং আত্মবিশ্বাসী দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। কিশোরী মাতৃত্ব বাল্যবিবাহ রুখতে পশ্চিমবঙ্গ সরকার কঠোর অবস্থান নিচ্ছে। প্রয়োজন হলে পক্সো আইন ও ভারতীয় ন্যায় সংহিতার আওতায় ফৌজদারি মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রবল বৃষ্টি এবং বাঁধ থেকে জল ছাড়ার কারণে উত্তরপ্রদেশের 25টি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিহারের বন্যা পরিস্থিতিও গুরুতর। গঙ্গাসহ একাধিক নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ লাভের জন্য ভারতের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন লুক্সেমবার্গের বিদেশমন্ত্রী জেভিয়ার বেটেল। বিশ্ব তীরন্দাজি প্যারা সিরিজের মহিলাদের কম্পাউন্ড বিভাগের ফাইনালে উঠেছেন ভারতের শীতল দেবী। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাট ও মহারাষ্ট্র সফর করবেন। গুজরাটের ভাদোদারায় তিনি 35,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। পাশাপাশি শ্রী মোদী 20,700 কোটি টাকারও বেশি ব্যয় নির্মিত পশ্চিমাঞ্চলীয় বিশেষ পণ্য পরিবহন করিডোরের 3টি গুরুত্বপূর্ণ অংশ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এই করিডোরের কাজ সম্পূর্ণ হয়েছে বলে জানান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
1: डेडिकेटेड फ्रेट कॉरिडोर ईस्ट और वेस्ट, ये दोनों देश के लिए बहुत बड़ी एक बैकबोन की तरह है ट्रांसपोर्टेशन में। वो प्रोजेक्ट अब कंप्लीट हुआ पूरी तरह से, उसको माननीय प्रधानमंत्री जी राष्ट्र के प्रति समर्पित करेंगे। ये परियोजना ऐसी है जिसमें कई वर्ष लगे। 2014 में प्रधानमंत्री ने उस काम को हाथ में लिया, हाथ में लेके जितनी भी उसमें प्रॉब्लम्स थी उनको सॉल्व किया।
0: প্রধানমন্ত্রী 9,700 কোটি টাকারও বেশি আরও 3টি রেল প্রকল্প, প্রায় 1,780 কোটি টাকার 3টি জাতীয় সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করারও কথা রয়েছে। গুজরাট সরকারের প্রায় 2,600 কোটি টাকার বিভিন্ন প্রকল্পেরও ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন তিনি। অন্যদিকে মহারাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী মুম্বাইয়ে গ্লোবাল ফিনটেক ফেস্ট সম্মেলনের উদ্বোধন করবেন এবং সেই সভায় ভাষণ দেবেন। 2020 সাল থেকে গ্লোবাল ফিনটেক ফেস্ট বা GFF ডিজিটাল লেনদেন ও আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ। এবারের সম্মেলনের আলোচ্য বিষয় সাধারণ মানুষের জীবনে ও ব্যবসায়িক ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি ও অন্যান্য উন্নত প্রযুক্তির ব্যবহার। 11 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই সম্মেলন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশের প্রতিরক্ষা নীতিতে আমূল পরিবর্তন এসেছে। প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত এখন আত্মনির্ভর এবং আত্মবিশ্বাসী দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে শ্রী সিং বলেন, 2016 সালে ভারত মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম বা MTCR এর সদস্য হওয়ার পর ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের ক্ষমতা বৃদ্ধির সুযোগ তৈরি হয়। প্রধানমন্ত্রীর কার্যকর কূটনৈতিক মনোভাব এবং দূরদর্শী নেতৃত্বের ফলে এটি সম্ভব হয়েছে।
2: भारत 2016 से पहले MTCR मेंबर नहीं था, जिसके कारण हम ब्रह्मोस मिसाइल की रेंज एक

0: सीमा से आगे चाहते हुए भी हम नहीं बढ़ा पाते थे, लेकिन हमारी गवर्नमेंट के सक्रिय डिप्लोमेसी और दूरदर्शी नेतृत्व के कारण हमारा MTCR के हम सदस्य बने और उसके बाद ब्रह्मोस की रेंज भी बढ़ाने का काम करने में हमने कामयाबी हासिल की है। और आपको पता ही होगा कि पिछले वर्ष ऑपरेशन सिंदूर में ब्रह्मोस मिसाइल की क्या भूमिका रही है।
1: শ্রী সিং বলেন, সরকার সীমান্ত নিরাপত্তা জোরদার করা, সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণ, দেশীয় উৎপাদন বাড়ানো এবং অর্ডন্যান্স ফ্যাক্টরিগুলির পুনর্গঠন সহ একাধিক ক্ষেত্রে কাজ করেছে। ভারত বর্তমানে 100টিরও বেশি দেশে প্রায় 38,500 কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করছে বলেও তিনি উল্লেখ করেন। প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদ বা DAC-র সশস্ত্র বাহিনীর জন্য 110,000 কোটি টাকারও বেশি মূল্যের মূলধনী সরঞ্জাম কেনার প্রস্তাবে সরকার ছাড়পত্র দিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে পরিষদের এক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে রয়েছে ভারতীয় সেনাবাহিনীর জন্য রাসায়নিক, জৈবিক, তেজস্ক্রিয় এবং পরমাণু হামলা মোকাবিলায় ব্যবহৃত রেকি ভেহিকল, অ্যাডভান্স লাইট হেলিকপ্টার এবং সর্বত্র ব্রিজ সিস্টেম। এদিকে ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান, পরিবহন বিমান এবং হেলিকপ্টারের যুদ্ধ ক্ষমতা আরও বাড়ানোর লক্ষ্যে তিনটি বিভিন্ন প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, মোট অনুমোদিত সরঞ্জামের 98% ভারতীয় শিল্প সংস্থাগুলির কাছ থেকে সংগ্রহ করা হবে। কিশোরী মাতৃত্ব ও বাল্যবিবাহ রুখতে পশ্চিমবঙ্গ সরকার কঠোর অবস্থান নিচ্ছে। এক্ষেত্রে প্রয়োজন হলেও পক্সো আইন ও ভারতীয় ন্যায় সংহিতার আওতায় ফৌজদারি মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এক মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী 2026 সালের 1 জানুয়ারি থেকে মাত্র 6 মাসে প্রায় 60,000 টিনেজ ডেলিভারি বা কিশোরী মাতৃত্বের ঘটনা নথিভুক্ত হয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, সমস্ত ঘটনারই সরকারি নথি রয়েছে, প্রত্যেক ক্ষেত্রে সংশ্লিষ্ট পরিবারের কাছে 1 মাসের মধ্যে বয়সের প্রমাণপত্র চাওয়া হবে। যদি দেখা যায় সন্তান প্রসবের সময় মায়ের বয়স 18 বছরের কম ছিল, তাহলে পক্সো আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হবে। দেশের কয়লাখনি এলাকায় বৃষ্টির পরিমাণ কমায় কয়লা উৎপাদন ও বিদ্যুৎ ক্ষেত্রে সরবরাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কয়লা মন্ত্রক জানিয়েছে, সম্প্রতি কোল ইন্ডিয়ার দৈনিক গড় কয়লা উৎপাদন 35% বেড়ে প্রায় 18,30,000 টনে পৌঁছেছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী সুরেশ গোপী জানিয়েছেন, কেন্দ্র তেল বিপণন সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে যাতে শহর ও গ্রাম উভয় এলাকাতেই অবিলম্বে 25 দিনের ব্যবধানে LPG রিফিল বুকিং এর সংশোধিত নিয়মটি একইভাবে কার্যকর করা হয়। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় শ্রী গোপী জানান, LPG সরবরাহের বর্তমান পরিস্থিতির উন্নতি করতে কেন্দ্রের এই পদক্ষেপ, এর ফলে রিফিলের সমস্যা মিটবে বলে আশা করা হচ্ছে। মন্ত্রী বলেন, এখন শহর বা গ্রাম নির্বিশেষে সমস্ত গৃহস্থালি LPG গ্রাহক 25 দিনের ব্যবধানে রিফিল বুক করতে পারবেন। পশ্চিমবঙ্গের রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য আগামী 6 অক্টোবর ভোট গ্রহণ করা হবে। এই জন্য বিজ্ঞপ্তি জারি হবে আগামী বুধবার 9 সেপ্টেম্বর। নির্বাচন কমিশন একই সঙ্গে তামিলনাড়ুর 2টি, পুদুচেরির 1টি বিধানসভা কেন্দ্র এবং আসামের নওগাঁও লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী 16 সেপ্টেম্বর। 17 সেপ্টেম্বর মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামী 19 সেপ্টেম্বর। নতুন দিল্লির শান্তিনিকেতনে বহুতল ভবন ভেঙে পড়ার ঘটনায় দিল্লি পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে। এই দুর্ঘটনায় 7 জনের মৃত্যু হয়। দিল্লি পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার অভিমন্যু পোসওয়াল জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ওই আবাসনের মালকিন, তার স্বামী এবং ছেলে। পুলিশের দাবি, ওই মহিলার ছেলে ভেঙে পড়া ভবনটিতে পেইং গেস্ট ব্যবসা চালাচ্ছিল। এর আগে দিল্লি পুর নিগমের 5 আধিকারিককে সাসপেন্ড করা হয়। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। প্রবল বৃষ্টি এবং বাঁধ থেকে জল ছাড়ার কারণে উত্তরপ্রদেশের 25টি জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গত 24 ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে রাজ্যের বরেলি, এটা, শাহজাহানপুর, ভারাইচ এবং লখিমপুর খেরি জেলায়। ভারী বৃষ্টির জন্য বরেলিতে আগামী 2 দিনের জন্য সমস্ত স্কুল বন্ধ রাখা হয়েছে এবং সরকারি কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী পাঠাতে নৌকা ও মোটরবোট মোতায়েন রয়েছে। বন্যার পর সংক্রমণ ও জলবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কার প্রেক্ষিতে স্বাস্থ্য পরিষেবার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিহারে বন্যা পরিস্থিতি এখনও গুরুতর। গঙ্গাসহ একাধিক নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। 13টি জেলার 77টি ব্লকের 438টি পঞ্চায়েতের 29 লক্ষেরও বেশি মানুষ এখনও পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। পাটনায় গঙ্গার জল কিছুটা কমলেও মোকামা থেকে কাহালগাঁও পর্যন্ত জলস্তর দ্রুত বাড়ছে। বাঁধ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে সতর্কতা জারি রয়েছে। উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় পণ্য ও যাত্রী পরিবহনের ব্যবস্থা আলাদা করা, গঙ্গা এক্সপ্রেসওয়ে সঙ্গে যোগাযোগ উন্নত করতে গ্রেটার নয়ডা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি হাপুর বাইপাস পর্যন্ত 105 মিটার চওড়া একটি রাস্তা নির্মাণের প্রস্তাব দিয়েছে। লখনৌতে গতকাল শিল্প উন্নয়ন মন্ত্রী নন্দগোপাল গুপ্তের সভাপতিত্বে আয়োজিত এক বৈঠকে এই প্রস্তাব নিয়ে আলোচনা করা

0: হয়। লুক্সেমবার্গের উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী জেভিয়ার বেটেল রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ লাভের জন্য ভারতের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি বলেছেন, বর্তমানে নিরাপত্তা পরিষদের রদবদলের প্রয়োজন। বিশ্বের দরবারে ভারতের গুরুত্বের কথা মাথায় রেখে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বিস্তারের প্রয়োজনীয়তার কথা বলেছেন জেভিয়ার বেটেল। তিনি বলেন, ভারত ও ব্রাজিলের মতো গুরুত্বপূর্ণ দেশের স্থায়ী সদস্যপদ নিয়ে পদক্ষেপ গ্রহণ করা উচিত রাষ্ট্রসংঘের। আসন্ন ব্রিক্স শিখর সম্মেলনের প্রেক্ষিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিয়ানের নতুন দিল্লি সফরের প্রাকালে ইরান ভারতকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক কেন্দ্র হিসেবে অভিহিত করেছে। অন্যদিকে আশা করা হচ্ছে এই সফর দুদেশের বাণিজ্য ও কৌশলগত সহযোগিতা আরও জোরদার করবে। এক সাংবাদিক সম্মেলনে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই নতুন দিল্লির সঙ্গে তেহরানের দীর্ঘদিনের সম্পর্কের গুরুত্বের কথা তুলে ধরেন। বিশ্ব চ্যাম্পিয়ন শীতল দেবী বিশ্ব তীরন্দাজি প্যারা সিরিজের মহিলাদের কম্পাউন্ড ব্যক্তিগত বিভাগের ফাইনালে উঠে ভারতের জন্য একটি পদক নিশ্চিত করেছেন। আহমেদাবাদে আয়োজিত এই প্রতিযোগিতার সেমিফাইনালে জম্মুর শীতল দেবী নিজের দেশের সরিতাকে 145-143 পয়েন্টে হারিয়ে ফাইনালে জায়গা করে নেন। সোনার পদকে লড়াইয়ে তিনি কাজাকিস্তানের আইজাদা সাইদানের মুখোমুখি হবেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাট ও মহারাষ্ট্র সফর করবেন। গুজরাটের ভাদোদারায় তিনি 35,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশের প্রতিরক্ষা নীতিতে আমূল পরিবর্তন এসেছে। প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত এখন আত্মনির্ভর এবং আত্মবিশ্বাসী দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। খবর শেষ হলো, পরের খবর 7:25।
1: আকাশবাণী মৈত্রী, এই মহাজীবন, আজ শুনবেন মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবন কথা।
2: 29 মে 1908 সালে মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম। পিতৃদত্ত নাম প্রবোধ কুমার। প্রেসিডেন্সি কলেজে অঙ্কে অনার্স পড়াকালীন বিচিত্রা পত্রিকায় তাঁর প্রথম গল্প অতসীমামি প্রকাশিত হয়। যে বলিষ্ঠ প্রেমের আকুতি নিয়ে অতসীমামির জন্ম হয়েছিল তা ছিল আত্মিক বেদনার অভিব্যক্তিতে উন্মন। পরের বছরই লেখেন দিবারাত্রির কাব্য। 21 বছর বয়সে ভেবেছিলেন 30 না পেরোলে লিখবেন না। প্রথম জীবনে 2-3 বছর চাকরি করলেও সাহিত্যকেই জীবিকা হিসেবে বেছে নেন। 1835-এ তাঁর প্রথম উপন্যাস জননী প্রকাশিত হয়। তাঁর রচিত শ্রেষ্ঠ উপন্যাসগুলোর মধ্যে পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি ধারাবাহিকভাবে ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয়। তাঁর শেষ উপন্যাস মাসুল। পদ্মা নদীর মাঝি উপন্যাসে মাঝিদের জীবন যন্ত্রণার চেয়ে জীবন ধারণের প্রণালীর এবং ঋতুবিশেষের পুঙ্খানুপুঙ্খ বর্ণনায় পাঠক সম্মোহিত হন। দিবারাত্রির কাব্যের যে পেলব কাব্যময়তা ছিল তা তিনি রূঢ় হাতে মুছে ফেলেন তাঁর পরবর্তী সাহিত্যে। পুতুল নাচের ইতিকথার শশীকে এক গভীর গোপন অসুখে জর্জরিত করেন, যার জন্য গাওদিয়ার আকাশে সূর্যাস্ত না দেখার জন্য বেদনা বোধ করে। ছোট বকুলপুরের যাত্রী, হারানের নাতজামাই, ছিনিয়ে খায়নি কেন প্রভৃতি তার বিশেষ উল্লেখযোগ্য গল্প। একমাত্র নাটক ভিটেমাটি। উপন্যাসের মতো ছোট গল্পের মধ্যেও ব্যক্তিকেন্দ্রিক ও সমাজকেন্দ্রিক এই দুটি ধারা পাশাপাশি প্রবহমান ছিল। হ্যারিসন রোডের ছোট্ট একটা অন্ধকার ঘরে দিনের পর দিন কেটেছে। সুঠাম স্বাস্থ্য ভেঙে পড়েছে, চরম অর্থাভাব, অনিয়ন্ত্রিত জীবনের খেসারত হিসেবে অমিতাচারী হয়ে উঠেছেন। পুরনো নেয়ারের খাটে শুয়ে রোগ যন্ত্রণায় ছটফট করছেন। এইভাবে এক অনিন্দ্যসুন্দর স্বাস্থ্যের অধিকারী, সুন্দরী মমতাময়ীর স্ত্রীর স্বামী, বিজ্ঞানের উৎকৃষ্ট ছাত্র, প্রতিশ্রুতিবাহী জীবনের অধিকারী এক প্রতিভাদীপ্ত সাহিত্যিকের মৃত্যু ঘনিয়ে এল। মাত্র 48 বছর বয়সে প্রয়াত হলেন। ততদিনে তিনি 35টি উপন্যাস, 16টি গল্প সংকলন, 1টি প্রবন্ধ সংকলন ও 1টি নাটকের স্রষ্টা। লেখক হিসেবে মানিক কখনও সংশয়ী ছিলেন না। শিল্পগুণান্বিত সাহিত্য সৃজনের ক্ষেত্রে তাঁর যেসব রচনার ব্যর্থতা চোখে পড়ে সেগুলি বিধ্বস্ত শিল্পীসত্তার আর্তনাদ হিসেবেই বিবেচনা করা উচিত। অর্থনৈতিক, শারীরিক, সাংসারিক ঝোড়ো হাওয়ার মাঝখানে দাঁড়িয়ে

0: অস্তিত্ব রক্ষার সংগ্রামে আমৃত্যু ব্যস্ত থেকেও প্রগতিশীল জীবনাদর্শ থেকে তিনি বঞ্চিত হননি। তার প্রথম জীবনের এবং পরিণত বয়সের কবিতাগুলি একত্র করলে সমগ্র মানিক বন্দ্যোপাধ্যায়কে পাওয়া যায়। মৃত্যুর পর তাঁর সেই পাণ্ডুলিপি মানিক বন্দ্যোপাধ্যায়ের কবিতা নামে প্রকাশ পেয়েছে। সূর্যকে সম্বোধন করে লিখছেন, এ পৃথিবী আত্মজ তোমার, এই দেহ এই মন প্রাণ এ তোমার ঋণ, আরও কিছু ঘৃণা ধার দাও, আরও দগ্ধ করো, ঘৃণার কবিতা লিখি অবিরত, কবি হই জনতার স্বগোত্র আপন। পদ্মা তাকে ডাকত, রাতের অন্ধকারে রহস্যময়ী পদ্মা। তিনি ঘর ছাড়া, তিনি ভেসে চলেছেন এক ডিঙিতে, আর হয়তো শুনছেন অন্য এক ডিঙি নৌকো থেকে ভেসে আসা পল্লী বাংলার হৃদয়ে মথিত করা এক সুরেলা দীর্ঘশ্বাস। ও পরাণ বন্ধুরে, তুমি আজ কোথা গেলা।
1: এই মহাজীবন অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবন কথা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
2: সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা, জায়গা বাচ্চাটাও ঠিক হয়নি, আরো খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে, আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের

আনা গড়া মানুষের হাসি কান্না, খোদাই আছে ইমারতে শিলালিপিতে মুদ্রায়, লেখা আছে পুঁথিতে ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী ঋতু গুহর কণ্ঠে।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী ঋতু গুহর কণ্ঠে আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন সুন্দর বনে সাদা সোনা, এই বিষয়ে বলছেন নিমপিট কৃষি বিজ্ঞান কেন্দ্র রামকৃষ্ণ আশ্রমের শস্য বিজ্ঞান বিভাগের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর সোমনাথ সর্দার।
2: ভাবছেন তো সাদা সোনা, সুন্দরবনের সাদা সোনা? হ্যাঁ, আপনারা ঠিকই ভাবছেন, আমরা বলছি তুলোর কথা। আপনারা যেমন জানেন কালো সোনা মানে কয়লা, ঠিক তেমন সাদা সোনা বলতে আমি কিন্তু তুলোর কথা বলছি। যারা ভাবছেন ধান তুলে নেওয়ার পরে গরমকালে বা রবি সিজনে আমি কি চাষ করব, বিশেষ করে যখন জমিতে লবণাক্ততা আছে, জমিতে লবণাক্ত থাকার জন্য বা নোনা জমি হওয়ার জন্য যারা অন্য কোনো ফসল চাষ করতে পাচ্ছেন না, তারা কিন্তু অনায়াসে তুলো চাষ করতে পারেন। এখানে কেন তুলো চাষ করতে বলা হচ্ছে? আসলে তুলো হচ্ছে একটা লবণ সহনশীল একটা ক্রপ, যেখানে আপনি মধ্যযুক্ত নোনা থাকার জন্য অন্য কোনো ফসল চাষ করতে পারবেন না, সেখানে কিন্তু আপনি সহজেই তুলো চাষ করতে পারবেন। সে জায়গাটায় ধরে আপনারা ভাবছেন যে তুলো বলতে অনেক বড় বড় গাছ যেটা সারা বছর ধরে চাষ করতে হয়, সেখানে আমি আমার ধানের জমিতে কি করে তুলো চাষ করব। সেক্ষেত্রে বলে রাখি, তুলো মাত্র 5 মাসের ক্রপ, এটা লাগানো হয় ডিসেম্বর মাসের মিডিল থেকে জানুয়ারি মাসের মিডিল, এবং তুলো তোলা হয় মিড মে থেকে মিড জুনের মধ্যে। সাধারণত বর্ষার জন্য অনেকে ভয় পান যে তুলো নষ্ট হয়ে যাবে, সাধারণত এই চাষটা বর্ষা আসার আগেই কিন্তু তুলে নেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু ক্ষতির সম্ভাবনা কম। যারা তুলো চাষ করছেন বা করতে চান, তারা ভাবছেন যে আমি তাহলে তুলোর বীজটা কোথায় পাবো, সেক্ষেত্রে প্রথমেই বলে রাখি যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগে আমাদের রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্র নিমপিঠে একটা প্রজেক্ট চলে, সেই প্রজেক্ট যেটা হচ্ছে কি FNS কৃষি উন্নতি যোজনা কমার্শিয়াল ক্রপ কটন, যার মাধ্যমে কিন্তু এই তুলো চাষটা হয়ে থাকে। এই প্রজেক্টের মাধ্যমে যেসব মানুষেরা বা যেসব চাষি ভাইরা তুলো চাষ করেন, তাদের বিনা পয়সায় বিনামূল্যে বীজ সার ওষুধ দেওয়া হয়ে থাকে, এবং যে তুলোটা চাষিরা প্রোডাকশন করেন সেই তুলোটাকে আবার কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া সরাসরি চাষি ভাইদের কাছ থেকে সেই তুলোটাকে কিন্তু কিনে নেয়। এখন আসি, চাষি ভাইরা প্রথমে যেটা ভাবেন যে এই যে ফসলটা আমি চাষ করব, সেই ফসল চাষ করে আমার লাভ কতটা থাকবে, কারণ সেদিক থেকে যদি বলা যায়, দেখুন আমি প্রথমেই বলি, 1 বিঘা জমিতে তুলো চাষ করতে কোনো চাষি যদি সমস্ত খরচা নিজে করেন, তাহলে কিন্তু সেই খরচার জন্য মোটামুটি বলা যায় 7,000 থেকে 8,000 টাকা কিন্তু খরচা হতে পারে প্রতি বিঘা জমিতে। সে জায়গাতে যেহেতু এই প্রজেক্টের মাধ্যমে চাষিকে সহায়তা করা হয়, দেখা যায় 4 থেকে

0: 5,000 টাকার মধ্যে কিন্তু খরচা হয়। এখন আসে কতটা ফলন উৎপন্ন হয়। যারা তুলো চাষ করেন, যারা অনেকদিন থেকে তুলো চাষ করছেন, তারা কিন্তু মোটামুটি 3.5 থেকে 4 কুইন্টাল পার বিঘা প্রতি কিন্তু তারা তুলো উৎপাদন করতে পারেন। যারা একদম নতুন, যারা যদি একটু যত্ন সহকারে তুলো চাষ করে থাকেন, তাহলে খুব কম করে হলেও 2.5 কুইন্টাল কিন্তু বিঘা প্রতি তুলো পাবেন। যদি বিক্রির কথা বলেন, সাধারণত কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া MSP বা মিনিমাম সাপোর্ট প্রাইস যে সহায়ক মূল্য থাকে তার মাধ্যমে এই তুলোগুনেকে কিনে নেন। সেটা যদি দেখেন যে মোটামুটি আমি 2.5 কুইন্টাল ধরলেও প্রায় 18,000 থেকে 19,000 টাকা কিন্তু একটা চাষী 1 বিঘা প্রতি পেতে পারেন। সেখানে খরচা যদি আপনার খুব বেশি 8,000 টাকা করে যদি হয়, বিঘা প্রতি প্রায় 10,000 থেকে 12,000 টাকা কিন্তু লাভ থেকে থাকে। এছাড়া 1 বিঘা জমিতে যে পরিমাণে জ্বালানি তৈরি হয়, একটা ছোট পরিবারের কিন্তু মিনিমাম 2.5 থেকে 3 মাসে কিন্তু জ্বালানি সাশ্রয় হতে পারে। তো তুলো চাষ করলে আমরা কিন্তু যে সাদা সোনা বলছি, কারণ এটাকে যদি আমি ঠিকঠাক চাষ করতে পারি, তাতে যে পরিমাণে মুনাফা পাওয়া যাবে তাতে কিন্তু চাষী লাভবান হবেন।
1: শুনলেন সুন্দরবনে সাদা সোনা, এই বিষয়ে বললেন নিমপিট কৃষি বিজ্ঞান কেন্দ্র রামকৃষ্ণ আশ্রমের শস্য বিজ্ঞান বিভাগের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর সোমনাথ সর্দার।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন আজ সারাদিনের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী মৈত্রীতে আজ মঙ্গলবার সকাল 7:05 শুনবেন লোকগীতির অনুষ্ঠান, সকাল 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, স্থান বিহারের ভাগলপুর ভীমকুণ্ড বিক্রমশিলা মহাবিদ্যালয়, উপস্থাপনায় থাকবেন গোপীনাথ পাল। সকাল 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় গোপীনাথ পাল। 8:30 ঐতিহাসিক শহরের কথা, স্থান মাইশোর, উপস্থাপনায় ডক্টর পৃথা কুণ্ডু, সম্পাদনা শিরোপা রায়, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। সকাল 8:45 কথাকার, জন্ম শতবর্ষের আলোয় ভূপেন হাজারিকা, বলছেন এ বিষয়ে সব্যসাচী বন্দ্যোপাধ্যায়। সকাল 9:00 আজ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার পরিবেশনায় সোহম মুনিম, রাগ আহির ভৈরব, তবলায় পিনাকী চক্রবর্তী। সকাল 9:30 মনের মতো গান, উপস্থাপনায় থাকবেন সিদ্ধার্থ মজুমদার। 10:30 রামধনু, প্রথমে নজরুল গীতি কাবেরী নস্কর, এরপর আধুনিক গান, আধুনিক গানে থাকবেন সুজিত কুমার লায়েক। বেলা 11:00 গ্রামীণ মহিলাদের জন্য অবহেলায় ক্যান্সারের মৃত্যুর কারণ, শুনবেন ডক্টর মইনাক চক্রবর্তীর সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে স্বাগতা মণ্ডল মল্লিক। 11:30 রম্যগীতি, বেলা 12:00 যুবাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় সম্পূর্ণা চক্রবর্তী। 12:30 বেতার নাটক বিহান বেলার স্বপ্ন, রচনা সুনীল সাহা, প্রযোজনা সমরেশ ঘোষ। 1:40 বাংলা ব্যান্ডের গান। দুপুর 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি, দ্বিতীয় অধিবেশন আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় দুপুর 3:30, 3:35 অনুরোধের আসর, 4:05 বিকেলের আজ মহিলাদের আসর, বিষয় রোজ নামচা, উপস্থাপনায় সোমা মুখোপাধ্যায়। 4:35 অন্বেষা বিজ্ঞান সংবাদ এবং নিউট্রিজেনোমিক্স বিষয়ে স্টুডিওর বাইরে থেকে ডক্টর মৌসুমী শিকদারের সাক্ষাৎকার গ্রহণ করেছেন অঙ্কুর ভৌমিক। 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় থাকবেন রমা ঘোষ। 5:50 বিকালে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার। 6:20 ক্ষেত খামারের কথা, ফসলের বর্ষাকালীন রোগ পোকা নিয়ন্ত্রণ, আলোচনায় ডক্টর শুভজ্যোতি রায় এবং সুব্রত চক্রবর্তী। 6:50 আজ আপনার স্বাস্থ্য, খেলাধুলাজনিত রোগে খেলাধুলাজনিত আঘাত, এই বিষয়ে একটি কথিকা, এ বিষয়ে বলবেন ডাক্তার দেবজ্যোতি দত্ত। 7:00 যুববাণী থেকে অনাদি অতীত, উপস্থাপনায় সুইটি প্রামাণিক। 7:45 কবি কণ্ঠে কবি যশোধরা রায়চৌধুরীর সঙ্গে আলাপচারিতায় রুমা ঘোষ, শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব। আজ রাত 8:15 একমাটি এক সুর লোকসঙ্গ।

শিল্পী দেব চৌধুরীর সাক্ষাৎকার গ্রহণে রঞ্জনা মুখোপাধ্যায়, সম্পাদনা প্রণয় দে, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। শুনবেন আজ প্রথম পর্ব। রাত 9টায় কথায় গানে উপস্থাপনায় থাকবেন শ্রাবণী মুখোপাধ্যায়। 9:15 বিশ্ব পরিক্রমা। রাত 9:45 কলকাতা কলতান রাজ্য সরকারের আয়োজনে উত্তম কুমার স্মরণ, সম্পাদনা অঙ্কিতা দাস, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। 10:15 রাতে আজ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, খেয়াল পরিবেশনায় প্রজ্ঞা বন্দ্যোপাধ্যায়, রাগ মালকোষ, তবলায় নবারুণ দত্ত, সারেঙ্গি ওস্তাদ রোশন আলী। 10:45 উপমহাদেশের খবর। রাত 11টায় আজই হারানো দিনের গান, বিষয়টি আপনাদের আগে বলে দিই, উপস্থাপনায় থাকবেন শ্রাবণী মুখোপাধ্যায়। হারানো দিনের গানের বিষয়, ফ্লপ মাস্টার জেনারেল থেকে শুধু মহানায়ক হয়ে ওঠেননি উত্তম কুমার। টলিউড সিনেমা ইন্ডাস্ট্রিকে ধারণ করেছিলেন তিনি 3 দশক ধরে। তার ভুবন ভোলানো হাসি ও মন ভোলানো অভিনয়ের সঙ্গে সিনেমার পর্দায় তার ঠোঁট নাড়ানো গানগুলিও মহানায়ক জাদুর অংশীদার। কিন্তু সেসব গানের নেপথ্যে শুধু হেমন্ত মান্না, শ্যামল মিত্র বা কিশোর কুমাররা তো ছিলেন না, ছিলেন আরও অনেকেই। শতবর্ষের উত্তম চর্চায় আজকের হারানো দিনের গান ফিরে পড়বে সেই সব অধ্যায়, আর তাদের গান বেছে নিয়ে আপনাদের সঙ্গী হবেন মৈত্রী বন্ধু শ্রাবণী মুখোপাধ্যায়। আজ হারানো দিনের গানের বিষয়টি বলে দিলাম। রাত 12টায় আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজ সারাদিনের অনুষ্ঠান পরিচিতি। এখন লোকগীতি, প্রথম গানটি তাপসী রায়চৌধুরীর কণ্ঠে।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন লোকগীতির অনুষ্ঠান। প্রথম গানটি শুনলেন তাপসী রায়চৌধুরীর কণ্ঠে, আর এখন তুলিকা হাজরা।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছিলেন লোকগীতির অনুষ্ঠান, গানটি শুনছিলেন তুলিকা হাজরার কণ্ঠে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন সময় অনুষ্ঠান আসুন বেরিয়ে যান ভারতে অনুষ্ঠানটি, সঙ্গে আছি আমি গোপীনাথ পাল। আসুন বেরিয়ে যান ভারতে অনুষ্ঠানে আপনাদের বলবো 5-7 দিনের ছুটি দিয়ে বা সপ্তাহের শেষে ঘুরে আসাই যেতে পারে। কোথায়? বিহারের চেনা অচেনা অল্প চেনা স্থানে। পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য বিহারের উল্লেখ পুরাণে, মহাকাব্যে, ইতিহাসে এবং এমনকি প্রাক ইতিহাসেও মেলে। ছোট ছোট ছুটিতে চেনা পথের কাছাকাছি অচেনা অল্প চেনা জায়গাতেও ঘুরে আসতে পারেন। বেড়ানো শুরু হতে পারে ভাগলপুর, পাটনা, রাজগীর, সাসারাম থেকে। আচ্ছা, প্রথমে বলি ভাগলপুর। মহাভারতের কর্ণের রাজ্য অঙ্গই আজকের ভাগলপুর। এর একদিকে গঙ্গা আর একদিকে চম্পা নদী। কিংবদন্তি অনুসারে চাঁদ সওদাগর বাণিজ্য করতেন এই নদীপথে। মুঘল আমলের এই অঞ্চলের গুরুত্ব শেরশাহ প্রতিষ্ঠিত সরাইখানাগুলি থেকেই পরিষ্কার। বাংলা সাহিত্য ও সংস্কৃতি জগতের বহু কৃতি ব্যক্তিত্বের বাসভূমি কিংবা কর্মভূমি ছিল ভাগলপুর। আর বিশ্বজোড়া নাম যে ভাগলপুরি সিল্ক, তাঁরও উৎস কিন্তু এই শহর। শহরের প্রথমেই দেখতে চলুন রবীন্দ্র ভবন। শহরের পশ্চিম প্রান্তে উঁচু টিলার উপর সাদা রঙের সুন্দর ইমারত, যা দেখলেই আপনার কিন্তু চোখ জুড়িয়ে যাবে। 1880 খ্রিস্টাব্দে ইংরেজ কালেক্টর ক্লিভল্যান্ডকে এখানকার জমিদাররা ইন্দো ইউরোপীয় স্থাপত্যের এই ভবনটি উপহার দেন। 1911 সাল বঙ্গীয় সাহিত্য পরিষদের তৃতীয় অধিবেশন উপলক্ষে সভাপতি হিসেবে ভাগলপুরে আসেন রবীন্দ্রনাথ ঠাকুর। সে সময় তিনি এই ভবনেই ওঠেন, রবীন্দ্র ভবন নামকরণও সেই কারণে। এরপর আসুন চম্পানগরে বা চম্পাপুরে, অনেকে একে নাথনগরও বলেন। ভাগলপুর জৈনদের তীর্থক্ষেত্র। এখানে অবশ্য দ্রষ্টব্য শ্রী দিগম্বর জৈন মন্দির। জৈন ধর্মের দ্বাদশ তীর্থঙ্কর বাসুপূজ্যের 5 জন যিনি ছিলেন এই চম্পাপুরের। সারা পৃথিবীর জৈন ধর্মের মানুষরা তাই এখানে আসেন। মকর সংক্রান্তির উৎসবে প্রচুর ভক্তের সমাগম হয় এখানে। এবং কিংবদন্তি অনুসারে নাথনগরেই এককালে ব্যবসা করতেন শিবের উপাসক চাঁদ সওদাগর। চাঁদ সওদাগরের হাতে পুজো না পেয়ে কুপিত হন মনসা। দেবীর শাপে চাঁদ সওদাগরের নানান বাণিজ্যিক ক্ষতি হয়, ছেলে লক্ষিন্দরের মৃত্যুও হয়। শেষমেশ বাঁ হাতে তিনি মনসা মায়ের পুজো দেন। নাথনগরের বিশহরি মন্দির বা মনসা মন্দির দর্শন করতেই পারেন। এটি সেই কিংবদন্তির মন্দির। একটি দেওয়াল জুড়ে পিতলের বেশ কতগুলি ফণাতোলা সাপের মূর্তি, মাঝে একটি ঘট। এরপর বলবো ভীমকুণ্ড। ভাগলপুর ছাড়িয়ে পশ্চিম অসরগঞ্জ, তারাপুর পেরিয়ে খড়গপুর চলে আসুন। আচ্ছা, তার আগে বলি এই খড়গপুর কিন্তু বাংলার খড়গপুর নয়। 0 মাইল চেকপোস্ট পার করে দেখবেন জঙ্গল ঘন হতে শুরু করেছে। ঢুকে পড়বেন ভীমবাঁধ অভয়ারণ্যর অন্দরমহলে। বিহারের মুঙ্গের জেলার উত্তর পূর্ব অংশে 682 বর্গ কিলোমিটার শাল পলাশের জঙ্গলমহলে নীলগাই, ভালুক, বনবিড়াল, গাউডদের দেখা পাওয়া যাবে। এছাড়াও নানা পাখির অবাধ আনাগোনা। জঙ্গলের মধ্য দিয়ে পিচ রাস্তায় প্রায় 10 কিলোমিটার চলার পর অল্প কিছু জনবসতি, মূলত কৃষিজীবীদের বাস। কিছুটা এগিয়ে শাল, পিয়াল, পলাশ, মহুল, বাবলা গাছে ঘেরা বিশাল মাঠ। মাঠের প্রান্তে একটি ওয়াচ টাওয়ার আছে। দূরে অনুচ্চ পাহাড়ের সারি।

আর জঙ্গল। পাহাড়ের গা বেয়ে নেমে আসছে গরম জল, সালফারের প্রভাবে পাহাড়ের গায়ে হলদে লাল ছোপ, জলের ধারা জমা হচ্ছে বিশাল এক কুণ্ডে, ধোঁয়া উঠছে কুণ্ডলি পাকিয়ে। এই উষ্ণ প্রস্রবণের নাম ভীম বাঁধ। পর্যটন দপ্তরের উদ্যোগে একটি স্নানাগার তৈরি হয়েছে, তবে মেরামতির কারণে সেটি বন্ধ। জঙ্গলে কিছুটা গেলেই দেখবেন উষ্ণ জলের ধারাতে মিশেছে ঠান্ডা জলের ধারা, এখানে স্নান করা যায়। লোকমতে অজ্ঞাতবাসের সময় পাণ্ডবরা এখানে স্থানীয়দের জন্য পানীয় জলের কুণ্ড বানিয়েছিলেন, হ্যাঁ সেই থেকেই জায়গাটার নাম ভীমকুণ্ড। ভাগলপুর থেকে ভীমবাঁধের দূরত্ব প্রায় 80 কিলোমিটার। এবার বলবো বিক্রমশিলা মহাবিদ্যালয়। ভাগলপুর থেকে পূর্ব দিকে সাবর ঘোগা হয়ে কেহেলগাঁওগামী রাস্তা ধরে চলে আসা যায় বিক্রমশিলা মহাবিদ্যালয়। রাস্তার হাল মোটেই ভালো নয়, বিক্রমশিলা মোড়ে এসে দেখবেন উল্টো দিকেই রেল স্টেশন, এখান থেকে আরো 3 কিলোমিটার যেতে হবে। পার্কিং লটে গাড়ি রেখে টিকিট কেটে ঢুকে পড়ুন সুপ্রাচীন বিশ্ববিদ্যালয় চত্বরে। বাঁদিকে মিউজিয়াম, সামনে ফুলের বাগান। বিক্রমশিলা চত্বর থেকে সংগ্রহীত নানান যুগের মূর্তি, পোড়ামাটির বাসন, মুদ্রা, ছোট বড় দেবদেবীর মূর্তি রাখা আছে মিউজিয়ামে। কিছুটা এগিয়ে বাঁক নিয়েই দেখতে পাবেন বিক্রমশিলার ধ্বংসাবশেষ। অষ্টম শতকে রাজা ধর্মপালের সময়ে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের সূচনা। একাদশ শতকে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ নিযুক্ত হন। এখানে এসে এক লহমায় যেন ফিরে যাবেন অতীতে। গঙ্গার পারে পাহাড়ের মাথায় বিশাল এলাকা নিয়ে বিশ্ববিদ্যালয়টা অনেকটা দুর্গ আকৃতির। সেন বংশের রাজত্বকালে বখতিয়ার খলজির সেনা এটিকে দুর্গ ভেবেই আক্রমণ চালিয়ে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছিলেন। একসময় 8000 পড়ুয়া ছিলেন এই বিশ্ববিদ্যালয়ে, বিক্রমশিলা মহাবিদ্যালয়। শিক্ষক ছিলেন 108 জন। দ্বাদশ শতকের গোড়ায় রাজা রামপালের আমলে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের খ্যাতি বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। এরপর কালের ব্যবধানে গঙ্গা দূরে সরে যায়, মাটির নিচে চাপা পড়ে যায় বিক্রমশিলা। 1962 সালে 250 একর এলাকা জুড়ে শুরু হওয়া খননের পর উদ্ধার করা হয় বিক্রমশিলা মহাবিদ্যালয়ের ধ্বংসাবশেষ। ধাপে ধাপে পোড়া ইঁটে সিঁড়ি বেয়ে বিক্রমশিলা প্রবেশদ্বারে এসে দাঁড়াতেই সত্যি বলছি আপনার গায়ে কাঁটা দেবে, ইতিহাস যেন হাওয়ায় কথা বলে। আজও খননের কাজ চলছে এই চত্বরে। আজ আসুন বেরিয়ে যান ভারতীয় অনুষ্ঠানে, আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম বিহারের প্রাচীন পথ ভাগলপুর, ভীমকুণ্ড এবং বিক্রমশিলা মহাবিদ্যালয়ের কিছু কথা। সকলে খুব ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। একটি গান শুনতে শুনতে বিদায় নেব আসুন বেরিয়ে যান ভারতীয় অনুষ্ঠান থেকে। এখন উষা উত্তপের কণ্ঠে এই গানটি।

0: আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী গুজরাটের ভদোদরায় 35,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত এখন আত্মনির্ভর দেশ হিসেবে উঠে এসেছে। 25 দিনের ব্যবধানে এলপিজি রিফিল বুকিংয়ের জন্য তেল বিপণন সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্র। উত্তরপ্রদেশের 25টি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গঙ্গাসহ একাধিক নদী বিপদসীমার উপরে বইছে। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ লাভের জন্য ভারতের দাবির সমর্থন করেছে লুক্সেমবার্গ। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাট ও মহারাষ্ট্র সফর করবেন। গুজরাটের ভদোদরায় তিনি 35,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। পাশাপাশি শ্রী মোদী 20,700 কোটি টাকারও বেশি ব্যয় নির্মিত পশ্চিমাঞ্চলীয় বিশেষ পণ্য পরিবহন করিডোরের 3টি গুরুত্বপূর্ণ অংশ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এই করিডোরের কাজ সম্পূর্ণ হয়েছে বলে জানান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
1: डेडिकेटेड फ्रेट कॉरिडोर ईस्ट और वेस्ट, ये दोनों देश के लिए बहुत बड़ी एक बैकबोन की तरह है ट्रांसपोर्टेशन में। वो प्रोजेक्ट अब कंप्लीट हुआ पूरी तरह से, उसको माननीय प्रधानमंत्री जी राष्ट्र के प्रति समर्पित करेंगे। ये परियोजना ऐसी है जिसमें कई वर्ष लगे। 2014 में प्रधानमंत्री ने उस काम को हाथ में लिया, हाथ में लेके जितनी भी उसमें प्रॉब्लम्स थी उनको सॉल्व किया।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 9,700 কোটি টাকা মূল্যেরও বেশি আরও 3টি রেল প্রকল্প ও প্রায় 1,780 কোটি টাকার 3টি জাতীয় সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করারও কথা রয়েছে। গুজরাট সরকারের প্রায় 2,600 কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকল্পেরও ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন তিনি। অন্যদিকে মহারাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী মুম্বাইয়ে গ্লোবাল ফিনটেক ফেস্ট সম্মেলনের উদ্বোধন করবেন এবং সভায় ভাষণ দেবেন। 2020 সাল থেকে গ্লোবাল ফিনটেক ফেস্ট বা GFF ডিজিটাল লেনদেন ও আর্থিক অন্তর্ভুক্ত ভুক্তির ক্ষেত্রে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ। এবারে সম্মেলনের আলোচ্য বিষয় সাধারণ মানুষের জীবনে ও ব্যবসায়িক ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি ও অন্যান্য উন্নত প্রযুক্তির ব্যবহার। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশের প্রতিরক্ষা নীতিতে আমূল পরিবর্তন এসেছে। প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত এখন আত্মনির্ভর দেশ হিসেবে উঠে এসেছে। নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে শ্রী সিং বলেন, 2016 সালে ভারত মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিমের সদস্য হওয়ার পর ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের ক্ষমতা বৃদ্ধির সুযোগ তৈরি হয়। প্রধানমন্ত্রীর কার্যকর কূটনৈতিক মনোভাব এবং দূরদর্শী নেতৃত্বের ফলে এটি সম্ভব হয়েছে।
2: भारत 2016 से पहले MTCR मेंबर नहीं था, जिसके कारण हम ब्रह्मोस मिसाइल की रेंज एक सीमा से आगे चाहते हुए भी हम नहीं बढ़ा पाते थे। लेकिन हमारी गवर्नमेंट के सक्रिय डिप्लोमेसी और दूरदर्शी नेतृत्व के कारण हमारा MTCR के हम सदस्य बने और उसके बाद ब्रह्मोस की रेंज भी बढ़ाने का काम करने में हमने कामयाबी हासिल की है। और आपको पता ही होगा कि पिछले वर्ष ऑपरेशन सिंदूर में ब्रह्मोस मिसाइल की क्या भूमिका रही है।
0: শ্রী সিং বলেন, সরকার সীমান্ত নিরাপত্তা জোরদার করা, সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণ, দেশীয় উৎপাদন বাড়ানো এবং অর্ডন্যান্স ফ্যাক্টরিগুলির পুনর্গঠন সহ একাধিক ক্ষেত্রে কাজ করেছে। ভারত বর্তমানে 100টিরও বেশি দেশে প্রায় 38,500 কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করছে বলেও শ্রী সিং উল্লেখ করেন। প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদ বা DAC সশস্ত্র বাহিনীর জন্য 1,10,000 কোটি টাকারও বেশি মূল্যের মূলধনী সরঞ্জাম কেনার প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে পরিষদের এক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে রয়েছে ভারতীয় সেনাবাহিনীর জন্য রাসায়নিক, জৈবিক, তেজস্ক্রিয় এবং পরমাণু হামলা মোকাবিলায় ব্যবহৃত রেকি ভেহিকল, অ্যাডভান্স লাইট হেলিকপ্টার এবং সর্বত্র ব্রিজ সিস্টেম। এদিকে ভারতীয়

বায়ুসেনার যুদ্ধ বিমান, পরিবহন বিমান এবং হেলিকপ্টারের যুদ্ধ ক্ষমতা আরও বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, মোট অনুমোদিত সরঞ্জামের 98% ভারতীয় শিল্প সংস্থাগুলির কাছ থেকে সংগ্রহ করা হবে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী সুরেশ গোপী জানিয়েছেন, শহর ও গ্রামে 25 দিনের ব্যবধানে এলপিজি রিফিল বুকিংয়ের জন্য তেল বিপণন সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্র। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী গোপী জানান, এলপিজি সরবরাহের বর্তমান পরিস্থিতির উন্নতি করতে সরকারের এই পদক্ষেপ। এর ফলে রিফিল বুকিংয়ে যে ব্যাকলগের সমস্যা রয়েছে তা মিটবে বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, এখন শহর বা গ্রাম নির্বিশেষে সমস্ত গৃহস্থালী এলপিজি গ্রাহক 25 দিনের ব্যবধানে রিফিল বুক করতে পারবেন। দেশের কয়লাখনি এলাকায় বৃষ্টির পরিমাণ কমায় কয়লা উৎপাদন ও বিদ্যুৎ ক্ষেত্রে সরবরাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কয়লামন্ত্রক জানিয়েছে, সম্প্রতি কোল ইন্ডিয়ার দৈনিক গড় কয়লা উৎপাদন 35% বেড়ে প্রায় 18,30,000 টনে পৌঁছেছে। প্রবল বৃষ্টি এবং বাঁধ থেকে জল ছাড়ার কারণে উত্তরপ্রদেশের 25টি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত 24 ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে রাজ্যের বারেলি, এটা শাহজাহানপুর, বহরাইচ এবং লখিমপুর খেরি জেলায়। ভারী বৃষ্টির জন্য বারেলিতে আগামী 2 দিনের জন্য সমস্ত স্কুল বন্ধ রাখা হয়েছে এবং সরকারি কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী পাঠাতে নৌকা ও মোটরবোট মোতায়েন রয়েছে। বন্যার পর সংক্রমণ ও জলবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কার প্রেক্ষিতে স্বাস্থ্য পরিষেবার উপর বিশেষ নজর দেওয়া হয়েছে। অন্যদিকে বিহারে বন্যা পরিস্থিতি এখনও গুরুতর। গঙ্গাসহ একাধিক নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। 13টি জেলার 77টি ব্লকের 438টি পঞ্চায়েতের 29 লক্ষেরও বেশি মানুষ এখনও পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। লুক্সেমবার্গের উপ প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী জেভিয়ার বেটেল রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ লাভের জন্য ভারতের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি বলেছেন, বর্তমানে নিরাপত্তা পরিষদের রদবদলের প্রয়োজন। বিশ্বের দরবারে ভারতের গুরুত্বের কথা মাথায় রেখে রাষ্ট্রসংঘে নিরাপত্তা পরিষদের বিস্তারের প্রয়োজনীয়তার কথা বলেছেন জেভিয়ার বেটেল। এদিকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল নতুন দিল্লিতে লুক্সেমবার্গের উপ প্রধানমন্ত্রী বিদেশমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে মিলিত হন। পাশাপাশি চলতি বছরের শুরুতে তার লুক্সেম সফরের উল্লেখ করে বিদেশমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে দুই দেশের নেতৃত্ব একাধিকবার পরস্পরের সঙ্গে মত বিনিময় করেছেন। বিদেশমন্ত্রী আরও বলেন, বাণিজ্য, বিনিয়োগ ও আর্থিক সহযোগিতায় এই সম্পর্কের মূল ভিত্তি। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল নতুন দিল্লিতে পশ্চিম এশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে একটি পরামর্শদাতা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে ডক্টর জয়শঙ্কর উপসাগরীয় দেশ পশ্চিম এশিয়া এবং উত্তর আফ্রিকার সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, সামুদ্রিক সহযোগিতা এবং মানুষের মানুষের যোগাযোগের ক্ষেত্রে ওই অঞ্চলের সঙ্গে ভারতের দীর্ঘদিনের অংশীদারিত্ব রয়েছে। চলতি সংঘাতের মধ্যেও সেখানে বসবাসকারী প্রায় 1 কোটি ভারতীয়ের কল্যাণের দিকটি সুনিশ্চিত করা, দেশের জ্বালানি ও সার সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা এবং বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থা আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারতের বিভিন্ন উদ্যোগের কথা এক্ষেত্রে তুলে ধরেন বিদেশমন্ত্রী। পরবর্তী প্রজন্মের 6G নেটওয়ার্ক তৈরির আন্তর্জাতিক উদ্যোগে আমেরিকা সহ 24টি অন্যান্য দেশের সঙ্গে সামিল হয়েছে ভারত। মার্কিন বাণিজ্য দপ্তর সমাজ মাধ্যমে একটি বার্তায় জানায়, নেটওয়ার্ক প্রযুক্তিতে নিরাপত্তা ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা বাড়াতে ভারতের এই পদক্ষেপ উল্লেখযোগ্য। আমেরিকার নর্থ ক্যারোলিনায় আয়োজিত G20 সম্মেলনে উদ্ভাবন বিষয়ক মন্ত্রী পর্যায়ের বৈঠকে কেন্দ্রীয় বাণিজ্য শিল্প প্রতিমন্ত্রী জিতিন প্রসাদা ও মার্কিন বাণিজ্য সচিব হওয়ার্ড লুটনি এ বিষয়ে আলোচনা করেন। বৈঠকে দুই নেতা টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নয়নে 6G প্রযুক্তির ভবিষ্যৎ নিয়েও কথা বলেন। সেমিকন্ডাক্টর ও কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে ভারত মার্কিন সহযোগিতা নিয়েও তারা কথা বলেন। উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় পণ্য যাত্রী পরিবহনের ব্যবস্থা আলাদা করতে এবং গঙ্গা এক্সপ্রেসওয়ের সঙ্গে যোগাযোগ উন্নত করতে গ্রেটার নয়ডা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি হাপুর বাইপাস পর্যন্ত 105 মিটার চওড়া একটি রাস্তা নির্মাণের প্রস্তাব দিয়েছে। লখনৌতে গতকাল শিল্প উন্নয়ন মন্ত্রী নন্দগোপাল গুপ্তের সভাপতিত্বে আয়োজিত এক বৈঠকে এই প্রস্তাব নিয়ে আলোচনা হয়। আসন্ন ব্রিক্স শিখর সম্মেলনের প্রেক্ষিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের নতুন দিল্লি সফরের প্রাককালে ইরান ভারতকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক কেন্দ্র হিসেবে অভিহিত করেছে। অন্যদিকে আশা করা হচ্ছে এই সফর দুদেশের বাণিজ্য ও কৌশলগত সহযোগিতা আরও জোরদার করবে। এক সাংবাদিক সম্মেলনে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই নতুন দিল্লির সঙ্গে তেহরানের দীর্ঘদিনের সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন।
আমেদাবাদে আয়োজিত ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজে শীতল দেবী মহিলাদের কম্পাউন্ড ব্যক্তিগত বিভাগের ফাইনালে উঠে ভারতের জন্য একটি পদক নিশ্চিত করেছেন। আমেদাবাদে আয়োজিত

0: এই প্রতিযোগিতার সেমিফাইনালে জম্মুর শীতল দেবী নিজের দেশের সরিতাকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেন। সোনার পদকের লড়াইয়ে তিনি কাজাখিস্তানের আইজাদা সাইদানের মুখোমুখি হবেন। এদিকে এই প্রতিযোগিতার ফাইনালে আজ ভারত চারটি স্বর্ণপদক জয়ের লড়াইয়ে খেলতে নামছে। চলতি বছরের এশিয়ান গেমস আগামী 19 সেপ্টেম্বর জাপানের আইচি নাগোয়ায় শুরু হবে। অক্টোবরের 4 তারিখ পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। 17 সেপ্টেম্বর ভারতের মহিলা ক্রিকেট দলের খেলা দিয়ে যাত্রা শুরু করবে ভারত। ক্রিকেটের পাশাপাশি হকি ও কবাডিতেও খেতাবের জন্য লড়াই করবে ভারত। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী গুজরাটের ভদোদরায় 35,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। প্রতিরক্ষামন্ত্রী বলেছেন প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত এখন আত্মনির্ভর দেশ হিসেবে উঠে এসেছে। 25 দিনের ব্যবধানে এলপিজি রিফিল বুকিংয়ের জন্য তেল বিপণন সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্র। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুষ্ঠান সকালের আড্ডা।

পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সকালের আড্ডা অনুষ্ঠান নিয়ে আমি গোপীনাথ পাল চলে এলাম। এখন শুনবেন সকালের আড্ডা। প্রথমেই সকালের আড্ডা গোটা অনুষ্ঠানের এক ঝলক, অর্থাৎ সকালের আড্ডা অনুষ্ঠানে আপনারা কি কি শুনতে পাবেন। আচ্ছা, প্রজাপতি বললেই আমরা রং বেরঙের প্রজাপতির রূপের বৈচিত্র্য দেখে মোহিত হই, তাই তো? কিন্তু অনেক সময় প্রজাপতির অবিশ্বাস্য গতি আমাদের বিস্মিত করে। জানবো সকালের আড্ডায়। সকালে আড্ডা অনুষ্ঠানে বলবো দুই রঙের দুই নদীর কথা। উড়িষ্যার সম্বলপুর জেলায় পাওয়া গেল প্রাগৈতিহাসিক নিদর্শন, সে নিয়েও কিছু কথা বলব। সকালে আড্ডা অনুষ্ঠানে শুনবেন আকাশবাণী মৈত্রী সংবাদ বিভাগের প্রযোজনায় দৃষ্টিকোণ। আজকের দৃষ্টিকোণে শুনবেন কবি ও সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের স্মরণে আজকের দৃষ্টিকোণ। শুনবেন অনুষ্ঠান জানা অজানা। চলুন শুরু করা যাক অনুষ্ঠান। কিন্তু প্রথমেই বলি, আজ 8ই সেপ্টেম্বর। এই দিন 1926 সালে জন্মগ্রহণ করেন ভারতরত্ন ভূপেন হাজারিকা। আজ 8ই সেপ্টেম্বর 2026 মানে জন্ম শতবর্ষে ভূপেন হাজারিকার জন্মদিন আজ। তাকে শ্রদ্ধার্ঘ্য জানাবো সকালের আড্ডা অনুষ্ঠানের প্রথমেই, যিনি ছিলেন একজন ভারতীয় অসমীয়া গায়ক, গীতিকার, সুরকার, কবি, লেখক, চলচ্চিত্র পরিচালক, অত্যন্ত দরাজ গলার অধিকারী। এই কণ্ঠশিল্পীর জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। বাংলা ও হিন্দি ভাষায় গান করে তিনি ভারত ও বাংলাদেশে অসম্ভব জনপ্রিয়তা অর্জন করেন। ভূপেন হাজারিকার গানগুলোতে মানব প্রেম, প্রকৃতি, ভারতীয় সমাজবাদের জীবন ধর্মীয় বক্তব্য বিশেষভাবে লক্ষণীয়। এছাড়াও শোষণ, নিপীড়ন, নির্যাতনের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদী সুরও উচ্চারিত হয়েছে বহুবার তাঁর কণ্ঠে। আজ সকালে আড্ডা অনুষ্ঠানের শুরুতেই বিশিষ্ট গায়ক ভারতরত্ন প্রাপ্ত শ্রী ভূপেন হাজারিকার প্রতি শ্রদ্ধার্ঘ্য জানাব, এবং সেই সঙ্গে সঙ্গে প্রথম অনুষ্ঠানের শুরুতেই তাঁর গান। এখন ভূপেন হাজারিকা।

শুনছেন সকালের আড্ডা, সঙ্গে আছি আমি গোপীনাথ পাল। প্রথম গানটি শুনলেন ভূপেন হাজারিকার কণ্ঠে, মানুষ মানুষের জন্য। সত্যি তো তাই, মানুষ তো মানুষেরই জন্য। আচ্ছা, এরপর কথায় চলে আসছি, দ্রুততম প্রজাপতির কথা বলবো। সাধারণত রং বেরঙের প্রজাপতির রূপের বৈচিত্র্য দেখে আমরা প্রত্যেকেই মোহিত। প্রজাপতি বললেই রং বেরং ফুটে ওঠে, কিন্তু কখনো কখনো প্রজাপতির অবিশ্বাস্য গতিও আমাদের বিস্মিত করে। স্কিপার প্রজাপতিরা ঘন্টায় প্রায় 60 কিলোমিটার গতিতে উড়তে পারে, অর্থাৎ পাল্লা দিতে পারে ঘোড়ার গতির সঙ্গে। এরা প্রকৃতির অন্যতম দ্রুত রিফ্লেক্স বা প্রতিবর্ত ক্রিয়ার অধিকারী। দ্রুত প্রতিক্রিয়া এবং ওড়ার তীব্র গতি স্কিপারদের বিভিন্ন বিপদ মোকাবিলা করতে ও শিকারী প্রাণীদের খপ্পর থেকে বাঁচতে সাহায্য করে। বিদ্যুৎ গতিতে সরাসরি এক ফুল থেকে অন্য ফুলে বা এক জায়গা থেকে অন্য জায়গায় কতকটা লাফিয়ে লাফিয়ে উড়ে বেড়ানোর জন্য এদেরকে স্কিপার বলে। স্কিপার প্রজাপতিদের প্রায় 4000টি প্রজাতি রয়েছে, যেগুলি অ্যান্টার্কটিকা ছাড়া বিশ্বের নানা প্রান্তে দেখতে পাওয়া যায়। অ্যান্টেনা বা সুরের গঠন দেখে স্কিপারদের আলাদাভাবে চেনা যায়। কথা বললাম স্কিপার প্রজাপতির, এখন গান। জুবিন গর্গের কণ্ঠে এই গানটি আপনাদের জন্য।

শুনছেন সকালের আড্ডা, সঙ্গে আছি আমি গোপীনাথ পাল। গানটি শুনছিলেন জুবিন গর্গের কণ্ঠে। ও বন্ধু আমার, এখন আপনাদের বলবো সকালের আড্ডা অনুষ্ঠানে দুই রঙের দুই নদীর কথা। অবাক হচ্ছেন তো, দুই রঙের দুই নদী? হ্যাঁ, রিও সোলিমিওস ও রিও নিগ্রো, এই দুই নদী মিলেছে ব্রাজিলের মানাউস শহরের কাছে। দুটি নদীর জলস্রোতের এই মিলনই পরিচিত এনকন্ট্রো দাস আগুয়াস নামে। কিন্তু এতে বিস্ময়ের কি আছে? আসলে এটি নাকি বিশ্বের অন্যতম বড় নদীর সঙ্গমস্থল। এখানে জলের পরিমাণ নাকি নায়াগ্রা, ইগুয়াসু ও ভিক্টোরিয়া জলপ্রপাতের মোট জলের পরিমাণের থেকে ১২ গুণ বেশি। বাবা যায়, বিপুল জলের সমাবেশ।

আর একই খাতে পাশাপাশি মাইলের পর মাইল বয়ে চলা দুটি নদীর দুরকম রং বিস্ময় উদ্রেক করে। পরস্পর মিলে যাওয়ার পরেও রিও নিগ্রো নদীর কালো জল ও রিও সোলিমেওস নদীর দুধ দেওয়া কফির মতো রঙের জল না মিশে পাশাপাশি বয়ে চলে 6 কিলোমিটারেরও বেশি পথ। এবং দুটি নদীর যখন ছবি আপনি দেখবেন, একদম আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে দুটি রঙের নদী আলাদা কিন্তু একই সঙ্গে বয়ে চলেছে। এবং এটা নিয়ে কিন্তু বাকরুদ্ধ দেশ বিদেশ থেকে আসা হাজার হাজার পর্যটক। কিন্তু দুই নদীর দুই রং এখানে চট করে মিশে যায় না কেন? এর প্রধান কারণ হল দুটি রঙের জল সম্পূর্ণ আলাদা প্রকৃতির বলে। বিস্তীর্ণ বনাঞ্চল দিয়ে বয়ে আসা রিও নিগ্রো নদীর কালো জলে জৈব অ্যাসিডের পরিমাণ বেশি, পলি প্রায় থাকে না, তাপমাত্রা হয় প্রায় 28 ডিগ্রি সেলসিয়াস এবং গতিবেগ থাকে ঘন্টায় প্রায় 2 কিলোমিটার। অন্যদিকে পাহাড়ি অঞ্চল দিয়ে বয়ে আসা রিও সোলিমিওস নদীর দুধ দেওয়া কফির মতো রঙের জলে পলির পরিমাণ বেশি, তাপমাত্রা থাকে তুলনামূলকভাবে কম, প্রায় 22 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু বয়ে চলে দ্রুত, ঘন্টায় প্রায় 6 কিলোমিটার গতিতে। এই অঞ্চলের ছোট বড় দ্বীপগুলিরও একটি অদ্ভুত বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। কি জানেন, না নাসার প্রতিবেদন অনুসারে কোনো দ্বীপ এক বছরের মধ্যেই স্রেফ অদৃশ্য হয়ে যেতে পারে, আবার কোনোটি এই সময়ের মধ্যেই তৈরিও হয়ে যেতে পারে। এরই নাম প্রকৃতি। এখন সকালে একটা অনুষ্ঠানে যার গান শুনব, প্রথম উদিত নারায়ণ, তারপর আবার জুবিন গর্গের কণ্ঠে। এখন উদিত নারায়ণ।

শুনছেন সকালের আড্ডার, সঙ্গে আছি আমি গোপীনাথ পাল। গানটি শুনছিলেন জুবিন গর্গের কণ্ঠে। একটা না

0: দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন। নিজের পাসওয়ার্ড যেখানে সেখানে লিখে রাখবেন না। পাসওয়ার্ডের সুরক্ষা আপনার সুরক্ষা নিশ্চিত করবে। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুষ্ঠান দৃষ্টিকোণ। আজ দৃষ্টিকোণে শুনবেন কবি ও সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের স্মরণে আজকের দৃষ্টিকোণ।
2: যদি নির্বাসন দাও আমি অষ্টে অঙ্গুরি ছড়াব, আমি বিষ পান করে মরে যাব। বিষণ্ণ আলোয় এই বাংলাদেশ, নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ, এ আমারই সাড়ে তিন হাত ভূমি। যদি নির্বাসন দাও আমি অষ্টে অঙ্গুরি ছড়াব, আমি বিষ পান করে মরে যাব।
3: বাংলা সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব সুনীল গঙ্গোপাধ্যায় ১৯৩৪ সালের ৭ই সেপ্টেম্বর ফরিদপুর জেলার মাদারীপুরে তিনি জন্মগ্রহণ করেন। সুনীল গঙ্গোপাধ্যায় একাধারে কবি, ঔপন্যাসিক, ছোট গল্পকার, সম্পাদক এবং সাংবাদিক। তিনি আধুনিক বাংলা কবিতার জীবনানন্দ পরবর্তী পর্যায়ের অন্যতম জনপ্রিয় কবি।
4: ভ্রূপল্লবী ডাক দিলে দেখা হবে চন্দনের বনে, সুগন্ধের সঙ্গ পাব দ্বিপ্রহরে বিজন ছায়ায়। আহা কি শীতল স্পর্শ হৃদয়ে ললাটে, আহা চন্দন চন্দন, দৃষ্টিতে কি শান্তি দিলে চন্দন চন্দন, আমি বসে থাকব দীর্ঘ নিরালা।
3: জন্মদিনে সুনীল, বললেন বিশিষ্ট কথা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়।
5: আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওর কবিতা অসাধারণ, একটা সময় সে এত রিফ্রেশিং সমস্ত কবিতা। ভ্রূপল্লবে ডাক দিলে আমি যাব চন্দনের বনে, বা মৃত্যু মায়ের কণ্ঠ পরস্পর বিপরীত দিকে ছুটে যায়, কিংবা এমনও তো হয় কোনোদিন পৃথিবী বান্ধবহীন তুমি যাও রেল ব্রিজে একা, সেসব কবিতা আমরা তখন সমবয়সী হয়েও আমাদের মুখস্থ থাকত, এত ভালো লিখত, মনকে ছুঁয়ে যেত, একটা সত্তায় নাড়া দিত। তো আস্তে আস্তে যেটা হলো সেটা হচ্ছে সুনীলের গদ্যের গল্প উপন্যাসের চাহিদা বাড়তে লাগলো, ভীষণ জনপ্রিয় হতে লাগলো আস্তে আস্তে। তো সেই ঝোঁকটা ওর কবিতা থেকে খানিকটা শিফটেড হয়ে গিয়েছিল, যদিও কবিতাই ছিল ওর বরাবর, বলতো আমি মূলত কবি, তা সত্ত্বেও প্রচুর গদ্যকে লিখতে হয়েছে।
3: স্মৃতিচারণে সুনীল জায়া স্বাতী গঙ্গোপাধ্যায়।
6: আমি যদিও কবিতার বোধা সেইভাবে নই, কবিতা লিখি না তো আমি, কিন্তু ভাত টানতে তো বছর লেখা, সেটা কি বলবো, ভালো তো লাগতে। তবে একটা কথা ছিল যে অনেক সময় বই নিয়ে বসে পড়ছি, এটা যে হতো তা সবসময় হয়নি। আরো একটা ব্যাপার যে ওর নাম হবার সঙ্গে সঙ্গে ব্যস্ততা কেমন বেড়ে গেল, আমারও বই পড়াটা বেশ কমে গেল।
3: কথা ও কবিতা পাঠে বিশিষ্ট আবৃত্তিকার সৌমিত্র মিত্র।
7: সুনীলদার অনেক আগেকার একটি কবিতা বেশ কিছুদিন ধরে মাথায় ঘুরছে, কবিতাটি আমি আজ থেকে প্রায় ৪০ বছর আগে বলতাম। ভোরবেলার বৃষ্টি একজন সাক্ষী চেয়েছিল, তাই আমি হঠাৎ ঘুম থেকে ভেঙে বাইরে আসি। বারান্দার সামনে ব্রিজ, একটাও মানুষ নেই, মাথার মধ্যে নেশার মতন বৃষ্টির শব্দ, দূরে ছানার জলের মতো হালকা নীল আলো। এই যে দৃশ্য, আমি কি এর যোগ্য? পৃথিবীতে জন্মেছি বলেই কি আমি সুন্দরের অংশভাগ পাবার অধিকারী?
3: ভাষাবিদ পবিত্র সরকার।
8: হয়তো ভেবেছিলেন এই জীবনটাই আমার ঠিক আছে, অর্থাৎ আমি সাহিত্য একাডেমির কাজ যে তিনি অত্যন্ত গুরুত্ব দিয়ে করতেন, বা যে কোনো সংগঠনের কাজ, তো বুঝেছিলেন যে হ্যাঁ আমি দেখি আমি কতদূর কি করতে পারি। আমার হ্যাঁ একটা কবি

0: সত্তা আছে, একটা লেখক সত্তা আছে, সৃষ্টিশীল সত্তা আছে, তার জন্য আমার যে সময় দেওয়া, অর্থাৎ তার নিজের সৃষ্টিকে তিনি অবহেলা করেছেন বা হেলা ফেলা করে লিখেছেন, এইটা বলা সম্ভব আমার পক্ষে অন্তত নয়। কিন্তু তাতেও মনে হয়েছে তাঁর যে আমি আমার এই সীমানাটুকুর মধ্যে থাকব না, আমি মানুষের সঙ্গে যুক্ত হব এবং ওই একটা বড় বটগাছের মতো হয়ে দাঁড়াব, একটা ছায়া দেওয়া।
1: নবীন কিশোর, তোমাকে দিলাম ভ্রমণ ডাঙার মেঘলা আকাশ, তোমাকে দিলাম বোতামবিহীন ছেঁড়া শার্ট আর ফুসফুস ভরা হাসি, দুপুর রৌদ্রে পায়ে পায়ে ঘোরা, রাত্রির মাঠে চিৎ হয়ে শুয়ে থাকা, এসব এখন তোমারই।

0: শুনছিলেন দৃষ্টিকোণ।
1: আপনার পেমেন্ট সংক্রান্ত কোনো তথ্য যেন ইন্টারনেট ব্রাউজারে সংরক্ষিত না থাকে, সুরক্ষিত থাকুন ডিজিটালি।
2: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়। একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়। বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়।
3: বাড়ির চারপাশে জল জমতে দেবেন না, জলে ভর্তি ছোটখাটো গর্তে মাটি ফেলে বুজিয়ে দিন। হ্যান্ডপাম্পের চারপাশ সিমেন্ট দিয়ে বাঁধিয়ে নিন, জল নিকাশি নালা পাকা করুন।
4: নাগরিক সুস্থতার জন্য আবশ্যক উপযুক্ত জল নিকাশি ব্যবস্থা, নিকাশের পথে যাতে বাধা না তৈরি হয় তার জন্য আমাদের প্রত্যেকের উদ্যোগী হওয়া প্রয়োজন। খেয়াল রাখুন, আপনার বাড়ির লাগোয়া নিকাশি ব্যবস্থা বুঝে যায়নি তো? নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোষকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?
0: আছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, শুনছেন সকালের আড্ডা। সঙ্গে আছি আমি গোপীনাথ পাল। আরো কথা আছে, আরো গান আছে, কিন্তু তার আগে আপনাদের জানিয়ে দিই আজ রাতে ঠিক 11টায় হারানো দিনের গানের বিষয়টি কি। ফ্লপ মাস্টার জেনারেল থেকে শুধু মহানায়ক হয়ে ওঠেননি উত্তম কুমার, টলিউড সিনেমা ইন্ডাস্ট্রিকে ধারণ করেছিলেন তিনি 3 দশক ধরে। তার ভুবন ভোলানো হাসি ও মন ভোলানো অভিনয়ের সঙ্গে সিনেমার পর্দায় তার ঠোঁট নাড়ানো গানগুলিও মহানায়ক জাদুর অংশীদার। কিন্তু সেসব গানের নেপথ্যে শুধু হেমন্ত, মান্না, শ্যামল মিত্র বা কিশোর কুমাররা তো ছিলেন না, ছিলেন আরও অনেকেই। শতবর্ষের উত্তম চর্চায় আজকের হারানো দিনের গান ফিরে পড়বে সেই সব অধ্যায়, আর তাঁদের গান বেছে নিয়ে আপনাদের সঙ্গী হবেন মৈত্রীবন্ধু শ্রাবণী মুখোপাধ্যায়। আজ রাতের হারানো দিনের গানের বিষয়টি আপনাদের বলে দিলাম, সঙ্গে থাকবেন হারানো দিনের গান নিয়ে শ্রাবণী মুখোপাধ্যায়। এখন টটুন কুমারের কণ্ঠে এই গানটি, টটুন কুমার।

0: ওগো মোর দেবলীনা। তরুণ কুমারের কণ্ঠে গানটি শুনছিলেন, শুনছেন সকালের আড্ডা।
1: বর্জ্য পদার্থ ইচ্ছে মতো নালা নর্দমায় ছুঁড়ে ফেললে আটকে যায় জল বেরোনোর পথ। নিকাশের সুবিধে না থাকলে আটকে পড়া জল ভাসিয়ে দেয় বাড়িঘর রাস্তাঘাট, থমকে যায় জীবন, বাড়তে থাকে অসুখ বিসুখ। নিজেদের স্বার্থেই যেন সতর্ক হই আমরা, অন্য সব কিছুর মতোই প্রয়োজন জল নিকাশের ব্যবস্থা। এর রক্ষণাবেক্ষণ আমাদের সবার দায়িত্ব।
0: সকালে আড্ডা অনুষ্ঠানে এবার আপনাদের বলবো, উড়িষ্যার সম্বলপুর জেলায় পাওয়া গেল প্রাগৈতিহাসিক নিদর্শন। এই জেলার ভীমমণ্ডলী পাহাড়ে কয়েকটি গুহার দেওয়ালে নানা ধরনের খোদাইয়ের চিহ্ন এবং অক্ষরের মতো আঁকিবুকির চিহ্ন পাওয়া গিয়েছে। আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া এলাকাটি ঘিরে খননকাজ শুরু করেছে। ASI জানিয়েছে, ভীমমণ্ডলী পাহাড়ে 45টিরও বেশি এমন গুহা বা রক শেল্টারের সন্ধান পাওয়া গিয়েছে, যার দেওয়ালে অক্ষরের মতো চিহ্ন এবং ছবি আঁকা রয়েছে। অরণ্যের পরিবেশ এবং দৈনন্দিন জীবনের ছবি ফুটে উঠেছে গুহার শিল্পকর্মে। প্রাগৈতিহাসিক কালে মানুষরা আয়রন অক্সাইডের সঙ্গে নানা ধরনের গাছের ছাল পাতার রস মিশিয়ে প্রাকৃতিক রং তৈরি করে ছবি আঁকতেন। উড়িষ্যার এই গুহার ছবিতে তেমন উপাদানই ব্যবহার করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে ভীমমণ্ডলীর গুহা থেকে চামড়ার কাজের জন্য ব্যবহৃত

পাথরের ব্লেড, সূঁচ এবং মাংস থেকে চামড়া ছাড়ানোর স্ক্র্যাপার পাওয়া গিয়েছে। গুহা চত্বরের মধ্যে নব্যপ্রস্তর যুগের অর্থাৎ অন্তত 10,000 বছরের পুরনো সভ্যতার নিদর্শন রয়েছে বলে মনে করেছেন এএসআইয়ের প্রত্নতত্ত্ববিদরা। গুহা থেকে পাওয়া পাথরের তীর, ছুরি এবং বর্ষার টুকরো কতটা প্রাচীন তা নির্ণয় করার জন্য কার্বন ডেটিং করা হচ্ছে। নিদর্শনগুলি যাতে ভেঙে না যায় তাই পুরো খনন কাজটাই প্রত্নতত্ত্ববিদরা খুবই সতর্কতার সঙ্গে যন্ত্রপাতির বদলে হাত দিয়ে করছেন। সকালে আড্ডা অনুষ্ঠানে এখন যে গানটি আপনাদের জন্য অপেক্ষা করছে কিশোর কুমার, শৈলেন্দ্র সিং এবং শক্তি ঠাকুরের কণ্ঠে, পথ হোক বন্ধুর।

পথ হোক বন্ধুর গানটি শুনছিলেন কিশোর কুমার, শৈলেন্দ্র সিং এবং শক্তি ঠাকুরের কণ্ঠে। শুনছেন সকালে আড্ডা, এখন সময় অনুষ্ঠান জানা অজানা। এখন জানা অজানা।

জানো জানায় শুনছেন মায়া সভ্যতায় বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা এই বিষয়ে তিন পর্বের ধারাবাহিক কথিকা। আজ তৃতীয় তথা শেষ পর্ব। লিখেছেন ডক্টর দীপঙ্কর বসু। আজ চলুন জানি কেমন ছিল মায়া সাম্রাজ্যের চিকিৎসাবিদ্যা এবং ঔষধি। তবে তার আগে উল্লেখ করব তাদের স্থাপত্য সম্পর্কে আরও দু একটা কথা। মায়াদের সাম্রাজ্যে প্রস্তরপথের অভাব ছিল না। উক্সমালের সঙ্গে কাবার সংযোগ ছিল 15 কিলোমিটার একটি চওড়া সোজা রাস্তার মাধ্যমে। এই রাস্তায় অবস্থিত একটি চমৎকার আর জাঁকালো তোরণ ছিল শহরের প্রবেশদ্বার। কাবা এবং যখুনার মধ্যেও একটি রাজপথ ছিল। 9.5 মিটার চওড়া তিনটি সোজা অংশে বিভক্ত পথটি যখন কোনো জলাভূমির ওপর দিয়ে যেত, তখন রাস্তাটি আধুনিক ফ্লাইওভারের মতো কয়েক মিটার উঁচু হয়ে যেত। মায়া সভ্যতার যে ব্যাপারটি বর্তমান স্থপতিদের তাক লাগিয়ে দিয়েছে তা হল, এখানে অনেক অট্টালিকা রুশ পুতুলের মতন ঘেরা এবং ঢাকা আছে আরেকটি অট্টালিকা দিয়ে। পুরনো অট্টালিকাটি নতুন অট্টালিকা দ্বারা ঘেরা থাকায় পুরনো অট্টালিকাটি এর ফলে সংরক্ষিত থেকেছে। প্রত্নতত্ত্ববিদেরা খনন করে 7টি ক্রমশ ছোট হয়ে যাওয়া পিরামিড আবিষ্কার করেছেন ওয়াকসাকটনে। মায়াদের এই পদ্ধতির ফলে বিজ্ঞানীদের মায়াদের উত্তরাধিকারের ক্রমপঞ্জী বুঝতে অনেক সুবিধে হয়েছে। মায়াদের বিশাল অট্টালিকাগুলির সামনের দিকে শোভা পেত বর্ষার দেবতা চাকের বিভিন্ন রকমের মুখোশ। এই মুখোশের মধ্যে বিজ্ঞানীরা এক অসাধারণ প্রযুক্তিবিদ্যার পরিচয় পেয়েছেন। এর নাম পুয়াক পদ্ধতি। এই পদ্ধতি অনুসারে একই জ্যামিতিক আকৃতির অনেকগুলি ছাঁচ বানানো হতো। এই পদ্ধতিতে তৈরি চাকের 150টি মুখোশ আছে উগজামালের রাজপ্রাসাদে। স্থপতিদের সৃষ্টি নিয়ে কথা হল অনেক। এবার নজর চিকিৎসায়। মায়াদের চিকিৎসাবিদ্যা নিয়ে লেখা বইগুলিতে বেশিরভাগ অংশ জুড়ে আছে রোগের লক্ষণ এবং তার উপর বিভিন্ন গাছগাছেরার ক্রিয়া প্রতিক্রিয়ার উপর। বিভিন্ন লেখা থেকে জানা যায় পায়ের ছত্রাক সংক্রমণ, অ্যাথলেটিস ফুট এবং উদরাময় ছিল তখনকার দুটি সাধারণ রোগ। এই রোগ দুটি নিরাময়ের জন্য ভেষজ ঔষধির কথাও পাওয়া গেছে তাঁদের লেখায়। ডিসমেনড্রিয়া, মেনোপজ, ঋতুস্রাবের আগে মহিলাদের শারীরিক এবং মানসিক সমস্যা, বন্ধাত্ব ইত্যাদি স্ত্রীরোগের উপশমে একসঙ্গে এক ধরনের ঘাম স্নান এবং মাসাজ ব্যবহারের কথাও জানা গেছে এইসব লেখা থেকে। ক্ষতস্থান জোড়তে মায়া চিকিৎসকেরা ব্যবহার করতেন মানুষের চুল। হাড়ের স্থানচ্যুতি

0: ফলে বা হাড় ভেঙে গেলে তাকে জুড়তে বা সঠিক জায়গায় পুনরায় স্থাপনে তারা অত্যন্ত দক্ষ ছিলেন। প্রাচীন যুগে ড্রিলের সাহায্যে মাথার খুলি ছিদ্র করে অস্ত্রোপচারেও যে তারা দক্ষ ছিলেন তার প্রমাণও পাওয়া গেছে। মায়েরা অস্ত্রোপচারের জন্য কালো কাঁচের মতো দেখতে এক ধরনের আগ্নেয় শিলার তীক্ষ্ণ ছুরি ব্যবহার করতেন, যা অন্য জিনিসের তুলনায় তাড়াতাড়ি নিরাময় করে দিত অস্ত্রোপচারের জায়গাকে, দাগের চিহ্ন হতো কম। আলবার্টা বিশ্ববিদ্যালয়ের ডাক্তার লি গ্রিন আগ্নেয় শিলার এই ছুরির উপযোগিতাগুলি যাচাই করে এই দাবিকে সত্য বলে উল্লেখ করেছেন। কৃত্রিম দাঁত লাগানোয়, দাঁতের ছিদ্র ভরাটে, দাঁতের বিভিন্ন আকৃতি গঠনে এবং দাঁতের সৌন্দর্য বৃদ্ধি করতে বিভিন্ন মূল্যবান ধাতুর সাহায্যে দাঁতের অলঙ্করণে দক্ষ ছিলেন মায়া চিকিৎসকেরা। মায়াদের উন্নত বিজ্ঞানের আরেকটি উদাহরণ হল এখনকার অত্যন্ত জনপ্রিয় মিঠাই চকোলেটের আবিষ্কার। পুরনো কফি বীজকে চূর্ণ করে অল্প আঁচে ফোটানোর পরে ভুট্টার গুঁড়োর সঙ্গে মিশিয়ে তারা বানিয়েছিল এই চকোলেট। মায়াদের আরেকটি চমকপ্রদ আবিষ্কার হল রাবারের ব্যবহার। 1840 সালে চার্লস গুডিয়ারের প্রথম রাবার ব্যবহারের পদ্ধতি আবিষ্কারের বহু পূর্বেই মায়ারা রাবার ব্যবহারের পদ্ধতি ব্যবহার করেছিলেন। তারা রাবার গাছের তরুক্ষীরের সঙ্গে উদ্ভিজ পদার্থ মিশিয়ে নমনীয় স্থিতিস্থাপক ব্যবহারযোগ্য রাবার তৈরি করেছিলেন। এর থেকে তারা এমন এক রাবারের লাফানো বল তৈরি করেন যা তখনকার এক অত্যন্ত জনপ্রিয় খেলা পোক আর টোক খেলায় ব্যবহার করা হতো। 1549 সালে উপনিবেশবাদী স্প্যানিশদের জয়ের কিছুদিনের মধ্যে বিশপ ডিয়াগো ডি ল্যান্ডা ইয়োকাতানি মায়াদের ধর্ম, ইতিহাস, শিল্পকলা ও বিজ্ঞান সম্বন্ধে লিখিত যাবতীয় জিনিসের যে বন্হি উৎসব করেন তাতে এই সভ্যতার অধিকাংশ প্রামাণ্য তথ্যই নষ্ট হয়ে যায়। এসব সত্ত্বেও যা পাওয়া গেছে তার ভিত্তিতে এই কথা বলা যায় যে মায়া সভ্যতার বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা ছিল একেবারে প্রথম সারির। শুনলেন মায়া সভ্যতার বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা বিষয়ে তিন পর্বের ধারাবাহিক কথিকা। আজ শুনলেন শেষ পর্ব। লিখেছেন ডক্টর দীপঙ্কর বসু।
1: শুনছিলেন অনুষ্ঠান জানা অজানা, সঙ্গে আছি আমি গোপীনাথ পাল সকালে আড্ডা নিয়ে।
2: বর্জ্য পদার্থ ইচ্ছে মতো নালা নর্দমায় ছুঁড়ে ফেললে আটকে যায় জল বেরোনোর পথ। নিকাশের সুবিধে না থাকলে আটকে পড়া জল ভাসিয়ে দেয় বাড়িঘর রাস্তাঘাট, থমকে যায় জীবন, বাড়তে থাকে অসুখ বিসুখ। নিজেদের স্বার্থেই যেন সতর্ক হই আমরা, অন্য সব কিছুর মতোই প্রয়োজন জল নিকাশের ব্যবস্থা। এর রক্ষণাবেক্ষণ আমাদের সবার দায়িত্ব।
3: গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে। গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে। সিট বেল্ট ব্যবহার করুন, অজুহাত নয়, নিরাপত্তার ভাবনা থাকুক শীর্ষে।
4: চড়া শব্দ থেকে মুক্তি পাওয়া নাগরিকের স্বাভাবিক অধিকার।
5: স্পিকারের প্রচণ্ড শব্দে অতিষ্ঠ মানুষ চাইতে পারেন প্রশাসনিক সহায়তা, রুখে দাঁড়ান শব্দ দূষণের বিরুদ্ধে।
1: শুনছেন সকালের আড্ডা। সকালের আড্ডা অনুষ্ঠানে ভালো ভালো গান তো শুনলামই এবং আরও কথা বাকি ছিল, কিন্তু স্টুডিওর ঘড়ির কাঁটা জানান দিচ্ছে সকালের আড্ডা অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিতে হবে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম মৈত্রী বন্ধু গোপীনাথ পাল। সকলে খুব ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন ঐতিহাসিক শহরের কথা। আজকের শহর মহীশূর বা মাইসোর, বলছেন ডক্টর পৃথা কুণ্ডু, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।
2: ভারতবর্ষের মানুষজন নিজেদের ইতিহাস সম্পর্কে নিতান্তই উদাসীন। কে বলেছিলেন এই কথা মনে পড়ে? স্কুল জীবনে পরীক্ষার হলে এই প্রশ্নের মুখোমুখি হওয়ার সেই স্মৃতি। উত্তরে লিখতে হতো মধ্যযুগের পর্যটক আল বেরুনি, পুরো নাম আবু রায়হান মুহাম্মদ ইবনে আল বেরুনি, পারস্য দেশের পণ্ডিত। আল বেরুনি যে অর্থে একথা বলেছিলেন, ঠিক সেই অর্থে হয়তো ইতিহাসের চর্চা প্রাচীন বা মধ্যযুগের ভারতে ছিল না, কিন্তু যা ছিল তা হল ভারতীয় সংস্কৃতির নিজস্ব আঙ্গিকে মুখে মুখে ছড়িয়ে পড়া ইতিহাস, বা ইতিকথা বলার ইতিকথনের এক ধরন, যার সঙ্গে মিলে যায় পুরাণ লোকগাথার বহু বিচিত্র ধারা। ঐতিহাসিক শহরের কথা বলতে গেলেই ফিরে যেতে হয় ইতিহাস পুরাণ আর স্থল পুরাণের কথকতায়, যা মিলে মিশে পরবর্তীকালে তৈরি করেছে এক একটি জায়গার ইতিহাস রচনার তাৎপর্য। এই ভাবনা মাথায় রেখেই আজ ফিরে দেখা যাক এমন এক ঐতিহাসিক শহরকে, যার নাম মাহাত্ম্যে জড়িয়ে আছে পুরাণ আর স্থান মাহাত্ম্যে ইতিহাস। মহীশূর বা মাইসুরু, বা খানিক ইংরেজি ঘেঁষা উচ্চারণে মাইসোর, যে নামেই ডাকি না কেন, এর উৎস খুঁজতে চলে যেতে হবে দেবী ভাগবত পুরাণের সঙ্গে লৌকিক বিশ্বাসের মেলবন্ধনে গড়া এক পুরাবৃত্তে। মাইসুরু শব্দটি এসেছে মহিসুসারানা উরু শব্দ থেকে, যার অর্থ স্থানীয় কন্নড় ভাষায় মহিষাসুরের শহর। দেবী পুরাণের কাহিনী অনুসারে কর্ণাটকের এই পাহাড়ি অঞ্চলে রাজ্য শাসন করতেন সেই প্রাচীন যুগে মহিষাসুর। অসুরের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য দেবতাদের প্রার্থনায় দেবী দুর্গা চামুণ্ডেশ্বরী অবতারে আত্মপ্রকাশ করেন। মাইসুরের কাছে চামুণ্ডী পাহাড়ের চূড়ায় দেবীর সঙ্গে যুদ্ধে নিহত হন মহিষাসুর এবং তার দুই সেনাপতি চণ্ড ও মুণ্ড। এই হল স্থানীয় বিশ্বাসের লৌকিক বিশ্বাসের ভিত্তিভূমি। চামুণ্ডী এবং মাইসুরু, এই পাহাড় আর শহরের নামকরণে এভাবেই মিলে মিশে গেছে পুরাণ এবং আঞ্চলিক ইতিহাস। চামুণ্ডী পাহাড়ের ওপর দেবী চামুণ্ডেশ্বরীর মন্দির এবং মহিষাসুরের মূর্তি মাইসোর ভ্রমণে আসা পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণের জায়গা এখনও। বর্তমান মহীশূর বা মাইসোর শহরটির অবস্থান দক্ষিণ মধ্য কর্ণাটকের মালভূমি অঞ্চলে, চামুণ্ডী পাহাড়ের উত্তর পশ্চিমে এবং কাবেরী আর কাব্বানী নদীর মাঝামাঝি জায়গায়। ঐতিহাসিকভাবে মাইসুরু বা মহীশূরের প্রথম উল্লেখ পাওয়া যায় 245 খ্রিস্টপূর্বাব্দে সম্রাট অশোকের সময়। প্রাচীন ইতিহাসের সূত্রে আমরা জানতে পারি যে গঙ্গ রাজবংশ দীর্ঘদিন এই মহীশূর অঞ্চলে রাজত্ব করেছিল। তাদের শাসনকাল চলেছিল প্রায় খ্রিস্টীয় 10 শতাব্দীর প্রথম দিক পর্যন্ত। পরবর্তীকালে মহীশূরের ইতিহাসে শাসক হিসেবে পাওয়া যায় চোল, চালুক্য এবং হৈসালা বংশের রাজাদের কথা। চালুক্য আর হৈসালা আমলের সময়কাল ছিল মোটামুটি খ্রিস্টীয় 11 বা 12 শতাব্দী। এই সময়ের বেশ কিছু শিলালিপি মাইসোর অঞ্চলে পাওয়া গিয়েছে। এছাড়াও প্রাচীন ইতিহাসের

হিসেবে পাওয়া যায় প্রচুর পরিমাণে তামা আর পাথরের ফলক, যাকে বলা হতো তাম্র শাসন, মহীশূর রাজপ্রাসাদ থেকে প্রাপ্ত নথিপত্র এবং কন্নড় ও ফার্সি ভাষায় সমসাময়িক সাহিত্য। মহীশূরকে কেন্দ্র করে একটি সামন্ত রাজ্যের সূচনা হয় ইয়াদুরায়া ও কৃষ্ণরায়া নামে দুই ভাইয়ের হাতে। তাঁরা কোন রাজবংশ থেকে এসেছিলেন, কোথা থেকে এসেছিলেন, সে বিষয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে। কোন কোন ইতিহাসবিদ মনে করেন এরা দ্বারকার রাজবংশ থেকে এসেছেন, আবার অন্যদের মতে এদের পূর্বপুরুষরা কর্ণাটকেরই অন্য কোনো অঞ্চলের বাসিন্দা ছিলেন। ইয়াদুরায়া স্থানীয় রাজকন্যা চিক্কেদেবরাসিকে বিবাহ করেন এবং শাসনকর্তা হিসেবে ওয়াদিয়ার উপাধি গ্রহণ করেন। এই উপাধি পরবর্তী রাজবংশের সদস্যরাও অক্ষুণ্ণ রেখেছিলেন। এই ওয়াদিয়ার পরিবারের প্রথম উল্লেখটি পাওয়া যায় বিজয়নগরের রাজা অচ্যুত দেবদেবের রাজত্বকালে, অর্থাৎ 1529 থেকে 1542 শতাব্দীর কন্নড় সাহিত্যে। ওয়াদিয়ার রাজবংশের আমলে প্রথম যে শিলালিপিটি খুঁজে পাওয়া গেছে তার সন্তারিখ মোটামুটি 1551 খ্রিস্টাব্দ। বিজয়নগর সাম্রাজ্যের শাসনকালে অর্থাৎ 1399 থেকে 1565 খ্রিস্টাব্দ পর্যন্ত মহীশূর অঞ্চলের শাসন পরিচালনা সংক্রান্ত বিশেষ কোনো নথি পাওয়া যায় না। রাজা প্রথম ওয়াদিয়ারের সময় থেকেই একটি সুসংহত ও স্বতন্ত্র প্রশাসনের কিছু কিছু দিক ইতিহাসের দৃষ্টিতে ধরা পড়েছে। রাজা কৃষকদের প্রতি সহানুভূতিশীল ছিলেন। তার সময়ে কৃষকরা অব্যাহতি পেয়েছিল কর বৃদ্ধি থেকে। রাজ্যটি যে আস্তে আস্তে প্রতিষ্ঠা লাভ করছিল তার লক্ষণ হিসেবে বলা যায় নাসার রাইয়া ওয়াদিয়ারের শাসনকালে পূর্ববর্তী বিজয়নগর সাম্রাজ্যের সোনার মুদ্রার নতুন করে প্রচলন। এরপর চিক্কাদেব রাইয়ার শাসনকালে বেশ কয়েকটি সংস্কার কার্যকরী হয়। রাজ্যের ক্রমবর্ধমান প্রয়োজন অনুযায়ী আভ্যন্তরীণ প্রশাসন আরও দক্ষ হয়ে ওঠে। ডাক ব্যবস্থা চালু হয়, সুদূর প্রসারী আর্থিক সংস্কারেরও শুরু হয় এই সময় থেকে। বড় অঙ্কের এককালীন রাজস্বের জায়গায় বেশ কয়েকটি ছোট ছোট কর আরোপ করা হয়, যার ফলস্বরূপ কৃষকদেরও একসঙ্গে অনেকখানি অর্থ রাজস্বের খাতে দিতে অসুবিধায় পড়তে হতো না, অথচ রাজকোষে অর্থের যোগান থাকত নিশ্চিত এবং নিয়মিত। রাজা কোষাগারের জন্য 90 কোটি প্যাগোডা, যা ছিল তখনকার দিনে মুদ্রার একক, এই হিসাবে বার্ষিক রাজস্ব আদায় করে নবকোটি নারায়ণ এই উপাধি অর্জন করেছিলেন। ওয়াদিয়ার রাজবংশ দ্বারা শাসিত মহীশূর রাজ্যের রাজধানী ছিল মাইসুরু বা মাইসোর শহরটি। প্রথমে এটি বিজয়নগর সাম্রাজ্যের অধীনে একটি সামন্ত রাজ্য হিসেবে ছিল। পরবর্তীকালে 1339 খ্রিস্টাব্দে যদু রাজবংশ মহীশূরে ক্ষমতায় আসে। বিজয়নগর সাম্রাজ্যের সামন্ত রাজা হিসেবে যদু রাজবংশের শাসকরা মহীশূরের সামগ্রিক উন্নয়নে বিশেষ অবদান রেখেছিলেন। রাজা বেত্তাদা চামরাইয়া ওয়াদিয়ার মহীশূরের দুর্গটি পুনর্নির্মাণ শুরু করেন। তার সদর দপ্তর করেন এই শহরটিকে এবং তখন থেকেই এর নাম হয় মহীশূরু নগর, অর্থাৎ মহীশূর নগর। 1553 সাল থেকে এটি স্বাধীন রাজ্যে পরিণত হয়। 1610 সাল মহীশূরের ইতিহাসে এক মাইল ফলক, কারণ এই বছরেই মহীশূর থেকে শ্রীরঙ্গপত্তনমে রাজধানী স্থানান্তরিত করা হয়েছিল। তবে রাজধানী স্থানান্তরিত হলেও রাজ্যের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর হিসেবে মাইসোরের মর্যাদা ছিল যথেষ্টই। আধুনিক যুগে মহীশূরের ইতিহাস বললেই আমাদের মনে পড়ে হায়দার আলী আর টিপু সুলতানের কথা। 1761 সালে রাজ্যের সেনাপ্রধান হায়দার আলীর উত্থান ঘটে। ব্রিটিশ শাসকদের সঙ্গে স্বাধীনচেতা হায়দার আলীর সংঘর্ষ, প্রথম ও দ্বিতীয় ইঙ্গা মহীশূর যুদ্ধ, এসব কথাই উজ্জ্বল অক্ষরে লেখা রয়েছে মহীশূরের শৌর্যের ইতিহাসে। হায়দার আলীর পর তাঁর সুযোগ্য পুত্র টিপু সুলতান রাজ্যের

0: শাসনভার হাতে নেন। আমৃত্যু সাম্রাজ্যবাদী ইংরেজ শক্তির সঙ্গে সংগ্রাম করে গিয়েছিলেন তিনি। 1799 খ্রিস্টাব্দে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধে টিপু সুলতানের পরাজয়ের পর এই শহরসহ মহীশূর রাজ্য ইংরেজদের অধিকারে আসে। ব্রিটিশরা অধীনতামূলক মিত্রতার মাধ্যমে পুরনো শাসক ওয়াদিয়ারদের রাজ্য ফিরিয়ে দেয় এবং ক্ষয়িষ্ণু মহীশূর একটি দেশীয় রাজ্য বা ব্রিটিশ সাম্রাজ্যের নেটিভ স্টেটে রূপান্তরিত হয়। 1947-এ ভারত যখন স্বাধীন হল, 1948-এ তারপর মহীশূর যুক্ত হল ভারতীয় ইউনিয়নে। এই সময়কাল পর্যন্ত ওয়াদিয়ার রাজাদের শাসনই অব্যাহত ছিল। মাইসোর শহরের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে এর সংস্কৃতি ও স্থাপত্য শিল্পের গৌরব। মাইসোর প্যালেস বা মূল রাজপ্রাসাদটি এই রাজ্যের যাবতীয় উত্থান পতনের সাক্ষী, আর সেই সঙ্গে শিল্পকলা, স্থাপত্য ও ভাস্কর্যের এক চমৎকার নিদর্শন। প্রথম ওয়াদিয়ার রাজা যদুরাইয়া চতুর্দশ শতাব্দীতে প্রাসাদ নির্মাণ শুরু করেন। প্রথমে এটি দুর্গ হিসেবে গড়ে উঠেছিল। চামরাইয়া ওয়াদিয়ার 1574 সালে এই প্রাসাদ দুর্গের নির্মাণ কাজ শেষ করেন। মহীশূর রাজপরিবারের ইতিহাস অনুযায়ী প্রাসাদটি বজ্রপাতে ধ্বংস হয়ে যায়। পরে কান্থিরাওয়া নরসারাইয়া ওয়াদিয়ার তাঁর সময়ে এটি নতুন করে নির্মাণ করা হয়। ততদিনে মহীশূর শুধুমাত্র একটি স্বাধীন রাজ্যেই পরিণত হয়নি, একটি আধুনিক, উদার ও সাংস্কৃতিক সমাজের সঙ্গে বৃহত্তম শিল্পোন্নত শহর ছিল এই দাক্ষিণাত্য অঞ্চলে। 1797 সালে টিপু সুলতান নতুন রাজধানী নাজারাবাদের জন্য জায়গা তৈরি করার উদ্দেশ্যে প্রাসাদের প্রাচীরের ভেতরকার স্থাপত্যগুলি ধ্বংস করে দিয়েছিলেন। তবে মূল প্রাসাদ চত্বরের মন্দিরগুলির কোনো ক্ষতি করা হয়নি। নতুন কাঠামো তৈরি করা হয় এবং মহীশূর প্রাসাদ নাজারাবাদ শহরে পরিণত হয়, কিন্তু এটিও বেশিদিন স্থায়ী হয়নি। 1799 সালের মে মাসে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ, ব্রিটিশদের হাতে টিপু সুলতানের পরাজয় ও মৃত্যুর পর তৃতীয় কৃষ্ণরাইয়া ওয়াদিয়ার মহীশূর রাজকীয় রাজ্যের অর্থাৎ নেটিভ স্টেটের প্রধান হিসেবে নিযুক্ত হলেন। রাজা হওয়ার পর তাঁর প্রথম কাজই ছিল প্রাসাদটিকে পুনরুদ্ধার করা। তৃতীয় কৃষ্ণরাইয়া ওয়াদিয়ারের রাজত্বকালে মাইসুরু শহরটি প্রসারিত হয় এবং দুর্গের প্রাচীরের বাইরেও সম্প্রসারিত হয়। তাঁর পরে চতুর্থ কৃষ্ণরাইয়া ওয়াদিয়ারের সুচিন্তিত পরিকল্পনার সৌজন্যে মাইসুরু একটি সুন্দর শহরে পরিণত হয়েছিল। তাঁর শাসনকালে মাইসুরু প্রশস্ত রাস্তাঘাট, সুদৃশ্য বাসভবন, বাগিচা, উদ্যান ইত্যাদির জন্য বিখ্যাত হয়ে ওঠে। আবার ফিরে আসি মাইসোর প্যালেসের কথায়। 1897 সালে রাজকুমারী জয়লক্ষ্মণীর বিবাহের সময় অত্যন্ত দ্রুত তৈরি করা হয়েছিল একটি কাঠের প্রাসাদ। সেটি আগুনে ধ্বংস হয়ে যায়। রানী তখন সেকালের বিখ্যাত ব্রিটিশ স্থপতি হেনরি আরউইনকে নতুন প্রাসাদ নির্মাণের দায়িত্ব দেন। এই পুনর্নির্মাণের জন্য তখনকার হিসেবে প্রায় 42 লাখ টাকা খরচ হয়েছিল। এটির কাজ শেষ হয়েছিল 1912 সালে। জয়চাম রাজেন্দ্র ওয়াদিয়ার মহীশূরের 25তম এবং শেষ রাজা 1940 সালে আবার এই প্রাসাদটির সীমা সম্প্রসারিত করেছিলেন। আমরা এখন যে প্রাসাদটি দেখতে পাই তা হল এই পুনর্নির্মিত প্রাসাদ। ইন্দো সারাসেনিয়া রীতিতে গড়া এক সুদৃশ্য রাজকীয় ভবন, গাঢ় গোলাপী রঙের গম্বুজ, বুরুজ, খিলান, মিনার, কলোনেড ইত্যাদি দিয়ে সুন্দর করে সাজানো, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে কর্ণাটকের এই শহরের আকর্ষণ আজও অনবদ্য, স্বতন্ত্র ইতিহাস সংস্কৃতির নিরিখে অনন্য।
1: শুনলেন ঐতিহাসিক শহরের কথা, আজ শুনলেন মহীশূর বা মাইসোরের কথা, বললেন ডক্টর পৃথা কুণ্ডু, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।

0: এ বিষয়ে বলছেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়।
1: মনের মানুষকে মন তো কখনো চিনতে করে না ভুল, স্বর্গের পারিজাত হয় যে কখন একটি চামেলি ফুল। সুরের মায়াজালে স্বর্গের পারিজাত কুসুমকে মর্তের চামেলি ফুল করে ফুটিয়েছিলেন ডক্টর ভূপেন হাজারিকা। আসামের চা বাগানের দুটি পাতা একটি কুঁড়ির স্বপ্ন তিনি বাংলা গানে দেখিয়েছিলেন। তাঁর সুরে বাঙালি খুঁজে পেয়েছে ব্রহ্মপুত্রের ছলাচ্ছল শব্দ। বিহুগানের তালে তালে তিনি মাতিয়ে দিয়েছেন আপামর বাঙালি শ্রোতাকে। আসামের চৌহদ্দি পেরিয়ে ভারতবর্ষের সীমারেখা অতিক্রম করে তার কণ্ঠ ছড়িয়ে পড়েছিল পৃথিবীর এক দেশ থেকে অন্য দেশে। মিসিসিপির তাজা হাওয়া, ভোলগার জলের উচ্ছ্বাস তিনি অনায়াসেই মিশিয়ে দিয়েছিলেন গঙ্গার তীরবর্তী জনপদের সঙ্গে। শোষিত ও নিপীড়িত মানুষের কথা বলেছেন তার গানে। হতভাগ্য জনতার পাশে তিনি দাঁড়িয়েছেন তার সুর নিয়ে। সমাজ পরিবর্তনের আন্দোলনের প্রথম সারিতে থেকে তিনি উচ্চারণ করতে পেরেছেন মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। ডক্টর ভূপেন হাজারিকা ছিলেন সেই বিশ্ব পথিক যিনি অনায়াসেই অটোয়া থেকে অস্ট্রিয়া হয়ে চিকাগো শহরে চলে যেতে পারেন। তিনি যেন এক চারণ গায়ক যিনি মার্ক টোয়েনের সমাধিতে বসে ম্যাক্সিম গোর্কির কথা শুনিয়ে চলেন। ১৯২৬ সালের ৮ সেপ্টেম্বর পরাধীন ভারতবর্ষের আসাম প্রদেশে তাঁর জন্ম। পিতা নীলকান্ত হাজারিকা ছিলেন পেশায় শিক্ষক, মার নাম শান্তিপ্রিয়া হাজারিকা। গুয়াহাটি কটন কলেজ থেকে কলা বিভাগে ইন্টারমিডিয়েট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করার পর কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। উন্মুক্ত প্রকৃতির কোলে যে শিশুর বেড়ে ওঠা, পাহাড় ও নদীর সংস্পর্শে যার চেতনার বিকাশ, সেই শিশু যে গান গাইবে তা তো বলাই বাহুল্য। হলোও তাই, ১৯৩৯ সালে মুক্তিপ্রাপ্ত অসমীয়া ছবি ইন্দুমালতীতে বিশ্ববিজয় নওজোয়ান গানখানি তিনি গেয়েছিলেন। অসমীয়া ছবি সিরাজ ও পিয়লি ফুকনে তার নিপথ্য কণ্ঠদান প্রশংসিত হয়। এই সময় তিনি যুক্ত হন ভারতীয় গণনাট্য সংঘের সঙ্গে। তখনই আলাপ হয় হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গেও। হেমন্ত মুখোপাধ্যায়ের আগ্রহে ভূপেন হাজারিকা রেকর্ড করেন দুটি বাংলা গান। তাঁর প্রিয় হেমন্ত দার সঙ্গে গাওয়া গানগুলি হল আঁকা বাঁকা এ পথের দুপাশে নয় শুধু, ফুলে ফুলে নয় শুধু ছাওয়া, এবং গুম গুম গুম গুম মেঘ গরজায়। তখন লতা মঙ্গেশকর মাত্র দুখানি বাংলা বেসিক গান গেয়েছেন। তিনি চাইলেন পুজোর সময় বাংলা গান রেকর্ড করতে। পুলক বন্দ্যোপাধ্যায়কে তিনি প্রস্তাব দিলেন যাতে ভূপেন হাজারিকার সুরে তিনি গান গাইতে পারেন। মাত্র দুদিনের মধ্যে সৃষ্টি হল দুখানি গান। ১৯৫৭র পুজোর সময় প্রকাশিত হল লতাজির গাওয়া প্রথম বাংলা বেসিক রেকর্ডে পুজোর গান। পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় ও ভূপেন হাজারিকার সুরে গান দুটি ছিল রঙ্গিলা বাঁশিতে কে ডাকে এবং মনে রেখো ও গো আধো চাঁদ। এরপর লতাজি আবার তাঁর প্রিয় ভূপেনদার সুরে ১৯৮১ সালে গিয়েছিলেন ভালো করে তুমি চেয়ে দেখো, জোছনা রাত পিছুটানের স্মৃতি, অপরূপা অপরূপা এবং অস্ত আকাশের গোধূলি রং নিয়ে। এই সময় থেকেই ডক্টর ভূপেন হাজারিকার সুরে বাংলা গানের একাধিক শিল্পী গান রেকর্ড করতে থাকেন। যেমন সুবীর সেন গাইলেন মেঘে মেঘে ডম্বরু এবং ওগো শকুন্তলা চলে যেও না। শ্যামল মিত্র গাইলেন চৈতালি চাঁদ যাক ডুবে যাক, সপ্তডেঙ্গা মধুকর দিয়াচি ভাষায়। শৈলেন মুখোপাধ্যায়ের কণ্ঠে দাঁড় ছপ ছপ ওই কোন তরি বেয়ে চলেছি। রুমাগো ঠাকুরও তার কণ্ঠে একখানা মেঘ ভেসে এলো আকাশে। প্রতিমা বন্দ্যোপাধ্যায় গাইলেন তোমায় কেন লাগছে এত চেনা। নিজে রেকর্ড করতে লাগলেন একের পর এক গান। সেসব গান লিখতেন গৌরীপ্রসন্ন মজুমদার, পুলক বন্দ্যোপাধ্যায়, শিবদাস বন্দ্যোপাধ্যায়। নিজেই সেসব গানের সুর দিতেন, কখনো বা অপরেশ লাহিড়ি বা অংশমানের সুরেও গান গেয়েছেন। আমি এক যাযাবর, দোলা এ দোলা, এ কেমন রঙ্গ জাদু, ও মালিক সারা জীবন কাঁদালে যখন, প্রতিধ্বনি শুনি সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, শরৎবাবু খোলা চিঠি দিলাম তোমার কাছে, ইত্যাদি গানগুলি আজও সমান লোকপ্রিয়। শুধু যে আসামের বিহু গানকে বাংলা গানের সঙ্গে তিনি মিলিয়েছিলেন তাই নয়, গোয়ালপাড়িয়া গান, উত্তরবঙ্গের বিভিন্ন লোকসুর, ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের গান এবং সারা পৃথিবীর নানা প্রদেশের গানের সুরের প্রভাবে তিনি বাংলা গান তৈরি করেছিলেন। পল রবসনের ওল্ড ম্যান রিভারের অনুকরণে

0: গাইলেন বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের। ক্যারাবিয়ান লোকসঙ্গীত উই আর অন দ্য সেম বোট ব্রাদারের সুরে তৈরি হল মোরা যাত্রী একই তরণীর, বা উই শ্যাল ওভারকামের সুরে গাইলেন আমরা করব জয়। ডক্টর ভূপেন হাজারিকার কণ্ঠে এমন এক মাদকতা ছিল যা সহজেই মানুষের হৃদয়ে স্পর্শ করত। যেমনভাবে তিনি কথা বলতেন তেমনভাবেই তিনি গান গাইতেন। গানের কথাগুলি উচ্চারণের মধ্যে ছিল বিশ্বাস এবং শ্রোতার সঙ্গে যোগসূত্র স্থাপনের আকাঙ্ক্ষা। এইভাবেই তো তিনি এক স্বতন্ত্র শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। গত শতকের পাঁচের দশক থেকেই তিনি বাংলা ছায়াছবির গানে সুর দিতে শুরু করেন। ১৯৫৬ সালের পয়লা জুন মুক্তি পায় রতন চট্টোপাধ্যায় পরিচালিত ছবি অসমাপ্ত। এই ছবিতে পাঁচজন সুরকারের মধ্যে ছিলেন ডক্টর ভূপেন হাজারিকা। এককভাবে সর্বপ্রথম সঙ্গীত পরিচালনা করেন আশুতোষ মুখোপাধ্যায়ের কাহিনী নিয়ে অসিত সেন পরিচালিত, উত্তম কুমার সুচিত্রা সেন অভিনীত ১৯৫৭ সালে মুক্তিপ্রাপ্ত জীবনতৃষ্ণা ছবি। যখন উত্তম কুমার হেমন্ত মুখোপাধ্যায় জুটি খ্যাতির শীর্ষে, তখন এই ছবিতে উত্তম কুমারের লিপে ডক্টর ভূপেন হাজারিকা গিয়েছিলেন সাগর সঙ্গমে সাঁতার কেটেছি কত। এরপর কড়িও কোমল, ঝোনাকির আলো, মাহুত বন্ধুরে, দুই বেচারা, এখানে পিঞ্জর, চামেলি মেম সাহেব, গজমুক্তা প্রভৃতি ছবিতে ভূপেন হাজারিকার সুরে গান জনপ্রিয় হয়। এখানে পিঞ্জর ছবিতে নায়িকা অপর্ণা সেনের লিপে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে তিনি ব্যবহার করেছিলেন অতুলপ্রসাদের গান একামোর গানের তরি। চামেলি মেম সাহেব ছবির গানে হেমন্ত মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়, আশা ভোঁসলে ও নিজে কণ্ঠদান করেছিলেন, যা আজও জনপ্রিয়। ১৯৯৪ সালে পরিচালক অজিত লাহিড়ী নারায়ণ সান্যালের কাহিনী নিয়ে ছবি গজমুক্তা করেন। সেখানে সঙ্গীত পরিচালক হিসেবে ডক্টর ভূপেন হাজারিকা প্রশংসিত হন। শুধু বাংলা ছবিই নয়, হিন্দি ছবিতেও তিনি নিয়মিত সুর দিয়েছেন। হিন্দি ছবির মধ্যে মেরাধারাম মেরিমা, একপাল, রুদালি, দোরাহে, চিঙ্গারি, সাজ, গজগামিনী অন্যতম। ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত রুদালি ছবিতে লতা মঙ্গেশকরের গাওয়া দিল হুম হুম করে গানখানি সারা ভারতের শ্রোতাদের উদ্বেল করে দিয়েছিল। কল্পনা লাজমি যখন লোহিত কিনারে নামে একটি দূরদর্শন ধারাবাহিক পরিচালনা করেছিলেন, যার আবহ সঙ্গীতের দায়িত্ব দিয়েছিলেন ডক্টর ভূপেন হাজারিকাকে, এবং তা সফল হয়। সঙ্গীত পরিচালনা বা পরিবেশন ছাড়াও বিভিন্ন সময় নানা দায়িত্বপূর্ণ পদে ছিলেন ডক্টর ভূপেন হাজারিকা। অল ইন্ডিয়া রেডিওতে গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি, আসাম বিধানসভার বিধায়ক ছিলেন, ভারতীয় চলচ্চিত্র বিষয়ক বিভিন্ন কমিটির প্রধান বা সদস্য ছিলেন। প্রায় ৬০ বছরের সঙ্গীত জীবনে তিনি দেশ ও বিদেশের বিভিন্ন পুরস্কার ও সম্মান পেয়েছেন। পদ্মশ্রী ও পদ্মভূষণ ছাড়াও চলচ্চিত্রে জাতীয় পুরস্কার, অসম সরকারের শঙ্করদেব পুরস্কার, দাদাসাহেব ফালকে পুরস্কার, অসম রত্ন, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার এবং সর্বোপরি ২০১৯ সালে মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত হন ডক্টর ভূপেন হাজারিকা। ২০১১ সালের মাঝামাঝি সময় থেকেই শরীরটা খারাপ হতে শুরু করছিল এই শিল্পীর। সেই বছরই ৫ই নভেম্বর এক হৈমন্তিক বিকেলে ৮৫ বছর বয়সে মুম্বাইতে প্রয়াত হন ডক্টর ভূপেন হাজারিকা। অন্তিম ইচ্ছানুযায়ী তার নশ্বর দেহ গৌহাটিতে আনা হয় ও জালুকবাড়ি শ্মশানের মাটিতে ভস্মীভূত হয়। এভাবেই আসামের ভূমিপুত্র এখানকারই মাটিতে মিশে রইলেন ডক্টর ভূপেন হাজারিকা। আজও যে কোনো গণ আন্দোলনে ধ্বনিত হয় আয় আয় ছুটে আয় সজাগ জনতা। হস্তিচালক যখন তার হাতি নিয়ে প্রবেশ করেন গভীর অরণ্যে, তখন তার ঘরের লোক গেয়ে ওঠেন তোমরা গেইলে কি আসিবেন মোর মাহুত বন্ধুদের। গৌহাটিতে আজও যখন কোনো পর্যটক ডক্টর ভূপেন হাজারিকার সমাধিস্থল দেখেন, তাদের কানে অনুরণিত হয় সেই দরদি কণ্ঠের গান ও বিদেশি বন্ধু ভাগ্য হত। জন্মশতবর্ষে ডক্টর ভূপেন হাজারিকাকে জানাই প্রণাম। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তিনি চর্চিত হন আগামীতে।
1: কথাকার অনুষ্ঠানে আজ শুনলেন কথিকা জন্মশতবর্ষের আলোয় ভূপেন হাজারিকা। এ বিষয়ে বললেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে ৫০৫ মিটারে অর্থাৎ ৫৯৪ কিলোহার্টজে।
2: সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয়

বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা। জায়গা বাছাটাও ঠিক হয়নি, আরো খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 kHz ভারতীয় সময় 8:30 বাংলাদেশ সময় 9:00। শুনতে ভুলবেন না।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আর

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন আহির ভৈরব রাগে সেতার। সেতারে আছেন সোহম মুনিম। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন পিনাকী চক্রবর্তী। এখন আহির ভৈরব রাগে সেতারে সোহম মুনিম।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন আহের ভৈরব রাগে সেতার, শোনালেন সোহম মুনিম। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন পিনাকী চক্রবর্তী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। আপনারা শুনছেন আকাশবাণী মৈত্রী, দুই বাংলার মনের কথা।

আমেরিকার মিসিসিপি নদী বয়ে চলেছে বহু যুগ ধরে। সেই নদী সাক্ষী থেকেছে বহু ঘটনার, বহু অত্যাচারের, বহু ইতিহাসের। তাই বিখ্যাত গায়ক পল রবসন যখন তার অস্ত্র হিসেবে গিটার তুলে নিয়ে গানে গানে প্রশ্ন করলেন সেই নদীকে, যে এত কিছুর পরেও, এত কিছু দেখার পরেও তুমি এত নিষ্পৃহ থাকো কী করে, তখন সেই গানের প্রতিধ্বনি শোনা গেল আমাদের এই দেশেও। সেই প্রতিধ্বনি ভারতে শোনা গিয়েছিল যার সুরে নির্ভর করে আজ তাঁর জন্মদিন। মিসিসিপি থেকে শুরু করে ব্রহ্মপুত্র, গঙ্গা, পদ্মাকে আমাদের মননে এক সূত্রে গেঁথে দিয়েছিলেন যিনি আজ তাঁর জন্মশতবার্ষিকী, তিনি ভূপেন হাজারিকা। 1926 সালের 8ই সেপ্টেম্বর আসামের তিনসুকিয়াতে জন্মগ্রহণ করেন ভারতরত্ন ভূপেন হাজারিকা। আমাদের আজকের এই অনুষ্ঠান সাজিয়েছি তাঁর এই সৃষ্টি রত্নমালা দিয়ে। আমাদের আজকের এই অনুষ্ঠান তাঁর প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য। তাই আর দেরি না করে দুই বাংলার সমস্ত শ্রোতাকে সঙ্গে নিয়ে শুরু করছি আজকের মনের মতো গান। সঙ্গে রইলাম আমি সিদ্ধার্থ।

8ই সেপ্টেম্বর নীলকান্ত হাজারিকা এবং শান্তিপ্রিয়া হাজারিকার পরিবারে জন্ম হয় ভূপেন হাজারিকার। ছোট থেকেই তার গানের প্রতি এক গভীর আকর্ষণ তৈরি হয়। তবে এর পেছনে তার মায়ের অবদান অনস্বীকার্য। এমনকি ভূপেন হাজারিকা নিজেও নানা প্রসঙ্গে নানা আলাপচারিতায় বলেছেন, তাঁর মায়ের কাছে প্রথম সঙ্গীত শিক্ষার শুরু। তাঁর কাছ থেকেই তিনি শিখেছিলেন অহমিয়া লোকসঙ্গীত। এরপর মাত্র 10 বছর বয়সে কলকাতার অরোরা স্টুডিওতে রেকর্ড করেন তাঁর প্রথম অহমিয়া গান সখী হে কি কম এ দুঃখরে কথা, যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় সখী হে এ দুঃখের কথা কি বলবো। তারপর মাত্র 12 বছর বয়সে জ্যোতিপ্রসাদ আগরওয়াল পরিচালিত অহমিয়া ছবি ইন্দ্রমালতীর জন্য রেকর্ড করেন তাঁর প্রথম প্লেব্যাক। গানের নাম ছিল কাকশিতে কলশিলই, মানে কাঁখেতে কলশিলই। তবে এর মাঝে 11 বছর বয়সে তিনি আরেকটি কাণ্ড ঘটান। তিনি 11 বছর বয়সে নিজেই গান লিখে ফেললেন এবং তাতে সুরও দিলেন। এরপরে দীর্ঘ কয়েক দশক ধরে অহমিয়া এবং বাংলা সঙ্গীতের জগতে নক্ষত্রের মতো বিচরণ করেছেন তিনি। সৃষ্টি করে গিয়েছেন এমন সমস্ত গান যা আজও মানুষের মনে অক্ষয় হয়ে আছে। আর লোকসঙ্গীতের কথা যখন উঠলই, তখন আমরা বরঞ্চ এবারে প্রতিমা বড়ুয়া এবং ভূপেন হাজারিকার কণ্ঠে শুনে নেব এই লোকসঙ্গীতটি।

যে কথা বলছিলাম, ভূপেন হাজারিকার প্রথম সঙ্গীত শিক্ষক ছিলেন তাঁর মা শান্তিপ্রিয়া হাজারিকা। তাঁর কাছ থেকেই ভূপেন হাজারিকা সুপ্রাচীন ও ঐতিহ্যবাহী নানা অহমিয়া লোকসঙ্গীত, যেমন বিহুগীত, গোয়ালপাড়িয়া লোকগীতি, কামরূপী লোকগীতি, এরকম নানা গান তিনি ছোটবেলাতেই রপ্ত করেছিলেন। শৈশবেই মায়ের মুখে শুনে শুনেই তাঁর শ্রুতি ও সুরের বুনিয়াদ তৈরি হয়। এরপরে ভূপেন হাজারিকা তেজপুরে থাকাকালীন তৎকালীন অহমিয়া সংস্কৃতির তিন স্তম্ভ যথাক্রমে জ্যোতিপ্রসাদ, বিষ্ণুপ্রসাদ এবং ফণী শর্মার ঘনিষ্ঠ সংস্পর্শে আসেন। এই তিন মহিরও তরুণ ভূপেন হাজারিকাকে আক্ষরিক অর্থে গান গাওয়া এবং সুরের পেছনে থাকা আবেগে কণ্ঠের সঠিক ব্যবহারের ট্রেনিং দিয়েছিলেন। বিষ্ণুপ্রসাদ রাভা নিজেই একজন অসাধারণ সঙ্গীতজ্ঞ ছিলেন। তাঁর কাছ থেকেই ভূপেন হাজারিকা অহমিয়া লোকসুর লোকগানকে আধুনিক রূপ দেওয়ার কৌশল শেখেন।

ভূপেন হাজারিকার সঙ্গীতের প্রশিক্ষণের পাশাপাশি চলছিল পড়াশোনাও। ছাত্র হিসেবেও ছিলেন মেধাবী। আর এই পড়াশোনার সূত্র ধরেই তিনি পৌঁছলেন এমন এক স্থানে যেখান থেকে তার গানের ক্ষেত্রে শুরু হল নতুন এক অধ্যায়। আসলে স্নাতক স্তরে এসে তিনি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে পৌঁছলেন বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে। এবার এক্ষেত্রে গানের কিন্তু একটা স্থান মাহাত্ম্য আছে। আসলে বেনারস হিন্দু ইউনিভার্সিটি বা বেনারস ইটসেলফ হিন্দুস্থানী ক্লাসিক্যাল বা উচ্চাঙ্গ সঙ্গীতের অন্যতম বড় পীঠস্থান। সেখানে পড়াশোনা করার সময় তিনি বেনারস ঘরানার বহু উচ্চাঙ্গ সঙ্গীত ও রাগ সঙ্গীতের আসরে নিয়মিত যেতেন এবং এই ধারাকে গভীরভাবে পর্যবেক্ষণ করার চেষ্টা করতেন এই ধারার গায়কই চেষ্টা করতেন সে সমস্ত কিছু আত্মস্থ করতে। 1942 সালে অসমের কটন কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করে ভূপেন হাজারিকা বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে যান এবং সেখান থেকে 1944 সালে বিএ এবং 1946 সালে এমএ ডিগ্রি লাভ করেন। এবারে পড়াশোনার পাশাপাশি তিনি সঙ্গীত নিয়ে চিরকালই উৎসাহী ছিলেন। তিনি লক্ষ্য করলেন এই কাশী বা বেনারস হল হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম প্রধান পীঠস্থান এবং সবথেকে বড় কথা এই বেনারস ঘরানার জন্মস্থল। তাই তিনি যখন সেখানে পড়ছেন তখন বেনারসের গলি এবং গঙ্গার ঘাটগুলো শাস্ত্রীয় সঙ্গীতের ওস্তাদদের সুরে মুখরিত হয়ে থাকত। আর এই আবহ তরুণ ভূপেন হাজারিকার অবচেতনে এক বিরাট প্রভাব ফেলেছিল।

নাটক লেখার কাজ বিধাতা পুরুষ তুমি বন্ধ করো, কায়েমি স্বার্থবাদী ধনীদের তুমি চলতি ধরো, নাটক লেখা।

নিয়মিত যেতেন। গঙ্গার ঘাটে বসে বা বেনারস হিন্দু ইউনিভার্সিটির বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে এই মহান শিল্পীদের পরিবেশনা শুনে তিনি রাগ সঙ্গীতের নানা জটিল চলন, স্বরলিপি, গায়কী সমস্ত আত্মস্থ করেছিলেন ধীরে ধীরে। অসম থেকে তিনি যে মাটির সুর, যে বিহু গান বা বুড়োগীত বুকে নিয়ে এসেছিলেন, বেনারসে এসে তার সাথে যুক্ত হল হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের রাগ রাগিনীর গভীরতা। তিনি বুঝতে পেরেছিলেন কিভাবে ধ্রুপদী রাগকে সাধারণ মানুষের গণসঙ্গীতে বা সিনেমার গানে সহজ করে ব্যবহার করা যায়, কিভাবে খুব সহজে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। পরবর্তীকালে যখন ভূপেন হাজারিকা সুরকার হিসেবে প্রতিষ্ঠিত হলেন, তখন তার সুরের ভেতরে বেনারসে অর্জিত এই শাস্ত্রীয় সঙ্গীতের অভিজ্ঞতা ডানা মেলেছিল। তাঁর সুরারোপিত গানে তিনি উচ্চাঙ্গ সঙ্গীতের নানা রাগকে অহমিয়া লোকসুরের সঙ্গে মিলিয়ে দিয়েছিলেন অবলীলায়। তাঁর অনেক বাংলা ও অহমিয়া গানে পিলু, ভৈরবী কিংবা খামবাজ রাগের ব্যবহার দেখা যায়, যা ওই বেনারসের শাস্ত্রীয় সঙ্গীতের গভীরতা বা গভীর জ্ঞান ছাড়া সম্ভব ছিল না। বেনারস হিন্দু ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা পণ্ডিত মদন মোহন মালব্যের আদর্শ এবং বেনারসের তৎকালীন রাজনৈতিক সাংস্কৃতিক পরিবেশে ভূপেন হাজারিকাকে শুধু সঙ্গীত শিল্পী নয়, একজন প্রগতিশীল মানুষ হিসেবে গড়ে তুলেছিল। তিনি বুঝতে পেরেছিলেন যে শাস্ত্রীয় সঙ্গীত কেবল রাজদরবারের বিনোদন নয়, শুধুমাত্র বিদ্বজ্জনেদের জন্য নয়, এর ভিতরে আছে দেশের আত্মাকে চেনার এক গভীর শক্তি। তাই এটা বলাই যায় বেনারস হিন্দু ইউনিভার্সিটির দিনগুলো এবং বেনারস শহরটি ভূপেন হাজারিকাকে সরাসরি কোনো শংসাপত্র বা সঙ্গীতের ডিগ্রি দেয়নি, কিন্তু তার ভেতরকার চারণ কবিকে দিয়েছিল হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের এক মহাসমুদ্রের চাবিকাঠি। আর এই শিক্ষার উপর ভর করেই তিনি পরবর্তীতে আমেরিকান জ্যাজ বা ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিককেও খুব সহজে নিজের আয়ত্তে আনতে পেরেছিলেন। সে গল্প বলবো, কিন্তু তার আগে নিব একটা ছোট্ট বিরতি, তবে গানে গানে।

বেনারসে থাকাকালীন তিনি পণ্ডিত ওঙ্কারনাথ ঠাকুর, উস্তাদ বিসমিল্লাহ খান এরকম মহিরুহদের সঙ্গীতানুষ্ঠানে

1946 সালে স্নাতকোত্তর পড়াশোনা শেষ করে ভূপেন হাজারিকা একজন সঙ্গীত প্রযোজক এবং সঙ্গীতশিল্পী হিসেবে অল ইন্ডিয়া রেডিওর গুয়াহাটি কেন্দ্রে যোগ দেন। এতদিন ধরে সঙ্গীতের যে জ্ঞান তিনি আহরণ করেছিলেন, এবারে সেই সমস্ত কিছু নিয়ে কাজ করার সুযোগ পেলেন। সেই কাজ শুরুও করে দিয়েছিলেন, কিন্তু তিনি লক্ষ্য করলেন এই সঙ্গীতের অনুষ্ঠান এবং তার শ্রোতাদের মধ্যে কোথাও খুব সম্ভবত একটু দূরত্ব থেকে যাচ্ছে। সেই যে বেনারসে পড়াশোনা করার সময় তিনি উপলব্ধি করলেন না যে এই সঙ্গীতের মধ্যে ক্ষমতা আছে দেশের আত্মাকে চেনাবার। সেই চেষ্টাই তিনি করেছিলেন, কিন্তু কোনোভাবে সকলের কাছে পৌঁছতে পারছিলেন না। তিনি বুঝতে পারলেন এই দূরত্ব কমিয়ে আনতে গেলে গণজ্ঞাপন সম্পর্কে ধারণা থাকা খুবই জরুরি, যা সেই সময়ে তাঁর ছিল না। তাহলে এখন উপায়? এই উপায়ের কথা বলার আগে তৎকালীন অহমীয়া রাজনীতি সম্পর্কে একটু বলে নেওয়া দরকার। এই সময় অসমের মুখ্যমন্ত্রী ছিলেন গোপীনাথ বরদলৈ। সেই সময় অসম সরকার ঘোষণা করে যে অসমের মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠানো হবে, আর তার জন্য বৃত্তি দেবে সরকার। ভূপেন হাজারিকা তখন এই বৃত্তি নিয়ে গণজ্ঞাপনে উচ্চশিক্ষা নিতে বিদেশ যাত্রার আবেদন করলেন। এবার আবেদন শুধু করলেই তো হবে না, এই আবেদন ফলপ্রসূ হতে সুবিধাজনক হবে যদি কোনো সুপারিশ বা রেকমেন্ডেশন থাকে। এগিয়ে এলেন গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য প্রখ্যাত পণ্ডিত কৃষ্ণকান্ত সন্দিকৈ। ভূপেন হাজারিকার প্রতিভা ও মেধা দেখে তাঁর আবেদনপত্রটি তিনি সুপারিশ করেন, এবং ফলস্বরূপ ভূপেন হাজারিকা গণজ্ঞাপনে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পৌঁছলেন মার্কিন মুলুকের কলম্বিয়া ইউনিভার্সিটিতে। শুরু হল আরেক নতুন যাত্রা।

0: অগ্রগতি।
1: ভূপেন হাজারিকা মার্কিন মুলুকে যাত্রা করার আগে তাঁর সঙ্গে দেখা করেন জ্যোতিপ্রসাদ। এই সময় তিনি ভূপেন হাজারিকাকে এমন উপদেশ দিয়েছিলেন যা বদলে দিয়েছিল তাঁর জীবনের গতিপথ। তিনি ভূপেন হাজারিকাকে বলেছিলেন যে তিনি আমেরিকা যাচ্ছেন সেটা ভালো কথা, কিন্তু শুধুমাত্র ওখানকার চাকচিক্য দেখে ফিরে না আসতে, বরং ওদেশের শোষিত নিপীড়িত মানুষদের সংগ্রাম, কৃষ্ণাঙ্গদের অধিকার রক্ষার সংগ্রাম, তাদের জীবনের, তাদের লোকসঙ্গীত, সে সমস্ত কিছু যেন তিনি আত্মস্থ করেন, এই উপদেশ শুনেছিলেন ভূপেন হাজারিকা। সেই কারণেই ওদেশে পড়াশোনা করতে গিয়ে খোঁজ করেন সমাজ সংস্কারক, অ্যাক্টিভিস্ট এবং সঙ্গীতশিল্পী পল রবসনের। সেই সময় পল রবসন কৃষ্ণাঙ্গ নাগরিক অধিকার আন্দোলনের নেতা, তার কলম থেকে তখন আগুন ঝরছে। বর্ণবাদ বিরোধী আন্দোলনের ডাক দিয়ে নিউ ইয়র্কের রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে গান গাইছেন পল রবসন। ভূপেন হাজারিকা ঠিক করলেন এই পল রবসনের সঙ্গেই দেখা করবেন তিনি, তার কাছ থেকে জানতে চাইবেন এই আন্দোলনের হেতু, প্রেক্ষিত এবং এর ইতিহাস। তাই বাধ্য হয়েই একদিন সাহস করে নিজেই চলে গেলেন নিউ ইয়র্কের হার্লেম অঞ্চলে রবসনের একটি সমাবেশ এবং কনসার্টে। সেখানে রবসনের উদাত্ত কণ্ঠ এবং মানুষের জন্য তার লড়াইয়ের আহ্বান শুনে তরুণ ভূপেন হাজারিকা স্তব্ধ হয়ে যান। অনুষ্ঠান শেষে তিনি রবসনের কাছে এগিয়ে যান এবং নিজের পরিচয় দিয়ে জানান যে তিনি ভারত থেকে এসেছেন। পল রবসন ভারতের কথা শুনে, তার কথা শুনে অত্যন্ত আনন্দিত হন এবং তরুণ ভূপেন হাজারিকাকে বুকে টেনে নেন। আর ঠিক এইভাবেই শুরু হয় এক ঐতিহাসিক বন্ধুত্বের।

আলাপের পর ভূপেন হাজারিকা এবং পল রবসনের মধ্যে যোগাযোগ গভীর হয়। কলম্বিয়া ইউনিভার্সিটিতে পিএইচডি করার পাশাপাশি ভূপেন হাজারিকা আমেরিকার কৃষ্ণাঙ্গ নাগরিক অধিকার আন্দোলনে সরাসরি জড়িয়ে পড়েন। তিনি পল রবসনের সঙ্গে কৃষ্ণাঙ্গদের অধিকার এবং সে অধিকার আদায়ের বিভিন্ন রাজনৈতিক র্যালি এবং শান্তি মিছিলে অংশ নিতে শুরু করেন। কয়েক শতক ধরে চলে আসা অকথ্য ও চরম অত্যাচার এবং তার বিরুদ্ধে কৃষ্ণাঙ্গদের কানের মাধ্যমে অহিংস প্রতিবাদ ভূপেন হাজারিকা খুব কাছ থেকে চাক্ষুষ করেছিলেন। এই সময় পল রবসন তাঁকে এমন একটা কথা বলেন যে তিনি বুঝতে পারেন যে সঙ্গীতের আসল শক্তি কোথায়। দুজনের মধ্যে তখন গভীর সখ্যতা, মাঝে মাঝেই আড্ডা দেন। এরকমই এক আড্ডায় পল রবসন ভূপেন হাজারিকাকে ডেকে বলেন যে গিটার কিন্তু শুধুমাত্র কোনো বাদ্যযন্ত্র বা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নয়, এই গিটার হল সমাজ পরিবর্তনের এক মোক্ষম সামাজিক হাতিয়ার। এটা যেন ভূপেন হাজারিকা কোনোদিনও ভুলে না যান। বলাই বাহুল্য, এতে ভূপেন হাজারিকার শিল্পসত্তা চিরকালের মতো পাল্টে যায়। আসলে সেই যে অহমিয়া চারণকবি বুকে মাটির সুর আর শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি গভীর আনুগত্য নিয়ে ওদেশে পৌঁছেছিলেন, সেই তরুণ ধীরে ধীরে পরিণত হলেন এক বিশ্বজনীন প্রতিবাদী চারণকবিতে। সেখানকার অভিজ্ঞতা পরবর্তীকালে প্রভাব ফেলেছিল তাঁর সঙ্গীতেও। আসলে সারা বিশ্ব থেকে শিল্পের সমস্তটাই তিনি শুষে নিয়েছিলেন ভেতরে ভেতরে। বুঝতে পেরেছিলেন মানুষের পাশে দাঁড়ানোটাই আসল লক্ষ্য। আসলে সারা পৃথিবী জুড়ে অনেক সমস্যা আছে, সেই সমস্ত সমস্যা তিনি সমাধান করতে পারবেন না ঠিকই, কিন্তু কিছু সমস্যাও যদি সমাধান করেন তাহলে তার প্রভাব কিন্তু খুব একটা কম হবে না।

আমি কালো কালো কয়লার গুঁড়ো লেগে কালো হাওয়া বাহু বল দিয়ে অন্ধমলিন পথ দূরে ঠেলে দিয়ে আমি প্রগতির রেল পথে নিশান উড়াই শোষণ দূষিত বায়ু বীর্ণ করে ঝক ঝক ঝক ঝক রেল চলে মো রেল চলে ঝক ঝক ঝক ঝক রেল চলে। ড্রাইভার লাইন্সম্যান গুলি পেরানি আমি দিন নেই রাত নেই নয়নের ঘুম নেই আয় আয় আয় আয় ড্রাইভার লাইন্সম্যান গুলি পেরানি আমি দিন নেই রাত নেই নয়নের ঘুম রক্তিম চোখে মোর।

পল রবসনের সংস্পর্শে এসে ভূপেন হাজারিকার সঙ্গীত শৈলীতে তিনটি বড় পরিবর্তন আসে। আমি আলোচনার সুবিধার্থে একটু ভাগ করে নিয়েছি, যেমন এক, পশ্চিমা ব্লুজ বা ওয়েস্টার্ন ব্লুজের সঙ্গে জ্যাজের মিশ্রণ। তিনি আফ্রো আমেরিকানদের ব্লুজ এবং আধ্যাত্মিক গীতি, স্পিরিচুয়ালস এবং জ্যাজ মিউজিকের সুরের বুনন ও এবং গভীরতা নিজের আয়ত্তে আনেন। এরপরে যেটা তিনি বা তাঁর গানের ক্ষেত্রে একটা বড় পরিবর্তন আছে, সেটা হচ্ছে ব্যারিটন। আসলে পল রবসনের গম্ভীর ব্যারিটন কণ্ঠের গায়কী ভূপেন হাজারিকাকে অনুপ্রাণিত করেছিল। পরবর্তীকালে ভূপেন হাজারিকা যখন গলার গম্ভীর খাদে নামিয়ে আওয়াজ ব্যবহার গাইতেন, তখন রবসনের সেই ছায়া স্পষ্ট পরিলক্ষিত হতো। আর তিন, সেটা হচ্ছে গানের জার্নি বা গানের বিবর্তন। ওই যে পল রবসনের ওল্ড ম্যান রিভার থেকে বিস্তীর্ণ দুপারে, পল রবসনের মিসিসিপি নদীকে নিয়ে গাওয়া অমর গান ওল্ড ম্যান রিভার ছিল দাসপ্রথা ও বর্ণবাদের বিরুদ্ধে এক তীব্র প্রতিবাদ। এই গানটি আমেরিকার কৃষ্ণাঙ্গদের কাছে অ্যান্থেমের মতো ছিল। এই গান থেকে সরাসরি অনুপ্রাণিত হয়ে ভূপেন হাজারিকা ভারতে ফিরে এসে ব্রহ্মপুত্র গঙ্গাকে সাক্ষী রেখে তৈরি করেন তাঁর জীবনের শ্রেষ্ঠ সৃষ্টি বিস্তীর্ণ পাররে। পরে বাংলা ভাষাতেও সেই গান মুক্তি পেয়েছিল, নাম হয়েছিল বিস্তীর্ণ দুপারে।

আমেরিকাতে থাকাকালীন ভূপেন হাজারিকা কেবল রবসনের সঙ্গে কাজই করেননি, তিনি আমেরিকার লোকসঙ্গীতও পরিবেশন করতেন। তাঁর এই অসাধারণ লোকসুর, লোকগান ও মানবতার গানের জন্য আমেরিকার তৎকালীন ফার্স্ট লেডি এলেনর রুজভেল্ট স্বয়ং ডক্টর ভূপেন হাজারিকাকে একটি স্বর্ণপদক বা গোল্ড মেডেল দিয়ে সম্মানিত করেছিলেন, যা তাঁর আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাকে অনেক বাড়িয়ে দিয়েছিল। আমেরিকা যাওয়ার আগে ভূপেন হাজারিকা ছিলেন অসমের এক প্রতিভাবান লোকগায়ক ও সুরকার। আর আমেরিকা থেকে পল রবসনের পাঠশালা এবং নিজের উচ্চশিক্ষা শেষ করে যখন তিনি 1953 সালে ভারতে ফিরলেন, তখন তিনি হয়ে উঠেছেন এক আন্তর্জাতিক চেতনার গণশিল্পী। ভারতে ফিরে এসে ভূপেন হাজারিকা যোগ দিয়েছিলেন গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে। সেখানে রাষ্ট্রবিজ্ঞান ও মাস কমিউনিকেশন বিভাগে শিক্ষক বা লেকচারার হিসেবে যোগ দেন। তবে চার দেওয়ালের গুন্ডি এবং প্রাতিষ্ঠানিক চাকরি তাঁর যাযাবর মনকে বেশিদিন আটকে রাখতে পারেনি। গান ও সংস্কৃতির মাধ্যমে সরাসরি মানুষের মাঝে কাজ করার জন্য তিনি কয়েক বছরের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে দেন। কিন্তু চাকরি ছেড়ে দিলে কী হবে, ভেতরে ভেতরে তখন কুড়ে কুড়ে খাচ্ছে সমাজ সংস্কারের চিন্তা। তাই এইবার ফিরলেন ভারতীয় গণনাট্য সংঘের আঙিনায়। আমেরিকা থেকে ফেরার পরপরই তিনি বামপন্থী সাংস্কৃতিক সংগঠন ভারতীয় গণনাট্য সংঘ বা আইপিটি এর সঙ্গে যুক্ত হন। 1955 সালে গুয়াহাটিতে অনুষ্ঠিত গণনাট্য সংঘের তৃতীয় সর্বভারতীয় সম্মেলনে তিনি বড় দায়িত্ব সামলান। এই সময়ে তিনি হিমাঙ্গ বিশ্বাস, সলিল চৌধুরী, বলরাজ সাহানিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সাধারণ মানুষের জন্য গান বাঁধতে শুরু করেন, যার প্রভাব আমরা দেখতে পাই এই সময় রচিত নানা গানে, যেমন পালকি বাহকদের কষ্ট নিয়ে তার বিখ্যাত

বিখ্যাত গান হে দোলা হে দোলা, কিংবা গরিব জেলেদের জীবন নিয়ে পরশিপুরুতে তুলুঙ্গা নাড়তে ইত্যাদি। এই সমস্ত গান আইপিটিএ অধ্যায়েরই অমর সৃষ্টি। এরপর 1960 সালে যখন কিছু ভাষাগত অশান্তিকে কেন্দ্র করে অসম উত্তাল হয়ে ওঠে, তখন ভূপেন হাজারিকা এবং হিমাঙ্গ বিশ্বাস এই ভারতীয় গণনাট্য সংঘকে সঙ্গে নিয়েই পরিস্থিতি মোকাবিলা করতে নামেন। তারা আইপিটিএর প্রায় 30 জন সহকর্মীকে সঙ্গে নিয়ে গঠন করেন পিস ট্রুপ বা সাংস্কৃতিক শান্তি দল। 1960 সালের আগস্ট মাস থেকে তারা একটি খোলা ট্র্যাকে করে দাঙ্গাবিদ্ধ গ্রাম ও শহরগুলোতে ঘুরতে শুরু করেন। সেই উত্তাল সময়ের ক্ষত নিরাময় করতে শিলং ক্লাবে বসে এই জুটি তৈরি করেন এক অমর রূপক লোকগীতি, হারাধন রংমন কথা। এই গানে হারাধন ছিল এক উদ্বাস্তু বাঙালি কৃষক এবং রংমন ছিল এক দাঙ্গাপীড়িত অহমিয়া কৃষক। রোষের আগুনে দুজনেরই ঘরবসতি তখন কালের গর্ভে, তাই তারা বুঝতে পারেন যে শোষক শ্রেণী আসলে সাধারণ দরিদ্র মানুষকে লুড়িয়ে দিচ্ছে। গানটির সুর করা হয়েছিল বাংলার ভাটিয়ালি এবং অহমিয়া বিহু লোকসুরের মিশ্রণে। শোনা যায় ভারতের তথা বিশ্বের ইতিহাসের এটাই একমাত্র উদাহরণ যেখানে কোনো পুলিশ, সেনা বা রাজনৈতিক সমঝোতা নয়, বরং একদল শিল্পীর গান এবং সাংস্কৃতিক মেলবন্ধন এক রক্তক্ষয়ী অশান্তিকে রুখে দিয়েছিল। এও শোনা যায় মানুষ যখন তাদের এই দুই ভাষার মিশ্রণে মানবতার গান শুনতেন, তখন তাদের হাতের লাঠি বল্লম পড়ে যেত আর যুযুধান দুই পক্ষ একে অপরকে চোখের জলে কাছে টেনে নিত।

আমরা চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ ভাগে। এবারে বলবো তার চলচ্চিত্র জীবনের কথা। শুধুমাত্র সঙ্গীত পরিচালক হিসেবেই নয়, চিত্র পরিচালক হিসেবেও তিনি কাজ করেছেন। চিত্র পরিচালক হিসেবে তার

প্রথম ছবি মুক্তি পায় 1956 সালে। সে ছবির নাম ছিল এরা বাটোর সুর। চা বাগানের শ্রমিকদের জীবন, তাদের বেঁচে থাকার লড়াই, তাদের টিকে থাকার লড়াইয়ের দৈনন্দিন গল্প ধরা পড়েছিল এই ছবিতে। মনে করা হয় অহমিয়া ছবির ইতিহাসে এই ছবি আজও মাইল ফলক হয়ে থেকে গিয়েছে। 1961 সালে মুক্তি পায় তার পরিচালিত ছবি শকুন্তলা। এবং এর পরে যে দুটি ছবির কথা বলতেই হয়, সে দুটি হল প্রতিধ্বনি এবং লুটি ঘটিত। এই দুটি ছবি জাতীয় পুরস্কারের মঞ্চে সেরা ছবির শিরোপা লাভ করে। আর 1979 সালে মুক্তি পায় মন প্রজাপতি। 1976 সালে মুক্তি পায় অরুণাচল প্রদেশের প্রথম হিন্দি ভাষার ছবি মেরা ধারাম মেরি মা। ভূপেন হাজারিকা প্রায় 36টি অহমিয়া, 8টি বাংলা এবং 5টি হিন্দি সিনেমায় সঙ্গীত পরিচালনা করেছিলেন। এর মধ্যে কিছু ছবির কথা আলাদা করে না বললেই নয়, যেমন 1975 সালে মুক্তিপ্রাপ্ত ছবি চ্যামেলি মেমসাব, কিংবা 1993 সালে মুক্তিপ্রাপ্ত ছবি রুদালি। এবং এই সমস্ত ছবির গান আজও আমাদের মনে অটুট হয়ে রয়েছে, আর বোধহয় এই কারণেই তার এই অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ভারত সরকার 1992 সালে তাকে সিনেমার সর্বোচ্চ সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত করেন। তিনি তার শেষ প্লেব্যাক গানটি গেয়েছিলেন 2011 সালে গান্ধী টু হিটলার ছবির জন্য। এভাবেই দীর্ঘ কয়েক দশক ধরে ভারতীয় শ্রোতা বা দর্শকদের যে শুধু মনোরঞ্জন করেছিলেন তা নয়, একই সঙ্গে শিল্পকে ব্যবহার করেছিলেন সমাজ সংস্কারের হাতিয়ার হিসেবে। রাজ যখন শতকে এসে পৌঁছেছেন হাজারিকা এবং হাজারে আমাদের মানব সভ্যতা, তখন এই জায়গায় দাঁড়িয়ে পিছন ফিরে নিজেদের ইতিহাস ঘাঁটতে ঘাঁটতে মনে হয়েছে, আমরা কি সত্যি সভ্য হতে পেরেছি? এই প্রশ্নের উত্তরের মুখে এসে থমকে দাঁড়িয়ে পড়ি, স্তব্ধতা তানা বাঁধে আর তানা বাঁধে স্বজন পিয়কের ব্যথা। আচ্ছা, আমরা কি এখনও উন্নত হতে পারি না, উন্নতি করতে পারি না? নিশ্চয়ই পারি। আর সেই আশা নিয়েই আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শুনতে ভুলবেন না আকাশবাণী মৈত্রী, দুই বাংলার মনের কথা।

এখন শুনবেন নানা রঙের গানের অনুষ্ঠান রামধনু। আজ রামধনুতে প্রথমে শুনবেন কাবেরী নস্করের কণ্ঠে নজরুল গীতি।

রামধনুতে এতক্ষণ শুনছিলেন কাবেরী নস্করের কণ্ঠে নজরুল গীতি। এবারে পালা সুজিত কুমার লায়েকের। সুজিত কুমার লায়েকের কণ্ঠে আমরা শুনব আধুনিক

এতক্ষণ শুনছিলেন রামধনু, রামধনুতে এতক্ষণ শুনলেন সুরজিৎ কুমার লায়েকের কণ্ঠে আধুনিক। আজকের রামধনু এ পর্যন্তই, পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে গ্রামীণ মহিলাদের জন্য।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আজকের দিনে দাঁড়িয়ে অর্থাৎ এই সময়ে দাঁড়িয়ে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, ক্যান্সার। এই শব্দটি শুনলেই আমরা প্রত্যেকে কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি। আমরা এখনো পর্যন্ত বুঝে উঠতে পারিনি কি করে অসুখটি আমাদের অজান্তেই হয়ে যাচ্ছে, এবং আমরা এটাও জানি না যে অসুখটা হলেই কি আমাদের খুব সাংঘাতিক কিছু হতে পারে, না কিছু সামান্য জিনিস আমরা মনে রাখলে, কিছু বিধিনিষেধ মেনে চললে বা কিছু জীবন ধারণের পরিবর্তন আনলে এটা থেকে আমরা খুব সহজেই মুক্তি পেতে পারি। বলা হচ্ছে যে 2030 সালের মধ্যে নাকি ভারতবর্ষে ক্যান্সার একটা সাংঘাতিক আকার ধারণ করতে পারে, কিন্তু তার সঙ্গে এটাও বলা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় অবহেলার কারণেই কিন্তু ক্যান্সার মৃত্যু ডেকে আনছে। আমরা তাই আজকে আলোচনা করব অবহেলাই ক্যান্সারের মৃত্যুর কারণ এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে আকাশবাণীর স্টুডিওতে রয়েছেন ডক্টর মৈনাক চক্রবর্তী, ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ। ডক্টর চক্রবর্তী, আপনাকে আকাশবাণীর স্টুডিওতে স্বাগত জানাই।
2: অনেক অনেক ধন্যবাদ।
1: এই যে আমি বললাম যে ক্যান্সার এই একটা শব্দ, এই শব্দটা শুনলেই কোথাও যেন আমাদের মনে একটা আতঙ্ক ঘিরে ধরে, এবং কোথাও গিয়ে মনে হয় মৃত্যুর সঙ্গে বোধহয় সমার্থক। কিন্তু আসলে ক্যান্সার কি?
2: ক্যান্সার শব্দটা আমরা জানি একটা কাঁকড়া থেকে এসছে। আমরা যখনই ক্যান্সারের চিহ্ন দেখি একটা কাঁকড়াকে দেখতে পাই। তো আগে যেটা বলা হতো যে শরীরে একটা কাঁকড়ার মতো রোগ আটটা পা চারিদিকে ছড়িয়ে অন্যান্য সমস্ত অর্গানকে ধরে নিচ্ছে, তো এটার মধ্যে একটা ইউনিকনেস আছে। ক্যান্সার হচ্ছে আমাদের শরীরের নিজস্ব সেল, সেটা একটা জেনেটিক মিউটেশন, কোনো কারণবশত সেটা পরিবর্তন হয়ে গেল এবং শরীরের সে অ্যাবনর্মালি গ্রো করতে শুরু করলো, এবং সে এতটাই গ্রো করতে শুরু করলো যে তার অন্যান্য অর্গানগুলোকেও সে আস্তে আস্তে ধীরে ধীরে ড্যামেজ করলো, এবং মানুষের পক্ষে নিজস্ব সেল যেটা গ্রো করছে সেটাকে নষ্ট করার কোনো ক্ষমতা মানুষের নিজের শরীরে নেই, এবং তাই জন্য ক্যান্সার রোগটা এই একটা আলাদা ক্ষমতা আছে, এই রোগটা যে অর্গানে তৈরি হচ্ছে সেখান থেকে অন্য অর্গানেও ছড়িয়ে পড়ার একটা ক্ষমতা তার থাকে, যার জন্য যত স্টেজ আপ বাড়তে থাকে, মানে এই রোগটা সময় যতটা ডিলেড মানে দেরি করে ধরা পড়ে, তত বেশি এই রোগ শরীরে ছড়িয়ে পড়ার একটা ভয় থাকে। তাই জন্য ক্যান্সার রোগটা একটা ইউনিক, এবং এটার মানে মানুষ এটাকে ভয় পায় এই রোগটা সম্বন্ধে।

0: তার মানে আমাদের শরীরের মধ্যেই কোষের একটা এমন কোনো পরিবর্তন ঘটে যার ফলে এই রোগটাতে আমরা আক্রান্ত হয়ে যাচ্ছি,
1: একদম
0: এবং খুব অজান্তেই নিঃশব্দেই হয়তো সেটা ঘটে যাচ্ছে, তাই তো? কিন্তু ক্যান্সারের আতঙ্ক দিন দিন বেড়ে চলেছে, এবং নানান রকম ক্যান্সারে প্রতিদিন দেখা যাচ্ছে মানুষ আক্রান্ত হয়ে পড়ছে। এই আতঙ্কটা কেন?
1: আতঙ্ক হচ্ছে এই রোগটা না মানে বাইরে থেকে কোনো জীবাণু আক্রমণের জন্য হচ্ছে না, যেটা আমি প্রথমে বললাম, এটা শরীরের নিজস্ব একটা বিদ্রোহ, শরীরের নিজস্ব একটা সেল যেটা এখন শত্রু হয়ে গেছে। কিন্তু আমাদের যে ফাইটিং ক্যাপাসিটি, আমাদের যে শরীরের যে শ্বেতকোষিকা দিয়ে যে আমরা ফাইট করি, সে আমাদের শরীরে বাইরে থেকে যাই, ভাইরাস ঢুকুক ব্যাকটেরিয়া ঢুকুক, আমরা ফাইট করতে পারি, নিজস্ব সেলের এগেনস্টে আমরা ফাইট করতে পারি না, এবং সেটা সেই জন্য বাড়তেই থাকে। এবং এটা ছাড়াও যেটা আমি বললাম যে এটার একটা ছড়িয়ে পড়ার একটা ক্ষমতা আছে, যে নিজের জায়গায় যদি সে শুধু বাড়ত তাহলে সেটাকে বাদ দিয়ে দিলেও হয়তো আমরা সেখান থেকে মুক্তি পেতে পারতাম, কিন্তু এর এমন একটা পর্যায়ে বাড়ার আগেই এর একটা ক্ষমতা থাকে যে সে ছড়িয়ে পড়ে, এবং সবাই যে ছড়িয়ে পড়বে একই সময় ছড়িয়ে পড়বে তাও নয়। এখানে একটা বলা হয় যে একটা আনপ্রেডিক্টেবিলিটি বলা থাকে, যে কোন টিউমার কেমন ব্যবহার করবে সেটা আমরা এখন অবধি বুঝে উঠতে পারিনি। কারো কারোর ক্ষেত্রে টিউমার খুব অ্যাগ্রেসিভ হতে পারে, কারো কারোর ক্ষেত্রে টিউমার খুব স্লো হতে পারে। তো এই আনপ্রেডিক্টেবিলিটি একটা বড় রিজন যার জন্য মানুষ ভয় পায়। দ্বিতীয়ত হচ্ছে যে সব ধরনের চিকিৎসা করার পরেও মানুষের মনে একটা ভয় থাকে যে এটা আবার ফিরে আসবে না তো, আবার অন্য জায়গায় ফিরে আসবে না তো, সেইটাও একটা মানুষের ভীতি প্রদত্ত করে। এটা একটা প্রচণ্ডভাবে একটা মানসিক যন্ত্রণা, এবং তার সাথে সাথে সামাজিক যন্ত্রণা, সামাজিক একটা প্রবলেম তৈরি হয়, মানুষ তার কর্মক্ষমতা হারিয়ে ফেলে, তার চাকরি হারিয়ে ফেলে, বাড়িতে একটা প্রচণ্ড অশান্তি দুঃখ যে এমন একটা রোগ যেটার ভবিষ্যৎ কি হতে চলেছে সেটা মানুষ বুঝতে পারে না,
0: এবং একটা অচল অবস্থা তৈরি হয়।
1: হ্যাঁ,
0: মানে অনেক পয়সা খরচা করে চিকিৎসা করে মানুষ, যতক্ষণ পারে চিকিৎসা করে,
1: একদম একদম,
0: কিন্তু পরিণতিটা কি হবে
1: কেউ
0: জানে
1: না। এই জিনিসটার জন্য মানুষ এটা নিয়ে এত ভীতি প্রদত্ত। কিন্তু আমি এখানে আপনাদেরকে কিছু বলতে চাইবো যাতে হয়তো এতটা ভয় না পেলেও চলবে, সেটা আমি বলতে চাইবো।
0: মানে সেখানে আমারও প্রশ্ন যে এই যে বেশ খানিকটা হয়তো ভ্রান্ত ধারণাও রয়েছে এই রোগটা সম্পর্কে, এবং আমরা যদি একটু বিদেশের দিকে তাকাই আমরা দেখব যে এখন কিন্তু ক্যান্সারে অনেক মানুষ ভালো হয়ে যাচ্ছেন, স্বাভাবিক জীবনে ফিরে আসছেন। তাহলে আমাদের দেশের ক্ষেত্রে এই যে ভুল ধারণাগুলো রয়েছে সেগুলো কি কি?
1: দেখুন, সব থেকে আগে আমি বলবো খুবই বড় ভুল ধারণা হচ্ছে যে ক্যান্সার রোগটা না ছোঁয়াচে, বাড়িতে কারোর হলে তাকে আলাদা করে দেওয়া হয়। সবার আগে বুঝুন, ক্যান্সার রোগটা কোনো ছোঁয়াচে রোগ নয়, এটা কোনো বাইরে থেকে ভাইরাস ব্যাকটেরিয়া দিয়ে হলো না, শরীরেরই একটা সেল বিদ্রোহ করে টিউমার হয়ে গেছে, সেটা ওই কোথাও ছুলেন, কাকে ধরলেন, কাকে খেলেন, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। দ্বিতীয় হচ্ছে একটা মানুষের একটা খুব গভীর ঢুকে গেছে যে আমি যদি কোনোভাবে ওই ক্যান্সার টিস্যুর মধ্যে খোঁচাখুঁচি করি, মানে একটা বায়োপসি নিতে গেলাম, তাহলে হয়তো ওই রোগটা রেগে যাবে, রোগটা আরো অ্যাগ্রেসিভ হয়ে যাবে, তাড়াতাড়ি ছড়াবে। এটা একটা খুব বড় ভ্রান্ত ধারণা। আপনাকে ওই ক্যান্সার রোগ যে আমরা যে নতুন পদ্ধতিতে সায়েন্টিফিক মেথডে ট্রিটমেন্ট করছি, সেই রোগটার এক্সাক্ট নেচার বোঝার জন্য মাইক্রোস্কোপের তলায় ক্যান্সার সেলগুলো না দেখলে কখনো বোঝা সম্ভব নয় যে আমি কোন সেল নিয়ে ডিল করছি। তাকে স্পেশাল কিছু ট্রিটমেন্ট, যেটা আমরা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি বলি বা কিছু জেনেটিক স্টাডি বলি, সেই সেলগুলো নিয়ে চর্চা না করলে কখনো সেটা বোঝা সম্ভব নয়, আন্দাজে চিকিৎসা হয় না। তো সেই ক্ষেত্রে আমাকে বায়োপসি নিতেই হবে। বায়োপসি করার মাত্রই আমরা সেই টিউমারের এক্সাক্ট নেচার, কি টিউমারটা হয়েছে, সেই টিউমার কিসে ট্রিটমেন্ট পেলে ভালো হবে, এই ইনফরমেশনগুলো পেলে তবেই আমরা সঠিক চিকিৎসা দিতে পারবো। তো বায়োপসি ছাড়া এই ট্রিটমেন্টের কোনো এগোনো সম্ভব নয়।
0: সেক্ষেত্রে চিকিৎসককে ভরসা করা এবং চিকিৎসককে সহযোগিতা করা দুটোই বিশেষভাবে প্রয়োজন। আরো একটা বিষয় যেটা হচ্ছে যে মানুষের জীবনযাত্রা এখন অনেকটা বদলে গেছে, খাদ্যাভ্যাস বদলে গেছে, আমাদের দৈনন্দিন যে রুটিন সেটাও বদলে গেছে অনেকটাই, সেই সমস্ত কারণেই কি ঝুঁকিটা আরো বেড়ে যাচ্ছে?
1: দেখুন, আমাদের পৃথিবী জুড়েই দেখা যাচ্ছে যে ক্যান্সার রোগটা বাড়ছে, কিন্তু রোগ বাড়া মানে খুব সিম্পল কারণ এটাও আছে যে রোগ নির্ণয়টা তাড়াতাড়ি হচ্ছে, এবং দ্বিতীয় হচ্ছে যে সারা পৃথিবী জুড়েই মানুষ এখন বেশি দিন বাঁচছে। বেশি দিন বাঁচা মানেই আরো বেশি শরীরে ক্ষয় হতে থাকা, 70-80 বছর বাঁচাটা এখন কিন্তু অ্যাবনর্মাল নয়। আজ থেকে 50-100 বছর আগে কিন্তু 70-80 বছর বাঁচাটাও একটা খুব বড় অ্যাচিভমেন্ট হতো, কারণ অন্যান্য কারণে মানুষ মারা যেত। এখন কিন্তু অনেক রোগ আছে যেগুলো আগে যতটা মানুষ ভীতি পেত। এখন আপনি কি টিবি রোগে লোককে মরতে দেখেন? আপনি কি

0: এইচআইভিতে লোককে মরতে দেখেন,
1: ঠিক
0: এই সমস্ত ইনফেকশন দিয়ে মানুষ মৃত্যুটা অনেক কমেছে। আগে ইভেন কিডনি ড্যামেজ হয়ে গেছে, 10 বছর সে ডায়ালিসিস নিয়ে বেঁচে আছে, কিডনি ট্রান্সপ্লান্ট করেছে, বেঁচে আছে।
1: ঠিক
0: তো মানুষ বিভিন্ন কারণে মানুষের যে বাঁচার ক্ষমতাটা অনেক বেড়েছে চিকিৎসা বিজ্ঞানের অ্যাডভান্সের জন্য। কিন্তু যথারীতি মানুষ যতদিন বাঁচবে ক্যান্সার রোগটাও বাড়তে থাকবে। কিন্তু আমাকে এখানে আমার একটা জিনিস বলার প্রয়োজন যে কিছু লাইফস্টাইল মডিফিকেশন আমাদের কিন্তু সারা পৃথিবী জুড়ে হয়েছে এবং আমাদের মধ্যেও হয়েছে। এই লাইফস্টাইল মডিফিকেশন এবং কিছু এনভায়রনমেন্টাল মডিফিকেশন যেটা আমরা হয়তো চেষ্টা করলে পরিবর্তন করতে পারি, সব থেকে কমন হচ্ছে এয়ার পলিউশন। তো এয়ার পলিউশনের জন্য কিন্তু কিছু কিছু ক্যান্সার রোগ শরীরে তৈরি হচ্ছে। এটা ছাড়াও হচ্ছে যে ক্রনিক ইনফেকশন কিছু, যেগুলো সম্বন্ধে ধারণা আমাদের অনেক কম, যেমন হচ্ছে হেপাটাইটিস, যেমন হচ্ছে প্যাপিলোমা ভাইরাস। প্যাপিলোমা ভাইরাস থেকে সার্ভাইকাল ক্যান্সার হয়, কিন্তু এদের এগেনস্টে ভ্যাকসিনও আছে এবং সরকার কিন্তু সেই ভ্যাকসিনগুলো দেওয়াও শুরু করেছে, আমাদেরকে ফ্রিতে দেওয়া শুরু করেছে। কিন্তু মানুষের মধ্যে ধারণা কম হওয়ার জন্য মানুষ এই ভ্যাকসিন নেয় না, এবং না নেওয়ার জন্য এই রোগ এখনো ভারতবর্ষে অনেক হাই। এটা ছাড়া ভারতবর্ষে মনে রাখতে হবে, আমরা আমাদের দেশে না চিবানো তাম্বাকু যেটাকে বলি আমরা, গুটখা, জর্দা, এটা সারা পৃথিবীতে এত কোথাও কিন্তু ব্যবহার হয় না যতটা ভারতবর্ষে ব্যবহার হয়। জর্দা, তাম্বাকু সাথে অ্যালকোহল, এই যে কম্বিনেশনটা, এটা একটা ডেডলি কম্বিনেশন। এর সাথে আরেকটাও অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে প্রসেসড ফুড। মানুষের মুখের স্বাদের ওপর নির্ভর করে সে কিরকম ভাবে জীবনযাপন করছে। সে যদি সাদা খাবার খাওয়া অভ্যেস করে, সে সাদা খাবারই সারা জীবন খাবে, তাতেই সে স্বাদ লাভ করবে। কিন্তু সে যদি প্রথম বয়স থেকেই প্রসেসড ফুড, মানে অত্যাধিক তেল দেওয়া, অত্যাধিক নুন দেওয়া, অত্যাধিক মশলা দেওয়া, রোস্ট করা খাবার, সে রোজ সে চাইছে আমি রোস্টেড খাবার চাইবো,
1: এবং টিনজাত, প্যাকেটজাত,
0: প্যাকেটজাত খাবার চাইবো। এবং আজকাল দেখবেন ফ্যান্সি বাড়িতে ওপেন কিচেন, কিন্তু বাড়িতে তড়কা দিয়ে রান্না বানানোর অভ্যেসটা চলে যাচ্ছে, লোকে মাইক্রোওয়েভে শুধু গরম করছে। মাইক্রোওয়েভে গরম করা খারাপ নয়, কিন্তু গরম করছে কি, বাইরে থেকে কেনা খাবার। তো আপনি যদি মনে করেন যে আমি রোজ বাইরের খাবার খাবো, অর্ডার করবো, তাহলে সেই আপনার ডায়েটারি হ্যাবিট ইজ চেঞ্জ হতে চলেছে, এবং সেটাও কিন্তু যথেষ্ট এর মধ্যে আছে। এটা ছাড়া মহিলাদের ক্ষেত্রে আমি দেখি যে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, আমাদের এখন সেডেন্টারি লাইফস্টাইল হয়ে গেছে, আমরা এখন মহিলাদের মধ্যে ম্যারেজ মানে বিয়ে করাটা দেরি হচ্ছে, বাচ্চা নেওয়াটা দেরি হচ্ছে, ব্রেস্ট ফিডিং তারা করতে চাইছে না, কাজের ক্ষেত্রে তারা এত বেশি ইনভলভ হয়ে থাকছে। তো এই জিনিসগুলো কিন্তু কিছু না কিছু ভাবে 1+1+1 খুব ছোট ছোট ছোট করে অ্যাডাপ্ট করতে করতে কিন্তু মানুষের লাইফস্টাইল চেঞ্জের জন্য নানা ধরনের রোগ দেখা দিচ্ছে। তো লাইফস্টাইল মডিফিকেশন ডেফিনেটলি এই রোগ খানিকটা হলেও হেল্প করতে পারে। আমাদের একটা জিনিস সব জায়গায় বুঝতে হবে, আমরা একটা মিথ থাকে আমাদের মধ্যে যে ক্যান্সার রোগ আমার কি করে হলো, আমার বাড়িতে তো কারোর ক্যান্সার ছিল না। আপনাকে এটা বুঝতে হবে যে হেরিডিটারি বা জেনেটিক, যেটা মানে বংশ পরম্পরায় ক্যান্সার আসছে, টোটাল ক্যান্সার রোগের মধ্যে মাত্র 5%, 95% হঠাৎ করে তৈরি হওয়া একটা রোগ।
1: এই ধারণাটাও কিন্তু আছে যে আমার বংশে কারোর হয়েছে, তাহলে হয়তো পরের পুরুষ বা তার পরের পুরুষ কারোর একটা হওয়ার প্রবণতা আছেই আছে, এটাও তাহলে
0: নিশ্চয়ই, সেটা যে একদম ভুল তা বলবো না। কিছু যদি মিউটেশন আছে যেগুলো যদি ধরা পড়ে, যে একটা মানুষের ধরা পড়লো, তো আমরা সবসময় তার পরবর্তী জেনারেশনে সেই মিউটেশন আছে কিনা চেক করি এবং তাকে সাবধান করি যে আপনার এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু ওটা মনে রাখতে হবে 5-10% বেশি নয়, বাকি 90% রোগ হঠাৎ করে তৈরি হয়, এবং তার মধ্যে এই যে লাইফস্টাইল মডিফিকেশনস, এনভায়রনমেন্টাল পলিউশনস, এগুলো কিন্তু যথেষ্ট দায়ী।
1: পরিবেশের দূষণ এবং আমাদের দৈনন্দিন যে খাবার দাবার সবকিছু থেকেই, বা আমাদের যে একেবারে শরীর চর্চার অভ্যেসটা চলে যাচ্ছে, মানে কায়িক পরিশ্রম বলতে আমরা যেটা বোঝাই সেটা সেইভাবে আমরা করছি না। এবারে আসি যে আমরা কি করে ক্যান্সার খুব আর্লি স্টেজে নির্ণয় করতে পারি, বা এর চিকিৎসা কতটা ব্যয়বহুল, বা কেনই বা এত ব্যয়বহুল?
0: এটা খুবই ভালো প্রশ্ন। আমি প্রথমে আসব যে কোন কোন লক্ষণগুলো যেগুলো মানুষকে চিনে রাখা খুব দরকার, এবং এই লক্ষণগুলো যেটা আমরা সাইন সিমটম বলি, সেটা যদি 2-3 সপ্তাহ বা তারও বেশি সময় ধরে একটা মানুষকে কষ্ট দেয়, তাহলে সে যেন সেটা লুকিয়ে না রাখে, সে একজন বিশেষজ্ঞর কাছে পরামর্শ করে। এটাকে 7 সাইন WHO-র দ্বারা সেভেন সাইন্স বলা হয়, এটাকে আমরা কশন সাইন মানে CAUTION, এই কশন সাইন আপনারা চাইলে এটা নোট করে রাখতে পারেন কোন কোন সাইন প্রয়োজনীয়, মানে আমরা যদি এই সাইনগুলো একটাও দু সপ্তাহ বা তিন সপ্তাহের উপর থাকে আমরা পরামর্শ নেব। প্রথম হচ্ছে মলমূত্র ত্যাগের অভ্যাসের একটা পরিবর্তন, যেমন হঠাৎ কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া কিংবা মূত্রত্যাগের সঙ্গে একটা নিয়মের পরিবর্তন, এই জিনিসটা

0: অনেক ক্ষেত্রে সাধারণ কারণেও হতে পারে, কিন্তু ডাক্তারের পরামর্শ ডেফিনেটলি নেবেন, কারণ কিছু কিছু ক্ষেত্রে এটা ক্যান্সারের লক্ষণ হতে পারে, প্রস্টেট ক্যান্সার হতে পারে বা আপনার রেকটাল ক্যান্সার বা কোলন ক্যান্সার হতে পারে। দ্বিতীয় হচ্ছে একটা ক্ষত যেটা শরীরের বাইরেও হতে পারে ভেতরেও হতে পারে, সেটা সারছে না, আপনার পাকস্থলীতে একটা ক্ষত যেটা অনেক দিন ধরে আছে সারতে চাইছে না, আপনার চামড়ায় একটা ক্ষত সেটা বহুদিন ধরে আছে সারতে চাইছে না, এইটাকে কিন্তু ফেলে রাখবেন না, একটা বায়োপসি বা একটা ডাক্তারকে দেখিয়ে পরীক্ষা করিয়ে নেবেন। দ্বিতীয় হচ্ছে একটা অস্বাভাবিক রক্তপাত, রক্তপাত কফ, বমি, মল, প্রস্রাব বা ইভেন বলা হয় যে মহিলাদের অনিয়মিত এটা রক্তস্রাব কিংবা যৌন মিলনের পরেও রক্তস্রাব, এই জিনিসগুলোকে হালকাভাবে নেওয়া উচিত নয়। যদি এরকম অস্বাভাবিক রক্তপাত হয় একজন ডাক্তারকে, সে আপনার যে কোনো লোকাল ডাক্তারকে হোক আপনি একবার পরামর্শ নিয়ে নিন। এটা ছাড়া শরীরের কোনো জায়গায় কোনো পিণ্ড যেটা স্তনে হতে পারে, অন্ডকোষে হতে পারে, শরীরের অন্য যে কোনো জায়গায় মাংসের ওপর হাড়ের ওপর যেটা হয়তো কোনো ব্যথাও নেই কিন্তু সেটা সাইজে বাড়ছে, সেটাও কিন্তু ফেলে রাখবেন না, ডাক্তার দেখিয়ে নিন। আচ্ছা, হজম না হওয়া তো প্রত্যেক মানুষেরই এই কমপ্লেন, সবারই হজম না হওয়া, কিন্তু দেখুন আপনি হজম হচ্ছে না, আপনি ওষুধ খাচ্ছেন তাও সারছে না, এবার দেখছেন আপনি গিলতে আপনার কষ্ট হচ্ছে খাবার, একদম ফেলে রাখবেন না, একবার ডাক্তারকে পরামর্শ করুন। এখন এন্ডোস্কোপি বলে একটা পরীক্ষা আছে যেখানে মুখের ভেতর দিয়ে ক্যামেরা ঢুকিয়ে আমরা দেখে নিই পুরো পাকস্থলী যে কোথাও কোনো সমস্যা আছে কিনা, আর যে শরীরে ধরুন কোনো আঁচিল আছে বা তিল আছে বহু বছর ধরে আছে, আপনি ফেলে রেখে দিয়েছেন কোনো সমস্যা নেই, হঠাৎ তার মধ্যে দেখছেন রং পাল্টাচ্ছে, তার চেহারা পাল্টাচ্ছে, তার মধ্যে রস আসছে, তার মধ্যে রক্তপাত হচ্ছে, একদম ফেলে রাখবেন না, বাড়ির কাছাকাছি কোনো ডাক্তারকে দেখিয়ে নিন, দরকার হলে একটা বায়োপসি করে নিন। আর শেষ পর্যন্ত বলবো যে একটা ক্রমাগত কাশি হয়ে চলেছে আপনার বুকে, একটা ব্যথা কাশি হয়ে চলেছে, গলার আওয়াজ হঠাৎ করে পরিবর্তন হচ্ছে, এটাও কিন্তু একটা খুব ডেঞ্জার সাইন, দু সপ্তাহ তিন সপ্তাহের উপর হলে ডাক্তারের পরামর্শ নিন, দরকার হলে একটা স্ক্যান করা হয়, লো ডোজ সিটি স্ক্যান করা হয়, সেগুলো করে দেখে নেওয়া প্রয়োজন। এইগুলো হচ্ছে মেজার সাতটা সিমটমস যেগুলো প্রলং থাকলে ডেফিনেটলি একবার পরামর্শ করা উচিত, কারণ এগুলো থেকে কিন্তু বহু ক্ষেত্রে একদম আর্লি স্টেজে রোগটা ধরা পড়ে যেতে পারে।
1: আচ্ছা, কোন কোন ক্ষেত্রে দেখা যায় যে একজন মানুষের ওজন খুব তাড়াতাড়ি কমে যাচ্ছে, সেটাও কি?
0: নিশ্চয়ই নিশ্চয়ই, ওজন কোনো কারণ ছাড়া ওজন কমা, আমরা জেনারেলি বলি যে কেউ ডায়াবেটিক যার মধুমেহ রোগ হয়েছে তার ওজন কমে যায়, কিংবা যার থাইরয়েডের সমস্যা হয়েছে তার ওজন কমে যেতে পারে, কিন্তু এই দুটো ছাড়া যদি কারোর অকারণে ওজন কমছে, খিদে পাচ্ছে না, এটা কিন্তু হালকাভাবে নেওয়া উচিত নয়, তার ডেফিনেটলি পরীক্ষা করে দেখা উচিত তার শরীরে কোনো সমস্যা আছে কিনা।
1: ক্যান্সার আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রেই দেরিতে শনাক্ত হয়, সেটা কেন হচ্ছে?
0: ভারতবর্ষ একটা লো বা মিডল ইনকাম দেশ, আমাদের দেশে মানুষের মধ্যে ক্যান্সার সম্বন্ধে যে একটা অ্যাওয়ারনেস, সচেতনতা, এটা কিন্তু যথেষ্ট কম মানুষের মধ্যে। ডাক্তারদের অ্যাভেলেবিলিটি থাকা সত্ত্বেও আমাদের কোনো সমস্যা হলে আমরা এই ওভার দ্য কাউন্টার ওষুধ দেওয়ার প্রচলন ছাড়া দেশ জুড়ে আছে, ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াও আমাদের ওষুধ পাওয়া যায়। পরীক্ষাগুলো করতে হবে, কারণ একটা জিনিস বুঝতে হবে, ক্যান্সার রোগ নির্ণয়ের জন্য পরীক্ষাগুলো কিন্তু একটু খরচা সাপেক্ষ, এবং সেই পরীক্ষা কিন্তু আমাদের সমস্ত স্বাস্থ্যকেন্দ্রে অ্যাভেলেবেল নেই। আজকে যদি বলা হয় একটা বায়োপসি করে দিন বা বায়োপসি বা একটা পেট সিটি স্ক্যান করুন, আপনি কিন্তু দেখবেন সেই বা একটা MRI করুন, আপনি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এখনো আমরা কিন্তু সেই সমস্ত পরীক্ষার জিনিস নিয়ে আসতে পারিনি। হালকা ফুলকা কিছু পরীক্ষা করা হয়, যদি কোনো রোগ ধরনা পড়া হয় বলা হয় যে কোনো সমস্যা নেই, আপনি বাড়ি যান এই ওষুধ খান। মানুষ তো প্রথম কথা যে রোগ হলে যতক্ষণ না সেটা তাকে যথেষ্ট কষ্ট দিচ্ছে সে ডাক্তারের কাছে আসতে চায় না, এবং অনেক সময় ডাক্তারের কাছে আসা সত্ত্বেও সেই সময়ের মধ্যে সে নির্ধারণ হয় না, এই দুটো একটা বড় কারণ যার জন্য আমাদের রোগ নির্ণয়টা দেরি হচ্ছে। এরপরে আরেকটা যেটা বলতে হয় সেটা হচ্ছে যে আমাদের যে এই যে সরকারি যে সেন্টারসগুলো আছে, যখন সেখানে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে, কিন্তু মনে রাখতে হবে বিনামূল্যে চিকিৎসার জন্য সেখানে একটা লম্বা লাইন পড়ছে, তো একটা বায়োপসি করবার জন্য সে এক মাস পরে ডেট পাচ্ছে, সে একটা পেট স্ক্যান বা MRI করার জন্য সে দু মাস পরে ডেট পাচ্ছে, এবং একটা এই যে ডিলে হওয়া, কারণ তারা ওভারবার্ডেন, সেটা একটা পরীক্ষা যথেষ্ট সময় সাপেক্ষ, একটা MRI করতে এক ঘন্টা সময় লাগে, একটা বায়োপসি নিয়ে সে বায়োপসি রিপোর্ট দিতে 7 থেকে 10 দিন, কারো কারোর ক্ষেত্রে 15 দিন সময় লাগে, তো যদি আমার সেই রিপোর্টিংই আমি যদি এক মাস পরে ডেট পাই, তাহলে আমার তো পরীক্ষা রিপোর্ট মানে ফাইনাল জানতেই আমার দেরি হয়ে যাচ্ছে। তো এই সমস্ত অনেক কটা কারণে আমাদের দেশে মোস্টলি অনেক লেটে ধরা পড়ে।
1: একে তো আমাদের এই যে স্বাস্থ্য পরিষেবা যেটা ক্যান্সারের জন্য প্রয়োজন, সেটা পেতে আমাদের একটু সময় বেশি লেগে যাচ্ছে, এবং তার উপরে যেটা আরেকটা বড় ব্যাপার সেটা হচ্ছে যে

0: এটা স্বীকার করতেই হবে যে এর চিকিৎসাটা একটু ব্যয়বহুল, তো সেক্ষেত্রে মানুষের এগোতেও সময় লেগে যাচ্ছে চিকিৎসাটা নেবার জন্য।
1: একদম
0: এই
1: সত্যি,
0: সবটা মিলিয়েই হয়তো আমরা এই অসুখটাকে খুব প্রাথমিক পর্যায়ে চিহ্নিত করতে পারছি না বা নির্ণয় করতে পারছি না। তাহলে সেক্ষেত্রে তো আরেকটা পথ রয়েছে, যে আমরা যদি এটাকে মোকাবিলা করার চেষ্টা করি বা এটার জন্য আরো বেশি সচেতনতা বাড়াই, কি করে আমরা এটাকে আটকাতে পারি। আপনি বলছিলেন যে আমাদের জীবনযাত্রার মানটাকে একটু অন্যরকম করা যেতে পারে, যদি একটু বলেন যে কিভাবে আমরা অসুখটাকে মোকাবিলা করতে পারি।
1: আমার সবার আগে আমি একটা জিনিসই বলবো, বাংলায় যেটা সচেতনতা, সচেতনতা অ্যাওয়ারনেস। আজকে আমাদের ইন্টারনেটের যুগ, সবার হাতে মোবাইল আছে, মোবাইলের মধ্যে যে আমরা যাই দেখি, সময় নষ্ট করি, আমরা কিন্তু মোবাইলটাকে ব্যবহার করতে পারি, ইন্টারনেটটাকে ব্যবহার করতে পারি আমাদের নলেজ বাড়ানোর জন্য। সহজলভ্য ভাষা, আপনি যে কোনো মুহূর্তে যে কোনো প্রশ্ন করবেন, এখন আমাদের গুগলে এআই এসে গেছে, নানা জিনিস, এবং এটা ফ্রি টু অল, যার কাছে গুগল আছে ফ্রিতে অ্যাক্সেস পাওয়া যায় এই ইনফরমেশনে। আপনারা ইনফরমেশনের আরো চেষ্টা করুন, আরো ইনফরমেশন জোগাড় করার, বাংলা ভাষাতে ইনফরমেশন আপনি পাবেন। অ্যাওয়ারনেসটা যদি বাড়ানো যায় তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে আগে এই রোগ নির্ণয় করা সম্ভব। সরকারের দিক থেকে প্রচন্ড চেষ্টা হচ্ছে, দেখুন আগে যাই পরিস্থিতি থাকুক না কেন, এখন কিন্তু আপনি জানেন যে ক্যান্সার রোগের জন্য হেলথ সেক্টরে যে খরচাটা সরকার বাড়িয়েছে, এবং প্রত্যেকটা যে স্বাস্থ্য দপ্তর আছে, মানে প্রত্যেকটা যে সরকারি হাসপাতাল, ডিস্ট্রিক্ট হসপিটাল আছে, সেখানে একটা করে ক্যান্সার উইং খোলা হচ্ছে, যেখানে একজন ক্যান্সারের বিশেষজ্ঞ ডাক্তার থাকছে, এবং ডে কেয়ার সেন্টার, মানে যারা কিমো পাচ্ছে তাদের যে কলকাতায় এসে কিমো নিতে হবে তাও নয়, সেই সেন্টারই সে কিমো নিতে পারে, যাতে সে বাড়ি যেতে পারে। হ্যাঁ, হতে পারে এখনো রেডিয়েশন সে সব জায়গায় এসে পৌঁছয়নি, কিন্তু বাকি যা যা চিকিৎসার ব্যবস্থা কিন্তু তার মানে নিজের গ্রামেই পৌঁছে যাচ্ছে। তাছাড়া এবার আশা কর্মীরা যারা ছিল তাদেরকে স্পেশাল ট্রেনিং দেওয়া হচ্ছে, তাদেরকে অনেক রকমের সফটওয়্যার দেওয়া হচ্ছে, যাতে তারা ঘরে ঘরে গিয়ে ব্রেস্ট টিউমার হোক বা সার্ভাইকাল টিউমার হোক, সেগুলোকে তারা মহিলাদের আরো এডুকেট করতে পারে, তাদেরকে স্ক্রিন আউট করতে পারে, সেইগুলো ব্যবস্থা করা হচ্ছে। ক্যাম্পস তৈরি হচ্ছে, মাল্টিপল ক্যাম্পস, ডাক্তাররা যাচ্ছে গ্রামে গ্রামে গিয়ে অ্যাওয়ারনেস ক্যাম্পস তৈরি করছে, সেগুলো দিয়ে তারা বলছে। স্ক্রিনিং প্রোটোকল আমাদের দেশে বিদেশের থেকে কম, কিন্তু আস্তে আস্তে কিন্তু আমাদের দেশে সরকার স্ক্রিনিং প্রোটোকল আনছে, যেমন সার্ভাইকাল ক্যান্সারের স্ক্রিনিং প্রোটোকল এখন অলরেডি আমাদের দেশে এসে গেছে, এবং ক্যান্সারের এগেনস্টে ভ্যাকসিন যেগুলো আছে, হেপাটাইটিস ভ্যাকসিন, সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন, সেটাও সরকার এখন নিয়ে আসছে।
0: এবং খুব সম্প্রতি ভারত সরকার এই সার্ভাইকাল ক্যান্সারের যে ভ্যাকসিন সেটি
1: ফ্রিতে দেওয়া শুরু
0: করেছে,
1: এবং এরকম আস্তে আস্তে ধীরে ধীরে যা যা ভ্যাকসিন অ্যাভেলেবল আছে মার্কেটে বা সেগুলো সরকার চেষ্টা করছে আপ্রাণ যাতে সেগুলো সাধারণ মানুষকে ফ্রিতে দেওয়া যায়। এটা ছাড়া আমি আরেকটা জিনিস শুধু বলবো, দেখুন আমাদের দেশে এখন অবধি এত জনসংখ্যা বেশি যে সরকারি খাতে, সরকারির পক্ষে সবাইকে ফ্রি হেলথ বা ফ্রি স্ক্রিনিং দেওয়া সম্ভব না। স্ক্রিনিং মানে রোগটা হওয়ার আগেই তা নির্ণয় করার পদ্ধতি, যেটা আমরা স্ক্রিনিং বলি। বিদেশে কিন্তু দেখবেন যে ওখানে ব্রেস্টের একটা স্ক্রিনিং বা সার্ভাইকালের স্ক্রিনিং বা কোলন ক্যান্সারের স্ক্রিনিং মেথড আছে,
0: মানে নির্দিষ্ট সময় অন্তরে একটা
1: পরীক্ষা। আমরা মনে করি যে যতক্ষণ না আমাদের সেই রোগটা হচ্ছে ততক্ষণ শরীরের পরীক্ষা করার দরকার নেই। আমরা খুব কমনলি একটা পেশেন্ট যিনি গ্রাম থেকে এসছেন, উনি আমাকে বলেন, ডাক্তারবাবু আমার 50 বছরের কোনো রোগ ছিল না, আজকে হঠাৎ করে আমার এই খারাপ রোগটা কি করে হলো। তখন আমরা যখন তার রক্ত পরীক্ষা করি তখন তাকে দেখা শর্করা 500, তার হাইপার টেনশন আছে, তার থাইরয়েড রোগ আছে। তার মানে এটা কি বোঝায়, সে তার রোগটা হয়তো অনেক বছর ধরে আছে কিন্তু সে সেটার কোনো চিকিৎসাই করায়নি, সে কখনো তার কোনো রক্ত পরীক্ষাই করায়নি, সে একটা এক্সরে আল্ট্রাসাউন্ড অব্দি করায়নি। তো এখানে আমি একটা জিনিস বলবো, আপনারাও কিন্তু আপনাদের নিজের শরীরের জন্য কিছুটা যত্নশীল হন, আপনারা জানুন যে কোন কোন পরীক্ষা কোন বয়সে করা প্রয়োজন, এবং সামান্য সামান্য করে কিছু টাকা জমিয়ে রাখুন যাতে সেই পরীক্ষাগুলো আপনারা করাতে পারেন। ভ্যাকসিনেশন যা এসছে, সে সরকার যেগুলো দিচ্ছে সেগুলো আপনি মনে রাখবেন, সরকার দিচ্ছে মানে সেগুলো যথেষ্টভাবে অথেন্টিক। এই ভুল ইনফরমেশনে যাবেন না যে ভ্যাকসিনের জন্য আপনার কোনো ক্ষতি হবে, ভ্যাকসিন ডেফিনেটলি করাবেন, শিশুদের ভ্যাকসিন করান, নিজেরা বয়সকালেও যদি ভ্যাকসিন থাকে ভ্যাকসিন করান। আর দ্বিতীয় হচ্ছে যে সরকারি তো স্কিমস আছে, আয়ুষ্মান স্কিম, স্বাস্থ্যসাথী স্কিম, সব রাজ্যেই সরকারি স্কিম দিচ্ছে এর এই ক্যান্সারের জন্য
0: একেবারে। এবং এই যে আমরা বারবারই বলছি কর্কট রোগ, যার কথা আজকে আমরা আলোচনা করছি, তার যে মৃত্যু হচ্ছে সেই মৃত্যুর হারটাকে কিন্তু আমরা অনেকটাই কমিয়ে আনতে পারি যদি না আমরা এই অসুখটাকে অবহেলা করি বা আমরা সচেতন হই, নির্দিষ্ট সময় অন্তরে বিভিন্ন যে পরীক্ষাগুলো ডাক্তারবাবু বললেন সেই পরীক্ষাগুলো আমাদের হাতের কাছে যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে, গ্রামে তো প্রত্যেক জায়গাতেই রয়েছে,

0: সেখানে গেলে আমরা তো পরামর্শটা অন্তত পক্ষে নিতে পারি।
1: এই রোগটা না যদি আগে ধরা পড়ে তাহলে কিন্তু সম্পূর্ণভাবে এটাকে সারিয়ে তোলা যায়। এটা মারণ রোগ, এই রোগ থেকে যে মুক্তি নেই এরকম একদমই নয়। আগে ধরা পড়লে আপনারা যদি অ্যাওয়ারনেস হন, আরও এর সম্বন্ধে পড়াশোনা করেন, আর্লি স্টেজে এই রোগ সম্পূর্ণ কিওর করা যায়। এবং ইভেন অ্যাডভান্স স্টেজেও যে ধরনের চিকিৎসা পদ্ধতির উন্নতি হচ্ছে, আমরা এই রোগটাকে একটা ক্রনিক ইলনেস, যেমন একটা থাইরয়েড বা একটা ডায়াবেটিস বা হাইপারটেনশনের মতো জায়গায় নিয়ে আসতে পারছি। এবং যেটা আমরা বলি যে লেটেস্ট যে ট্রিটমেন্টগুলো এসছে, ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি, আপনাদের হয়তো মনে হতে পারে যে এর খরচা অনেক বেশি, কিন্তু আপনি বিশ্বাস করুন এই খরচা বিদেশ থেকে যে ওষুধ আনতে হচ্ছে, সরকার চেষ্টা করছে সেই ওষুধের দাম যাতে ম্যাক্সিমাম কমিয়ে নেওয়া যায়, কাস্টম ডিউটি জিরো করে দেওয়া হয়েছে ক্যান্সার ওষুধগুলো, এবং আমাদের দেশ যে নিজস্ব ক্ষমতায় ওষুধ তৈরি করা, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে টপে থাকে, এবং এই ওষুধগুলো যে মুহূর্তে দাম মানে বাইরের কোম্পানি থেকে কিনতে হবে, সেই পেটেন্ট যখন চলে যায়, আমাদের দেশ সব থেকে অগ্রগতিতে আছে সেই সেম ওষুধ আমাদের দেশে তৈরি করার এবং সেই ওষুধের দাম কমিয়ে সাধারণ মানুষকে দেওয়ার। আপনারা পজিটিভ থাকুন যে ক্যান্সার রোগের চিকিৎসার জন্য লড়াই চলছে, আপনারা অ্যাওয়্যার হন
0: একেবারে। এবং এই কথাতেই আজকে আমরা শেষ করব যে না, ক্যান্সার হলেই ভয়ের কোনো কারণ নেই, তবে সতর্ক থাকতে হবে, অবহেলা করা চলবে না একেবারেই। আমরা আজকে কথা বললাম অবহেলাই ক্যান্সারের মৃত্যুর কারণ এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে খুব সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করলেন আমাদের সঙ্গে স্টুডিওতে ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর মৈনাক চক্রবর্তী। ডক্টর চক্রবর্তী, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
1: ধন্যবাদ।
0: সঙ্গে ছিলাম আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। কথা হবে আবারও অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। নমস্কার।
2: গ্রামীণ মহিলাদের জন্য অনুষ্ঠানটি এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা, জায়গা বাঁচাটাও ঠিক হয়নি, আরো খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি।

পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু।

ঋতু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অনুষ্ঠান রম্যগীতি।

আজকে রম্যগীতি অনুষ্ঠানে প্রথম যে গানটা আমরা শুনব, সে গান শুনব প্রতিভা কাপুরের কণ্ঠে। গানের নাম এখন অনেক রাত।

চলে আসি এর পরের গানে। এর পরের গান আমরা শুনব গৌরী দাসের কণ্ঠে। গানের নাম জানি জানি সেজে।

চলে আসি এর পরের গানে। এর পরের গান আমরা শুনবো নির্মল ভট্টাচার্যের সুরে, সরলা গুহর লেখায় এবং ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে। গানের নাম ঝরো ঝরো বাদলের।

শুনছেন রমগীতি, এবং রমগীতিতে এর পরের গান আমরা শুনব অনিল ভট্টাচার্যর লেখায়, নির্মল ভট্টাচার্যর সুরে এবং সুপ্রভা সরকারের কণ্ঠে মনে।

চলে আসি এর পরের গানে। এই গান আমরা শুনব সরল গুহর লেখায়, প্রবীর মজুমদারের সুরে এবং শ্যামল মিত্রের কণ্ঠে। গানের নাম মৌ ঝরা ফুল।

চলে আসি আজকের রম্যগীতির একেবারে শেষ গানে। এই শেষ গান আমরা শুনব গৌরীপ্রসন্ন মজুমদারের লেখায় তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। গানের নাম তোমার গানের খেয়া।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আপনারা শুনছেন আকাশবাণী মৈত্রী, দুই বাংলার মনের কথা। এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় সম্পূর্ণা চক্রবর্তী।

কখনো ভেবে দেখেছো, খুব সাধারণ দেখতে একটা পেন একটা মানুষের জীবন ঠিক কতটা বদলে দিতে পারে? আচ্ছা, খুব সাধারণ একটা প্রশ্ন দিয়ে আজকের গল্পটা বরং আমরা শুরু করি। তুমি শেষ কবে একটা চিঠি লিখেছিলে? কি? না না, পরীক্ষার খাতায় নয়, বা কোনো অফিসের ফর্ম বা অফিসিয়াল কাজেও নয়, একদম নিজের হাতে নিজের মনের মতো করে কাউকে একটা চিঠি লিখেছো, খুব কাছের কোনো বন্ধুকে হয়তো, বা এমন কোনো কাউকে যার সঙ্গে অনেক দিন তোমার দেখা হয়নি, কিংবা এমন কেউ যাকে হয়তো মুখোমুখি বসে সব কথা বলা যায় না। কি, একটু ভেবে দেখো তো, মনে করতে পারছো? না, আমিও মনে করতে পারছি না, কারণ আজকাল এই চিঠি লেখার কথা ভাবলেই কেমন যেন মনে হয় পুরনো দিনের সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমার গল্প। কি মনে হয় তো, তাই না? কারণ আমাদের হাতের মুঠোয় এখন এই যে পেন, এর চেয়ে বেশি সময় ধরে থাকে কিন্তু একটা জলজলে মোবাইল স্ক্রিন, কাগজের চেয়ে বেশি সময় খোলা থাকে নোটপ্যাড কিংবা কোনো মেসেজিং অ্যাপ। আর নিজের এত বছরের চেনা হাতের লেখার চেয়েও বেশি পরিচিত হয়ে উঠেছে কিন্তু আমাদের কাছে আমাদের এই স্ক্রিনের ডিজিটাল কিবোর্ড। আমারও হয়েছে, তাই ভাবলাম আজকে যখন অল্প অল্প গল্প কথায় তোমাদের সঙ্গে গল্প করতে বসবো আসবো, কি নিয়ে গল্প করব, কি নিয়ে কথা বলবো, তাই ভাবলাম এই বিষয়টা নিয়েই কথা বলি। আজকের বিষয় কলম থেকে কিবোর্ড, আর রয়েছি তোমাদের সঙ্গে তোমাদের বন্ধু সম্পূর্ণা আজকের অল্প অল্প গল্প কথায় আড্ডা দিতে। থাকবো আগামী আধ ঘন্টা তোমাদের সঙ্গে গল্প করতে, কথা বলতে।

আচ্ছা, একটু পিছন ফিরে আমরা তাকাই। একটা সময় কিন্তু ছিল, মানে যখন আমাদের মনে কোনো কথা আসতো, আমরা হুট করে খাতা খুলতাম, পকেটে বা ব্যাগে থাকা একটা পেন বার করে নিতাম, তারপর ধীরে ধীরে খসখস করে সাদা পাতার উপরে নীল বা কালো কালিতে লিখতে শুরু করতাম, কি তাই তো? আবার লিখতে গিয়ে ভুল হতো, কাটাকুটি হতো, একটা একটানা দাগ দিয়ে কেটে দিতাম, আবার তার পাশে লিখতাম। জানো তো বন্ধুরা, আমার প্রত্যেকটা খাতার পিছনের পেজটা কিন্তু ভরা থাকতো বন্ধুদের সঙ্গে কাটাকুটি খেলায়। হ্যাঁ, এটা কিন্তু আমার একদম ম্যান্ডেটারি ছিল। জানি তোমাদেরও থাকতো হয়তো কাটাকুটি খেলা বা অন্য কোনো খেলায়, কিন্তু এই যে পেন পেন্সিল দিয়ে লেখা, এটা কিন্তু আমাদের নিজস্বতা একটা, আমাদের নিজের একদম জিনিস। আর এই যে কাটাকুটি খেলা, এগুলোর সাথে কিন্তু আমাদের একদম ছোটবেলার ইমোশন, আমাদের যে ভালো লাগা খারাপ লাগা স্মৃতিগুলো বারবার ফিরে আসে। তাই শান এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে কাটাকুটি খেলা শুনে আবারও ফিরে আসছি। আজকের আড্ডায় রয়েছি তোমাদের সঙ্গে তোমাদের বন্ধু সম্পূর্ণা।

ফিরে এলাম একটা সুন্দর মিষ্টি গানের পরে। আর তোমাদের সঙ্গে রয়েছি আজকে অল্প অল্প গল্প কথার আসরে তোমাদের বন্ধু সম্পূর্ণা। আর কথা বলছি কলম থেকে কিবোর্ড নিয়ে, মানে এই যে আমাদের হাতে লেখার অভ্যেস, সেখান থেকে আজকে যেই যে কিবোর্ডের জার্নি, কিবোর্ডের যাত্রা, সেটাই কিন্তু আস্তে আস্তে বদলে যাচ্ছে আমাদের। আর সেই বদল নিয়ে, সেই যাত্রাপথ নিয়েই আজকের কথা। এই যে এক্ষুনি আমরা শুনলাম শ্রেয়া ঘোষাল আর শানের কণ্ঠে কাটাকুটি খেলা, একটা সুন্দর মিষ্টি গান। এর পরে এই যে আমরা বলছি আজকের এই যে কাটাকুটি খেলা ছিল, কিংবা আমাদের যে পিছনে মার্জিনে ফুল পাখি আঁক

নিজের সই করা একটা কিন্তু আমাদের খুব ছোটবেলার একটা ভালো মজার বিষয় ছিল, যে আমরা একের পর এক সই করতাম নিজের নামটা কোনভাবে দেখতে ভালো লাগছে সেটার জন্য। আর সেই জায়গাটাই কিন্তু আজকে অনেকটা কেড়ে নিয়েছে আমাদের হাতের এই মুঠোফোন, কি তাই তো? হ্যাঁ, আর এখন আমাদের মধ্যে যদি হঠাৎ একটা ভাবনা আসে, আমরা ফোন বের করে ফেলি, জরুর কিছু লিখতে হবে, নোটপ্যাড খুলে ফেলি, আবার কাউকে মনের কথা বা চিঠি লিখতে হবে, চটপট একটা টেক্সট টাইপ করে সেন্ড করে দিচ্ছি, অফিসের দরকারি কাজ ল্যাপটপ খুলে আঙুল চালাচ্ছি, ব্যাস মুহূর্তের মধ্যে কাজ শেষ। সময়ও বাঁচছে, শারীরিক পরিশ্রমও কমছে, আর প্রযুক্তি যে আমাদের এই যে জীবনটা, এটাকে কতটা সহজ, দ্রুত এবং মসৃণ করে দিয়েছে সেটা তো আর অস্বীকার করা যায় না, কি তাই তো? প্রযুক্তি আমাদের বন্ধু ঠিকই, কিন্তু একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, এই যে ভীষণ সহজ আর দ্রুত হয়ে যাওয়া জীবনের মাঝে একটা শান্ত ছোট্ট প্রশ্ন মাথা চারা দিয়ে কিন্তু বারবার ওঠে, আমরা কি একটু একটু করে নিজেদের হাত দিয়ে লেখার সেই অভ্যেসটা হারিয়ে ফেলছি না? আর যদি সত্যি হারিয়ে ফেলি, তাহলে কি শুধু আমাদের এই হাতের লেখাটাই হারাবে, নাকি আমাদের অজান্তেই হারিয়ে যাবে আরও অনেক কিছু? একটু ভাবো তো। আর ঠিক এই জায়গাটাতেই কিন্তু আজকের গল্পটা একটু অন্যরকম হয়ে যায়, কারণ এই যে প্রশ্নটার উত্তর যদি খুঁজতে যাই, আমাদের কিন্তু একদম অতীতে ফিরে যেতে হবে। বাবু তো আজ থেকে অনেক বছর আগে, যখন না ছিলই ঝলমলে মোবাইল, না ছিল কম্পিউটার, না ছিল কাগজ, এমনকি আমাদের এই অতি পরিচিত পকেট পেনটাও ছিল না, তখন মানুষ কিভাবে নিজের মনের কথা বোঝাতো, কিভাবে পৃথিবীর বুকে দাঁড়িয়ে নিজের অনুভূতিগুলো অন্যকে জানাতো, কিভাবে বলতো আমার খিদে পেয়েছে, আমার শরীর খারাপ, বা আমি তোমাকে ভালোবাসি, কিভাবে বলতো, কিভাবে নিজের দেখা এই অদ্ভুত ঘটনাগুলো অন্যের সঙ্গে ভাগ করে নিত, বা আজকের এই পরবর্তী প্রজন্মের জন্য গচ্ছিত রেখে যেত? সেই গল্পটা কিন্তু বেশ রোমাঞ্চকর। সেই বহু বছর আগে মানুষ গুহার দেওয়ালে ছবি এঁকে মনের কথা বোঝাতো, তারপর ধীরে ধীরে পরিবর্তন এলো, মানুষ আবিষ্কার করলো কাগজ, বিভিন্ন রকম পেন, একে একে এলো ঝর্ণা কলম, পালকের কলম, বল পেন, আর কলম আসার পরে তো ইতিহাসের গল্পটাই একেবারে বদলে গেল। মানুষ লিখতে শুরু করলো মহাকাব্য, মানুষ লিখল গান, একলা ঘরে যখন খুব মন খারাপ তখন লিখে ফেললো ব্যক্তিগত ডায়েরি, জন্ম নিল সব কালজয়ী গল্প, কবিতা, উপন্যাস, দূরে থাকা প্রিয় মানুষকে নিজের হৃদয়ের সমস্ত আকুলতা ব্যাকুলতা উজাড় করে দিয়ে চিঠি লেখা শুরু হলো। একটা পেন বা একটা কলম তখন কেবল একটা প্লাস্টিক বা ধাতুর তৈরি সাধারণ বস্তু ছিল না, একটা কলম হয়ে উঠত মানুষের মনের গহীনের কথা প্রকাশ করার সব থেকে বড় মাধ্যম। একবার একটু নিজের ছোটবেলার কথা ভাবি তো, স্কুলে যখন নতুন নতুন আমরা ক্লাসে উঠছি, সেই সময়গুলো নতুন বইয়ের গন্ধ, দোকান থেকে কিনে আনা মলার দেওয়া নতুন খাতা, তার সঙ্গে পেন্সিল ছাড়িয়ে প্রথমবার হাতে পাওয়া সেই স্বপ্নের পেন, যেটা আমরা ভাবতাম যে কবে পেন দিয়ে লিখব, কবে বড় হব, খাতার একদম প্রথম পাতায় নিজের নামটা লেখার সেই যে আনন্দ, কখনো খুব সাবধানে ধীরে ধীরে সুন্দর করে যাতে খারাপ না হয়ে যায়, কখনো আবার নামের নিচে স্কেল দিয়ে সোজা করে একটা দাগ টেনে দিতাম, কখনো আবার নামের চারপাশে পাতার কোণে ফুল, তারা, ছোট পাখি, কত কিছু এঁকেছি। তারপর ক্লাসে যখন মাস্টারমশাই এসে বলেছেন হাতের লেখা যেন পরিষ্কার হয়, প্রতিদিন অন্তত এক পাতা হাতের লেখা অভ্যেস করবে, আমরা আবার চেষ্টা করেছি নিজেদের ভালো করার, নিজেদের হাতের লেখাটাকে ভালো করার, আবার মানে এই যে একটা একটা শব্দ ধীরে ধীরে আমাদের প্রত্যেকের একটা নির্দিষ্ট নিজস্ব হাতের লেখা তৈরি হয়ে উঠেছে। খেয়াল করে দেখেছ কি, পৃথিবীর শত কোটি মানুষের মধ্যে দুটো মানুষের হাতের লেখা কিন্তু কখনো এক হয় না, আমরা বারবার ভুল করেছি লিখতে গিয়ে, বারবার কাটাকুটি করেছি, বারবার ঠিক করেছি, আর আমাদের স্যার ম্যাডামরা বারবার হয়তো এই ভুলের মধ্যে কখনো হাতে ধরে ঠিক করে দিয়েছেন, আর এই ভুল করে করেই কিন্তু আমরা ঠিকটা করি, ঠিক যেমন আজকেও করব। তাই রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে ভুল করেছি শুনে ফিরে আসছি, আবারও আজকের আড্ডায় রয়েছি তোমাদের সঙ্গে, তোমাদের বন্ধু সম্পূর্ণা।

ফিরে এলাম একটা সুন্দর গানের পরে, আর তোমাদের সঙ্গে আজকে অল্প অল্প গল্প কথায় রয়েছি তোমাদের বন্ধু সম্পূর্ণা। কথা বলছি কলম থেকে কিবোর্ড এই নিয়ে। এই যে যেমন গানে যাওয়ার আগে তোমাদের বলছিলাম যে পৃথিবীতে এত এত মানুষ, আমরা কিন্তু খেয়াল করে দেখিনি যে আমাদের সবার হাতের লেখা এক এক ধরনের। আমার হাতের লেখার সঙ্গে তোমার হাতের লেখার কোনো মিল নেই, আবার তোমার হাতের লেখার সঙ্গে তোমার সবচেয়ে কাছের যে মানুষটা তার হাতের লেখার মিল নেই। সবার হাতের লেখায় একটা হলেও, একটু টান হলেও কিন্তু আলাদা কিছু থাকে। যার লেখা যেমনই হোক, ভালো খারাপ যেমনই হোক, প্রত্যেকের হাতের লেখা

কিন্তু আমাদের নিজস্ব সত্তা, আমাদের স্বতন্ত্র পরিচয়। কিন্তু আজ আজ আমাদের হাতের কাছে এই যে পেন বা কলমের জায়গায় চট করে চলে আসে স্মার্টফোন। পড়াশোনার কোনো দরকারি সূত্র, বইয়ের পাতাটার ছবি তুলে গ্যালারিতে সেভ করে রাখলাম, বাজারে কি কি কিনতে হবে ফোনে টাইপ করে নিলাম, আর এভাবেই অত্যন্ত নিঃশব্দে অলক্ষে আমাদের জীবনের একটা বিরাট পরিবর্তন ঘটে গেল। কলম থেকে কীবোর্ড, মানে খাতা থেকে জল জল স্ক্রিন, অপেক্ষা করা চিঠি থেকে চট জলদি ইনস্ট্যান্ট মেসেজ, আর বালিশের নিচে রাখা ডায়েরি থেকে ফোনের পাসওয়ার্ড দেওয়া নোটপ্যাড। অবশ্যই এই পরিবর্তনটা কোনো অপরাধ কিছু নয়। প্রযুক্তি আমাদের যেমন জীবনকে বহুগুণ সহজ করেছে, দ্রুত করেছে, নিরাপদ করেছে, আগে একটা চিঠি ডাকঘরে ফেলে আসার পর অন্য প্রান্তে পৌঁছতে দিনের পর দিন লাগত, মানে একটা খবর পৌঁছতে বহু সময় লাগত, সেখানে আজকে ডিজিটাল মেসেজ, ফোন কল, এগুলোর মাধ্যমে মানে নিমেষে চোখের পলকে সেটা পৌঁছে যাচ্ছে। কিন্তু এই যে প্রশ্নটা, কখনোই কিন্তু এটা নয় যে প্রযুক্তি ভালো না খারাপ, এটা একদমই নয়। আসল প্রশ্নটা হলো এই যে নিখুঁত চকচকে প্রযুক্তির ভিড়ে আমরা কি আমাদের নিজেদের সত্তা, নিজেদের হাত দিয়ে লেখার এই যে আনন্দটা, এটা কি হারিয়ে ফেলছি? আর যদি হারিয়ে ফেলি তবে কি শুধু কাগজ কলমের স্পর্শটাই হারিয়ে যাবে, নাকি আমাদের এই যে মস্তিষ্ক, আমাদের আবেগ, আমাদের ভাবনার যে গভীরতা, কোথাও সেটাও সেখান থেকেও নিঃশব্দে কিছু খসে পড়বে? আর এইখানে কিন্তু বিজ্ঞানীরা অদ্ভুত কিছু তত্ত্ব দিচ্ছেন। আমরা যখন একটা কিবোর্ডে টাইপ করি, সেটা ল্যাপটপেই হোক বা মোবাইলে, আমাদের আঙুলগুলো সবকটা কীর উপর একইভাবে চাপ দেয়, প্রেশার দেয়। এ চাপতে যেরকম শক্তি লাগে, জেড চাপতেও কিন্তু আমাদের ঠিক ততটাই শক্তি লাগে। মস্তিষ্ক তখন কিন্তু কেবল বোতাম টিপছে, বোতামের অবস্থান চিনছে। কিন্তু যখন আমরা একটা কলম হাতে নিয়ে একটা কাগজের উপরে লিখছি, তখন কিন্তু বিষয়টা বদলে যাচ্ছে। তখন কিন্তু আমাদের শুধু আঙুল নড়ছে না, আমাদের মনোযোগ বাড়ছে, আমাদের মস্তিষ্ক ভাবছে যে কোন শব্দ নির্বাচন করব, এরপরে আমরা কি লিখব। হাতের যে আমাদের পেশিগুলো রয়েছে, মাসেলগুলো রয়েছে, সেখানে কিন্তু একটা যে তরঙ্গ সেটা পৌঁছে যাচ্ছে, ভাবনা পৌঁছে যাচ্ছে। একটা সাধারণ অ বা এ লিখতে গেলেও আমাদের মস্তিষ্ক কিন্তু ভাবতে হচ্ছে তার আকৃতি কেমন, কিভাবে লিখতে হবে, কোন দিকে আমাদের হাতের পেনটা ঘুরবে, কতটুকু ঠিক চাপ পড়বে, কোথায় থামবে, এই সব কিছুর মধ্যে কিন্তু আমাদের সুন্দর একটা শারীরিক মানসিক যে কানেকশন সেটা তৈরি হচ্ছে। এক ধরনের ব্রেন এক্সারসাইজ হচ্ছে বলা চলে। আমরা যদি বিজ্ঞানের ভাষায় বলি, তাহলে এই যে হাতে লেখা, এটা কিন্তু হলো একটা অত্যন্ত সক্রিয় উদ্দীপক, স্নায়বিক প্রক্রিয়া। গবেষণায় কিন্তু দেখা গেছে যে হাতে লেখার সময় আমাদের যে মস্তিষ্কের বিভিন্ন নিউরনসগুলো রয়েছে, নিউরাল নেটওয়ার্ক রয়েছে, সেখানে কিন্তু বিভিন্ন অংশের মধ্যে কানেকশন তৈরি হয়, যোগাযোগ তৈরি হয়, এবং সেখান থেকে আমাদের স্মৃতিশক্তি বাড়ে, আমাদের যে মনোযোগ দেওয়ার ক্ষমতা সেটা বাড়ে, এবং সেটা কিন্তু আস্তে আস্তে আমাদের স্মৃতিশক্তিকে আরও দীর্ঘস্থায়ী করে। এবং আমরা যারা পড়াশোনা করি বা প্রতিনিয়ত নতুন কিছু শেখার চেষ্টা করি, এই বিষয়টা কিন্তু আমাদের জন্য খুব দরকারি। তুমি হয়তো একটা জটিল কোনো বই পড়ছো, কিছু মুখস্থ করছো, ভাবছো, একটা পাতা পড়ার পরে মনে হলো যে না, এই কথাটা কিন্তু ভারী সুন্দর, আমার পছন্দ হয়েছে, আমি ফোনে বের করে একটা স্ন্যাপ তুলে নিলাম। এটা না, এটার থেকে বড় কথা, এতে কিন্তু আমাদের ফোনের মেমোরিতে স্টোর হচ্ছে, আমাদের মস্তিষ্কে, আমাদের ব্রেনে স্টোর হচ্ছে না। সেখানে এর বদলে যদি আমরা যেটা পড়লাম সেটাকে নিয়ে একটা খাতায় টুকটুক করে একটু লিখে রাখি, যেটা মুখস্থ হচ্ছে না সেটাকে একটু আস্তে আস্তে আমরা একবার পড়ে নিয়ে একবার লিখছি, যদি কিছু মনে পড়ছে না আবার দেখে নিয়ে লিখছি। জানো তো, ছোটবেলায় সেই আমাদের স্যার ম্যাডামরা বলতো না যে যে পড়াটা মুখস্থ হচ্ছে না সেটা অন্তত দুবার খাতায় লিখে ফেলো, আর লিখে নিলেই পড়া মনে থাকবে। এটা কিন্তু ঠিক সেই রকম, মানে আমাদের স্মৃতি শক্তিকে বাড়াচ্ছে, লেখা কিন্তু আমাদের অভ্যেস তৈরি করছে। আর দেখো, সেই সময় কিন্তু আমরা কত কথা শুনতাম, আমরা বুঝতাম, আর আস্তে আস্তে আমরা কিন্তু সেই মানুষটাই আছি, কিন্তু আস্তে আস্তে সেই মানুষটা আবার বদলেও যাচ্ছে, সেই মানুষটা কিন্তু আমরা আর নেই। হয়তো শরীরটা এক আছে, মনটা এক আছে, কিন্তু আমাদের অভ্যেসগুলো কিন্তু বদলে যাচ্ছে। আমি কিন্তু আর সেই আগের মানুষটা নেই। অনুপম রায়ের কণ্ঠে, আমি সেই মানুষটা আর নেই।

ফিরে এলাম গানের পরে। তোমাদের সঙ্গে রয়েছি তোমাদের বন্ধু সম্পূর্ণ। আজকের অল্প অল্প গল্প কথায় গল্প করছি, আড্ডা দিচ্ছি। এই যে এতক্ষণ এত কিছু তোমাদের বললাম, এত কিছু শোনার পরে তুমি হয়তো ভাবছো, আমাকে বলতেই পারো যে তাহলে আমরা কি আজকের পর থেকে মোবাইল ল্যাপটপ সব ছুঁড়ে ফেলে দেবো, ডিজিটাল দুনিয়া যে রয়েছে সেখান থেকে মুখ ফিরিয়ে নেব। আরে না না, একদমই তা নয়, কারণ প্রযুক্তি আমাদের কিন্তু শত্রু নয়, যেটা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। প্রযুক্তি আমাদের বন্ধু, বর্তমান জীবনের আমাদের অবিচ্ছেদ্য অঙ্গ বলা যেতে পারে। আজকের এই আধুনিক যুগে দাঁড়িয়ে প্রযুক্তিকে বাদ দিয়ে চলা কিন্তু সম্ভব নয় একেবারেই, আর সেটার কোনো প্রয়োজনও নেই। কিবোর্ড আমাদের কাজের গতি বাড়ায়, স্মার্টফোন বিশ্বের সঙ্গে আমাদের যোগাযোগ রক্ষা করে, ডিজিটাল ফাইল আমাদের হাজার হাজার তথ্য নিমেষে গুছিয়ে রাখে। আমাদের অবশ্যই প্রযুক্তির ব্যবহার করা উচিত, কিন্তু তা বলে কোনোটাকে ছেড়ে দিয়ে নয়। এটা কিন্তু কোনো যে একটা কম্পিটিশন প্রতিযোগিতা সেটা নয়, যেখানে কলম জিতে যাবে কিবোর্ড হেরে যাবে এমনটা নয়। আসলে আমাদের জীবনে দুটো জিনিসেরই প্রয়োজন আছে, ওই যে একটা ভারসাম্য মেনটেন করা খুব প্রয়োজন সব কিছুর মধ্যে, একটা খুব দ্রুত এগিয়ে যাবে আর একটা পিছিয়ে পড়বে এমনটা নয়। আজকে এই যে সারাদিনের এই ইঁদুর দৌড়, লাল নীল আলো চারিদিকে, নোটিফিকেশনের ভিড়, সেখানে পাঁচ মিনিট যদি আমরা নিজের জন্য সময় বার করি স্ক্রিনের বাইরে, রাতে ফোনটা দশ মিনিটের জন্য একটু দূরে সরিয়ে রেখে আজকে সারাদিনে কি হলো না হলো সেটা যদি আমরা একটা পেন দিয়ে, একটা পেন্সিল দিয়ে নিজের পছন্দের ডায়েরিতে খাতায় লিখে রাখি, সেটা কিন্তু আমাদের মনে থেকে যাবে, আমাদের মন ছুঁয়ে যাবে। আমাদের মনে হবে আজ বহুদিন পর আবার কোথাও গিয়ে নিজেকে খুঁজে পেলাম, নিজেকে ছুঁয়ে দেখলাম। কিবোর্ডের এই আধুনিক যুগে দাঁড়িয়ে কলমকে একেবারে বিদায় জানিয়ে দেওয়া কিন্তু ঠিক নয়। ডিজিটাল ডায়েরি থাকুক, কিন্তু তার পাশে থাকুক সেই ছোট্ট চিরকুট। আমাদের প্রেম নিবেদন করার সময় যেমন চিঠি ছিল, ঠিক সেইভাবে। আর আজকে এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের বন্ধু সম্পূর্ণ, অল্প অল্প গল্প কথায়। তবে আপাতত সময় বলছে আমাকে বিদায় নিতে হবে, তবে কথা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো সময়ে। আগামীকাল ঠিক এই সময়ে তোমাদের সঙ্গে থাকবে তোমাদের বন্ধু সৃজনী। আর যেতে যেতে অরিজিৎ সিং এর কণ্ঠে একটা গান রইল তোমাদের জন্য, বিদায় বন্ধু।

আজকের নাটক বিহান বেলার স্বপ্ন, রচনা সুনীল সাহা, প্রযোজনা সমরেশ ঘোষ। নাটক বিহান বেলার স্বপ্ন।

0: দুলারি, এই দুলারি, ও বস্তি কে কে মেলা গেল তো দেখলি?
1: আর যে যা, তোর আদমি এখন আর যায়নি প্যারে,
0: তুই কেমন করে জানলি?
1: তুইও কি ওর দিকে? নেই বাবা নেই, কানহাইয়া যে প্যারে আদমি সেটা সবাই জানে। ওদিকে নজর দিলে আমার চলবে কেন?
2: তবে বল না, তুই কেমন করে জানলি?
1: ওর বাসুরির আওয়াজে মনে হয়। ঠিক হে, তো রহে যা।
2: এ বাকি সব চল, মেলা চল, সামান উঠা।
3: হ্যাঁ হ্যাঁ উঠা, সামান
2: উঠা উঠা, দহি মক্ষন কে মঠে।
3: হ্যাঁ উঠা।
1: হ্যাঁ চলা চলা, সির পর চড়া।
2: হুশিয়ারি
1: সে চল চল চল,
2: যা যা, চলা যা চলা যা।

0: कन्हैया
1: आ जा प्यारी। आहा, की भालो देखाचे तोगे की बेपार बोलतो
0: आज त्योहार दिन ना তাই একটু সাজগো।
1: হায় হায় হায় লাজবাব।
0: এই এই দেখি দেখি তোর হাতটা বড় তো
1: হাত। এটা কি রে?
0: কিছু না, একটু মেওয়া আর মক্ষন আছে। আজ বিহানে মট্টা টানা মক্ষন তাজা।
1: হঠাৎ এসব কেন?
0: মেলায় সৌদা বেচার আগে তোকে দিতে দিল চাইলো।
1: ওহো, তো রুক জরা, কাছে আয়। আমারও ভি এই ফুলটা তোর মাথায় চড়াতে জি মাংলো।
0: বলি না, চোখে যদি চোখ পড়ে তবে ফুলি বাকি আর অঙ্গারি বাকি।
1: ক্যা বাত, ক্যা বাত। তবে শুন, প্যার যদি মজবুত হয়ে তবে দরিয়ার পারি বাকি আর গহরাই বাকি। বল।
0: ছাড় ছাড়, বহুত দেরি হয়ে গেল।
1: আচ্ছা লে বাবা লে, এখন বল সাঁঝের বেলা কোথায় থাকবি?
0: তুই বল না, আজ তো ঝুলন মেলা, মহল্লায় মহল্লায় বহুত মানুষের ভিড় জমবে, সাঁঝের বেলায় ঝিলের পারে গোবিন্দজির মন্দিরে উৎসব হবে।
1: বস বস বস ভাই বস, তুই কোথায় থাকবি বল?
0: তুই বাতা।
1: আমি আমি থাকবো ওই ডুংরির উপরে ঝর্নার কিনারে বকুল গাছের কাছে। তুই মেলা থেকে পালিয়ে আসবি যেমন করে পারিস।
0: যেমন করে পারিস। এ শুন, জানিস কানাইয়া, আজ বিহানে খুব একটা মজার স্বপ্ন দেখলাম।
1: মজার স্বপ্ন? মতলব ও কেসা?
0: আজ বিহানে স্বপ্ন দেখলাম তুই আর আমি দুজনে হাঁটতে হাঁটতে এমন একটা গায়ে গেছি যেখানে আর কেউ নাই, সিফ তুই আর আমি। একটা কুদুম গাছে ঝুলা বন্ধা, তাতে দোল খাচ্ছি আমরা, গান গাইছি
1: আর কি।
0: স্বপ্ন দেখলাম তুই সে জায়গা রাজা হয়েছিস, আমি তাহলে কি হতে পারি বল?
1: তুই তুই তাহলে সেখানকার রানী। তারপর তারপর কি দেখি বল?
0: তারপর যা দেখলাম সেটা ভাবতে আমার ডর লাগে।
1: ডর? আজব বাত। আরে স্বপনের কথা তাও ভাবতে তোর ডর লাগে? আরে বল না কি দেখলি, তোকে বলতেই হবে। আরে আমরা দুজনে যদি এক জায়গায় থাকি তবে আবার ডর কিসের? হ্যাঁ বল, বল কি দেখেছিস স্বপনে?
0: যারা দিন রাত আমাদের উপর জুলুম করে তারা এসে ধর পায়ে তোলা।
1: পায়ে তোলা? না রে প্যারি না, ওরা বহুত বেড়েছে, তড়পাচ্ছে, হ্যাঁ ডাঁটছে একে ওকে। এই তো এই তো সেদিন ওই পশ্চিম মহল্লায় ওই লোহারদের বস্তিটা সিরফ জ্বালিয়ে দিল।
0: সচ?
1: হ্যাঁ।
0: ওরা কি করেছিল?
1: কি করেছিল? ওই ধলা লোহারের বিধবা মেয়েটাকে তাক করেছিল জমিদারের গুন্ডারা, কবজা করতে পারেনি। তাই আমার তো ভাবনা হয় তোকে নিয়ে প্যারি। সচ বলছি, সচ বলছি, তোকেও যদি কেউ।
0: আরে ছোড়, সে জিন্দা ফিরে যাবে জানিস? আমাদের কিন্তু একাট্টা হয়ে এর মোকাবিলা করতে হবে, আর ও ভে বহু জলদি।
1: যাক এবার এবার তোর স্বপ্নের বাকিটা বল।
0: সাঁঝের বেলা বলবো বাকিটা। তবে জানবি বিহানের স্বপন মিছে হয় না। এখন যাই, মেলায় সবাই এসে গেছে।
1: আই বাপ
0: যাই।
1: হ্যাঁ হ্যাঁ, আমার ভি বহু দেরি হয়ে গেল।

0: গায়ে বাছুর খুঁটা লাগানো হয়ে গেছে, এবার সবার নাস্তা এখানে রাখো, সবাই মিলে মিশে খাবো।
1: আরে কানাইয়া
2: আ গয়া আ গয়া। ঘোড়ার শব্দ মনে হচ্ছে, হ্যাঁ একবার দেখতো দেখতো, ওই বাঁদিকে সড়ক দিয়ে কেউ এদিকে আসে কিনা, দেখ দেখ দেখ।
1: হ্যাঁ

0: अरे दूजोर घोड़सवार, ये तो मुखिया जी लोग, रामविलास।
1: मुखिया जी चमचा।
2: কেউ বলাবি না, জমিদারের খাজনা না দিয়ে কেউ বলাবি না।
3: জমিদারের প্রজা নাকি আমরা, খাজনা কেন দেব?
2: মুখিয়াজি আমাকে ভেজেছে, এটা জমিদারের জমি, কাজেই যারা এখানে গাই বাছুর চড়াবে তাদের খাজনা দিতেই হবে। দে দে খাজনা, দে খাজনা দে।
4: ভাই এমন আজগুবি কথা তো কোনো শুনিনি রামবিলাস।
2: না
4: আরে ভাই, পতির জমি আগাছা গজায়, ঘাসও তো হয় অমনি অমনি, এজনে না লাগে কোনো মেহনত না কোনো পুঁজি।
0: যাও এখান থেকে।
2: জানিস এজন্য তোদের কি শাস্তি হবে, প্রত্যেককে 5 ঘা করে বেত, আর তোদের গাই বাছুর গুলো নিয়ে যাবো খোয়াড়ে।
4: বললে হলো আর কি। আরে আরে হায় হায়, আরে কালা কানুনটা বানালো কে?
2: কেন মুখিয়াজি, এখন তো জনতন্ত্র, এখানকার ন্যায় অন্যায় সবকিছু ফয়সালা করার মালিক এখন মুখিয়াজি।
4: মুখিয়া?
2: হ্যাঁ।
4: এ আবার কি কথা ভাই? হ্যাঁ, এ মুলুকে পঞ্চায়েত হলো কবে যে মুখিয়া হবে, তার আবার কানুন? আরে যাও যাও রামবিলাস, ফটো।
2: ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শোন তো কাম করনা, তোরা কেউ চল না আমার সঙ্গে, মুখিয়াজির সঙ্গে দেখাও হবে, আর সব নিয়ম কানুন বুঝে নিয়ে বাতচিত করে আসতে পারবি।
4: আরে শোনো শোনো ভাই, আমরা যদি যাই তো সবাই একসঙ্গে যাবো।
2: আরে একসাথে যাবি?
4: হ্যাঁ হ্যাঁ একসাথে।
2: আরে তা কখনো হয়?
4: কেন,
2: এ কি ভোজ বাড়ি, সবাই মিলে যাবি? তুই চল না, কি যেন নাম তোর? ও কানাইয়া না?
4: আমার নাম কানাইয়া।
2: হ্যাঁ হ্যাঁ কানাইয়া, তো এক কাম কর, তুই চল, বহুত আচ্ছা বাতচিত করতে পারিস, আর বেশ তগড়া জোয়ান আছিস।
4: সে কি তোর বাপের খেয়ে তগড়া জোয়ান হয়েছি নাকি রে? আরে তোরা কি বলিস রে জগুয়া, রঞ্জুলাল তোরা কেউ যাবি কি আমি একাই যাবো?
0: তুই ভালো করে সব বুঝে
5: আয়।
4: চলো
0: খাজনা আদায় একটা বাহানা। শোন আমাদের যেতে হবে ওই জমিদারের মহলে।
5: চল চল চল চল,
0: তবে যাওয়ার আগে খবর পৌঁছতে হবে এই গায়ের মহল্লায়,
5: ঠিক আছে,
0: আর চৌ মাথার মেলায়, সজাগ থাকতে হবে সবাইকে। আর আমার সঙ্গে যারা যাবি তারা লাঠি শাবল সঙ্গে নেবে।
6: এই বাবু খাও পিও, গরমে ঠান্ডা ঠান্ডা গরম, নিম্বু পানি খাও পিও পিও,
7: সবাই শোনো, আজ সকালে আমরা যখন গাই বাছুর চড়াচ্ছিলাম তখন কানাইয়াকে পগড়াও করে ঘোড়ায় তুলে চাবুক মারতে মারতে নিয়ে গেছে মুখিয়াজির লোক রামবিলাস।
8: হ্যাঁ কি বলছিস রঞ্জুলাল, কানাইয়া কি করেছে?
7: ওই জমিনে যে আগাছা জন্মায় সেই জন্য নাকি জমিদারকে খাজনা দিতে হবে, কানাইয়া বলেছে দেবে না।
8: তাই বলে মারধর করবে? তোরা সবাই কি করছিলি, সবাই চুপচাপ সহে যাবি?
7: না না চুপচাপ কেন থাকবো, জগুয়া আরো অনেককে নিয়ে ছুটেছে জমিদারের মহলের দিকে, আমি আর চললাম ওদের সঙ্গে।
9: আরে এই তো প্যারি, কোন রকমে ধরে নিয়ে যেতে পারলেই কি লাভ হতে, বহুত বহুত খুশি হবে আমার মালিক মুখিয়াজি। লেকিন গায়ের পান্ডা কানাইয়া তো আগেই পকড়াও হয়েছে,

0: contar, प्यारी, बस कि तो बहुत होशियारी से काम ठाकुरते हो गए। ए भाई, अरे की वैसे तो बता तो।
1: তোমাকে তো ঠিক চিনতে পারছি না, পরনে নামা বলি, গায়ে রসকলি, কে তুমি?
0: আমি গোবিন্দজির মন্দিরের নয়া মহান্ত।
1: ওখানে আগে যে ছিল তার,
0: তাকে খারিজ করে দিল মুখিয়াজি।
1: মন্দিরের কাজে মুখিয়াজি কেন?
0: আরে বাহ, এখন জানতন্ত্র কায়েম হলো না, এখন সব কাজী মুখিয়াজি, মন্দিরের দেখভাল, হর রোজের খরচ, সব কিছুর জিম্মেদার এখন মুখিয়াজি।
1: তা আদি মহান খারিজ হলো কেন?
0: হবে না, ওর নামে বহুত নানিস জবা আছে, লেকিন তোর ব্যাপার আমি সব জেনে লিয়েছি এর মধ্যে।
1: কানাইয়ার কি হবে মহান জি?
0: কুছু না, মুখিয়াজি কে ধর, সব মুশকিল আসান হয়ে যাবে। তুই এক কাজ কর, আজ তো গোবিন্দজি মন্দিরে বহুত ধুমধাম, মুখিয়াজিও হাজির থাকবেন সেখানে, তুই চল মেরা সাথ, চল।
1: কোথাকে?
0: গোবিন্দজির মন্দিরে আমার সঙ্গে।
1: আমি একলা যাবো তোমার সঙ্গে? গায়ের লোক যদি বদনাম করে।
0: ছোড় ইসব বাত, চল চল, সাঁজ ঢেলবে, আমি মুকাবিলা করিয়ে দিব, তারপর তোর কাজ তুই হাসিল করবি যেমন করে পারবি। হ্যাঁ চল ভাই, চল
1: যাব। কিন্তু
0: বেশি ভাবলে সময় নষ্ট করলে কানাইয়ার কি হবে?
1: না চলো।

0: अरे मुन्ना।
1: हाँ जी मुखिया जी।
0: अरे आज सकाले जेटा के धोरे आना हुए छे सेटा ठीक ठाक आछे तो?
1: हाँ कोताय जाबे मुखिया जी, जमींदार बाड़ीर चोर कुठुरीते आटक आछे सेटा। धोलाई खे কিছুটা ঘায়েল হয়েছে।
0: আরে ঘায়েল তো হয়েছে, মগর রাজি হয়েছে আমার মর্জি মাফি কাম করতে।
1: না না মুখিয়াজি, রাতে আর কয়েকটা মুগুর পড়লে ও আপসে রাজি হবে।
0: তেরিকা, তবে আর কি ঘায়েল হলো? কিছু খেতে দেওয়া হয়েছিল ওকে? দেখিস বাবু, না খেয়ে মরে গেলে আবার আমার বিপদ।
1: না খাবার ফেরত দিয়েছে, বলেছে যে আমি এখানে খেতে আসিনি, আমি আমার মহল্লায় ফিরে যেতে চাই। আবার বলেছে আজ সন্ধ্যেবেলা নাকি ঝর্ণার ধারে কে ওর জন্য অপেক্ষা করছে, তার কাছে ওকে যেতেই হবে।
0: সেটা আবার কে রে? সেটা কেউ ধরে লিয়ায় না।
1: আগে সেখানেও খোঁজ নেওয়া হয়েছে, কেউ নেই। ওসব বাজে কথা মুখিয়াজি।
0: আরে হ্যাঁ, ও যো আদি মহন্তজি, ও পুরানা ওয়ালা, ও মহন্তজির খবর কি? আরে ইধার উধার সিধার দেখে ফির মন্দিরে গিয়ে হাজির হয়নি তো?
1: আরে না না না, সে উপায় নেই, উবি আছে চোর কুটরিতে।
0: হ্যাঁ তো ঠিক,
1: তবে আলাক কামড়া।
0: আরে এ ঘাসিরা, আরে ভিড় কেমন গোবিন্দজির মন্দিরে? পূজা পূজা উজা পড়ছে তো ঠিক মতো? বহুত টাকার দরকার।
2: হ্যাঁ মুখিয়াজি, দুপুরের পর থেকেই লোকজন আসতে শুরু করেছে।
0: আচ্ছা আচ্ছা,
2: বাইরে গিয়ে খবর পেলাম যে আমাদের নয়া মহান পিয়ারি বলে একটা তাগড়া জওয়ানিকে নিয়ে এসেছে।
0: কি বললি আমার জন্য? সাচ বুঝ বলছিস তো?
2: মায়েরই বলছি, খুব নাকি?
0: জয় গোবিন্দ জি কি, জয় গোবিন্দ জি কি। চল চল চল ধীরে চল। আরে নিজে দাঁড়িয়ে দেখভাল করতে হবে তো।

0: কাজীর সঙ্গে মোকাবিলা করিয়ে দেবে?
1: জরুর জরুর, ওই তো তিনি আসছে। দূর থেকে তার গায়ের খুশবু ভেসে আসে। ওই দেখ কি চেহারা, যেন দেবদূত আছে। এই আমাদের মুখিয়াজি, তা তুই এখানে বস, আমি আগে গিয়ে তোর কথা বলে আসি।
0: আচ্ছা
1: হ্যাঁ
0: হ্যাঁ ঠিক
2: আছে। আইয়ে পিয়াজি দুলহন বন কে, জয় গোবিন্দ জি কি। বলো বাবা মহন্ত, ক্যা নাম হ্যাঁ, সচিয়া স্বরূপানন্দ
1: জি।
2: আহা, কোথায় রেখেছো আমার ময়নাকে? এলা রুপিয়া।
1: আচ্ছা আচ্ছা,
2: তোমার ইনাম।
1: আচ্ছা,
2: যেমন খুশি খরচা করো, এরপরে আরো দেব। তুমি আপনা কাম করো, যাও যাও।
1: কেমন মনে হচ্ছে প্যারি? মনে বেশ তাকত আসছে তো? তোর কথা বলে এলাম মুখিয়াজি কে।
0: আমার কথা শুনলেন মুখিয়াজি?
1: শুনবেন না তো ক্যা, ভক্তি ভক্তি প্রাণ মানুষ আছে তো। বললেন কি ধর্মসভা শেষ হলে নিজে ডেকে নেবেন তোকে। তুই গোবিন্দ দর্শন কর, আর চিরাগের আলোটা বাড়িয়ে দিবি সময় মতো। একটু বাদে প্রসাদ দিব, প্রসাদ পাবি। তা আমি একটু ঘুরে আসি। হ্যাঁ
0: জি আচ্ছা।
1: মুখিয়াজি।
2: আই
1: মুখিয়াজি।
2: হ্যাঁ
1: ও মুখিয়াজি, এ জওয়ানিটাকে নিয়ে এখন কি করা যাবে?
2: বেবাকুফ, এখন যা করার আমি নিজেই করতে পারবো। তুমি উধারে ভেট পেটি খুলে রুপিয়া পয়সা গিনতি করো, যা যা যা যা যা। আহা, কেঁদো না কেঁদো না, কি যেন নাম তোমার?
0: পিয়ারি।
2: পিয়ারি, কি সুন্দর নাম গো। তা তুমি কাম কাজ কি করো?
0: হাটে বাজারে সৌদা করি।
2: সৌদা করো? তা কোন কোন চিজে সৌদা করো পিয়ারি?
0: জি মঠা, মক্খন, খোয়া, এই সব।
2: বাস সিরফ এই আর কিছু না?
0: জি না, এই সব। লেকিন একদম খাঁটি চিজ, আপনি পরখ করে দেখতে পারেন।
2: আরে আরে আরে আরে লেও, আরে তোমার চিজ খাঁটি হবে না, ও জাজ করার কি আছে? তা তা অত দূরে কেন পিয়ারি? দূরে নয় দূরে নয়, কাছে এসো, আমার নজদিক একদম কাছে। আরে কি হলো কি হলো, শরম লাগছে না ডর লাগছে? আরে গোলি মারো, কাছে এসো কাছে, কেউ কিছু বলবে না, এখানে তেমন কেউ নেই। বাবা গোবিন্দজির মন্দির, ধর্মস্থান, এখানে সবই চলে, সবই পবিত্র। এসো কাছে এসো, বলো কি বলবে।
0: আপনার লোকজন আমার আদমিকে জবরদস্তি ধরে নিয়ে গেছে, মারধর করেছে, আটক রেখেছে, তার কি হবে তাই বলুন।
2: তুমি তুমি যা বলবে তাই হবে, কিন্তু আমার কাছে না এলে তোমার আদমির কথা তুমি বলবে কি করে?
0: এটা দেবস্থান, সেইভাবে কথা বলুন।
2: দেবস্থান তো তো ঠিক আছে ঠিক আছে। তো তোমার আদমি কে, কানহাইয়া?
0: হ্যাঁ।
2: তো ওকে কেন ধরে নিয়ে গেছে তা কি জানো?
0: শুনেছি
2: কি
0: জমিদারের খাজনা না দেবার বাহানা দেখি ওরা ওকে ধরে নিয়ে গেছে।
2: হ্যাঁ, তো কসুর করলে তার জন্য সাজা হবে না?
0: ওর কসুর কি সেটা আপনি বলুন, আমরা তো জমিদারের প্রজা নই। তাহলে তার খাজনা না দেবাতে?
2: ওর নামে আরো অনেক নালিশ আছে, বহত বহত। আরে ও সব শুনে কি হবে তোমার, এই মিঠি রাতের মেজাজটাই বরবাদই হবে।
0: মুখিয়াজি, আপনাকে বলতেই হবে ওর নামে আর কি কি নালিশ আছে যার জন্য ওর এমন সাজা হবে, নইলে
2: নইলে কি।

0: নইলে আপনিও রেহাই পাবেন না। চিরাগের পিল সুজ আমার নাগালি
1: আছে। চিরাগ থেকে ও পিল সুজ থেকে হাত উঠা।
0: বলুন বলুন আগে বাতান আমাদের কসুর কি?
1: আরে আরে শোন শোন, এ এ গায়ের বেশিরভাগ মানুষই তো খেটে খায়, খেটে খায় তো, এই গাই বাছুর চড়ায়। জল ঝড় রোদ বারিশ এসব মাথায় করে দুধ দই মিঠা মক্ষণের কারবার চালায়, ঠিক কিনা?
0: জি হ্যাঁ
1: হ্যাঁ। তা কমাই কোন দিন বেশি কোন দিন কম? রোগ ভোগ হলে তো কথাই নেই, কমাই বন্ধ, বাল বাচ্চা নিয়ে ভুখা চলে, ঠিক কিনা?
0: জি বিলকুল ঠিক।
1: তাই আমি একদিন গায়ের লোকদের ডেকে পাঠালাম।
2: আমাদের এই স্বাধীন পেশার উপর খবরদারি চলবে
3: না। আরে আরে ভাই, আরে ভাই আগে শুনবি তো আমার কথা, আরে বুঝবি তো কি বলতে চাইছি। আরে যত সবন পড় গমার
2: বহুত হুশিয়ার, গালি চালাবেন না,
4: খবরদার,
2: ইজ্জত দিয়ে কথা বলবেন।
1: ঠিক আছে, আমি আমি আবার বলছি, ওই চুক্তি নামাতে কি লেখা আছে? শোন শোন সবাই শান্ত হয়ে শোন।
4: আরে নতুন আর কি শুনবো, আমরা যা সমঝাবা সব সমঝে নিয়েছি। হ্যাঁ
1: আরে বাবা, তোদের কারবারের যে ঝুঁকি আছে তা আমি নিজের কাঁধে নিচ্ছি। সব কাঁচা মাল আমি আগাম দামে কিনে নেব, তাও বাজার দরে। এরপর তো তোদের আর কিছু বলার থাকে না।
2: ওরে এতে তো আমরা বেকার হয়ে যাব, কাম বন্ধ তো খানা বন্ধ।
1: কেন কেন, আরে গাই বাছুরের কাজটা তো তোদেরই থাকবে নাকি? দুধ আর অন্য সব চিজ বিক্রি করার ঝুঁকিটা আমি নিচ্ছি স্যার। এটা তো বেকার হবি কেন, খানাই বা বন্ধ হবে কেন?
4: আরে জানি জানি, আমরা জানি ও তাই হবে।
1: আরে বাবা, আমি যে টাকা দেব তা নিয়ে খানা পিনা ছাড়াও নাচ গান ফুর্তি করবি মজাসে, তোদের দিন ফিরে যাবে।
4: আরে মুখিয়াজি, তোমার আসল মতলব যে কি সেটা আমাদের জানতে কিছু বাকি নাই।
1: এ যা বাবা, এর মধ্যে আবার আসল নকল কি আছে রে?
2: আরে মুখিয়াজির আসল মতলবটা ফাঁস করে দে না কানাইয়া।
4: বলে দেব? আরে শোন ভাই, এ মুখিয়াজির আসল মতলবটা কি তাহলে সবাই শুনে লে। ও আমাদের গায়ের আসলি দুধ দই মাখন ও ভিন গায়ে নিয়ে যাবে, সেখানে কারখানাতে তার সঙ্গে আর কি কি সব ভেজাল দিয়ে বেশি দামে বাজারে ছাড়া হবে। এসবের মধ্যে চর্বি থাকবে, চর্বি মাখনের সঙ্গে মিশাবার জন্য চর্বি।
1: সব কথা কে বলেছে তোকে? আরে চর্বি কেন মিশাতে যাবো? কিন্তু তোর বেয়াদবি কানাইয়া।
4: মোটেই না, তোমার সব ফালতু মুনাফার জন্য গায়ের বদনাম হতে দিব না আমরা। কাজী তোমার ওই কাগজে আঙ্গুঠা আমরা মারবো না।
1: তোরা বুঝে দেখ, বুঝে দেখ, বুঝে দেখ, পুষ্টি গুণ বাড়াতে হলে কাঁচা মালের সঙ্গে আরো অনেক কিছু মেলাতে হয়। আরে তমাম দুনিয়ার মানুষ এইভাবে কারবার চালায়, আরে তা বলে চর্বি কেন মেলাতে যাবো খামোখা? আরে আরে কথা শোন কানাইয়া, কারখানা আমার কারখানা, ও তো গায়ের বেকারদের জন্যই। কানাইয়া বাপ আমার, আরে শান্ত হয়ে বোঝা সবাইকে।
4: আরে কি বুঝাবো এসব ধোকাবাজি, তাছাড়া আমরা যে যাই করি না কেন সে জন্য কারো কাছে জবাবদিহি তো করতে হয় না। কাজী তোমার ফাঁদে আমরা পা দিচ্ছি না মুখিয়াজি। নাই নাই নাই, আমার তো মনে হয় এ গায়ে এ গায়ে সবাই আমার কোথাতেই সায় দিবে, হ্যাঁ কিনা বল।
1: পিয়ারি এবারে বুঝলে তো ব্যাপারটা কি?
0: কিন্তু এ তো ওর একার জবাব নয় মুখিয়াজি, সবাই মিলে তো আপনার কথা না মঞ্জুর করেছে, তাহলে সাজা ওরে কার হবে কেন?
1: এই তো শুরু, এভাবে আমার কাজে বাধা দিলে আরো কিছু ঘটবে।
0: তাই বলে মানুষটাকে গুম করে দেবে?
1: আরে না না না, গুম কেন করে দেবে, আছে আছে, কোথাও না কোথাও বহাল তবিয়তেই আছে।
0: মুখিয়াজি
1: বলো,
0: মুখিয়াজি একবার বলুন না কোথায় আছে ও, কেমন আছে?
1: সব জানতে পারবে এ রা।

0: রাতটা তো কাটুক।
1: সাঁঝের বেলায় দেখা হবার কথা ছিল আমার সঙ্গে ডুংরির উপরে,
0: তাই নাকি?
1: ঝর্ণার পারে।
0: তা সাঁঝ তো অনেক আগে ঢলে গেছে, অন্য কেউ সেখানে যায়নি তো?
1: বিহানের স্বপন কি তবে?
0: আবার বিহান আসবে, চিন্তা কি? এই রাতের জন্য তো আমি আছি।
1: না না রে গোবেন না, আমার আমার ইজ্জত আছে, আমার সমাজ আছে।
0: তাই বলে এই সময় তো তোমাকে একা ছেড়ে দিতে পারি না, আমি এ মুলকের মুখিয়া, তাই বলছিলাম।
1: মুখিয়া? ছি, শয়তান, লম্পট, একবার যদি বেরোতে পারি তবে তোর মুখিয়া গিরি আমি গুছিয়ে ছাড়ব। কোথায় গেল, কোথায় গেল সেই জালি মহান? তুমি দিনের আলোয়, দিনের আলোতে তোরা মুখ দেখাস কেমন করে, মুখ দেখাস কেমন করে।
2: মুখিয়া জি,
0: হাততারি কি?
2: আপনার কাজ শেষ হলে একবার ভেটের হিসেবটা মিলিয়ে নিন।
0: আরে এই সময় হিসাব কিতাব, চল চল চল উধারে চল।
2: হ্যাঁ চলে।
0: হ্যাঁ, তুই এটাকে কেন ধরে আনলি? আরে এ তো রণচণ্ডি, খতরনাক লড়কি, বাইরে গিয়ে আমাদের সব কাজ কারবার ফাঁস করে দিলে।
2: আপনার কথা মতোই তো মেলায় গিয়ে ফাঁদ পেতেছিলাম পিয়ারিকে ধরার জন্য। হ্যাঁ আপনি বলেছিলেন।
0: বলেছিলাম নাকি?
2: হ্যাঁ।
0: কখন মনে তোলাই?
2: হ্যাঁ, ই কিয়া বাত হ্যায়।
0: হ্যাঁ
2: আরে আরে ভেবে দেখেন, ভেবে দেখেন।
0: কি ভেবে দেখবো?
2: হ্যাঁ হ্যাঁ আপনি বলেছিলেন। তাছাড়া ওকে কোথায় রাখবো?
0: আমি কি জানি,
2: কেমন করে রাখবো তা আমি কি জানি বলি?
0: আমি তা জানবি কেন, তা জানবি কেন? বক্সিসের বেলায় হাত বাড়াবি, নিকম্মা কাহিকা।
2: মুখিয়াজি, মুখিয়াজি আমার কসুর হলো, আপনকার কাজ হাসিল করতে গিয়ে আমি তো একদম কি বিপদে পড়ে গেলাম, আপনি আমাকে ছড়িয়ে দিন।
0: ছড়িয়ে দিন? তার মানে যা যা কথা হয়েছে তার এদিক ওদিক হলে?
2: সে তো বুঝতেই পারছি। আপনি আমার মা বাপ মুখিয়াজি।
0: হ্যাঁ তো কি হলো?
2: আমার অন্নদাতা।
0: তা কি হলো?
2: তবুও বলছে আমাকে ছড়িয়ে দিন।
0: আবার
2: আদি মহান সেই বিশুদ্ধানন্দকে এনে ফের বসিয়ে দিন।
0: এখন আর তা হয় না, আমাকে আমাকে এবার যেতে হবে। এই শোন, তুই এটাকে এই লড়কিটাকে নিয়ে যা করবার কর, তবে আজ রাত এর মধ্যেই শেষ করবি।
2: মুখিয়াজি, মুখিয়াজি
0: যা করবার কর, আমি এবার উদিকটা সামলাই। খিড়কি দরজাটা খোলা রইল, চিড়িয়া না ভাগে, ঘরে শিকল তুলে দে। আচ্ছা সে আমি চলে।
1: দরওয়াজা বন্ধ করলে কেন? খোলো দরওয়াজা, দরওয়াজা খোলো, খোলো। কানাইয়া, কানাইয়া এই সময় তুই কোথায়? কানাইয়া, কানাইয়া, কানাইয়া একবার দেখে যা তোর পিয়ারিকে। কানাইয়া, কানাইয়া, কানাইয়া।

0: চেষ্টা করে ব্যর্থ হয়েছি। তুমি চেষ্টা করে দেখো না, এদিকে আসতে পারো কিনা।
1: আমি আমি চেষ্টার কিছু বাকি রেখেছি কি? তোমার আওয়াজ পাওয়া থেকে বহুত কোশিশ করলাম।
0: দেওয়ালে নিশ্চয়ই কোনো ফোকর আছে, নইলে আমরা দুজনের কথা শুনতে পেতাম না।
1: ফির ফির কোশিশ করে দেখি। মোহনজি,
0: কানাইয়া,
1: মোহনজি, মোহন্ত জি,
2: মোহনজি, মোহনজি,
0: কানাইয়া,
2: এ তো পেয়েছি, পেয়েছি ফোকর।
0: বল
2: মোহনজি, আজ তো গোবিন্দ মন্দিরে ঝুলন উৎসব না? আকাশে পূর্ণিমার চাঁদ, আর আমরা দেখুন কি অন্ধকারে।
0: সবই বিধির বিধান, খণ্ডাবে কি
2: জানো? আজ সাঁঝের বেলায় ডুংরির উপরে ঝর্নার ধারে ও বকুল গাছের তলায় থাকবো বলে কথা দিয়েছিলাম আমার আমার প্যারিকে। আরে মোহনজি সাড়া দিচ্ছে না কেন? মোহনজি, মোহনজি,
0: কানাইয়া, বড় কষ্ট হচ্ছে, মনে হচ্ছে শ্বাস বন্ধ হয়ে যাবে।
2: একটু একটু ধীরাজ,

0: তোমাকে এখানে আনলো কেন বলো না শুনি।
1: সাহি কারণ তো জানি না মহানজি, তবে তবে মুখিয়ার ফান্দে আমি পা দিতে চাইনি, হয়তো সেজন্য জমিনদারের খাজনার বাহানা করে আমাকে ধরে আনলো। তো তো তুমি তুমি এখানে কেন?
0: আমি মুখিয়ার ইচ্ছে অনুযায়ী মন্দিরের রোজগার ওর হাতে তুলে দিতে নারাজ হওয়াতেই আমার এই দশা।
1: কিন্তু মহন্ত ছাড়া মন্দিরের কাম কাজ চলবে কেমন করে?
0: সে মুখিয়ার কোন তাবেদারকে বসানো হয়েছে হয়তো মহন্ত সাজিয়ে।
1: আহা, তে আর নয় অবিচার রুখতে আমাদের সবাই মিলে এগিয়ে আসা দরকার।
0: সে বড় কঠিন ব্যাপার, তবে সত্যের জয়ে

0: क्या बात है, हमार सब नन्हा मुन्ना की आराम ही नाक डकाचे। ओत साले लोग ओदिके जे आगुन जलचे से खबर राखो।
1: आगुन?
0: हां তোকে শোন, ভালো করে শুনে রাখ, তোকে তোকে যেতে হবে গোবিন্দজির মন্দিরে। ও খিড়কি দরওয়াজা খোলা আছে, বললা মরদ নয়া মহন্ত যদি কেনা মুসকি হ্যাঁ হ্যাঁ পিয়ারি পিয়ারি কে ঘায়ল না করতে পারে তবে তুই কাজে লাগবি, একদম ছাসে মরাম্মত করে দিবি। আর মুন্না
1: মুখিয়াজি,
0: তুই নজর রাখবি জমিদার বাড়ির দিকে, তে মন কিছু হলে ফবরান আমাকে খবর দিবি।
1: হ্যাঁ জরুর জরুর,
0: আমি অন্ধারে যাচ্ছি।
1: ঠিক আছে।
2: যেমন উঁচু তেমনি বড়, আরে বাপ, এ ঢুবা কোন পথে? জগুয়া, এ জগুয়া কোথায় গেলি? হে জগুয়া,
3: এসে গেছি এসে গেছি।
4: কানাইয়া এখানে আছে তো? বাতিওলা খুড়া তো তাই বললো। কানাইয়া এখন তাহলে জমিদারের ঘাটে শুয়ে আছে।
2: তোর মুন্ডু কানাইয়াকে এখানে এনেছে কি শুয়ে রাখার জন্য? তোর খুবড়িটা সাফ কর সীতাপতি।
4: তুই তো রাতে তবে কি করবে? আমি বলে দিলাম ও এতক্ষণ জমিদারের সঙ্গে খানা খে। আচ্ছা জমিদার এখানেই থাকে তো? কেমন দেখতে রে জগুয়া?
3: হ্যাঁ বজে কথা রাখ, এটা হচ্ছে জমিদারের পুরানা কোঠে। সে হালত খারাপ বুঝে পাট গুটিয়েছে।
4: তাই
3: শোন, তোরা শোন, চোর কুড়িতে ঢোকা বড় কঠিন, দেখছিস না তামাম বাড়ি আন্ধার।
2: মশাল নিয়ে ভেতরে ঢুকতে পারি তো?
3: তা পারি, লেকিন ভিতরে কে কোথায় লুকিয়ে আছে তা তো আমার জানা নেই। তারা যদি পাল্টা আঘাত করে,
4: আরে কয়েকজন জখম হলে পরোয়া করি না, কানাইয়াকে ফিরে পেতে চাই। বলছে কোথায়?
2: বলছে কোথায়?
3: আরে আছে আছে, এই কোঠিতেই আছে।
2: আর করবি সব ঝটপট কর।
3: আরে না না, আর দেরি নয়, আর দেরি নয়, আমরা মশাল নিয়েই ঢুকবো, তারপর যা হয় হবে। তবে সবাই একসঙ্গে নয়, বাড়ির বড় ফটকের দিকে নজর রাখবে তোমরা।
2: আচ্ছা ঠিক আছে।
3: আর সীতাপতির সঙ্গে তোমরা যাও খিড়কির দিকে।
2: ঠিক আছে।
3: আর বাকিরা সব এসো আমার সঙ্গে।
4: যেখানে আছে আমাদের নিয়ে যাবে সেখানে।
3: ঠিক আছে, তোমরা ওখানে থাকো, আমরা আসছি মশাল নিয়ে।

0: জগুয়া, আমরা সবাই যাব?
1: না না, এখানেও থাকবে কয়েকজন। মশাল এখানেও জ্বলবে, হাতের হাতিয়ার তৈয়ার থাকবে, আঘাত হেলে ফেরাবে।
0: ঠিক আছে ঠিক আছে।
2: ভগবানজি বলেছিলাম না, আমার গায়ের ছেলেরা আসবেই, হয়তো হয়তো ওরা আসছে।
0: আমরা এসে গেছি।
1: কানাইয়া ভাই জিন্দাবাদ! কানাইয়া ভাই
3: জিন্দাবাদ!
1: চল কানাইয়া, উঠে দাঁড়া, আমরা জান দেব তোর জন্য।
2: মশালটা কাছে নিয়ে আয় জগুয়া। জগুয়া, পাশের কুঠরিতে ওরা ওরা আটক করে রেখেছে গোবিন্দজির মন্দিরের আদি মহন্ত স্বামী স্বামী বিশুদ্ধানন্দ জিকে। আরে ওভি বড়া তকলিফে আছে, কষ্টে আছে। ওকে ওকে ওকে আমাদের সঙ্গে নিতে হবে।
1: চল এই চল, পাশের কুটির পথ দেখাবি। চল
4: চল চল।
1: হইতো মহন্ত জি, আসুন আসুন, আমার হাত ধরে আসুন।
5: আমি আমি বলেছিলাম সত্যের জয় হবেই, কিন্তু কিন্তু তোমরা কারা?
1: আমরা
6: আমরা গ্রামবাসী, কানহাইয়াকে নিতে এসেছি আমরা।
5: আচ্ছা, তাই আমাকে উদ্ধার করলে তোমরা এই নরক থেকে? তোমরা তো ঈশ্বরের প্রেরিত দূত
1: মহানজি। আপনি এখন সম্পূর্ণ মুক্ত, বাইরে চলুন, সুস্থ হবেন।
2: আরে জগুয়া, জগুয়া, আমার আমার পিয়ারি পিয়ারি খবর কি রে? ও ভালো তো?
1: পরে বলবো পরে বলবো, এখন এখন বাইরে চল।
2: না না না, পরে কেন পরে কেন?
1: আমাদের
3: মহল্লার পশ্চিমে ফুলবাড়ি বুড়ি আছে না, সে খবর দিয়েছে।
7: তো সে কি খবর দিয়েছে সেটা বল।
3: পিয়ারিকে দেখেছে সেখানে মহান্তের সঙ্গে ঠাকুর ঘরে।
1: মহান্ত জি? আরে মহান জি এখানে আটক আছে তাহলে?
2: ও হো জগুয়া, ও নিশ্চয়ই সেই জালি মহান। জগুয়া, আমি সব কিছু সমঝে গেলাম, আর দেরি নয়, এখনই যেতে হবে মন্দিরে। কিন্তু কিন্তু কোন পথ, কোন পথে যাব, কোন পথে?
5: আমি আমি পথ দেখাবো। পাহাড়ের গা বে ঝিলের দিকে সোজা রাস্তা নেমে গেছে। চল চল
2: চল।

0: মন্দিরের ফটক তো ভেতর থেকে বন্ধ।
1: মন্দিরে কে আছো? ফটক খোলো,
2: ফটক খোলো।
3: পিয়ারি, পিয়ারি, পিয়ারি, আমরা এসে গেছি পিয়ারি।
4: কি হবে মোহনজিম, কোনো শব্দ আসছে না তো। তাহলে?
3: হ্যাঁ তাহলে কি? হা করে আমার মুখের দিকে কি দেখছিস? ফটক ভাঙতে হবে। চলাও সাবন,
1: চলাও,
3: চলাও।
4: বাস,
3: বাস,
4: বাস, এতেই হবে। এর মধ্যে দিয়ে যেতে পারবো আমরা ভিতরে। মোহনজি, মোহনজি আসুন আমার সঙ্গে।
0: কাউকে দেখতে পাচ্ছি না তো।
5: হ্যাঁ
0: হে গোবিন্দজি, এ কি লীলা তোমার!
2: মোহনজি, এখান থেকে বেরোবার জন্য কোনো কোনো দুসরা পথ নেই তো?
0: ঝিলে পুণ্যার্থীদের স্নানের জন্য একটা খিড়কি পথ ছিল, সেটা তো মুখিয়ার নির্দেশে অনেক দিন বন্ধ।
2: কোথায়, কোথায় সে পথ, কোথায় সে পথ আমাকে বলেন।

0: কানাইয়া ভাই, ওই দিন ঝিলের ধারে কে পড়ে আছে?
1: কে? পিয়ারি! পিয়ারি, পিয়ারি, পিয়ারি!
0: কানাইয়া, তুই তুই এলি, লেকিন
1: লেকিন কি? পিয়ারি, মেরে জান,
0: পিয়ারি বেহেন আমার,
1: বল তো কিছু, বল না।
0: বহুত লাম বেকার, বেকার হয়ে গেল। আজ কম
1: ও কোন, ও কোন? আরে বতা তো সহি, ও কোন?
0: ঢুঙ্গি মহান্ত, ঢুঙ্গি মহান্ত ঘায়েল।
1: তবে তবে আর কোন, আর কোন? মুখিয়া, ওর লাশ নিব আমি।
0: তো আগে বেগেছে,
1: ফির ফির, আর কোন, আর কোন?
0: মালুম নেই কানাইয়া আমার।
1: তুই যা, কিছু তো বল পিয়ারে, কিছু তো বল। কে তো কে এমন, কে বল না পিয়ারে।
0: জানি না, জানি না কানাইয়া, গেলাম জবরদস্তি করে পাথরের উপর দিয়ে ঘড়িয়ে দিল। নিজেকে নিজেকে রাখতে পারলাম না। জোর জোর কানাইয়া মেরাস।
1: না না না, নাই নাই নাই, কি বলছিস তুই পিয়ারি? পিয়ারি, তোর সে তোর সে বিহান বেলার স্বপন, তার কি হবে পিয়ারি? সে কি মিছা হয়ে যাবে বল না।
0: না, মিছে হবে না, মিছে হবে না। তোকে তো স্বপনে সবটা বলাই হলো না।
1: পিয়ারি, পিয়ারি, এ পিয়ারি, পিয়ারি, তুই থেমে গেলি কেন? বল বল বল না, বল তোর স্বপ্নের পুরাটা আমাকে বল, স্বপ্নের পুরা বল।
0: ওটা ওটা ছিল লড়াইয়ের স্বপন,
1: লড়াইয়ের লড়াইয়ের স্বপন। পিয়ারি, পিয়ারি, পিয়ারি, মেরি জান, তুই যাক যাক যাক, তুই যাক পিয়ারি।
0: কথা দে, কথা দে কানাইয়া, কথা দে। যারা যারা গরিবের খুন চুষে গরিবকে আরো গরিব বানায়, তার তার তার ইজ্জত নেয়, সেই ঢঙ্গিদের বিচার করবি?
1: পিয়ারি, পিয়ারি, পিয়ারি, পিয়ারি, পিয়ারি,
2: পিয়ারি,
3: পিয়ারি, পিয়ারি।

সুনীল সাহা রচিত বিহান বেলার স্বপ্ন নাটকটির অভিনয় এখানেই শেষ হল। বিভিন্ন চরিত্রে রূপদান করলেন রামবিলাস গোবিন্দলাল গঙ্গোপাধ্যায়, জগুয়া সুতেজ সাত্ত্বিক, নয়া মহান্ত মনু মুখোপাধ্যায়, রঞ্জুলাল মুরারি মুখোপাধ্যায়, সীতাপতি অজিত কুমার সাহা, মুন্নালাল চঞ্চল মুখোপাধ্যায়, ঘাসিরাম পঙ্কজ চক্রবর্তী, আদি মহান্ত অশোক পালিত, দুলারি শিপ্রা ঘোষ, পিয়ারি অঙ্গনা বসু, মুখিয়া সমীর মজুমদার ও কানাইয়া।

স্বরাজ বসু, কারিগরি সহযোগিতা দেবব্রত ভট্টাচার্য ও শম্ভুনাথ, সম্পাদনা সহযোগিতা সঞ্জয় সেনগুপ্ত, বিহান বেলার স্বপ্ন নাটকটি প্রযোজনা করলেন সমরেশ ঘোষ।

সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা। জায়গা বাচ্চাটাও ঠিক হয়নি, আরো খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি।

0: আকাশবাণী খবর পড়ছে সৃজিৎ মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের ভদোদরায় 35,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। মুম্বাইতে গ্লোবাল ফিনটেক ফেস্টেও তিনি আজ সূচনা করবেন। লুক্সেমবার্গ রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য পদের দাবিকে সমর্থন জানিয়েছেন। সৌদি আরবে একের পর এক হাউতি হামলায় আহত 70, এর ফলে ইয়েমেনের গৃহযুদ্ধে 4 বছরের শান্তি চুক্তি বিপন্ন। আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস, নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। প্রখ্যাত সঙ্গীত শিল্পী ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকার জন্মশতবার্ষিকীতে উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় নেতৃত্ব তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। চীনে পুরুষদের জুনিয়র এশিয়া কাপ হকিতে ভারত দক্ষিণ কোরিয়াকে 7-3 গোলে হারিয়ে আরও এক ধাপ এগিয়ে গেছে। আজ সে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাট ও মহারাষ্ট্র সফরে রয়েছেন। গুজরাটের ভদোদরায় তিনি 35,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন। শ্রী মোদী এর পাশাপাশি 20,700 কোটি টাকারও বেশি ব্যয় নির্মিত পশ্চিমাঞ্চলীয় বিশেষ পণ্য পরিবহন করিডোরের 3টি গুরুত্বপূর্ণ অংশ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন।
1: 2014 কে বাদ আপকে পাশ সে যে লেসন লেকে মে দিল্লি পৌঁছা থা, হমনে ওয়াহাঁ পৌঁছতে হি ইসকো গতি দেনে কা কাম প্রারম্ভ কর দিয়া। 2,800 কিলোমিটার কে করিডোর কা কাম আজ পুরা করকে দিখায়া।
0: অনুষ্ঠানে উপস্থিত রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এখন থেকে বুলেট ট্রেনে চেপে মাত্র 1.5 ঘন্টায় ভদোদরা থেকে মুম্বাই পৌঁছানো যাবে।
2: ভারত মে বনি হুই ভারত কি বুলেট ট্রেন পটরিও পে আয়েগি টেস্টিং কে লিয়ে 2-3 মহিনে কে টেস্টিং কে বাদ মে মাননীয় প্রধানমন্ত্রী জি কে কর কমলো দ্বারা বুলেট ট্রেন কা ইনোগ্রেশন হোগা। আর জব বুলেট ট্রেন মে ব্যাঠোগে না বড়োদা কে দোস্তো, ইহাঁ সে মুম্বাই 1.5 ঘন্টে মে পৌঁছ যাওগে।
0: প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে এই রেল ও অন্যান্য প্রকল্পের উদ্বোধন করে বলেন, বিকশিত ভারত গড়ে তোলার পথে এই প্রকল্পগুলি গুরুত্বপূর্ণ অবদান যোগাবে। শ্রী মোদী 9,700 কোটি টাকা মূল্যেরও বেশি আরও 3টি রেল প্রকল্প ও প্রায় 1,780 কোটি টাকার 3টি জাতীয় সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। গুজরাট সরকারের প্রায় 2,600 কোটি টাকার বিভিন্ন প্রকল্পেরও ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন তিনি। অন্যদিকে মহারাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী মুম্বাইয়ে গ্লোবাল ফিনটেক ফেস্ট সম্মেলনের উদ্বোধন করবেন। 2020 সাল থেকে গ্লোবাল ফিনটেক ফেস্ট বা GFF ডিজিটাল লেনদেন ও আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে পরিচিত হয়ে আসছে। লুক্সেমবার্গের উপপ্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী জাভিয়ার বেটেল রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য পদের দাবিকে সমর্থন করেছেন। তিনি বলেন, বর্তমান বিশ্বব্যবস্থার বাস্তবতাকে তুলে ধরতে নিরাপত্তা পরিষদে সংস্কার প্রয়োজন। সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ভারতের বিশাল ভূখণ্ড এবং আন্তর্জাতিক গুরুত্বের কারণে নিরাপত্তা পরিষদে ভারতের অন্তর্ভুক্তি অত্যন্ত জরুরি। তিনি বলেন, বর্তমানে স্থায়ী সদস্যপদ না থাকা ভারত ও ব্রাজিলের মতো গুরুত্বপূর্ণ দেশগুলিকে নিয়ে নিরাপত্তা পরিষদের সম্প্রসারণ করা যেতে পারে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং 3 দিনের সরকারি সফরে আজ শ্রীলঙ্কা যাচ্ছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী সিং বলেছেন, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব ছাড়াও ঐতিহাসিকভাবে দুই সভ্যতার মধ্যে সম্পর্ক রয়েছে। প্রতিবেশী প্রথম এবং মহাসাগর কর্মসূচির আওতায় শ্রীলঙ্কা ভারতের গুরুত্বপূর্ণ শরিক দেশ। শ্রীলঙ্কার নেতৃবৃন্দের সঙ্গে অর্থপূর্ণ আলোচনার দিকে তিনি তাকিয়ে আছেন বলে উল্লেখ করেছেন প্রতিরক্ষামন্ত্রী। তাঁর এই সফরে ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গেও তিনি মিলিত হবেন। পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে ইমরান আলীর বিচার বহির্ভূত হত্যা ও জোর করে গায়েব করার অভিযোগ নিয়ে রাষ্ট্রসংঘ মানবাধিকার বিশেষজ্ঞরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা পাকিস্তান সরকারকে এই বিনা বিচারে আটক ও মৃত্যু নিরপেক্ষ ও স্বতন্ত্র তদন্তের অনুরোধ জানিয়েছেন। গত বছর অগস্ট মাসে নিরাপত্তা বাহিনীর হাতে আটক হওয়ার পর 1 বছর তার কোনো হদিশ পাওয়া যায়নি। পাকিস্তান কর্তৃপক্ষ পরে জানায়, এবছর মে মাসে এক এনকাউন্টারে তার মৃত্যু হয়েছে। ইরানের উপর মার্কিন হামলা হলে উপসাগরীয় অঞ্চলে জ্বালানি পরিকাঠামোর উপর ইরান পাল্টা আঘাত করবে বলে মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে জাহাজ চলাচল সংক্রান্ত পারস্পরিক হামলার জেরে তেলের দাম প্রায় 6 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ইরানের সংসদীয় অধ্যক্ষ মোহাম্মদ বাগের গালিবাফ বলেন, ইরানের সম্পদে আঘাত করা হলে তারাও পাল্টা আঘাত করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কে অবমাননাকর মন্তব্যের অভিযোগে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে জারি হওয়া সমন বাতিল করতে বোম্বে হাইকোর্ট অস্বীকার করেছে। বিচারপতি এন আর বোরকারের বেঞ্চ এক ম্যাজিস্ট্রেট আদালতের এই সমন জারিকে চ্যালেঞ্জ করে রাহুল গান্ধী হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তবে হাইকোর্ট তাকে সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য 6 সপ্তাহ সময় দিয়েছেন। রাফায়েল চুক্তি নিয়ে শ্রী গান্ধীর 2018 সালেকার মন্তব্য নিয়ে এই মামলা। প্রখ্যাত সঙ্গীত শিল্পী এবং অসম বিধানসভার প্রাক্তন সদস্য ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকার জন্মশতবার্ষিকীতে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেছেন, ডক্টর হাজারিকার কণ্ঠ অসম তথা উত্তর পূর্ব ভারতের আত্মা ও ভাব সমগ্র দেশের কাছে পৌঁছে দিয়েছিল। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভূপেন হাজারিকার জন্মশতবর্ষে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। দিল্লি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের প্রচার এবং ছাত্র সংবাদের পরিপ্রেক্ষিতে দিল্লি ট্রাফিক পুলিশ বিশেষ যান চলাচলের নির্দেশিকা জারি করেছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের নর্থ ক্যাম্পাসে সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত যান চলাচল ব্যাহত হতে পারে। আজকের প্রসঙ্গে আগামীকাল শুনবেন আলোচনা নেশামুক্ত ভারতের দ্বিতীয় তথা শেষ পর্ব। দেবাশিস চৌধুরী ও দীপ পুরকায়স্থর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আগামীকাল রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সৌদি আরবে একের পর এক হাউতি হামলায় 70 জনেরও বেশি জখম হয়েছেন। হাউতি এবং ইয়েমেনে সৌদি সমর্থিত বাহিনীর মধ্যে সংঘর্ষ বাড়তে থাকার মধ্যেই এই হামলা। ইয়েমেনে গৃহযুদ্ধে 4 বছরের শান্তি চুক্তি এর ফলে ভেঙে পড়েছে। সৌদি শহর আবহা, নজরান, জাজান ও খামিস মুসাইতেও অসামরিক ব্যক্তি ও আর্থিক প্রতিষ্ঠানের ওপর এই হামলা চালানো হয়। হাউতিরা অবশ্য এই হামলার বিষয়ে সরকারিভাবে কোনো মন্তব্য করেনি। উত্তর কোরিয়া এবং রাশিয়া তুমেন নদীর ওপর তাদের প্রথম আন্তঃসীমান্ত সড়ক সেতু খুলে দিয়েছে। এর মধ্য দিয়ে দুই দেশের ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এক ধাপ এগোল। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ মাধ্যম সেতুটিকে গুরুত্বপূর্ণ পরিকাঠামো হিসেবে বর্ণনা করে জানিয়েছেন, এই সেতু বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতাকে নতুন করে উজ্জীবিত করতে সাহায্য করবে। আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। গোটা বিশ্ব থেকে নিরক্ষরতা দূরীকরণের লক্ষ্যে এই দিনটি পালিত হয়। শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী আজ সমাজ মাধ্যমের একটি বার্তায় বলেন, সাক্ষরতা জ্ঞান, সুযোগ ও ভালো ভবিষ্যতের দ্বার উন্মুক্ত করে। তিনি দেশবাসীকে আজকের দিনে শিক্ষার শক্তিকে উদযাপনের আহ্বান জানিয়েছেন। শহরাঞ্চলের পাশাপাশি এবার গ্রামাঞ্চলেও 25 দিন অন্তর এলপিজি সিলিন্ডার বুক করা যাবে। এজন্য কেন্দ্র ইতোমধ্যেই রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে। পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী সুরেশ গোপী জানিয়েছেন, অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। চীনের মুকিতে আয়োজিত পুরুষদের জুনিয়র এশিয়া কাপ হকিতে দক্ষিণ কোরিয়াকে 7-3 গোলে হারিয়ে সেমিফাইনালের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল ভারত। ম্যাচে অধিনায়ক আনমোল ইক্কা জোড়া গোল করেন। এরপর শেষ কোয়ার্টারে ভারতীয় দল পরপর 3টি গোল করে জয় নিশ্চিত করে। ভারত বর্তমানে 3 ম্যাচে 7 পয়েন্ট সংগ্রহ করেছে। সেমিফাইনাল নিশ্চিত করতে আগামীকাল চাইনিজ তাইপের বিরুদ্ধে তাদের জিততে হবে। চলতি বছরের এশিয়ান গেমস আগামী 19 সেপ্টেম্বর জাপানের আইচি নাগোয়ায় শুরু হবে। অক্টোবরের 4 তারিখ পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। 17 সেপ্টেম্বর ভারতের মহিলা ক্রিকেট দলের খেলা দিয়ে যাত্রা শুরু করবে ভারত। ক্রিকেটের পাশাপাশি হকি ও কাবাডিতেও খেতাবের জন্য লড়াই করবে ভারত। অন্যদিকে ব্যাডমিন্টনে অংশ নেবেন দুবারের অলিম্পিক পদক বিজয়ী পিভি সিন্ধু। ভারোত্তোলনে রয়েছেন ভারতের মীরাবাই চানু ও মানু ভাকের। ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজে শীতল দেবী মহিলাদের কম্পাউন্ড ব্যক্তিগত বিভাগের ফাইনালে উঠে ভারতের জন্য একটি পদক নিশ্চিত করেছেন। আহমেদাবাদে আয়োজিত এই প্রতিযোগিতার সেমিফাইনালে জম্মুর শীতল দেবী নিজের দেশের সরিতাকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেন। সোনার পদকের লড়াইয়ে তিনি কাজাখস্তানের আইজাদা সাইদানের মুখোমুখি হবেন। এদিকে এই প্রতিযোগিতার ফাইনালে আজ ভারত 4টি স্বর্ণপদক জয়ের লড়াইয়ে খেলতে নামছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের ভদোদরায় 35,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। মুম্বাইতে গ্লোবাল ফিনটেক ফেস্টেরও তিনি আজ সূচনা করবেন।

এখন শুনবেন বাংলা পপ ও ব্যান্ডের গানের অনুষ্ঠান। দুই বাংলার সমস্ত শ্রোতাবন্ধুকে সঙ্গে নিয়ে শুরু করছে আজকের বাংলা পপ বা ব্যান্ডের গানের অনুষ্ঠান। আজকে আপনাদের সঙ্গে আমি আছি সিদ্ধার্থ। আমাদের আজকের, আমরা তো সাধারণত এই অনুষ্ঠানে নানা রকম পপুলার জনরার মিউজিক, যেটা পপ বা এছাড়া ব্যান্ডের গান ইত্যাদি শুনিয়ে থাকি, এবং অবভিয়াসলি আজকের এই অনুষ্ঠানও সেই তালিকার বাইরে একেবারেই নয়। কিন্তু আজকের এই অনুষ্ঠান সাজিয়েছি এমন গান দিয়ে যে গানে রয়েছে বিভিন্ন শিল্পীর সমন্বয়। যেমন প্রথম যে গানটা শুনব, সেই গানটা গেয়েছেন ফসলস এবং উষা উত্থুপ, তারা দুজনে মিলে। এখানে দুজনে বলতে ফসলস ব্যান্ড অফকোর্স, সাথে উষা উত্থুপ। তারা যে গানটি গেয়েছেন, গানটির নাম একা নও। এই গানটি একটি বিশেষ বার্তা দিয়েছে। বিশেষ বার্তাটা কি? এইচআইভি এইডস নিয়ে মানুষের মনে অনেক রকম ভুল ধারণা আছে, সেই ধারণার জন্যে বহু জীবন নষ্ট হয়। কিন্তু কি হবে যদি আমরা সবাই একে অপরের পাশে দাঁড়াই, যদি জীবনগুলোকে নষ্ট হতে না দিই? সেই কথাই গানে গানে বলেছেন তারা। চলুন শুনে নেওয়া যাক।

এটা কিন্তু সত্যি একটা মনে রাখার মতো কথা যে মৃত্যু একবার হবে না বারবার, তাই ততদিন সানসে আমরা বাঁচবো সবাই, এইটুকু প্রমিস যদি আমরা নিজেকে নিজেরা করতে পারি মন্দ হয় না। এবারে যে গানটা শোনাবো এই গানটাও সমন্বয়ের গান। এই গানেও রয়েছে দুই আর্টিস্টের, দুই সঙ্গীত শিল্পীর সমন্বয়, এমন

ফেলুদার প্রতি ধরা রয়েছে এই গানে। আমরা বরঞ্চ আর সময় নষ্ট না করে সরাসরি চলে যাই আমাদের আজকের পরবর্তী গানে।

সমন্বয়ের গান এভাবেই বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যান্ড বিভিন্ন শিল্পীরা মিলে আমাদের শুনিয়েছেন। তারা জোট বেঁধেছেন বিভিন্ন সময়ে এরকম নানা রকমের মেসেজ দেওয়ার জন্য। আসলে গানের ক্ষেত্রে গানের ব্যবহারই তো এই মেসেজ পৌঁছে দেওয়ার জন্য, মানে কবির উচ্চকিত সুরেলা সওয়ালাপ, এটা আমি রূপম ইসলামের লেখায় পড়েছিলাম যে কবির উচ্চকিত সুরেলা সওয়ালাপ যদি গান হয়, সেই উচ্চকিত সুরেলা সওয়ালাপকেই মানুষের কাছে পৌঁছে দিয়ে একটা মেসেজ তার কাছে পৌঁছে দেওয়াটাই হলো সেই গানের একটা বড় কাজ। আর সেই কাজই এই প্রতিটা গানে হয়েছে। এর পরের যে গানটা শুনবো সেই গানটা অ্যাকচুয়ালি ফসিলসের, কিন্তু পরবর্তীকালে সেই গানের মেসেজটা একসাথে একযোগে জোট বেঁধে দিয়েছে ক্যাকটাস, লক্ষ্মীছাড়া এবং ফসিলস। এদিকে গান তো শোনাতে ইচ্ছা করছে, কিন্তু সময় বলছে আস্তে আস্তে আমাকে পাত্তারি গোটাতে হবে। তাই পাত্তারি গোটাতে গোটাতে আজকে এই পপ বা ব্যান্ডের গানের অনুষ্ঠান থেকে যেতে যেতে আমার শ্রোতা বন্ধুদের জন্য আমি রেখে যাচ্ছি ফসিলস, ক্যাকটাস এবং লক্ষ্মীছাড়ার একযোগে আমরা হারি না, না আমরা হারি না, আমরা হারবো না, আর হারবো না বলেই হয়তো আমরা হারিয়ে যাব না।

থেকে যাবে আমাদের বন্ধুত্ব। সে আশা নিয়েই আজকের মতো এখান থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শুনতে ভুলবেন না আকাশবাণী মৈত্রী, দুই বাংলার মনের কথা।

আকাশবাণী মৈত্রী, শুরু হল দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 13 সেকেন্ড এবং বাংলাদেশের সময় বিকেল 4:01 হয়ে 13 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী এখন জানিয়ে দেব গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার মধ্যাহ্নকালীন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী আগামী 24 ঘণ্টায় আকাশ প্রধানত মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস ও 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.6 ডিগ্রি সেলসিয়াস কম, এবং দিনের সর্বনিম্ন তাপমাত্রা 26.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাপ যথাক্রমে 98% ও 82%। গত 24 ঘণ্টায় বৃষ্টি হয়েছে এবং বৃষ্টিপাতের পরিমাণ 0.16 মিলিমিটার। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের মৎস্যজীবী বন্ধুদের জন্য কোনো সতর্কবার্তা নেই। আবহাওয়ার খবর এখন এ পর্যন্তই। এখন জানিয়ে দেব 8/9/2026 অর্থাৎ 8ই সেপ্টেম্বর আজ মঙ্গলবারের আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠানগুলি সম্পর্কে। 3:35 অনুরোধের আসর, বিকেল 4:05 মহিলাদের আসর, বিষয় রোজনামচা, উপস্থাপনায় থাকবেন সোমা মুখোপাধ্যায়। 4:35 অন্বেষা, এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন বিজ্ঞানের সংবাদ, তারপরে শুনবেন নিউট্রিজেনোমিক্স বিষয়ে স্টুডিওর বাইরে থেকে ডক্টর মৌসুমী শিকদারের সাক্ষাৎকার গ্রহণ। সাক্ষাৎকার গ্রহণ করেছেন অঙ্কুর ভৌমিক। 5:05 অনুষ্ঠান আজ সন্ধ্যায়, উপস্থাপনায় থাকব আমি রমা ঘোষ। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় থাকবেন শুভজিৎ সরকার। 6:20 ক্ষেত খামারের কথা, ফসলের বর্ষাকালীন রোগ পোকা নিয়ন্ত্রণ, আলোচনায় ডক্টর শুভ্রজ্যোতি রায় এবং সুব্রত চক্রবর্তী। 6:50 আপনার স্বাস্থ্য, খেলাধুলাজনিত আঘাত, এই বিষয়ে কথিকা শুনবেন, বলবেন ডাক্তার দেবজ্যোতি দত্ত। 7:00 যুববাণী থেকে অনাদি অতীত, উপস্থাপনায় থাকবেন সুইটি প্রামাণিক। 7:45 কবিকণ্ঠে, কবি যশোধারা রায়চৌধুরীর সঙ্গে আলাপচারিতায় রুমা ঘোষ, শুনবেন প্রথম পর্ব। 8:15 অনুষ্ঠান এক মাটি এক সুর, লোকসঙ্গীত শিল্পী দেব চৌধুরীর সাক্ষাৎকার গ্রহণের রঞ্জনা মুখোপাধ্যায়, সম্পাদনা প্রণয় দে, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, শুনবেন প্রথম পর্ব। 9:00 কথায় গানে, উপস্থাপনায় শ্রাবণী মুখোপাধ্যায়। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 কলকাতা কলতান, রাজ্য সরকারের আয়োজনে উত্তম কুমার স্মরণ, সম্পাদনায় অঙ্কিতা দাস, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 10:00

15 মিনিটের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, পরিবেশনায় প্রজ্ঞা বন্দ্যোপাধ্যায়, রাগ মালকোষ, তবলায় সহযোগিতা করেছেন নবারুণ দত্ত এবং সারেঙ্গিতে ওস্তাদ রোশন আলী। রাত 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান নিয়ে উপস্থাপনায় থাকবেন শ্রাবণী মুখোপাধ্যায়। রাত 12:00 আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। জানিয়ে দিলাম আজ 8ই সেপ্টেম্বর মঙ্গলবারের আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠানগুলি সম্পর্কে।

আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন অনুষ্ঠান অনুরোধের আসর। দুই বাংলার শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুরোধের আসর। প্রতিদিন এই অনুরোধের আসর সেজে ওঠে, ভরে ওঠে শ্রোতা বন্ধুদের অনুরোধ করা পছন্দের গানে গানে। আজ তেমনই বেশ কিছু অনুরোধের গান সাজিয়ে নিয়ে আমি রয়েছি মৈত্রীর স্টুডিওতে, এ প্রান্তে আপনাদের মৈত্রী বন্ধু রমা ঘোষ। চলে যাই প্রথম অনুরোধে। প্রথম অনুরোধ করেছেন নিতাই দেবনাথ গোবরহাটি কান্দি মুর্শিদাবাদ থেকে। তিনি শুনতে চেয়েছেন মৃণাল চক্রবর্তীর কণ্ঠে এই গানটি।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন অনুরোধের আসর, শোনাচ্ছি শ্রোতা বন্ধুদের অনুরোধ করা পছন্দের গান। পরের অনুরোধে যাব, পরের অনুরোধ এসেছে বিপ্রন্নপাড়া কামারশাল হাওড়া থেকে। অনুরোধ জানিয়েছেন রাহুল সুরাই, শর্মিলা সুরাই ও রাজকুমার সুরাই, অনিমা সুরাই এবং দীপালী দাস ও প্রত্যুষা দাস। তারা শুনতে চেয়েছেন ভূপেন হাজারিকার কণ্ঠে এই গানটি।

চলে যাব পরের অনুরোধে, প্রক্সি ছায়াছবি থেকে, যখন তোমার গানের সরগম আমার কণ্ঠে খেলে যায়। আশা ভোসলের কণ্ঠে এই গানটি শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ জানিয়েছেন আদিত্য মুখোপাধ্যায় ও রেখা মুখোপাধ্যায় ছোট সাটুই মুর্শিদাবাদ থেকে। আপনাদের জন্য রইল এই গানটি।

পরের অনুরোধের গান মানে অনুরোধ রাখার পালা, অনুরোধ জানিয়েছেন শ্রোতাবন্ধু রাম পাল মালদা থেকে। তিনি শুনতে চেয়েছেন 400 বছর পেরিয়ে আজও দাঁড়িয়ে আছে বল্লভপুর, বল্লভপুরের রূপকথা ছায়াছবি থেকে এই গানটি শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছেন বন্ধু। আর এই গানের শিল্পীরা হলেন শুভদীপ গুহ, দেবরাজ ভট্টাচার্য, অনির্বাণ ভট্টাচার্য এবং জিজো। বন্ধুর জন্য রইল এই গানটি।

বন্ধুদের অনুরোধ করা পছন্দের গান দিয়ে সাজানো অনুরোধের আসর শুনছেন আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। পরের অনুরোধ রাখার পালা আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। দাদার কীর্তি ছায়াছবি থেকে তোমার ডাকে সাড়া দিতে বয়েই গেছে, এই গানটি শুনতে চেয়ে সরসোনা কলকাতা থেকে অনুরোধ জানিয়েছেন সুদীপ্ত, সুমিত ও নন্দ।

শুনছেন অনুরোধের আসর, শোনাচ্ছি বন্ধুদের অনুরোধ করা পছন্দের গান। এখন জানিয়ে দেব অনুরোধের আসরে কিভাবে গান অনুরোধ করতে হয়। জানি বন্ধুরা জানেন, কিন্তু আজই হয়তো নতুন কোনো বন্ধু অনুরোধের আসর শুনছেন, তাদের জন্য এবং সকল বন্ধুদের জন্য জানিয়ে দিই আরেকবার, আমাদের অনুরোধের আসরে গান অনুরোধ করার তিনটি উপায় রয়েছে। প্রথম উপায় ইমেল আইডি maitribondhu23@gmail.com, maitribandhu, maitribondhu23@gmail.com। এখানে ইমেল করে আপনারা অনুরোধের আসরের জন্য গান অনুরোধ করতে পারেন, চিঠি লিখেও গানের অনুরোধ করতে পারেন। আমাদের চিঠি লেখার ঠিকানাটি জানিয়ে দিই, আকাশবাণী মৈত্রী, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। ডাকযোগে চিঠির মাধ্যমেও আপনারা গান অনুরোধ করতে পারেন। এছাড়াও আপনাদের জানিয়ে দিই ফেসবুক পেজের ঠিকানাটি, facebook.com/maitri21, maitri21, maitri21, facebook.com/maitri21। এই তিনটি উপায়ে আপনারা অনুরোধের আসরের জন্য গান অনুরোধ করতে পারেন। আচ্ছা, ঘড়ির কাঁটা কিন্তু জানান দিচ্ছে অনুরোধের আসরের শেষ গান আমাকে বাজাতে হবে আজকের অনুরোধের আসরের জন্য, তো বটেই, কারণ

সময়ের কাছে আমরা কিন্তু বাধা পড়ে যাই, এই আর কি। শেষ গান শোনাবো, দেখি কারা রয়েছেন। তিন ভুবনের পারে ছায়াছবি থেকে মান্নাদের কণ্ঠে সেই কালোজয়ী গান হয়তো তোমারই জন্য। গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন সুভাষগ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সৌরভ পাঠক, রবীন্দ্রনাথ পাঠক এবং মুক্তি পাঠক। আপনাদের জন্য এবং সকল বন্ধুদের জন্য রইল তিন ভুবনের পারে ছায়াছবি থেকে মান্নাদের কণ্ঠে এই গানটি। বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শুনতে থাকবেন আকাশবাণী মৈত্রী। এতক্ষণ অনুরোধের আসর নিয়েছিলাম আপনাদের মৈত্রী বন্ধু রমা।

শুনলেন অনুরোধের আসর, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: নমস্কার আবার দুই বাংলার বন্ধুরা, আমি সোমা মুখোপাধ্যায় রয়েছি আজকে আপনাদের সঙ্গে। আর আজকে মহিলাদের আসলে কিন্তু রয়েছে রোজ নামচা। আর আজকে রোজ নামচা যিনি আমাদের স্টুডিও আলো করে, যিনি আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে থাকবেন এবং জরুরি বিভিন্ন কথা আপনাদের শোনাবেন, তিনি হচ্ছেন অতিথি ডক্টর সহিলি চৌধুরী। তিনি সহকারী অধ্যাপক শিক্ষক শিক্ষণ বিভাগ স্কটিশ চার্চ কলেজের। আসলে আজকে ওয়ার্ল্ড লিটারেসিতে এখন এরকম একটা দিনে এমন একজন মানুষের সংস্পর্শে এলে আমাদের জেনে নিতে ইচ্ছেই করে যে এই ওয়ার্ল্ড লিটারেসিতে আসলে কি, কেন, কি জন্য পালন করা হয়। আর এই ওয়ার্ল্ড লিটারেসিটির পালন করার মধ্যে দিয়ে বর্তমানে আমরা ঠিক কোন জায়গায় এসে পৌঁছেছি, অর্থাৎ নিজেদের একবার ফিরে দেখা, যাতে আরও ভালো করে আরও অনেক বড় লক্ষ্যের দিকে আমরা এগিয়ে যেতে পারি। তাই চলুন সময় নষ্ট না করে সরাসরি চলে যাই আজকে যিনি অতিথি তার কথায়।
1: ওয়ার্ল্ড লিটারেসি ডে, আর সেই নিয়ে কথা বলার জন্য আমাদের আজকে যিনি অতিথি রয়েছেন ডক্টর সহিলি চৌধুরী, সহকারী অধ্যাপক শিক্ষক শিক্ষণ বিভাগ স্কটিশ চার্চ কলেজ। আপনাকে স্বাগত।
2: ধন্যবাদ, নমস্কার। প্রতি বছরই 8 সেপ্টেম্বর, সেটা কিন্তু বিশ্ব সাক্ষরতা দিবস হিসেবে সারা বিশ্বে পালিত হয়। 1966 সাল থেকে এটা শুরু হয়, অবশ্যই ইউনেস্কোর উদ্যোগে। গোটা পৃথিবীতেই যে একটা মানে ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রর কাছে সাক্ষরতার আসলে গুরুত্ব কি, এইটা তুলে ধরাই কিন্তু ইউনেস্কোর মূল উদ্দেশ্য ছিল। এবং সেই জায়গা থেকেই 1966 সালে 8ই সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস পালন শুরু হয়। কিছু উদ্দেশ্য ছিল, ব্যক্তি, যে ব্যক্তি তার নিজের যে অধিকার, সেই অধিকারকে, অধিকার সম্পর্কে তাদের সচেতন করা। এবং বলা বাহুল্য, শিক্ষাই হচ্ছে নিজের অধিকার বোঝার অন্যতম মাধ্যম। তো সেই জন্য ব্যক্তির কাছে শিক্ষার গুরুত্বটা তুলে ধরা, এটা একটা উদ্দেশ্য ছিল। দ্বিতীয়ত, একজন মানে ব্যক্তির সমাজে অবস্থানটা কি হবে, এটাও তো আমাদের কোথাও ভাবার রয়েছে। এবং সেই জায়গায় রাষ্ট্রের কি ভূমিকা, এই যে তিনটে, যে আমাদের জীবনের যে তিনটে প্রেক্ষিত রয়েছে, একজন ব্যক্তি এবং সমাজ, যিনি তিনি যেই সমাজে রয়েছেন, এবং রাষ্ট্র, যে রাষ্ট্রের অধীনে অনেকগুলি রাজ্য রয়েছে বা বিভিন্ন জনজাতির সমাজ রয়েছে, তাদের যে পারস্পরিক সম্পর্ক, সেই জায়গাটাও কোথাও তুলে ধরাই উদ্দেশ্য ছিল। এবং শিক্ষার মাধ্যমে কিভাবে আমাদের জীবনের যে নানা বাধা, সেই বাধাগুলোকে অতিক্রম করা যায়, সেই নিয়েও কিন্তু ইউনেস্কো কিছু কথাবার্তা বলেছিল। সুতরাং দেখা যাচ্ছে যে নিরক্ষরতা দূরীকরণ, এটা তো একদমই স্বাভাবিক, এটা একটা প্রাথমিক একটা উদ্দেশ্য। কিন্তু তাদের কিন্তু আরো বৃহত্তর একটা উদ্দেশ্য ছিল, যে সমাজকে একটা সংস্কার করা, এবং এই যে নিরক্ষরতা দূরীকরণ, এটাকে একটা সামাজিক আন্দোলনে পরিণত করা। অর্থাৎ এটা একটা সচেতনতা এটা ছড়িয়ে দিতে হবে মানুষের মধ্যে, সারা বিশ্ব জুড়ে, যে সবাইকে শিক্ষার আওতায় আনতে হবে, সবাইকে শিক্ষিত হতে হবে। এবং এই শিক্ষাটা শুধুমাত্র পুঁথিগত শিক্ষা নয়, শিক্ষিত হওয়া মানে এখানে হচ্ছে সুশিক্ষিত হওয়া। এবং তারা এটাও বলেছিল যে শুধুমাত্র নিজের নাম লেখা নয়, আমাদের কাছে একটা হয়তো প্রাথমিকভাবে ধারণা থাকে, ও সাক্ষরতা মানে শুধুমাত্র নিজের নামটুকু লিখতে পারছে, ও আসলে তার মানে সে সাক্ষর। এটা কিন্তু এইভাবে ইউনেস্কো দেখেনি। তারা বলছে শুধুমাত্র লেখা নয়, পড়া, যে কোনো তথ্য গণনা, জীবনের যে বিভিন্ন সমস্যা, বহুমুখী সমস্যা, সেটা বোঝা, এবং প্রবলেম সলভিং এবিলিটি বা সেটাকে সমাধান করা, সেই প্রত্যেকটা ক্ষেত্রে এর সঙ্গে জুড়ে আছে। এবং এর সঙ্গে তারা নতুন যে কনসেপ্টটা এনেছেন, সেটা হচ্ছে স্বাস্থ্য সাক্ষরতা। মানে শুধুমাত্র আমি লিখতে জানছি তাহলে হবে না, আমার জীবনের যে বেসিক যে চাহিদা বা বেসিক যে সচেতনতাগুলো, সেগুলো আমার থাকতে হবে। আমার আর্থিক সাক্ষরতা থাকতে হবে, আমার স্বাস্থ্য সাক্ষরতা থাকতে হবে, তথ্য সাক্ষরতা থাকতে হবে। এবং এখনকার দিনে যেটা যুক্ত হচ্ছে সেটা হচ্ছে ডিজিটাল সাক্ষরতা।

0: এইটাকেও কিন্তু তারা গুরুত্ব দিচ্ছে। এই 8ই সেপ্টেম্বর আমাদের মনে করিয়ে দিতে হবে সবাইকে যে শিক্ষা কিন্তু এই জন্যই একটা মানবিক মৌলিক অধিকার। এটা কিন্তু মানবিক একটা মৌলিক অধিকার, যেখানে মানুষকে এটা বুঝে নিতে হবে, এটা সে মানুষ হয়ে জন্মেছে, সুতরাং তার এটা একটা মৌলিক অধিকার যে সে শিক্ষিত হতে চাইতে পারে, এবং রাষ্ট্রের কিন্তু এটা দায়িত্ব যে তাকে শিক্ষিত করা বা শিক্ষিত হতে সাহায্য করা।
1: এই যে স্বাধীনতার পরবর্তী সময়ে ভারতে নানান শিক্ষার যে পদ্ধতি, সেইগুলো আমরা দেখেছি যে ক্রমবিকাশ হচ্ছে, এবং বিভিন্ন শিক্ষা কমিশন এই বিভিন্ন বিষয়ে কি কি সুপারিশ দিয়েছে?
0: স্বাধীনতার সময় থেকে, মানে ইমিডিয়েট আফটার ইন্ডিপেন্ডেন্স, মানে ধরুন 1948-49 আমাদের একটা শিক্ষা কমিশন হয়, যেটাকে আমরা বলি জাতীয় শিক্ষা কমিশন, রাধাকৃষ্ণন কমিশন নামে সেটা পরিচিত। সেই রাধাকৃষ্ণন কমিশন কিন্তু মূলত সেটা বলেছিল হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা বা আমাদের আমাদের কিভাবে আমরা ইউনিভার্সিটি এডুকেশনকে রিফর্ম করব, উচ্চ শিক্ষা নিয়ে তারা কথা বলেছিল, কিন্তু সেখানেও কিন্তু বেসিক এডুকেশনের উপর খুব জোর দেওয়া হয়েছিল। আপনারা এটা বুঝতেই পারছেন যে আমাদের যদি ভিত ঠিক না থাকে আমরা কিন্তু উচ্চ শিক্ষায় যেতেই পারবো না। সুতরাং বেসিক এডুকেশন, প্রাইমারি এডুকেশন, এটা কিন্তু ভীষণ জরুরি একটা ব্যাপার, যেটা কিন্তু আসলে মানে সব থেকে কঠিন শিশুদের মূল ঠিক লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বেসিক এডুকেশন বা প্রাইমারি এডুকেশনটা খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এরপর যেটা হয়েছিল যে মুদালিয়ার কমিশন, তারা মাধ্যমিক শিক্ষা রিফর্মেশন নিয়ে নানা রকম কথা বলেছিল, কিন্তু তারাও এটা বলেছিল যে প্রাথমিক পর্যায়ে মানুষের এই যে বেসিক যে এডুকেশন, অর্থাৎ এই আমরা গান্ধীজির কথা আমরা জানি, উনি বুনিয়াদী শিক্ষার কথা বলেছেন, বলেছিলেন এইটা কিন্তু একদম বেসিক লেভেল। কোঠারি কমিশন 1964 কিন্তু প্রথম আমাদের স্কুল মানে সিস্টেমটা রিফর্মেশন নিয়ে কিছু সাজেশন দেয় এবং শিক্ষার গণতান্ত্রিকরণ নিয়ে কিন্তু কথা বলে। কোঠারি কমিশন এই জন্যই খুব গুরুত্বপূর্ণ, আগে দুটি কমিশনও গুরুত্বপূর্ণ, কিন্তু কোঠারি কমিশন আলাদা করে খুব গুরুত্বপূর্ণ, কারণ শিক্ষার যে গণতান্ত্রিকরণ এটা নিয়ে কিন্তু, এবং সমতা, মানে সব মানুষেরই শিক্ষার অধিকার রয়েছে এবং তাদের শিক্ষার আওতায় আনা হোক, এটা নিয়ে কিন্তু কোঠারি কমিশন 1964 অনেকগুলি সুপারিশ করেন, এবং শিক্ষার গুণমান উন্নয়নের জন্য তারা নানা রকম কথা বলেছিলেন, এবং এটাও তারা বলেছিলেন যে শিক্ষাকে জাতীয় উন্নয়নের সঙ্গে সংযুক্ত করতে হবে। অর্থাৎ একটি দেশ কত উন্নত সেটা কিন্তু তার শিক্ষিতের হার বা তার যে সাক্ষরতার হার সেটার থেকে আমরা খানিকটা আন্দাজ করতে পারি, এটা কিন্তু কোঠারি কমিশন বলেছিলেন। ভারতের আরো দুটি গুরুত্বপূর্ণ শিক্ষানীতি, তার মধ্যে আমি যেটার কথা বলবো 1986, সেই 86 এ যে জাতীয় শিক্ষানীতি ছিল সেখানে কিন্তু মেয়েদের শিক্ষা নিয়ে আলাদা করে গুরুত্ব দেওয়া হয়েছিল, যে নারী শিক্ষার জন্য আমরা কি কি করব, নারী শিক্ষার জন্য, নারী সাক্ষরতার জন্য, নারীদের শিক্ষার আওতায় নিয়ে আসার জন্য আমরা আর কি কি পদক্ষেপ নিতে পারি, সেগুলো নিয়ে তারা আলোচনা করেছিল, এবং তারা একাধিক কর্মসূচি সেখানে ঠিক করেছিল, যেখানে পিছিয়ে পড়া সমাজের, যারা পিছিয়ে পড়া নারী বা সমাজের যে অনুন্নত সম্প্রদায় SC ST OBC সেই সম্প্রদায়ের নারীরা, তারা কিভাবে শিক্ষার আওতায় আসতে পারেন, তারা কিভাবে শিক্ষিত হতে পারে, তাদের জীবনে কিভাবে উন্নতি হতে পারে, এই নিয়ে কিন্তু তারা অনেক কথা বলেছিলেন। 1995 এই সালটা বিশেষ উল্লেখযোগ্য, তার কারণ 1995 এর 15th August সেটা কিন্তু সেখানে কিন্তু গোটা ভারতে মিড ডে মিল প্রকল্প চালু হয়, এবং এটাও ছিল হচ্ছে ওই শিক্ষার গণতন্ত্রীকরণের একটা স্ট্র্যাটেজি বা উপায়, যেখানে তারা মনে করেছিল যে ভারতবর্ষের মতো একটা দেশে যেখানে প্রচুর মানুষ খুবই দারিদ্র্যসীমার প্রায় নিচে, তারা প্রায় অনাহারে থাকেন, সেখান থেকে সেই বাড়ির শিশুদের যদি তাদের একটা খাবার ব্যবস্থা করা যায় তারা হয়তো তারা স্কুলমুখী হতে পারে, কারণ ওই খালি পেটে ধর্মও যেরকম হয় না খালি পেটে শিক্ষাও হয় না। সুতরাং শিক্ষা গ্রহণ করার জন্য একটা ন্যূনতম একটা নিউট্রিশন, একটা তাদের রোজগার সেটা দরকার, সেটা যদি না হয় তাহলে রাষ্ট্রের দায়িত্ব সেটা কিন্তু প্রোভাইড করা। সেই জায়গা থেকে কিন্তু মিড ডে মিল এই স্কিমটা চালু হয়েছিল 1995 সালের 15ই আগস্ট থেকে, এবং সেটাও কিন্তু আমি বলবো যে এই শিক্ষায় যে গণতান্ত্রিকরণ বা সাক্ষরতা অভিযানের একটা উল্লেখযোগ্য একটা মাইলস্টোন। 2000 সালে সর্বশিক্ষা অভিযানের কথা আমরা প্রায় সবাই জানি, এবং সেখানে এটাই বলে মানে সর্বশিক্ষা অভিযানের লক্ষ্যই ছিল যে একটা ফ্রি এবং একটা এলিমেন্টারি এডুকেশন সেটা সর্বস্তরে ছড়িয়ে দেওয়া, এবং যেটার প্রতিফলন আমরা পরে দেখতে পাই যে সেটা সর্বশিক্ষা অভিযান করার এই প্রকল্পটা করার পর সেটা সেরকম ভাবে কার্যকরী হচ্ছিল না, ফলপ্রসূ হচ্ছিল না, সেই জন্য ভারত সরকার কি করলো, সেটা একটা আইন করলো, যেটা RT Act 2009। তারা মনে করলো যে আমি যদি একটা আইন

0: অর্থাৎ বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষা, এটা কিন্তু মৌলিক অধিকারের মধ্যে চলে আসছে এবং সেটা কিন্তু দিতেই হবে। সেটা কিন্তু রাষ্ট্রের দায়িত্ব যে প্রতিটি 6 থেকে 14 বছরের বয়সী প্রতিটি শিশুকে বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষা তাকে দিতে হবে, এবং সেটা দায়িত্ব রাষ্ট্রের। এবং এর জন্য তারা কি করলো, তারা বললো নো রিজেকশন পলিসি। যে কোনো স্কুলে একটা বাচ্চার বাড়ির আশেপাশে 1 কিলোমিটারের মধ্যে একটা স্কুল থাকতে হবে, এবং সেই স্কুল কিন্তু তারা যাবে, এবং তারা যে সম্প্রদায়েরই হোক, যে জাতিরই হোক, তারা যে তাদের লিঙ্গ যাই হোক, সেখানে কিন্তু স্কুল তাদের রিজেক্ট করতে পারবে না। এই এইটা কিন্তু শুরু হয়ে গেল, এবং এইটার কিন্তু একটা আমূল, এই যে ঘটনাটা কিন্তু আমূল পরিবর্তনতে সক্ষম হলো ভারতবর্ষের শিক্ষার মানচিত্রে। 2018 সালে সেটা একটা সমগ্র শিক্ষা প্রকল্প সেটা গভর্নমেন্ট লঞ্চ করে, যেটার উদ্দেশ্য ছিল হলিস্টিক ডেভেলপমেন্ট, এবং এইখানে কিন্তু সেটাকে তারা সর্বস্তরে ছড়িয়ে দিতে চাইল। অর্থাৎ ভোকেশনাল গাইডেন্স দেওয়া হবে তাদের, তাদের হেলথ এডুকেশন দেওয়া হবে তাদের, তাদের বেসিক এডুকেশন তো দেওয়া হবেই, অর্থাৎ তাদের কিন্তু তারা যাতে স্বনির্ভর হতে পারে সেই জায়গা থেকে কিন্তু তারা দিকটাকে বিচার করলো। অর্থাৎ শিক্ষাকে এমন ভাবে দিতে হবে যাতে শিক্ষার্থীরা সেটার প্রতি আগ্রহী হয়, তাদের জন্য একটা রোজগারের জায়গাও তৈরি হয়, এবং সেটা শুধুমাত্র পুঁথিগত বিদ্যা না, তাদের একটা সার্বিক বিকাশের জায়গা থাকতে হবে। এবং লাস্ট যেটা আমরা দেখলাম যে এনইপি 2020-তে কিন্তু এটা বলাই হয়েছিল যে তারাও কিন্তু আমরা দেখেছি হোলিস্টিক এডুকেশন বা সার্বিক বিকাশ, শিশুর সার্বিক বিকাশকে গুরুত্ব দিচ্ছে, এবং এনইপি 2020 দুটো জিনিসের উপর খুব জোর দিয়েছে, এটা হচ্ছে নারী শিক্ষা এবং বয়স্ক শিক্ষা।
1: সর্বশিক্ষা অভিযান সেটা কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং কতটা কার্যকরী হলো, এবং তার সঙ্গে আরো একটা জিনিস যেটা আপনি বললেন যে নারী শিক্ষার ক্ষেত্রে,
0: নারী শিক্ষার ক্ষেত্র এবং বয়স্ক শিক্ষার ক্ষেত্র, এই দুটো ক্ষেত্রে কিভাবে আমাদের ভীষণ ভাবে আমাদের বিবর্তন সেটা আমাদের চোখে পড়ে। যেমন ধরো 1986 আমি তোমাকে বলেই আমি বলেছিলাম যে আলাদা করে মেয়েদের বিদ্যালয় যাতে হয় জাতীয় শিক্ষানীতিতে সেটা বলা হয়েছিল, এবং বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল যে মেয়েদের শিক্ষার ওপর, নারী শিক্ষার ওপর মেয়েদের জন্য আলাদা বিদ্যালয়, তাদের জন্য আলাদা করে ফান্ড, শিক্ষার জন্য আমাদের কিন্তু পুঁজি দরকার, তো সেই ফান্ড লোকেশন বা আমরা যদি পুঁজি বিনিয়োগ শিক্ষা ক্ষেত্রে বিশেষ করে নারী শিক্ষার জন্য, সেইখানে কিন্তু রেকমেন্ডেশন ছিল। এছাড়াও সর্বশিক্ষা অভিযানে সেখানে বলা হয়েছিল কিন্তু জেন্ডার গ্যাপ কমানো, মানে এখানে পুরো বলাই ছিল যে জেন্ডার গ্যাপ, যে ছেলেরাই শুধু স্কুলে যাচ্ছে বা ছেলেদেরই একটা শিক্ষার হার বাড়ছে সেরকম নয়, আমাদের লক্ষ্য কিন্তু এই যে নারী শিক্ষা এবং মেল যে সাক্ষরতা তার মধ্যে গ্যাপটা, জেন্ডার গ্যাপটা কিন্তু কমাতে হবে, মেয়েদের এনরোলমেন্ট বাড়াতে হবে। শুধু এনরোলমেন্ট নয়, এডুকেশনের একটা পরিভাষা রয়েছে রিটেনশন, আমি শুধুমাত্র মেয়েদের স্কুলে গিয়ে একটা নাম লিখে দিলাম ব্যাপারটা এরকম নয়, তাদের শিক্ষাটা আদৌ কতটা হচ্ছে, ক্লাস 2-3 পর কি সেই মেয়েটিকে আমরা পড়তে পাঠাচ্ছি নাকি আর পাঠাচ্ছি না, তাকে নানা রকম ভাবে বাধা দেওয়া হচ্ছে বা তার সে অনেক রকম বাধার সম্মুখীন হচ্ছে, আমাদের নানা রকম কুসংস্কার কাজ করছে যে একটা মেয়েকে যদি পাঠাই তার ক্ষতি হতে পারে, সমাজ কি বলবে, বা মেয়েটির কোনো বৈবাহিক জীবনে সমস্যা হতে পারে, বা মেয়েটি অতিরিক্ত স্বাধীনচেতা হয়ে যেতে পারে, এরকম নানা রকম কুসংস্কার কিন্তু রয়েছে যেগুলো আমাদের সমাজে এখনো রয়েছে, সেগুলো মুছে যায়নি, এবং সেই সামাজিক সচেতনতার অভাব রয়েছে। এছাড়াও ধরো SC ST OBC এদের কথাও কিন্তু সর্বশিক্ষা অভিযানে বলা হচ্ছে যে এই যে ব্যাকওয়ার্ড ক্লাস, তাদের মেয়েরা কিভাবে আসবে মূল স্রোতে, তারা কিভাবে, তারা ইনিশিয়েটিভ টু গার্লস ফর সেকেন্ডারি এডুকেশন, এইটার কথাও বলা হয়েছিল যে, এবং 2008 সালে ন্যাশনাল স্কিম অফ ইনসেন্টিভ টু গার্লস ফর সেকেন্ডারি এডুকেশন এইরকম একটা কিন্তু স্কিম চালানো হয়েছিল যেখানে তারা কিছু টাকা পেতে পারে, স্কলারশিপ পেতে পারে। তো এরকম নানা ধরনের স্কলারশিপ, নানা ধরনের উদ্যোগ প্রকল্প নেওয়া হয়েছে। আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ, যেটা এই যে অনেক সময় তারা বাড়ি থেকে ভাবতো যে মেয়েদের যদি স্কুলে পাঠানো হয় তাহলে তাদের নিরাপত্তার সমস্যা হতে পারে, এই জন্য কিন্তু কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় এরকম আবাসিক বিদ্যালয় তৈরি করা হয়েছিল, একাধিক এরকম আবাসিক বিদ্যালয় শুধুমাত্র মেয়েদের জন্য তৈরির প্রস্তাবনা দেওয়া হয়েছিল, এবং সেটা হয়েও ছিল বেশ কিছু, যাতে মেয়েরা সেখানে থেকে তারা পড়াশোনা করবে, মেয়েরাই সেখানে টিচার থাকবে, এর ফলে তাদের সিকিউরিটিরও অভাব হবে না। স্যানিটেশন ফ্যাসিলিটি একটা বড় দিক, সেটার জন্য যে আলাদা টয়লেট, কো এডুকেশনকেও যদি প্রমোট করতে হয় সেখানে মেয়েদের আলাদা টয়লেট, ছেলেদের আলাদা টয়লেট, বা তাদের যে মেনস্ট্রুয়েশন হাইজিন সেই জিনিসটাও খেয়াল রাখার কথাও বলা হয়েছিল, যে যাতে সেই সেই সচেতনতাটাও তৈরি হয় শিক্ষার মধ্যে দিয়ে। অর্থাৎ দেখা যাচ্ছে নারী শিক্ষা এখানে কিন্তু শুধুমাত্র মানে স্বাধীনতার পর থেকে যত আমাদের জাতীয় শিক্ষা

0: নীতি বা যত সুপারিশ আমরা দেখেছি সেখানে কিন্তু শুধুমাত্র নারী শিক্ষাটাকে এনরোলমেন্ট হিসেবে দেখা হয়নি, সেটাকে একটা এম্পাওয়ারমেন্ট হিসাবে দেখা হয়েছে। অর্থাৎ শুধুমাত্র সে লিখতে পড়তে জানছে, কোনো না একটা নাম লিখতে পারছে, এরকমটা নয়। একজন নারীকে আমি কিভাবে এম্পাওয়ার করতে পারি, আমি কিভাবে তার তাকে শক্তিশালী করতে পারি, তাকে আমি সমৃদ্ধ করতে পারি, তাকে তো নির্ভর করতে পারি, স্বনির্ভর করতে পারি, তো এই জায়গাটা কিন্তু আমরা দেখেছি। এবং বর্তমানে এনইপি থেকে, এনইপি দেখলাম, আগেও বললাম যে এখানেও একটা সমগ্র শিক্ষা অভিযান, এটার কথা বলা হয়েছে, এবং এনইপি তেও অনেকগুলি স্কলারশিপের কথাও বলা হয়েছে, বিশেষ করে সেখানে মেয়েদের শিক্ষার জন্য সেটা কিন্তু কার্যকরী। আর জনগণনার অনুসারে তুমি যদি ডেটা দেখো, স্ট্যাটিস্টিক্স, সেটা দেখবে যে 1951-এ কিন্তু মেয়েদের সাক্ষরতার হার ছিল মাত্র 8.86%, যেটা 2011-এ হয়েছে 64.6%। এটা একটা সরকারি সরকারি ডেটা, বোঝাই যাচ্ছে যে এই প্রায় 60 বছরে ভারতে কিন্তু নারী শিক্ষার অগ্রগতি বিপুল পরিমাণে হয়েছে। এবং এনইপিতে কিন্তু ভোকেশনাল এডুকেশনের ওপর জোর দেওয়া হয়েছে। ভোকেশনাল এডুকেশন মানে হচ্ছে যেখানে তারা একটা বিনিয়োগের মাধ্যমে নিজেকে একটা স্কিল ডেভেলপমেন্ট হবে, সেখানে সেই স্কিল ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে তারা একটা স্বনির্ভর হবে, তারা আয় করবে। শুধুমাত্র বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল এমনটা নয়, হয়তো আমি তাকে কিছু একটা, মানে তাকে আমি ঝুড়ি বাড়তে শেখাচ্ছি, ছবি আঁকতে শেখাচ্ছি, তাঁত বুনতে শেখাচ্ছি, যেটাই যে করবে সেটা স্কিল ডেভেলপমেন্ট। সেই স্কিল ডেভেলপমেন্টটা পাঁপড় বানাচ্ছি, আচার বানাচ্ছি, মোম বানাচ্ছি, এরকম নানা ধরনের দ্রব্য, সেটা বানানোর ক্ষেত্রে যে স্কিলটা দরকার সেটা কিন্তু গভর্নমেন্ট প্রোভাইড করছে। এবং তার মাধ্যমে প্রচুর মহিলারা, তারা কিন্তু শুধু শিক্ষিত হচ্ছে না, তারা স্বনির্ভর হচ্ছে। এনইপি এটাও বলেছে যে জেন্ডার ইনক্লুশন ফান্ড, অর্থাৎ এই তহবিলে প্রচুর টাকা তারা অ্যালট করছেন, ব্যয় করতে চাইছেন, যাতে বিদ্যালয়ের যে স্যানিটেশন, মেয়েদের যে ধর বাড়ি থেকে স্কুলে যাবে তার জন্য যাতায়াতের জন্য সাইকেল, মিড ডে মিল তো রয়েছে, উচ্চশিক্ষার জন্য লোন, এরকম নানা ধরনের সুযোগ সুবিধা কিন্তু তারা দিতে চাইছেন সোশ্যাল ইকোনমিক্যালি ডিসঅ্যাডভান্টেজ গ্রুপের জন্য এবং যে কোনো নারীর জন্য। সুতরাং এইটা কিন্তু একটা খুব বড় পদক্ষেপ।
1: আর একটা বিষয়ে অবশ্যই জানতে চাইবো, যে এই যে আমাদের সর্বশিক্ষা অভিযান এবং তার সঙ্গে বয়স্ক যে শিক্ষা নীতি, এই দুটো কতটা পারস্পরিক সম্পর্কযুক্ত?
0: হ্যাঁ দেখো, সর্বশিক্ষা অভিযানে তো অনেকগুলো সেক্টর আছে, যার মধ্যে একটা হচ্ছে বয়স্ক শিক্ষা, মানে সেটার আন্ডারে রয়েছে। বয়স্ক শিক্ষার কিন্তু জন্য কিন্তু সর্বশিক্ষা অভিযান তো 2000 সালে হয়েছে, তার অনেক আগে থেকে বয়স্ক শিক্ষার একটা ধারণা কিন্তু আমরা ভারতবর্ষের শিক্ষানীতিতে দেখি। 1967-এ ফার্মার ফাংশনাল লিটারেসি প্রোগ্রাম, এটা প্রথম শুরু হয়েছিল, অর্থাৎ চাষিদের তাদের তো সেই মানে ন্যূনতম শিক্ষাটা ছিল না যেখানে তারা তাদের জীবন নির্বাহ করতে পারে, তাদের ঠকানো হতো দিনের পর দিন। তো সেই জন্য ফার্মার্স ফাংশনাল লিটারেসি প্রোগ্রাম, এটা কিন্তু 1967-এ শুরু হয়েছে। এবং 1978-এ ন্যাশনাল অ্যাডাল্ট এডুকেশন প্রোগ্রাম, এই এইটা কিন্তু আমাদের ভারতে একটি গুরুত্বপূর্ণ একটা এডুকেশনাল প্রোগ্রাম, যার মধ্যে সারা ভারতে কিন্তু এই বয়স্ক শিক্ষার জন্য নানা ধরনের প্রকল্প নেওয়া হয় এবং সেটাকে কিভাবে ছড়িয়ে দেওয়া হবে, কিভাবে বাস্তবিত করা হবে, সেটা নিয়ে প্রচুর প্ল্যানিং হয়, এটা ইমপ্লিমেন্টেশনও হয়। 1986 আমি যেটা বলছিলাম সেই জাতীয় শিক্ষানীতি, সেখানেও কিন্তু রুরাল ফাংশনাল লিটারেসি নিয়ে কথা বলা হয়েছিল এবং অনেক তারা পরিকল্পনা করেছিলেন যে কিভাবে ফাংশনাল লিটারেসি বাড়ানো হয়, এবং সেটাও সেটাও কিন্তু আমরা দেখেছি যে সেটা অনেকটাই কার্যকর হয়েছে। আর 1988-এ ন্যাশনাল লিটারেসি মিশন, সেটা প্রথম ভারতের একটা মানে এরকম লিটারেসি মিশন নামাঙ্কিত একটি সংস্থা, যারা কিন্তু পুরোপুরি ফাংশনাল লিটারেসি ডেভেলপমেন্টের ওপর কাজ করেছে, সারা ভারতবর্ষের ফাংশনাল লিটারেসি ডেভেলপমেন্ট। ফাংশনাল লিটারেসি মানে আমি আগেই বললাম, মানে শুধুমাত্র নাম লিখতে পারা নয়, একজন মানুষের জীবন যাপনের জন্য যতটুকু শিক্ষা দরকার সেই শিক্ষার প্রত্যেকটা ক্ষেত্রকে চিনে যাওয়া। 2009 সালে সাক্ষর ভারত বলে আরেকটি প্রকল্প ভারত চালু করে, এবং 2022-এর উল্লাস, এটা তো হয়তো নাম শুনে থাকবেন, উল্লাস 2022 থেকে শুরু হয়েছে, এখানে কিন্তু যারা এই যে ড্রপ আউট, পড়াশোনা করতে পারেনি বা পারিবারিক নানা কারো সমস্যার কারণে পড়াশোনা করতে পারেনি, এখন তাদের বয়স হয়তো কারো 20, কারো 22 বা আরো 15 বছরের ওপরে হলেই হবে, এইসব স্কুল ছুটদের জন্যই কিন্তু এই প্রকল্প উল্লাস।

0: যেটাকে বলা হচ্ছে ফাউন্ডেশনাল লিটারেসি এবং বেসিক এডুকেশন, ভোকেশনাল স্কিল, এইগুলোর ওপরে জোর দিয়ে নির্মাণ করা হয়েছে এই উল্লাস। এবং এই স্কুল ছুটদের জন্য, এই বয়স্কদের জন্য যারা কিন্তু তাদের শিক্ষাটা সম্পূর্ণ করতে পারেনি নানা কারণে, এখন তারা সেটা করছেন। এবং এর জন্য কিন্তু কাজে লাগানো হচ্ছে গণমাধ্যমকে, ডিজিটাল মাধ্যমকে। এটা কিন্তু আমাদের একটা নতুন সংযোজন। লাস্ট 20-30 বছর ধরে আমরা দেখছি যে ডিজিটাল যে আমাদের নানা রকম টুলস রয়েছে, টেকনিক রয়েছে, সেইগুলোকে কাজে লাগিয়ে কিন্তু বয়স্ক শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এবং NSS, যেটা স্বেচ্ছাসেবক আমরা সংস্থা জানি, এবং কলেজ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্ররা, তারাও কিন্তু এই মিশনের সঙ্গে এগিয়ে আছে। তারা আগে পড়াচ্ছে, তারা অ্যাডাল্ট এডুকেশনের জন্য NSS এর বিভিন্ন অ্যাক্টিভিটিসে তারা যাচ্ছে, ST ST ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য তারা ক্লাস অ্যারেঞ্জ করছে বা পড়ানো, বিভিন্ন কলেজ স্কুলগুলোকে সেন্টার করা হচ্ছে। তো এরকম কর্মকাণ্ড কিন্তু আমরা দেখছি হয়ে চলেছে, এবং সেটা প্রায় শুরু হয়েছে 1967 থেকে।
1: আপনার কাছে যেটা শেষ প্রশ্ন, যে এই যে বিভিন্ন কমিশন, তাদের সুপারিশ, এর মধ্যে দিয়ে আমরা এগোচ্ছি ঠিক কথা, কিন্তু আমরা কি আমাদের প্রত্যাশা মতো এগোতে পেরেছি, এবং কি কি প্রতিবন্ধকতা এখনো থেকে যাচ্ছে, এই বিষয়ে আপনার কি প্রত্যাশা?
0: আসলে হ্যাঁ, একটা উদ্দেশ্য তো থাকি, এবং প্রায় 50-60 বছর ধরে আমরা দেখছি যে বিভিন্ন শিক্ষানীতি বা বিভিন্ন সুপারিশ, বিভিন্ন কমিশন, সে তারা চেষ্টা করছে, এবং হ্যাঁ, খানিকটা বাস্তবায়িত হচ্ছে, আবার হচ্ছে না। সমস্যাটা তো একমাত্রিক না, বহুমাত্রিক সমস্যা। যেমন একটা যেটা সমস্যা, সেটা হচ্ছে যে সাক্ষরতার, হয়তো আমরা দেখলাম সেন্সাস এর রেটে যে সাক্ষরতার হার অনেক বেড়েছে, কিন্তু গুণগত সাক্ষরতা কতটা বেড়েছে, এটা এটা কোথায় আমরা পাবো? এটার কিন্তু কোনো অ্যানালিসিস হয়নি, কোনো ডেটা আমাদের কাছে নেই। এই যে আমাদের দারিদ্র বা সামাজিক বৈষম্য, এরকম প্রচুর কারণে কিন্তু আমরা দেখছি যে সাক্ষরতার পথে যেটা অন্তরায় হয়েছে, মানুষ খেতে পাচ্ছে না, মানুষ মানুষ নানা রকম জাতপাত, এইসব নানা রকম কুসংস্কারের মধ্যে ডুবে আছে। লিঙ্গ বৈষম্য, সেটা একটা বড় ব্যাপার। মানে আমরা দেখছি যে মেয়েদের প্রতি একটা আলাদা করে কিছুতেই এই যে লিঙ্গ বৈষম্য মানুষের মধ্যে একদম, যেটা তার এত তার শিকড়ে ঢুকে গেছে যে এটার থেকে সে বেরোতে পারে। মেয়েদের খোলা মনে যে পড়াশোনা বা তাদের যে শিক্ষিত হওয়ার যে রাস্তাটা, সেটা কিছুতেই সহজ হচ্ছে না। সেটা তার মধ্যে নানা প্রতিবন্ধকতা আছে, সরকার যতই চাক, মানুষ যদি সচেতন না হয় সমাজটা তো বদলাবে না, তাই না? আর একটা হচ্ছে যে পরিকাঠামোগত অসুবিধা রয়েছে। আমরা তো দেখছি যে বাজেটে এডুকেশন খাতের যে টাকা রাখা হয় সেটা যথেষ্ট নয়, আরো অনেক ফান্ড যদি রাখা যেত তাহলে অনেক ভালো হতো, কারণ টাকাটা খুব জরুরি, বিশেষ করে আমাদের পরিকাঠামো তৈরির জন্য। একটা স্কুল বিল্ডিং, মিনিমাম টয়লেট, সেখানে বিদ্যুৎ, মিনিমাম যে ফেসিলিটি, আমি বলছি না হাইফাই কিছু, সাধারণ একটা যে পরিকাঠামো, সেটা দেওয়ার জন্য একটা অর্থ দরকার, যেটা কিন্তু গভর্নমেন্ট যদি আরো বাড়ায় তাহলে আমার মনে হয় ভালো। আর পর্যাপ্ত বাজেটটা না থাকলে তো যে কোনো কিছুই ভেঙে পড়বে, কারণ কিছু তৈরি করে দিলেই তো হলো না, সেটাকে তো আমার সাপোর্ট দিয়ে যেতে হবে, সেটাকে তো আমাকে মেনটেন করতে হবে। সেই জায়গাটায় কোথাও একটা অসুবিধা হয়ে যাচ্ছে বলে মনে হয়। ড্রপ আউটরাও একটা সমস্যা, অনেক মেয়েরাই, যেটা হয় না এখন আমরা দেখি শহরাঞ্চলেও তো দেখি, মেয়ে আর বেশি পড়ে কি হবে, কিছুদিন পরেই তাকে স্কুল মানে ছাড়িয়ে দেওয়া হচ্ছে, এবং সে তারপরে কিন্তু ভুলেও যাচ্ছে। দীর্ঘদিন চর্চার অভাবে সে কিন্তু হয়তো এক লাইনও লিখতে পারবে না। সুতরাং দেখা যাচ্ছে যে এটা একটা এটা একটা বিশেষ সার্কেলের মতো, যে এটা এটার থেকে বেরোনোর উপায়টা আমাদের চেষ্টা করে যেতে হবে। এবং প্রত্যাশা, হ্যাঁ, ভালো তো হচ্ছে, সবসময় নেগেটিভ ভেবে লাভ নেই, আমাদের পজিটিভ ভাবেই ভাবতে হবে যে হ্যাঁ, এগোচ্ছে দেশও, এগোচ্ছে মানুষের অবস্থা আগের থেকে অনেক ভালো হচ্ছে, মানুষ সচেতন হয়েছে, এবং শিক্ষার জন্যই হয়েছে। এখন শিক্ষাকে আমাদের যেটা করতে হবে, ইনক্লুসিভ করতে হবে। ইনক্লুসিভ মানে হচ্ছে সবাই যাতে সুযোগ পায় সেই দিকটা দেখতে হবে, প্রত্যেকটা মানুষের জন্য শিক্ষার সুযোগটা আমাকে করে দিতে হবে, এবং যেটা হলিস্টিক হবে, অর্থাৎ একটা মানুষ শুধুমাত্র আগের থেকে কিছু ভেবে নেবে না যে সে শুধুমাত্র, আমাদের সময় একটা ছিল যে সায়েন্স পড়াটাই একমাত্র ভালো, অন্য কিছু ভালো না, এই যে একটা মানুষের ফিক্সেশন, সেটার থেকেও বেরোতে হবে। হোলিস্টিক ডেভেলপমেন্ট, অর্থাৎ একটি শিশু সম্ভাবনাময়, তাকে তার সম্ভাবনা বিকাশ ঘটাতে হবে, সেইটা বাবা মাকে ভাবতে হবে। আর শিক্ষার গুণগত মানটাকে আমাদের সঠিকভাবে বিচার করতে হবে, যে আমি শিক্ষার গুণগত মানটা আমার কেমন হচ্ছে, সেটা আমি কিভাবে পরিমাপ করছি, সেটা আমাকে কিন্তু খেয়াল রাখতে হবে। শুধু আমি মানে পাস করে যাওয়া বা একটা লেখা শুধুমাত্র এরকমটা নয়, পাশের হার বাড়িয়ে যাওয়া মানে শিক্ষিত হওয়া। আর নারী শিক্ষাকে আরো জোর দিতে হবে, শক্তিশালী করতে হবে, মেয়েদের বিভিন্ন ক্ষেত্রে সুযোগ দিতে হবে, মেয়েদেরকে আরো স্কলারশিপ বা আরো তাদের ফিনান্সিয়াল যাতে তাদের সাপোর্ট হয় সেই জায়গাটা দেখতে হবে। বয়স্ক শিক্ষার ক্ষেত্রেও একই ব্যাপার, এই লাইফ লং যে লার্নিং, সেই কনসেপ্টটা ছড়িয়ে দিতে হবে, গ্রাম শহর বা ব্যাকওয়ার্ড ক্লাস সবার মধ্যে এটা ছড়িয়ে দিতে হবে, এবং এটা একটা

0: মানে প্রত্যাশা হচ্ছে এটা একটা আন্দোলনে পরিণত করতে হবে। যেরকম ভাবে আমরা ভাবি যে আমাদের সমাজ সংস্কারকরা তারা একসময় আন্দোলন করেছেন, সেরকম ভাবে শিক্ষার জন্য আমরা আন্দোলন করতে হবে। সেখানে কোনো রাজনীতি নেই, সেখানে শুধুমাত্র মানবিকতার জায়গা থেকেই আমাদের নিজেদের সচেতন হতে হবে। এবং এটা মনে রাখতে হবে যে সবার জন্য শুধু বিদ্যালয় নয়, সবার জন্য অর্থবহ শিক্ষা এবং সবাইকে আত্মনির্ভর এবং দায়িত্বশীল নাগরিক হতে শেখানো, এটাই আমার মনে হয় যে এটাই বর্তমান যুগে এটাই প্রত্যাশা।
1: অনেক ধন্যবাদ আপনাকে।
0: আপনাকেও ধন্যবাদ।
1: নমস্কার।
0: নমস্কার।

এবারও সত্যি কথা, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। অপূর্বই রবীন্দ্রসঙ্গীতটি শুনলাম স্বাগতলক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে। সময় বলছে, সময় একেবারে শেষ হয়ে এসছে। আমি সোমা মুখোপাধ্যায় আজকে ছিলাম মহিলাদের আসরে, আর আজ ছিল রোজ নামচা। রোজ নামচায় আজকে ওয়ার্ল্ড লিটারেসি ডে জন্য আমরা কথা বললাম যে অতিথির সঙ্গে, তিনি আমাদের বর্তমান পরিস্থিতির কথা বললেন। আশা করি আমার শ্রোতা বন্ধুরা শুনেছেন এবং উপকৃত হয়েছেন, জানতে পেরেছেন আমাদের প্রকৃত শিক্ষার রূপের কথা। আজ বিদায় নেওয়ার পালা চলে এসেছে। খুব ভালো থাকবেন প্রত্যেকে, আর সকলকে নিয়ে খুব ভালোভাবে আগামী দিনগুলো কাটান। নমস্কার।

0: শুনলেন মহিলাদের আসর। উপস্থাপনায় ছিলেন সোমা মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন অনুষ্ঠান অন্বেষা।
1: সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা। আজ অন্বেষার শুরুতেই থাকছে অন্যান্য দিনের মতো বিজ্ঞানের টুকরো খবর। শরীরে হাড়ের আঘাতজনিত কোনো অবস্থায় ইমপ্ল্যান্ট সার্জারি বর্তমানে বহুল প্রচলিত, কিন্তু এক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়ায় ধাতব ইমপ্ল্যান্ট বা কৃত্রিম অস্থির সঠিকভাবে সংযোজন না হওয়া অথবা ব্যাকটেরিয়া ঘটিত সংক্রমণ। সম্প্রতি আইআইটি মান্ডির গবেষণায় উঠে এলো এর সমাধানের পথ। গবেষকরা এই কৃত্রিম হাড়ের উপর একটি দ্বিস্তরীয় আস্তরণ তৈরি করেছেন। এতে ব্যবহৃত হয়েছে হাইড্রক্স অ্যাপেটাইটের ক্রিস্টাল, যা হল মানুষের হাড়ের অন্যতম প্রধান অজৈব উপাদান। সঙ্গে থাকে শরীরের জন্য নিরাপদ বায়োপলিমার। এর গঠনশৈলী অনেকটা স্টারফিশ গোত্রীয় সামুদ্রিক জীবের অনুরূপ। এতদিন পর্যন্ত 3D ইমপ্ল্যান্টে ব্যবহৃত হতো পলিল্যাকটিক অ্যাসিড, যা তার স্বাভাবিক জল বিকর্ষী বা হাইড্রোফোবিক প্রকৃতির জন্য অস্থিকোষের সঙ্গে দ্রুত সংযুক্ত হতে পারত না। এই গবেষণায় বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে PLS স্তরকে আরও বেশি সংযোজনের উপযোগী করে তোলা হয়েছে। সঙ্গে হাইড্রক্সি অ্যাপেটাইট ক্রিস্টাল থাকার জন্য প্রতিরোধ হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন বা বায়োফিল্ম গ্রোথ, প্রয়োজন হচ্ছে না অ্যান্টিবায়োটিক্সেরও। ফলত এই পদ্ধতি প্রয়োগে আরও জৈব অনুকরণমূলক হবে কৃত্রিম ইমপ্ল্যান্ট এবং বৃদ্ধি পাবে অস্ত্রোপচারে সাফল্যের হার। গবেষণাটি করেছেন ডাক্তার সুমিত মোরাবের দ্বারা পরিচালিত একটি রিসার্চ টিম। তাদের মতে এই পদ্ধতি অর্থোপেডিক এবং দাঁতের অস্ত্রোপচারের পাশাপাশি চিকিৎসার অন্যান্য বহু ক্ষেত্রে প্রয়োগ করে আগামী দিনে সাফল্য পাওয়া যাবে। বিজ্ঞানের খবর শুনলেন। আপনারা শুনছেন বিজ্ঞান পত্রিকা অন্বেষা।
2: অন্বেষায় এখন একটি ছোট্ট প্রতিবেদন রাইজ কনক্লেভ 2026 সম্পর্কে। রিসার্চ ইন্ডাস্ট্রি স্টার্ট আপ অ্যান্ড এন্টারপ্রেনারশিপ কনক্লেভ 2026, সংক্ষেপে রাইস। এই রাইস অনুষ্ঠিত হতে চলেছে 6 এবং 7 সেপ্টেম্বর কলকাতার CSIR IICB সল্টলেক ক্যাম্পাসে। IICB পুরো কথা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি। এবং এই যে কাজটা হতে চলেছে, সেখানে শিল্প এবং বিজ্ঞান গবেষণার একটা যোগাযোগের জায়গা তৈরি হবে। আমরা সবাই জানি শিল্প তখনই বলিয়ান হয় যখন বিজ্ঞান গবেষণাগার থেকে নতুন নতুন তথ্য, নতুন নতুন উদ্ভাবন, নতুন নতুন আবিষ্কার পৌঁছে যায় শিল্প কারখানায়, শিল্প মালিকদের কাছে। সাম্প্রতিক কালে আমরা দেখেছি ভারতবর্ষে এ ব্যাপারে উদ্যোগ গৃহীত হয়েছে। এ ব্যাপারে আরও কি হতে পারে এ নিয়ে নিশ্চয়ই চর্চা হবে এই কনক্লেভে। এই উপলক্ষে সম্প্রতি অনুষ্ঠিত এক প্রেস কনফারেন্সে পৌঁছে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি প্রদীপ্তা কুণ্ডু। তার সঙ্গে কথা হয়েছিল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজির অধিকর্তা ডক্টর বিক্রমজিৎ বসুর। আসুন শোনা যাক তিনি কি বললেন।
3: আমাদের ষষ্ঠতম রাইস কনক্লেভ, যেটা হচ্ছে রিসার্চ ইন্ডাস্ট্রি স্টার্ট আপ অ্যান্ড এন্টারপ্রেনারশিপ কনক্লেভ, এটা কলকাতার বুকে হতে চলেছে 6-7 সেপ্টেম্বর 2026। এটা হবে আপনার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি সল্টলেক ক্যাম্পাসে। এবং এখানে 4টি বড় বড় CSIR ইনস্টিটিউশন এবং ল্যাবরেটরি, যেটা হচ্ছে CSIR ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি, CSIR সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সিরামিক রিসার্চ ইনস্টিটিউট, CSIR IMMT ইনস্টিটিউট অফ মিনারেলস and materials technology and CSIR central mechanical engineering research institute durgapur, ei charte laboratory eshe ekshathe amra rice conclave

0: একটা করছি। তো এটার মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের কলকাতার বুকে এবং ওয়েস্ট বেঙ্গলে যে স্টার্ট আপ ইকোসিস্টেমটা যেরকমভাবে গ্রো করছে, আমরা চাই সেই স্টার্ট আপ ইকোসিস্টেমটা আরও আরও অ্যাক্সিলারেটেড ওয়েতে গ্রো করুক। যেমন ধরুন আমাদের দেশে অন্য একটা শহরের কথা, ব্যাঙ্গালোরে, ব্যাঙ্গালোরের স্টার্ট আপ ইকোসিস্টেমটা অনেক ম্যাচিওর কন্ডিশন এখন চলে গেছে এবং পৃথিবীর অনেক বড় বড় কোম্পানি তারা কিন্তু প্রথম আসে ব্যাঙ্গালোর শহরে, সেখানে ওরা ইন্ডিয়াতে একটা শাখা তৈরি করে। আমরা চাইছি যে কলকাতায় যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট এবং সেখানে শিল্পের যে উন্নতি, সেই শিল্পের উন্নতি না হলে কিন্তু আমাদের রাজ্যে যে অর্থনৈতিক উন্নতি সেইটাও কিন্তু সেভাবে গ্রো করবে না। এবং আমাদের রাজ্যে আজকে যে সাইন্টিফিক ম্যান পাওয়ার, সাইন্টিফিক পুল অফ ট্যালেন্ট যেটা আছে, সেটা কিন্তু ভারতের বিভিন্ন রাজ্যের চেয়েতে কিন্তু অনেক বেটার। সেই জন্য আমরা চাইছি যে কলকাতার বুকে যে এই শিল্পোন্নত হলে তাহলে ওই ধরনের ট্যালেন্ট পুলকে আমরা আরও অ্যাট্রাক্ট করতে পারব এবং তাতে কি হবে পশ্চিমবঙ্গ এবং কলকাতার যে শিল্পোন্নতিটাকে আরও বেশি ফেসিলিটেট করতে পারব।
1: আমরা শুনলাম রিসার্চ ইন্ডাস্ট্রি স্টার্ট আপ অ্যান্ড এন্টারপ্রেনারশিপ কনক্লেভ 2026 সম্পর্কে একটি প্রতিবেদন। আমরা রয়েছি সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষায়।
2: আমাদের দেশে প্রতি বছর পয়লা সেপ্টেম্বর থেকে সাতই সেপ্টেম্বর পালিত হয় জাতীয় পুষ্টি সপ্তাহ। সেই উপলক্ষে আমাদের প্রতিনিধি অঙ্কুর ভৌমিক কথা বলেছিলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ড মৌসুমী শিকদারের সঙ্গে, বিষয় নিউট্রিজেনোমিক্স।
3: পুষ্টিবিজ্ঞান এখন শুধু খাদ্যের পুষ্টিগুণ, দেহ গঠনে তার প্রয়োজনীয়তা বিষয়ক চর্চার মধ্যে সীমাবদ্ধ নেই। সাম্প্রতিক গবেষণা এবং জিন তত্ত্বের মিশেলে পুষ্টিবিজ্ঞানের পরিব্যাপ্তি এক অন্য মাত্রা লাভ করেছে। এ বিষয়ে সরাসরি কথা বলে নেব অধ্যাপিকা গবেষক ড মৌসুমী শিকদারের সঙ্গে। পুষ্টিতত্ত্ব এবং জিন তত্ত্ব, এই দুটির মিশেল ঠিক কিভাবে সম্ভব?
4: আমরা খাবার খাই আমাদের জীবন ধারণের জন্য, সুস্থ থাকার জন্য, রোগ প্রতিরোধের জন্য। এবং আমরা বহুদিন ধরে এটা জানি যে আমাদের বেঁচে থাকার জন্য, সুস্থ থাকার জন্য সুষম খাদ্যের প্রয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এটাও জানি যে আমরা প্রত্যেকে হয়তো একই রকম খাবার খাই, কিন্তু তাতেও কিন্তু আমাদের অনেকের ক্ষেত্রে যে রিয়াকশন বা ফুডটা কিভাবে প্রসেস হচ্ছে সেটা কিন্তু আলাদা। এবং এখানেই আসে এই যে আলাদা প্রসেস, একই খাবার খাচ্ছি কিন্তু তার প্রভাব বা রিয়াকশন অনেকের ক্ষেত্রে আলাদা, তার জন্য কিন্তু আমাদের জিন দায়ী। এবং এখানে আমি আসছি দুটি কথায়, নিউট্রিজেনেটিক্স এবং নিউট্রিজেনোমিক্স। প্রথম যে কথাটি নিউট্রিজেনোমিক্স, এর বিষয় হলো আমাদের খাদ্য, যেই খাদ্য আমরা গ্রহণ করছি সেই খাদ্য কিভাবে আমাদের জিনের কার্যক্রম বা অভিব্যক্তিকে প্রভাবিত করে, অর্থাৎ যেই খাবার আমরা খাচ্ছি সেটা আমাদের জিন এক্সপ্রেশনকে কিভাবে প্রভাবিত করে, সেটা হচ্ছে নিউট্রিজেনোমিক্স। এবং নিউট্রিজেনেটিক্স অন্য যে টার্মটি, সেটির বিষয় হলো একজন মানুষের জিনগত পার্থক্যের কারণে কিভাবে নির্দিষ্ট খাবারের প্রতি তার শরীরের প্রতিক্রিয়া নির্ধারিত হয়। তাহলে নিউট্রিজেনোমিক্স হচ্ছে যে খাবার কিভাবে আমাদের জিনকে প্রভাবিত করতে পারে, এবং নিউট্রিজেনেটিক্স হচ্ছে একজন মানুষের জেনেটিক গঠন কিভাবে একটি খাবারের উপাদানকে প্রসেস করবে সেটার বিষয়। এইটা হচ্ছে, যদি ইংলিশে বলি, দিজ আর দ্য টু সাইডস অফ দ্য সেম কয়েন। একটা খাবারের উপর জিনের প্রভাব এবং একটা হচ্ছে জিনের ওপর খাবারের প্রভাব। এবং এর উৎপত্তিটা কোথায়? আমরা জানি যে হিউম্যান জেনোম প্রজেক্ট এক বিরাট বড় গবেষণা, মেবি যে ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিসার্চ ওয়ার্কস অফ দিস সেঞ্চুরি। কাজটি শুরু হয়েছিল 1990 সালে এবং এটি সম্পূর্ণ হয়েছিল 2003 সালে। এবং মানুষের জেনোমিক ডিএনএ ব্লুপ্রিন্টটা সেটা প্রকাশিত হয়েছিল 2004 সালে। এবং এই 2004 সালে যেখানে জিন ম্যাপিং হয়েছে, হিউম্যান জেনোম জিন ম্যাপিং করে, সেখানে দেখা গেছে 99.9% অফ দ্য জিন অফ অল হিউম্যান ইন্ডিভিজুয়ালস আর সেম, কিন্তু ভেরিয়েশনটা মাত্র 0.01%, দ্যাট ইজ 0.01%। এবং এই যে ডিফারেন্সটা 0.01% ইন দ্য জেনেটিক মেকআপ অফ ডিফারেন্ট পিপল, এই কারণে কিন্তু আমাদের বিভিন্ন জনের রিয়াকশন বা প্রতিক্রিয়া, বিভিন্ন ধরনের খাদ্যের প্রতি পরিবেশগত স্ট্রেসের যে রিয়াকশনটা সেইটা কিন্তু আলাদা। ওই শুধু

0: 0.01% ডিফারেন্স ইন দ্য জিন সিকোয়েন্স। এখন আমরা জানি যে আমরা বিভিন্ন খাবার খাই, তাতে বিভিন্ন রকমের উপাদান আছে, ম্যাক্রোনিউট্রিয়েন্টস, মাইক্রোনিউট্রিয়েন্টস। ম্যাক্রোনিউট্রিয়েন্টস যেগুলো আমাদের শক্তি দেয়, যেমন কার্বোহাইড্রেট, এনার্জি, ফ্যাট, প্রোটিনস এক্সেট্রা। আর মাইক্রোনিউট্রিয়েন্টস হচ্ছে বিভিন্ন ভিটামিন এবং খনিজ পদার্থ, যেগুলো কিনা আমাদের বিভিন্ন মেটাবলিক কাজকর্ম করতে হেল্প করে। সুতরাং এই যে যে বিভিন্ন খাবার দেখা গেছে গবেষণায়, বিভিন্ন খাবার বহুদিন ধরে খেলে তারা কিন্তু এই জিনের কিছু পরিবর্তন করতে পারে, এবং সেই জিনের পরিবর্তন ঘটালে জিন যেরকম চেঞ্জ হয়, সেরকম জিন যেহেতু ট্রান্সক্রিপশন করে এমআরএনএ তৈরি করে, এমআরএনএ থেকে বিভিন্ন রকমের প্রোটিন তৈরি করে। আমরা জানি যে প্রোটিন হচ্ছে এনজাইম বা উৎসেচক, এবং এই উৎসেচকের উপরে আমাদের যে শরীরের যে মেটাবলিজম, যে বিপাকক্রিয়া, সেইটা চলে, এবং এর ফলে বিভিন্ন ধরনের বিপাকজনিত সাবস্টেন্স যেগুলো উৎপন্ন হয়। এবং এই যে প্রসেসটা, এই যে বিভিন্ন উপাদান, তারা কিন্তু বিভিন্নভাবে জিনের পরিবর্তন এবং আমাদের পুরো রিয়াকশন, মেটাবলিক রিয়াকশনটাকে পরিবর্তিত করতে পারে। যেমন আধুনিক জীবনে আমরা জানি যে এরকম খাদ্য উপাদান, এবং স্পেশালি পোস্ট কোভিড টাইমে আমরা দেখেছি যে অনেকেই আমরা ধরুন কাঁচা হলুদ, কাঁচা রসুন এগুলো খাই, কারণ এদের মধ্যে কিছু উপাদান আছে যেগুলো শরীরের পক্ষে ভালো। যেমন কাঁচা হলুদে থাকে কারকিউমিন, কাঁচা রসুনের মধ্যে থাকে অ্যালিসিন। দেখা গেছে এরা কিন্তু ওরকম জিন লেভেলে পরিবর্তন করে ওদের একটা সাংঘাতিক রকমের অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টি কার্সিনোজেনিক এবং অনেক অনেক এরকম এফেক্ট আছে। এবং স্টাডি করে দেখা গেছে, যেমন এই যে হিউম্যান জেনোম কাজের জন্য আমরা জানি যে আমাদের ক্রোমোজোম ম্যাপিং হয়েছে, এবং জানি যে স্থূলতার জন্য যেই জিন দায়ী সেটা হচ্ছে FTO। তারপরে অ্যাপোই জিন, এই জিনটা কাজ করে হচ্ছে মানুষের কোলেস্ট্রলের মেটাবলিজমের জন্য, কারকিউমিন বা এই যেটা বললাম অ্যালিসিন বা এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ফাইটোকেমিক্যাল, এবং যে বিভিন্ন খাবার খায় তাতে যে অ্যান্টি অক্সিডেন্ট আছে, তারা কিন্তু তাদের বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি দিয়ে আমাদের জিনকে প্রভাবিত করে। আর এইগুলোর খুব বেশি গুরুত্ব আছে আজকাল যেগুলো আমরা শুনি যে সাপ্লিমেন্টস সাচ অ্যাজ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ফাইটোকেমিক্যাল, অ্যান্টি অক্সিডেন্ট। তার সঙ্গে একটা নতুন একটি কথা, সেটা আমরা জানি যে সেটা হচ্ছে নিউট্রাসিউটিক্যাল। নিউট্রাসিউটিক্যাল হচ্ছে প্রত্যেকটি খাবারের মধ্যে কিছু ভালো উপাদান আছে, সেই ভালো উপাদানগুলোকে এখন ট্যাবলেট বা ক্যাপসুল আকারে পাওয়া যায়। এবং এই যে আমি যে কথাগুলো বলছি যে এই যে খাবারগুলি সেগুলো যে জিনকে পরিবর্তন করে, জিনকে পরিবর্তন করে পুরো আমাদের বিপাকক্রিয়ার পরিবর্তন করে, এইগুলোর ওপর প্রচুর গবেষণার কাজ হয়েছে। এবং জিন ম্যাপিং এ দেখা গেছে এই অনেকগুলি খাবার তারা কিন্তু এক একটি জিনকে নির্দিষ্টভাবে পরিবর্তন করতে পারে, এবং এটাকে বলা হয় SNP, সিঙ্গেল নিউক্লিওটাইড পলিমরফিজম। এই সিঙ্গেল নিউক্লিওটাইড পলিমরফিজম এর জন্য এই বিভিন্ন খাবার তারা প্রভাবিত করে একটি জিনকে, ফলে তারা বিভিন্ন অন্যভাবে কাজ করে। এবং যখন কেউ খাবার খাচ্ছে, দুটি মানুষ যখন একই খাবার খায়, তখন কিন্তু তাদের দুজনের মধ্যে প্রভাব যেটা হয়, যেটা আমরা দুরকম প্রভাব দেখি, তার কারণ হচ্ছে তারা দুরকম ভাবে তাদের একই জিন কিন্তু তারা প্রতিক্রিয়া দেখাচ্ছে।
1: আমরা যেই পুরনো ধারণাগুলো নিয়ে চলতাম, যেমন সুষম খাদ্য অর্থাৎ ব্যালেন্স ডায়েট, সেইগুলোর জায়গা এখন ঠিক কোথায় এসে দাঁড়িয়েছে?
0: সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট এখনো আমাদের প্রয়োজন। এই যে সুষম খাবার বা ব্যালেন্স ডায়েটের কনসেপ্টটা হয়েছিল, আগের যে স্টাডিগুলো হয়েছিল, এই স্টাডিগুলো বেস ছিল অন এপিডেমিওলজিক স্টাডিজ, যেখানে বহু মানুষের উপর সার্ভে করে একটা ইন জেনারেল একটা ডায়েটারি প্যাটার্ন সাজেস্ট করা হয়েছিল, যেটা কিনা সঠিক। তার কারণ আমরা জানি যে 99.9% মানুষের জিন মেকআপ সেম। সুতরাং আমরা ধরে নিতে পারি 99.9% অফ দ্য পপুলেশন তারা কিন্তু একটি সুষম ডায়েটের যে উপাদানগুলো আছে তার জন্যে তারা একইভাবে রিয়াক্ট করবে। সুতরাং এই যে আগে ব্যালেন্স ডায়েট, সেই ডায়েটের কনসেপ্টটা একদম সঠিক। এটা হচ্ছে বহু মানুষের কথা ভেবে এইটা করা হয়েছিল, এটা কিন্তু এখনো সঠিক।

0: ছিল ওয়ান ডায়েট উইল ফিট অল পিপল, কিন্তু এখন যে কনসেপ্টটা সেটা হচ্ছে নট ওয়ান ডায়েট ইজ সুটেবল ফর অল পিপল। সো সেখান থেকে আসছে কনসেপ্ট অফ পার্সোনালাইজড নিউট্রিশন। একজন মানুষের তার জিনের গঠন, সে কোন পরিবেশে আছে, তার স্বাস্থ্যের অবস্থা কি, তার পারিপার্শ্বিক অবস্থা কি, সে কোন এনভায়রনমেন্টে আছে, তার গাট মাইক্রোবায়োমের কি অবস্থা, তার সেই পুরো জিনিসটার উপর নির্ভর করবে সে তার পুষ্টি বা খাদ্যের উপাদানগুলো সে কিভাবে সে ব্যবহার করবে বা সেগুলো কিভাবে সেগুলো তার মেটাবলিজম হবে সেগুলো আমরা বুঝি। তাহলে সেখান থেকে এই যে জিনের প্রভাব খাদ্যের ওপর এবং খাদ্যের প্রভাব জিনের ওপর, সেই যে কনসেপ্টটা নিউট্রিজেনোমিক্স এবং নিউট্রিজেনেটিক্স এর থেকে উঠে আসছে একটা নতুন কনসেপ্ট, সেটা হচ্ছে পার্সোনালাইজড নিউট্রিশন। যে একজন মানুষের সব থেকে ভালো হেলথ কন্ডিশন বা হেলথটা মেনটেন থাকবে যদি তাকে পার্সোনালাইজড নিউট্রিশন দেওয়া যায়, এবং তার জন্যে দেখতে হবে আমাদের তার জিন, তার পারিপার্শ্বিক অবস্থা, তার শারীরিক অবস্থা, তার নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশন, তার গাট মাইক্রোবায়োম এবং আরো মেটাবলিক কন্ডিশন কি আছে, তার উপর নির্ভর করে এইগুলো দেখা হয়।
1: জনসম্প্রদায়ের কাছে এই নিউট্রিজেনেটিক্স বা নিউট্রিজেনোমিক্স কিভাবে পৌঁছে দেওয়া যায়?
0: দেখুন, এই নিয়ে তো গবেষণা অনেক হচ্ছে, কিন্তু সেই গবেষণার কথা এখনো সেইভাবে প্রচার পায়নি, কিন্তু আস্তে আস্তে এগুলো হচ্ছে। আমাদের বুঝতে হবে যে নিউট্রিজেনোমিক্স এবং নিউট্রিজেনেটিক্স এ যে সমস্ত টেকনিক গুলো ইউজ করা হয়, যেটা ইংরেজিতে বলি নিউট্রিজেনোমিক্স ইজ অ্যান ওমিক সায়েন্স, যেটা আমরা এখন জানি ওমিক সায়েন্স, এবং তার মধ্যে কি আছে জেনোমিক্স, প্রোটিওমিক্স, মেটাবোলোমিক্স এবং গাট মাইক্রোবায়োম, এবং যেগুলো নতুন নতুন কনসেপ্ট, এবং জেনোমিক স্টাডি করার জন্য প্রচুর টেকনিক্স ইউজ করা হয় বা অন্য যে টেকনিক্স গুলো সেগুলো সমস্ত খরচ সাপেক্ষ, সেইগুলো আমাদের দেশে এখনো হয়নি, এবং তার সঙ্গে বহু এথিক্যাল ইস্যুও জড়িয়ে আছে। মানুষ চায়, বিদেশেও যে গবেষণা হচ্ছে সেখানে মানুষ চায় যে এগুলোর প্রসার ঘটুক, কিন্তু এইগুলোর সঙ্গে এখনো কিভাবে সেই প্রসারটা ঘটবে সেটা ঠিক হয়নি। আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের এই ধারণাগুলো আমরা পাচ্ছি, এবং সেগুলো কোনো একটা খাবার খেলে কোনো একটা রোগের প্রতিরোধ হয় সেটা আমরা যেমন জানি, তার বৈজ্ঞানিক ভিত্তি সেগুলো এখন প্রতিষ্ঠিত হচ্ছে বিভিন্ন স্টাডির মধ্যে দিয়ে, এবং সেই প্রচুর এরকম স্টাডি হয়েছে। এই যে জিনের এক্সপ্রেশন, সেটা কি কি খাবার কিভাবে নির্ধারিত হয় বিভিন্ন ধরনের রোগে, যেমন ক্যান্সার, ডায়াবেটিস, টাইপ টু ডায়াবেটিস, তারপরে ওবেসিটি, এগুলোর ওপর কাজ হচ্ছে যেগুলো আমরা জানি। প্রচার অতি অবশ্যই দরকার, ভবিষ্যতের জন্য খুবই প্রয়োজন, কিন্তু এইগুলো ব্যয় সাপেক্ষ, এবং এইগুলো করার জন্য শুধু ব্যয় নয় অনেক রকম এথিক্যাল কনসিডারেশন প্রয়োজন। আগে আমাদের দেখে নিতে হবে সেগুলো কিভাবে নিষ্পত্তি করা যায়।
1: পার্সোনালাইজড নিউট্রিশন একটু যদি সবিস্তারে বলেন।
0: পার্সোনালাইজড নিউট্রিশন, এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা উঠে এসেছে আমাদের যে নিউট্রিজেনেটিক্স এবং নিউট্রিজেনোমিক্স, এই কনসেপ্ট গুলো থেকে। তাহলে আমরা এই দুটো টার্ম থেকে বা এই দুটো বিষয় থেকেই শিক্ষা নিতে পারি যে ভবিষ্যতের পুষ্টি বিজ্ঞান হবে আরো ব্যক্তি কেন্দ্রিক। একজন ব্যক্তির, এটা বললাম, শারীরিক অবস্থা, তার যে বিপাকক্রিয়া মানে মেটাবলিজম, মেটাবলিক প্যাটার্ন, তার কোনো রোগ আছে কিনা, এবং সে কোন পরিবেশে থাকে, তার স্ট্রেস লেভেল কি, তার ঘুম ঠিক মতো হয় কিনা, এবং তার গাট মাইক্রোবায়োম, গাটে যে ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়ার কিরকম আছে, তার ওপর নির্ভর করে তৈরি হবে এই পার্সোনালাইজড নিউট্রিশন প্ল্যান, যেটা যে নিজের মতন। তাহলে এই পার্সোনালাইজড নিউট্রিশন, দ্য রাইট ডায়েট ফর দ্য রাইট পার্সন, এটা হবে ব্যক্তি কেন্দ্রিক। এবং এখন যে ডায়েট আমরা ফলো করি, জেনারেলাইজড ডায়েট দ্যাট ইজ গুড ফর মেনি নাম্বার অফ পিপল, এবং পার্সোনালাইজ নিউট্রিশন হচ্ছে দ্য রাইট ডায়েট ফর দ্য রাইট পার্সন। একজন মানুষের কিরকম কি জিনিস প্রয়োজন, তার শারীরবৃত্তীয় বা অন্য প্রয়োজন অনুযায়ী সেই মতন একটা ডায়েট প্ল্যান।
1: খাদ্যের পুষ্টিগুণ তো মানুষ নির্বিশেষে সমান এবং অপরিবর্তিত থাকে, কোন কোন বিষয়গুলিকে মাথায় রাখতে হবে এই পার্সোনালাইজেশনটি করার সময়?
0: পার্সোনালাইজ করার সময় মাথায় রাখতে হবে তার বর্তমান শারীরবৃত্তীয় অবস্থা, ফিজিওলজিক্যাল কন্ডিশন, তার মেটাবলিক কন্ডিশন, তার কোনো রোগ আছে কিনা, মানে তার কার্ডিওভাস্কুলার ডিজিজ, ডায়াবেটিস টাইপ টু বা ক্যান্সারের প্রবণতা, সে কোনো রোগে ভুগছে কিনা, তার স্ট্রেস লেভেলটা কিরকম, তার ঘুম ঠিক মতো হয় কিনা।

0: এবং সর্বোপরি তার গাটে মাইক্রোবায়োমটা কিরকম, এই সবগুলো দেখে তার পার্সোনালাইজ নিউট্রিশন প্ল্যানটা তৈরি করতে হয়।
1: বয়স অনুযায়ী কি এর কোনো পরিবর্তন ঘটতে পারে?
0: বয়স অনুযায়ী যেহেতু অনেক আমাদের শারীরবৃত্তীয় ক্রিয়ার পরিবর্তন হয় ডিউ টু সেল এজিং, সেখানে মানুষের মেটাবলিক রেট বা মেটাবলিজম টাইপটা অদল বদল হয়, ওই জন্যে খানিকটা পার্সোনালাইজ নিউট্রিশন সেটাও চেঞ্জ হবে। কারণ পার্সোনালাইজ নিউট্রিশন ইট অলসো ডিপেন্ডস অন দ্য এজ অফ দ্য পার্সন, বয়সের সঙ্গে সঙ্গে যেহেতু শরীরের পরিবর্তন হয়, শরীরের কোষের পরিবর্তন হয়, সুতরাং নিউট্রিশন প্ল্যানেরও পরিবর্তন হবে। আমাদের যে খাবারের উপাদান, পুষ্টির সুষম আহার, এইটা কিন্তু আমাদের লাইফ সাইকেলের বিভিন্ন পর্যায়ে কিন্তু পরিবর্তিত হয়। কারণ লাইফ সাইকেলের বিভিন্ন পর্যায়ে, যেমন শৈশবে, যৌবনে এবং বার্ধক্যে, এই সবকটি অবস্থায় কিন্তু পরিবর্তিত হয়। ফলে পার্সোনালাইজড নিউট্রিশন প্ল্যান, ডায়েট প্ল্যান যখন তৈরি হবে, তখন স্বাভাবিকভাবেই সেটাও পরিবর্তিত হবে। কারণ যে পরিবেশের প্রভাব, শারীরবৃত্তীয় ক্রিয়ার কি রেট, মেটাবলিক রেট, তার কোনো রোগ হলো কিনা, এইগুলোর ওপর নির্ভর করবে আমাদের নিউট্রিশন প্ল্যান।
1: এবার যদি আসি মহিলাদের ক্ষেত্রে, গর্ভধারণের আগে, গর্ভাবস্থায় এবং সন্তান লাভের পর কিভাবে এর ধরন ধারণ বদলাবে?
0: এখানেও আবার বলি যে এটি একটা ফিজিওলজিক্যাল কন্ডিশন, এবং একজন যে মা হবে তাকে এই প্রেগনেন্সির বিভিন্ন স্টেজে, সে যেহেতু যে বাচ্চা মায়ের জঠরে বড় হচ্ছে, তার পুষ্টি মায়ের পুষ্টি থেকে আসবে। সুতরাং এই যে বাচ্চা যে বড় হচ্ছে এবং তার জন্যে এবং মায়ের জন্যে এই নিউট্রিশনটা এক ডিউরিং দ্য ডিফারেন্ট ট্রাইমেস্টার, সেগুলোও কিন্তু পাল্টাবে, পরিবর্তন মানে। সুতরাং এই পার্সোনালাইজ নিউট্রিশন প্ল্যান আমার মতে সেটাও পরিবর্তিত হবে ইন দ্য ডিফারেন্ট ট্রাইমেস্টার অফ প্রেগন্যান্সি।
1: এই বিষয়গুলি অর্থাৎ নিউট্রি জেনেটিক্স, নিউট্রি জেনোমিক্স, পার্সোনালাইজড নিউট্রিশন, এগুলো কি এখনো মূলত তাত্ত্বিক ধারণা নাকি এর কোনো প্রয়োগ ভিত্তিক প্রমাণ আছে?
0: পার্সোনালাইজ নিউট্রিশন এখন আর কোনো তাত্ত্বিক সত্যকথা নয়, তার কারণ বিদেশে পার্সোনালাইজ নিউট্রিশন আমাদের দেশেও গবেষণা হচ্ছে। এখন যে পার্সোনালাইজ নিউট্রিশন বিদেশে সেটা এখন ফোকাস করছে, যে সমস্ত মানুষের মেটাবলিক ডিসঅর্ডার আছে, যে সমস্ত সদ্যজাত জন্মাচ্ছে ইনবর্ন এরার্স অফ মেটাবলিজম, যেমন ফিনাইল কিটোনিউরিয়া, বা কিছু প্রাপ্তবয়স্ক মানুষের যাদের মনোজেনিক ডিসঅর্ডার, যেরকম হাইপার কোলেস্টেরলেমিয়া, হাইপোক্যাটেশিয়া, এবং সফলভাবে প্রয়োগ করা হয়েছে কিছু প্রাণঘাতী সমস্যা, যেমন স্থূলতা এবং কার্ডিওভ্যাসকুলার ডিজিজের চিকিৎসার জন্য। সুতরাং এটা এখন শুধু তত্ত্ব কথা নয়, এইগুলোর অ্যাপ্লিকেশন হচ্ছে। কিন্তু যেটা বললাম যে এই যে চিকিৎসা, এইটা প্রচন্ড রকমের খরচ সাপেক্ষ। কারণ এই যে টেকনিক যেগুলো ইউজ করা হয়, জেনোমিক্স, ট্রান্সক্রিপ্টোমিক্স, প্রোটিওমিক্স, মেটাবলোমিক্স বা নিউট্রিশনাল বায়োকেমিস্ট্রি, তার সঙ্গে স্টাডি অফ গাট মাইক্রোবায়োম, এইগুলো প্রত্যেক যে স্টাডি, যে টেকনিক গুলো লাগে, সেগুলো প্রচন্ড খরচ সাপেক্ষ। এবং এই সমস্ত স্টাডি থেকে যে সমস্ত ডেটা, প্রচুর পরিমাণে ডেটা উঠে আসছে, সেই ডেটা গুলো কম্পাইল করার জন্য এখন ব্যবহার করা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে এই বিভিন্ন উপাদানগুলি, যে এই যে বিভিন্ন যে ডেটা উঠে আসছে, সেইগুলো প্রসেস করা হচ্ছে। এবং কোনো মানুষের পার্সোনালাইজ নিউট্রিশন ডায়েট প্ল্যান কি হবে সেটা যেরকম বলা হচ্ছে, ভবিষ্যতে কি করলে কোন দিকে চেঞ্জটা যেতে পারে সেটাও কিন্তু বলা সম্ভব হচ্ছে। কিন্তু যেটা বললাম যে যেহেতু এটা প্রচন্ড রকমের খরচ সাপেক্ষ, সেটা একটা দিক। তার সঙ্গে যেহেতু আমরা এরকম জিনের ডেটা নেব, সবকিছুর কিন্তু একটা এথিক্যাল ক্লিয়ারেন্স এর জায়গা আছে। ফলে জিনিসটা এখনো যেটা বিকাশ হচ্ছে, ডেভেলপমেন্টস অ্যান্ড ইমপ্রুভমেন্টস আর স্টিল গোয়িং অন, এবং বেশ কিছুদিন লাগবে মনে হয় যখন এটা আর তাত্ত্বিক পর্যায়ে থাকবে না। এটা আশা করি মানুষের ক্ষেত্রে এটা, আমরা এই প্রিন্সিপালস গুলো অ্যাপ্লিকেবল হবে।
1: ভারতবর্ষে এই পার্সোনালাইজড নিউট্রিশনের পূর্ণাঙ্গ প্রয়োগের পথে কি কি বাধা এখনো আছে বলে আপনার মনে হয়?
0: বাধা যেটা

0: বললাম, এই যে স্টাডি, এই পার্সোনালাইজড নিউট্রিশন, এই যে বেস করে আছে অন নিউট্রি জেনোমিক্স এবং নিউট্রি জেনেটিক্স, এই দুটি স্টাডির জন্য জেনোমিক্স, ট্রান্সক্রিপ্টোমিক্স এরকম টেকনিক্স প্রচুর ইউজ করা হয়। নেক্সট জেন সিকোয়েন্সিং বা আগে যেটা PCR দিয়ে করা হতো, নেক্সট জেন সিকোয়েন্সিং এবং টেকনিক্স যেগুলো ইউজ করা হয় সেগুলোকে ভীষণ খরচ সাপেক্ষ এবং সব জায়গায় কিন্তু এগুলো উপলব্ধ নয়। তাহলে ভারতবর্ষে যদি আমরা পার্সোনালাইজড নিউট্রিশন কে আরো এস্টাবলিশ করতে চাই, আরো পপুলার করতে চাই, সেইখানে কিন্তু আমাদের এই যে টেকনিক্স গুলোকে ডেভেলপ করতে হবে, এইগুলোকে সবাই অ্যাফোর্ডেবল হলে তবে কিন্তু এই জিনিসটা আরো জনপ্রিয় হবে। তাহলে যেটা দাঁড়ালো যে অদূর ভবিষ্যতে একজন ব্যক্তির জেনেটিক প্রোফাইল, তার স্বাস্থ্য অবস্থান, জীবনযাপন পদ্ধতি, খাদ্যাভ্যাস, তন্ত্রের মাইক্রোবায়োম বিশ্লেষণ করে তার জন্য ব্যক্তিগতকৃত খাদ্য পরিকল্পনা, দ্যাট ইজ পার্সোনালাইজড নিউট্রিশন প্ল্যান তৈরি করা যাবে। এবং এইটা বর্তমানে যে রোগগুলো খুব কমন, যেমন স্থূলতা, Type 2 diabetes, হৃদরোগ এবং অন্যান্য দীর্ঘস্থায়ী রোগ, ক্যান্সার ইত্যাদি, প্রতিরোধ ও ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। তবে প্রচুর সম্ভাবনাময় হলেও এখনো এটি বিকাশমান একটি গবেষণার ক্ষেত্র।
1: জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে শুনছিলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ডক্টর মৌসুমী শিকদারের সাক্ষাৎকার। আজকের বিষয় ছিল নিউট্রিজেনোমিক্স। তার সঙ্গে কথা বললেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভৌমিক। তাহলে নিউট্রিজেনোমিক্স সম্পর্কে আপনাদের একটা ধারণা হলো তো? এই সঙ্গেই শেষ হলো আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা। কথা হবে আগামী অন্বেষায়। নমস্কার। সম্পাদনা মনোজ কর, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান।

0: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান অন্বেষা, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

দিনের ব্যস্ততার কোলাহল যখন ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে, গোধূলির নরম আলো যখন আকাশ জুড়ে ছড়িয়ে দেয় এক মায়াবী আভা, ঠিক তখনই মন খোঁজে একটু প্রশান্তি, এক চিলতে সুর আর এক রাশ ভালো লাগা। সন্ধ্যা মানে কেবল দিন শেষের ক্লান্তি নয়, সন্ধ্যা মানে ঘরে ফেরার টান, স্মৃতির জানলায় চোখ রাখা আর প্রিয় মানুষের সান্নিধ্যে মেতে ওঠার মুহূর্ত। সেই স্নিগ্ধ অনুভূতির মেলবন্ধনে দুই বাংলা শ্রোতা বন্ধুদের আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান আজ সন্ধ্যায়। সঙ্গে রয়েছি আপনাদের মৈত্রী বন্ধু রমা। তাহলে বন্ধুরা, বলে দিই আজকের আজ সন্ধ্যা জুড়ে কি কি থাকছে। সঙ্গীত জগতের দুই বিশিষ্ট মানুষের জন্মদিন আজ, তাদের কথা থাকছে অজ্ঞতার অন্ধকার দূরে সরিয়ে রেখে জ্ঞানের আলো, শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার এক বিশেষ দিন উদযাপিত হয় আজ। বলব এই দিনের মাহাত্ম্যের কথা, থাকছে আরও বেশ কিছু টুকরো খবর, কিন্তু গান এবং শ্রোতা বন্ধুদের ছাড়া তো এই অনুষ্ঠান সম্পূর্ণ নয়। তাই গান দিয়ে শুরু হোক আজকের আজ সন্ধ্যায়। থাকল এক্স ইজুকাল টু প্রেম ছায়াছবি থেকে সানাই দাসের কণ্ঠে এই গানটি বন্ধুদের জন্য।

নদীর কল্লোল, মানুষের দীর্ঘশ্বাস আর মুক্তির আকুতিকে তিনি সুরের জাদুতে অমর করে গেছেন। ব্রহ্মপুত্রের ঢেউয়ের মতো যাঁর গলার স্বর আজীবন মানুষের অধিকার আর সাম্যের কথা বলে। বাংলা, অসমীয়া, হিন্দি ভাষা যাই হোক না কেন, তাঁর গান মানেই মাটি ও মানুষের প্রতি গভীর ভালোবাসার এক অনুপম দলিল। তিনি ভারতরত্ন, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, দাদা সাহেব ফালকে সম্মানে সম্মানিত ডক্টর ভূপেন হাজারিকা। আজ এই প্রবাদপ্রতিম শিল্পীর জন্মদিন। সময়ের সীমানা পেরিয়ে আজ শতবর্ষে পদার্পণ করল তাঁর প্রাণবন্ত জন্মলগ্ন। শৈশব থেকেই সঙ্গীতের প্রতি এক অদম্য আকর্ষণ। মাত্র 10 বছর বয়সেই তিনি রচনা করেন প্রথম গান। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর এবং পরবর্তীতে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে PhD অর্জন তো হল, কিন্তু তাঁর জীবন বাধা পড়েছিল সুরের তরিতেই। তিনি শুধু একজন গায়ক নন, একই সঙ্গে তিনি গীতিকার, সুরকার, কবি, চলচ্চিত্রকার এবং সর্বোপরি একজন মানবতাবাদী সংস্কৃতিকর্মী। তাঁর সৃষ্টির এক বিরাট অংশ জুড়ে রয়েছে নদী। ব্রহ্মপুত্র যেমন তার গানে মিশেছে জীবন নদীর মতো, তেমনি পদ্মা মেঘনার জলও মিশে গেছে সে সমান্তরাল ধারায়। তার গাওয়া গানগুলি শুধু ভৌগোলিক সীমানায় আবদ্ধ থাকেনি, বরং তা হয়ে উঠেছিল সর্বহারা মানুষের মুক্তির গান। তিনি বিশ্বাস করতেন শিল্প শুধু শিল্পের জন্য নয়, শিল্প মানুষের মুক্তির হাতিয়ার। চা বাগানের কর্মীদের অবর্ণনীয় কষ্ট, ক্ষেতমজুরের কান্না কিংবা পাহাড়ি উপজাতির জীবনযাত্রা, সবকিছুই নিখুঁতভাবে ফুটে উঠেছে তাঁর লোকসুরের আধুনিক প্রয়োগে। দোতারা, ঢোল আর ড্রামের জাদুকরী মিশ্রণে তিনি লোকসঙ্গীতকে বিশ্বমঞ্চে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। চলচ্চিত্রের ক্ষেত্রেও বলতে হয় তিনি রেখে গেছেন অসামান্য সব অবদান। শকুন্তলা, প্রতিধ্বনি, এ নদী কেমন নদী কিংবা ঋত্বিক ঘটকের কোমল গান্ধারের আবহ সঙ্গীত, সবখানেই তিনি সমান প্রতিভাবান। আমেরিকান কৃষ্ণাঙ্গ সঙ্গীত শিল্পী ও নাগরিক অধিকার আন্দোলনের মহান নেতা পল রবসনের সঙ্গে ভূপেন হাজারিকার এক গভীর বন্ধুত্বের সম্পর্ক ছিল। তিনি পল রবসনের বিখ্যাত সেই গান যাকে বাংলায় রূপান্তর করে শিখিয়েছেন মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এই দর্শন বর্তমান সময়ে একটু বেশি প্রাসঙ্গিক। সমাজে যখন দূরত্ব আর বিভেদের দেওয়াল বাড়ছে, তখন তার গানই আমাদের হাত ধরে এক সুতোয় বাঁধার পথ দেখাবে, আগেও দেখিয়েছে, এখনও দেখাবে। ভারতের সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর সঠিক উপমাই দিয়েছেন তাকে। ভূপেন হাজারিকা চলন্ত এক বিশ্ববিদ্যালয়।

অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। অন্ধকার সরিয়ে আলোর পথে যাত্রার এক অবিস্মরণীয় দিন আজ, 8ই সেপ্টেম্বর, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। 1966 সালের 26শে অক্টোবর ইউনেস্কোর সাধারণ সম্মেলনের 14তম অধিবেশনে আজকের এই দিনটিকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে ঘোষণা করা হয়। 1967 সালে প্রথমবারের মতো এই দিন উদযাপন হয়। এই দিন পালনের মূল উদ্দেশ্যই ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রের জীবনে শিক্ষার অপরিহার্য প্রয়োজনীয়তাকে তুলে ধরা। আজও পৃথিবীর অনেক মানুষ অক্ষর জ্ঞানহীন। সাক্ষরতার আলো না থাকায় তারা মৌলিক অধিকার, সুস্বাস্থ্য এবং ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হন। শিক্ষা কেবল অক্ষর জ্ঞান তো নয়, শিক্ষা হল মানুষের ভেতরের সুপ্ত প্রতিভার বিকাশ, আত্মবিশ্বাস এবং নিজের অধিকার সম্পর্কে সচেতন হয়ে ওঠার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। আধুনিক যুগে সাক্ষরতার সংজ্ঞা যদি ব্যাপক অর্থে ভাবা যায়, তাহলে প্রথাগত শিক্ষার পাশাপাশি ডিজিটাল সাক্ষরতাও আজ সময়ের দাবি। কিন্তু সবার আগে যা প্রয়োজন তা হল মৌলিক শিক্ষা, যাতে কেউ পিছিয়ে না থাকেন। একজন মানুষ যখন অক্ষর চিনতে শেখেন, তখন তিনি কেবল একটি বই পড়েন না, তিনি গোটা পৃথিবীকে নতুন দৃষ্টিতে দেখতে

শুরু করেন। তাই আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হোক প্রতিটি মানুষের কাছে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার, সবাইকে সঙ্গে নিয়ে এক বৈষম্যহীন সচেতন পৃথিবীর স্বপ্ন বাস্তবে রূপান্তরিত করার চেষ্টা থাকুক আমাদের প্রত্যেকের মধ্যে। রিন ইউনিয়ন ছায়াছবি থেকে রূপঙ্কর বাগচি রূপম ইসলামের কণ্ঠে, দ্বৈত কণ্ঠে রইল এই গানটি সকল বন্ধুদের জন্য।

শ্রোতা বন্ধুরা শুনছেন অনুষ্ঠান আজ সন্ধ্যায়। প্রথমেই বলেছিলাম সঙ্গীত জগতে দুই বিশিষ্ট মানুষের জন্মদিন আজ। একজনের কথা বললাম, ভূপেন হাজারিকা, তার জন্ম শতবর্ষ আজ আমরা পালন করছি। আরেকজনের কথা বলবো এখন। ক্লাসিক্যাল থেকে ক্যাবারে, গজল থেকে রক অ্যান্ড রোল, ভজন থেকে রবীন্দ্রসঙ্গীত, সব ধরনের গানে তিনি নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। যিনি তার কণ্ঠের জাদুতে দশকের পর দশক ধরে আমাদের মন জয় করে নিয়েছেন। সঙ্গীতের আকাশে এক চিরকালীন ধ্রুবতারার জন্মদিন আজ। তিনি নান আদার দ্যান আশা ভোসলে। 1933 সালে আজকের দিনে মহারাষ্ট্রে জন্ম তার। বাবা পণ্ডিত দীননাথ মঙ্গেশকর ছিলেন অত্যন্ত প্রতিভাবান ধ্রুপদী গায়ক এবং মারাঠি নাট্যমঞ্চের এক পরিচিত মুখ। ঘরে যখন সারাক্ষণ

সুর, সাধনা, নাটকের চর্চা চলে তখন সন্তানরা সেই আবহেই বড় হবে, এটাই তো স্বাভাবিক। লতা, আশা, উষা, মিনা আর হৃদয়নাথ, মঙ্গেশকর ভাই বোনেরা সঙ্গীতকে রক্তেই ধারণ করেছিলেন। গান শেখার হাতে করে আশা ভোঁসলের পরিবার থেকে। বাবা দীননাথের কড়া অনুশাসনে ভোরবেলা ঘুম থেকে উঠে তানপুরা নিয়ে বসে পড়াটা ছিল তাঁদের দৈনন্দিন রুটিনের অংশ। সুরের সেই প্রাথমিক পাঠ আর শুদ্ধ উচ্চারণের তালিম ছোট আশার কচি মনে সঙ্গীতের বীজ বপন করেছিল। কিন্তু নিয়তির নিষ্ঠুর খেলায় তাঁর সেই সুন্দর শৈশবে বড় আঘাত আসে। মাত্র 9 বছর বয়সে প্রয়াত হন বাবা। হঠাৎ করে গোটা পরিবারের সমস্ত দায়িত্ব এসে পড়ে এই ছোট ভাই বোনগুলোর কাঁধে। আনন্দের সুর তখন পরিণত হয় কঠোর সংগ্রামের বাস্তবতায়। জীবিকা নির্বাহের তাগিদে গানকেই পেশা হিসেবে বেছে নিতে হয়। বড় বোন লতা মঙ্গেশকরের পথ ধরে ছোট বয়সেই স্টুডিওতে যাওয়া, কোরাস গান গাওয়া কিংবা ছোটখাটো অভিনয়ে, চরিত্রে অভিনয় বা প্লেব্যাক শুরু করেন আশাজি। সেই প্রাথমিক সংগ্রামের দিনগুলোতে তাকে লড়তে হয়েছে অনেক। ইন্ডাস্ট্রিতে নিজের একটা স্বতন্ত্র পরিচিতি তৈরি করা এতটা সহজ ছিল না। ক্লাসিক্যাল ঘরানার কঠিন তালিম তাকে সব ধরনের গানে সাবলীল করে তুলেছিল। ওপেন আয়ার বা পরবর্তীতে আর ডি বর্মনের হাত ধরে তিনি যখন গজল, ক্যাবারে কিংবা পপ গানে পা রাখলেন, তখন গোটা বিশ্ব আবিষ্কার করল এক নতুন কণ্ঠ। যে গলার জাদুতে রাগসঙ্গীতের গভীরতাও আছে, আবার আধুনিক জীবনের তেজি ছন্দনৃত্যও রয়েছে। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে আশা ভোঁসলের নাম স্বর্ণাক্ষরে, সবচেয়ে বেশি একক গান রেকর্ডিংয়ের সুবাদে। কিন্তু রেকর্ড বা সংখ্যার থেকেও সবথেকে বড় কথা তাঁর গলার সেই চির সবুজ আবেদন। আশা ভোঁসলের জীবনের প্রতিটি বাঁক আমাদের শেখায় কিভাবে সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হয়, কিভাবে সঙ্গীতকে জীবনের একমাত্র ধ্রুবক করে বাঁচতে হয়। শরীরের সুরের এই মহাবৃক্ষের ছায়ায় আমাদের মন আজও স্নিগ্ধ হয় এবং পরবর্তীতেও হবে। আশা ভোঁসলের তেমনই এক কণ্ঠশিল্পী, শিল্পী রইল তার কণ্ঠে গান সকল বন্ধুদের জন্য।

0: অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে। একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়। গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে। গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে।
1: বাড়ির চারপাশে জল জমতে দেবেন না, জলে ভর্তি ছোটখাটো গর্তে মাটি ফেলে বুজিয়ে দিন। হ্যান্ডপাম্পের চারপাশ সিমেন্ট দিয়ে বাঁধিয়ে নিন, জল নিকাশি নালা পাকা করুন।
2: বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় দুদিনে, কণাগুলি পূরণ হয় একুশ দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের তিন মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে চার মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না। স্বেচ্ছা রক্তদাতার বয়স হতে হবে 18 থেকে 65 বছরের মধ্যে। রক্তদাতার শারীরিক যোগ্যতা বিচার করতে ব্লাড ব্যাংকে বা রক্তদান শিবিরে উপস্থিত চিকিৎসক কিছু প্রশ্ন করবেন। সততার সঙ্গে এইসব প্রশ্নের উত্তর দিলে তবেই উপযুক্ত রক্তদাতা নির্বাচন সম্ভব।

0: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
1: বৃষ্টির সঙ্গে আমাদের সম্পর্কটা এখন আর ঋতুচক্রের নয়। মেঘবৃষ্টি আমাদের এখন ঘরের লোক হয়ে গেছে, প্রায় সময় বৃষ্টি। বর্ষাকাল মানেই আমাদের চোখের সামনে বেশ কিছু দৃশ্য ভেসে ওঠে। জানলার ধারে বসে গরম চায়ে চুমুক, কিংবা ছাতা মাথায় দিয়ে কংক্রিটের রাস্তায় পথ চলা। কিন্তু একটু অন্যরকমভাবে যদি ভাবা যায়, বাংলার গ্রামীণ জনজীবন, বিশেষ করে জঙ্গলমহলের আদি অনন্তহীন প্রান্তর, দশক কয়েক আগেও বর্ষার দিনে এই পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামের লাল মাটির মাঠে ঘাটে এক অদ্ভুত চমৎকার দৃশ্য দেখা যেত। বলি সেই দৃশ্য, দূর থেকে দেখে মনে হতো, মানে আপনি যদি জানলা দিয়ে দেখেন দূরে মাঠের দিকে, তাহলে দেখা যেত যে কিছু তামাটে রঙের কচ্ছপ ধীর গতিতে হেঁটে চলেছে ধান জমিতে। কিন্তু কাছে গেলেই সেই ভুল ভাঙত। মুষলধারে বৃষ্টি মাথায় নিয়ে, মাথায় এক প্রাকৃতিক বর্ম চাপিয়ে, কৃষকরা ব্যস্ত ধান রোয়ার কাজে।

আজ আমাদের শহরে বা আধুনিক জীবনে যার নাম ছাতা বা রেইনকোট, গ্রামীণ মানুষের ভাষায় সেটাই ছিল ঘং। হ্যাঁ, নিখুঁত হাতে চিহড় পাতা দিয়ে বোনা ঐতিহ্যবাহী চিহড় পাতার ঘং। বৈশাখ জ্যৈষ্ঠের চড়া রোদে জঙ্গল থেকে এই কচি পাতা সংগ্রহ করে আনতেন গ্রামীণ মহিলারা। তারপর সুনিপুণ দক্ষতায় সজারুর কাঁটা দিয়ে ফুটো করে একের পর এক পাতা সেলাই করে তৈরি হতো এই বর্ম। শুধু বৃষ্টি থেকে বাঁচানোই নয়, শীত বা স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখতেও এর জুড়ি মেলা ভার। গৃহস্থের প্রতিটি সদস্যের শরীরের মাপ অনুযায়ী আলাদা আলাদা ঘং তৈরি হতো। কিন্তু বর্তমানে এই ঐতিহ্যবাহী শিল্প সংকটের মুখে। নতুন প্রজন্মের কাছে এই হস্তশিল্প শেখার আগ্রহ দিন দিন কমছে, ফলস্বরূপ বিস্তৃতির অতলে তলিয়ে যাচ্ছে গ্রামীণ বাংলার এই অনন্য ঐতিহ্য। এই ঐতিহ্য হারিয়ে যাওয়ার অর্থ হচ্ছে আমাদের ইতিহাস আর সংস্কৃতির একটা অংশ চিরতরে মুছে যাওয়া। শিল্পকে বাঁচিয়ে রাখতে প্রয়োজন কিন্তু কিছু নয়, শুধু সদিচ্ছা আর সচেতনতা। তাই নতুন প্রজন্মের কাছে এই কাজকে, মানে এই শিল্পের সঙ্গে যুক্ত করতে উৎসাহিত করা এবং ডিজিটাল মাধ্যমে এর কদর কিন্তু ছড়িয়ে দিতে দিয়ে আমরা কিন্তু বিলুপ্তির হাত থেকে এই ঐতিহ্যকে রক্ষা করতে পারি। হাতের কাজের সঠিক মূল্য দিয়ে এবং এর ব্যবহার টিকিয়ে রাখলেই আমাদের হারিয়ে যাওয়া শেকড় আবার প্রাণ ফিরে পাবে। সত্যি কি অদ্ভুত শিল্পকলা বলুন তো! প্রকৃতির দেওয়া পাতা আর মানুষের হাতের জাদুতে তৈরি হয় এক একটি মাস্টারপিস, চিহড় পাতার ঘং। বৃষ্টিও যে বললাম আমাদের ঘরের লোক হয়ে গেছে, তাহলে যখন বললামই তাহলে গানে গানে আর একবার বৃষ্টির অবতারণা রসগোল্লা ছায়াছবি থেকে অর্ণব দত্তের কণ্ঠে রইল এই গানটি বন্ধুদের জন্য।

ছুটি কাটাতে কার না ভালো লাগে বলুন তো। এই জাস্ট একটা উইকেন্ড পেরিয়ে আজ সবে সপ্তাহের দ্বিতীয় দিন, ছুটির কথা এখন ভাবলে চলবে না। কিন্তু ছুটি মানে একটু আরাম আর পরিবারের সঙ্গে অলস দুপুর কাটানো, প্রিয়জনের পাশে বসে গল্পে মেতে উঠে ক্লান্তি মুছে ফেলা দিনের, এটাই ছুটির আসল ঠিকানা ছিল। আরামের ছুটি ফেলে এখন কাঁধে পিঠের ব্যাগ, কষ্টের মাঝে রোমাঞ্চ খুঁজে মেতেছে তরুণ দল। আধুনিক লাইফস্টাইলের দুনিয়ায় এখন দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে এক নতুন শব্দ, রিভার্স ভ্যাকেশন। সহজ কথায় বলি, গতে বাঁধা বিলাসবহুল জীবন থেকে দূরে একটু সরে গিয়ে নিজের কমফোর্ট জোন বা আরামের পরিসরটাকে টাটা বাই বাই বলা, যেখানে মানে যেখানে যাওয়ার কথা বা ঘুরতে যাওয়ার কথা ভাবা হচ্ছে সেখানে এসি রুম বা গিজারের জলের বদলে কোথায় যাওয়া হয়, কোনো দুর্গম পাহাড়ি গ্রামের কাঠের কটেজে, তাঁবু বা অফবিট হোমস্টে, যেখানে এই সুযোগগুলো থাকবে না বা যেখানে হয়তো ঠিকমতো বিদ্যুৎ বা হাইস্পিড ইন্টারনেটও থাকবে না। দেশীয় ট্যুরিস্ট স্পটের সেই চেনা ভিড় এড়িয়ে তরুণরা এখন ছুটছেন কোথায়, হিমালয়ের কোলে, হামতা পাস, কুয়ারি পাস কিংবা উত্তর পূর্ব ভারতের রিমোট কোনো উপত্যকায়, যেখানে পায়ে হেঁটে পাহাড়ি ট্রেল পেরোনো, তাঁবুতে রাত কাটানো কিংবা স্থানীয় মানুষের সহজ জীবনযাত্রার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার মধ্যে যে রোমাঞ্চ আছে তা কোনো লাক্সারি রিসর্টে পাওয়া সম্ভব নয়। মনস্তত্ত্ববিদরা কিন্তু বলছেন যে এই রিভার্স ভ্যাকেশন সম্পর্কে বলতে গিয়ে তারা বলছেন যে আমরা প্রযুক্তির ওপর নির্ভর করে এমন এক স্তরে পৌঁছে গেছি যে খুব সহজে সব কিছুকে হাতের মুঠোয় পেয়ে যাচ্ছি, আর তার থেকে তৈরি হচ্ছে অতিরিক্ত বিলাসিতা, যা কিন্তু ভালো লাগার সঙ্গে সঙ্গে একটা সময়ে আমাদের একঘেয়ে করে তুলছে। মনও ভীষণ এক্সস্টেড হয়ে যাচ্ছে আমাদের, মনকেও ভালো রাখতে পারছি না। তাই যখন কেউ জেনে শুনে কয়েকটা দিন সমস্ত আধুনিক সুবিধা থেকে দূরে কাটান, তখন তিনি বুঝতে পারেন আমাদের সাধারণ দৈনন্দিন জীবন আসলে কতটা সুন্দর, কতটা সহজ। সময়ের ঘোরে কিন্তু তার নিজস্ব নিয়মে এগিয়ে চলছে এবং লাল লাল চোখ করে আমার দিকে তাকিয়ে বলছে যে এই সুন্দর মুহূর্তটাকে আমাকে শেষ করতে হবে, বড্ড তাড়াতাড়ি যেন সময়টা চলে গেল। আজ আলো আধারির মায়ায় জড়ানো আমাদের এই আয়োজন আজ সমাপ্তির সীমানায় দাঁড়িয়ে। রাত নামছে ধীরে ধীরে, আকাশের বুকে ফুটে উঠছে তারার মেলা। সুর শব্দ আর আড্ডার যে রেশটুকু আজ আমরা ভাগ করে নিলাম তা হয়তো মিলিয়ে যাবে সময়ের স্রোতে, কিন্তু তার স্পর্শ থেকে যাবে অন্তরের কোনো এক কোণে। আসলে একটা সুন্দর সমাপ্তি আর একটি নতুন শুরুরই পূর্বাভাস। তাই আজকে রাত সন্ধ্যায় এখানে ইতি টানছি। এতক্ষণ সঙ্গে ছিলাম আপনাদের মৈত্রী বন্ধু আমি রমা। তবে যেতে যেতে বলি, আমাদের অনুষ্ঠান কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবেন না। আমাদের ইমেল আইডি maitribondhu23@gmail.com, maitribondhu23@gmail.com। আমাদের ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, মাঝখানে কিন্তু ভি নয়, রয়েছে পি। আমাদের আকাশবাণী মৈত্রীর একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ এটি, সেইখানে যে পোস্টটি করা রয়েছে সেখানে কমেন্ট করে জানাতে কিন্তু আমাদের ভুলবেন না। এছাড়াও আমাদের চিঠি লেখা ঠিকানাটি একবার বলে দিই, আকাশবাণী মৈত্রী, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। থাকলাম আপনাদের মতামতের অপেক্ষায়। সকলে ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। এতক্ষণ সঙ্গে ছিলাম আপনাদের মৈত্রী বন্ধু রমা ঘোষ। তাহলে আজ যাই, গান শোনাবো অবশ্যই, শুকনো মুখে তো বন্ধুদের টাটা বলতে পারি না, শোনাবো দেবরাজ ভট্টাচার্যের কণ্ঠে এই মিষ্টি গানটি, রইল সকল বন্ধুদের জন্য।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান আজ সন্ধ্যায় আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন। উপস্থাপনায় থাকবেন শুভজিৎ সরকার।

0: 708 রানের প্রত্যুত্তরে তৃতীয় দিনের শেষে দক্ষিণাঞ্চল ৬ উইকেটে ২৪২ রান। বিশ্ব প্যারা তীরন্দাজিতে ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন শীতল দেবী, ভারতের আরেকটি পদক নিশ্চিত। নমস্কার বন্ধুরা, মৈত্রী ক্রীড়াঙ্গনে আপনাদের সঙ্গে আমি শুভজিৎ। খেলার দুনিয়ার নানান খবরাখবর, তথ্য পরিসংখ্যান নিয়ে আমাদেরকে প্রতিদিনকার এই মৈত্রী ক্রীড়াঙ্গনের আসর জমে ওঠে। এর সঙ্গেই থাকে মৈত্রী ক্রীড়াঙ্গনে আজকের দিনের কথা, এছাড়াও রয়েছে স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা একটি অনুষ্ঠান, সিএবির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের একটি বেতার প্রতিবেদন। তবে সবার আগে চলে যাব আতস কাঁচের তলায়।
1: আতস কাঁচের তলায়,
0: আতস কাঁচের তলায় আজ উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ। আজ থেকে শুরু হবে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের লীগ পর্বের ম্যাচ। ইউরোপিয়ান ক্লাব ফুটবলে শ্রেষ্ঠত্বের শিরোপার লড়াইয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ প্রতি বছরই ফুটবল প্রেমীদের আলাদা করে দৃষ্টি আকর্ষণ করে। এবছর বিশ্বকাপ ফুটবলের বছর ছিল। স্পেন বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনাকে হারিয়ে। বিশ্ব তারকাদের বিভিন্ন ক্লাবের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে দেখার এক বিরাট সুযোগ এবছর পেয়ে যাবেন ফুটবল প্রেমীরা। তাই এবারের এ মরশুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ সব দিক থেকেই অত্যন্ত আকর্ষণীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। টানা তিন বছর উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ জয়ের সামনে রয়েছে এই মুহূর্তে প্যারিস সাঁজা। ফ্রান্সের এই ক্লাবটির ইতিহাসে প্রথমবার তারা খেতাব জিতেছিল ২০২৪-২৫ মরশুমে, আর ক্লাবের ইতিহাসে প্রথমবার এই খেতাব জয়ের পরের বছরই অর্থাৎ গত মরশুমে ২০২৫-২৬ মরশুমে তারা সেই খেতাব ধরে রাখে। লুই এনরিকের পিএসজি পরপর দুবার উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ জয় করেছে। গত মরশুমে বুদাপেস্টের ফাইনালে তারা আর্সেনালকে পেনাল্টি শুট আউটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ১৯৯২-এ বর্তমান আঙ্গিকে চ্যাম্পিয়ন্স লীগ শুরুর পর একমাত্র রিয়াল মাদ্রিদ পরপর দুবার চ্যাম্পিয়ন্স লীগ জিতেছে। জিনেদিন জিদানের কোচিংয়ে রিয়াল মাদ্রিদ ২০১৬-২০১৮ পরপর তিনবার চ্যাম্পিয়ন্স লীগ জিতেছিল। এর আগে পরপর তিনবার চ্যাম্পিয়ন্স লীগ জিতেছে আয়াক্স ১৯৭১, ১৯৭২, ১৯৭৩, বায়ার্ন মিউনিখ ১৯৭৪, ১৯৭৫, ১৯৭৬, পরপর তিনবার এই খেতাব জিতেছে। এবার ইউরোপিয়ান ফুটবলে চতুর্থ ক্লাব হিসাবে সেই রেকর্ড স্পর্শের সামনে দাঁড়িয়ে রয়েছে লুই এনরিকের পিএসজি। অন্যদিকে মিকেল আর্তেতার আর্সেনাল গত তিন বছরে যথাক্রমে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল এক ধাপ করে এগিয়েছে। এবার কি সেই ধাপ বজায় রেখে তারা বিজয়ী হবে চ্যাম্পিয়ন্স লীগে? গত বছর লীগ পর্বে শীর্ষে ছিল আর্সেনাল। এবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে ইংলিশ প্রিমিয়ার লীগের ৫টি ক্লাব খেলছে। ম্যানচেস্টার সিটি, লিভারপুল, আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড ও অ্যাস্টন ভিলা। খেতাব জয়ের লড়াইয়ে এছাড়াও রয়েছে শক্তিশালী বায়ার্ন মিউনিখ এবং বার্সেলোনা, আর অবশ্যই রিয়াল মাদ্রিদ, যার দায়িত্বে এবার আবার ফিরে এসেছেন হোসে মরিনহো। ১৬ বছর আগে ইন্টার মিলানকে ত্রিমুকুট এনে দিয়েছিলেন হোসে মরিনহো। সেবার ২০১০-এ ইন্টার মিলানকে চ্যাম্পিয়ন্স লীগ এনে দিয়ে তিনি রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিতে চলে যান। তার মতে আজ রিয়াল মাদ্রিদ বনাম ইন্টার মিলান ম্যাচ তাতে কোনো প্রভাব ফেলবে না। বর্তমান ইন্টার মিলান কোচ ক্রিশ্চিয়ান চিভু ২০১০-এর ফাইনালে ইন্টার মিলানের হয়ে মাঠে নেমেছিলেন আর খেলেছিলেন এই হোসে মরিনহোর কোচিংয়ে। আজ কিন্তু বার্নাবিউতে

0: তারা দুজনে একে অপরের প্রতিদ্বন্দ্বী। আজ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে যে খেলাগুলি রয়েছে, ক্লাব ব্রুগেই বনাম অ্যাস্টন ভিলা, এইকে বনাম লাস্ক, পোর্তো বনাম ম্যান সিটি, রিয়াল মাদ্রিদ বনাম ইন্টার মিলান, বরুশিয়া ডর্টমুন্ড বনাম ভিলারিয়াল এবং এলওএসসি বনাম রিয়াল বেটিস। আতসকাঁচের তলায় আজ ছিল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কথা। খেলার জগতের আরেকটি খবর আপনাদের দিয়ে দিই, কারণ চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে দলীপ ট্রফির ফাইনাল চলছে। আজ ছিল খেলার তৃতীয় দিন। পূর্বাঞ্চল বনাম দক্ষিণাঞ্চলে দলীপ ট্রফি ফাইনালে এই মুহূর্তে সুবিধাজনক জায়গায় রয়েছে পূর্বাঞ্চল। প্রথম ইনিংসে পূর্বাঞ্চল গতকাল 708 রানের বিশাল ইনিংস করে। অধিনায়ক ঈশান কিষাণ তিনি একাই করেন 270 রান। আর আজ তৃতীয় দিনের শেষে দক্ষিণাঞ্চল দাঁড়িয়ে রয়েছে 6 উইকেটে 242 রানে। এই মুহূর্তে তারা পূর্বাঞ্চলের থেকে 466 রানে পিছিয়ে হাতে রয়েছে 4টি উইকেট। আজ দক্ষিণাঞ্চলের পক্ষে রিকি ভুই 1 রান করে আউট হন, নারায়ণ জগদীশন 32 রান করে প্যাভিলিয়নে ফেরেন, দেবদূত পাল্লিকাল 62 রানে আউট হন, শাইক রশিদ 27 রান করে আউট হন এবং সামরান রবিচন্দ্রন 23 রানে প্যাভিলিয়নে ফেরেন। আর তৃতীয় দিনের খেলার একেবারে শেষ মুহূর্তে শ্রেয়স গোপাল তিনি 26 রান করে আউট হন। ক্রিজে রয়েছেন এই মুহূর্তে তিলক বার্মা 56 রানে অপরাজিত এবং চাঁদ মিলন্দ 2 রানে অপরাজিত। পূর্বাঞ্চলের পক্ষে মোহাম্মদ সামি 17 রান দিয়ে 2টি উইকেট পেয়েছেন, মুকেশ কুমার 36 রান দিয়ে 2টি উইকেট পেয়েছেন, শিখর মোহন 52 রান দিয়ে 1টি উইকেট পেয়েছেন এবং দিনের শেষ উইকেটটি অর্থাৎ শ্রেয়স গোপালের উইকেটটি মোহাম্মদ কাউন্টন কুরেশি তিনি পান 77 রান দিয়ে তিনি 1টি উইকেট পেয়েছেন। শ্রেয়স গোপাল এবং তিলক বার্মা তারা 66 রানের 6ষ্ঠ উইকেট জুটি বাঁধেন, কারণ দক্ষিণাঞ্চল তাদের পঞ্চম উইকেটটি হারিয়েছিল 174 রানে। সেখান থেকে এই দুই ব্যাটসম্যান দক্ষিণাঞ্চল রানকে পৌঁছে দেন 240 রানে, যখন শ্রেয়স গোপাল আউট হন প্যাভিলিয়নে ফিরে যান। গতকাল ঈশান কিষাণ 334 বলে 270 রান করেন, 30টি 4 মেরেছেন, 7টি 6 মেরেছেন তিলক ঈশান কিষাণ তার এই ইনিংসে। কুমার কুশার্গ 101 রান করেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে এটি ঈশান কিষাণের দ্বিতীয় দ্বিশতরান। 2016 নভেম্বরে প্রায় 10 বছর আগে রঞ্জি ট্রফিতে দিল্লির বিরুদ্ধে ঝাড়খণ্ডের হয়ে ঈশান কিষাণ করেছিলেন তার জীবনের সেরা 273 রান। দক্ষিণাঞ্চলের পক্ষে গতকাল পূর্বাঞ্চলের প্রথম ইনিংসে ত্রিপুরনা বিজয় 180 রান দিয়ে 4টি উইকেট পান, চাঁদ মিলন্দ 88 রান দিয়ে 2টি উইকেট পেয়েছেন, শ্রেয়স গোপাল 165 রান দিয়ে 2টি উইকেট পেয়েছেন, সাইক রশিদ 46 রান দিয়ে 1টি উইকেট পান। ভারতীয় পেস বোলার মোহাম্মদ সিরাজ যিনি দক্ষিণাঞ্চলের হয়ে নেমেছেন তিনি 140 রান দিয়েছেন কিন্তু কোনো উইকেট পাননি। এই মুহূর্তে খেলার যে পরিস্থিতি, তৃতীয় দিনের শেষে পূর্বাঞ্চল প্রথম ইনিংসে 708 রান, তার প্রত্যুত্তরে দক্ষিণাঞ্চল তৃতীয় দিনের শেষে 6 উইকেটে 242, 466 রানে এই মুহূর্তে পিছিয়ে রয়েছে দক্ষিণাঞ্চল পূর্বাঞ্চলের থেকে। আসুন এবারে যাওয়া যাক স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা আমাদের বিশেষ অনুষ্ঠান। জাঁকজমকভাবে কলকাতার আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে পালন হল ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এবারে জীবনকৃতি পেলেন পুরুষ বিভাগে প্রাক্তন বাঁহাতি স্পিনার উৎপল চট্টোপাধ্যায়, মহিলাদের বিভাগে জীবনকৃতি পেলেন প্রাক্তন ক্রিকেটার পূর্ণিমা চৌধুরী। বিশ্বকাপ জয়ী প্রাক্তন বাঁহাতি পেসার আশিস নেহরা ছিলেন এবার সিএবির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি। সিনিয়র বিভাগে বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন সুদীপ কুমার ঘরামি, জেন্টলম্যান ক্রিকেটার অব দ্য ইয়ার হয়েছেন সুমন্ত গুপ্ত, বর্ষসেরা পেসার মোহাম্মদ সামি, যদিও তারা দলীপ ট্রফি খেলায় ব্যস্ত থাকায় আসতে পারেননি। সিনিয়র মহিলাদের সেরা ক্রিকেটার তনুশ্রী সরকার, অনূর্ধ্ব ২৩ বিভাগে সেরা ক্রিকেটার আয়ুষ কুমার সিং, অনূর্ধ্ব ২৩ বিভাগে বর্ষসেরা বোলার সুকমিত সিং, মহিলাদের অনূর্ধ্ব ২৩ বিভাগে বর্ষসেরা সুজাতা দে। সেখানে হাজির ছিলেন আকাশবাণীর প্রতিনিধি অঞ্জন চট্টোপাধ্যায়। এখন শুনে নেব সিএবির পর্যবেক্ষক কমিটির চেয়ারম্যান শ্রীমন্ত কুমার মল্লিকের বক্তব্য।
1: প্রতি বছরের মতো তো আমাদের সিএবির এই বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়, এই বছরও হচ্ছে। তা আমাদের এবারে একটু সংখ্যাটা কমে গেছে, আমরা পর্যালোচনা দেখেছিলাম আমাদের মাননীয় সভাপতি সৌরভ গাঙ্গুলী মহাশয় যে প্রচুর প্রাইজ দেওয়া হচ্ছে, সেজন্য কিছু প্রাইজ আমরা ডাইরেক্ট আমরা মাঠে দিয়ে দিয়েছি, সেই জন্য একটু উপস্থিতির হার কম। এমনি যা যা যেরমভাবে যা যমভাবে সেরকম এসছে, যারা যারা প্রাইজ পাবে এবং ভিআইপি যারা আছেন সেন আমাদের অফিস বেয়াররা কমিটি মেম্বাররা, এবং একটা বেশ উৎসবপূর্ণ এবং সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশের মধ্যে অনুষ্ঠানটা চলছে, এবং আশা করি সুন্দরভাবে অনুষ্ঠানটা সফল হবে।
2: আমরা আশিস নেহরাকে দেখলাম,
1: আশিস নেহরা এসছেন, ওনার মতো একটা বিখ্যাত প্লেয়ার। মহারাজদার কথা কে না আসবে, মহারাজদা যখন বলেছেন সেরকম যে কোনো প্লেয়ারই গতবারও এসছেন, অজয় জাদেজা, এবারও আশিস নেহরা এসছেন। তো সেই সবসময় চেষ্টা করে যে একটা ভালো কিছু করার, তারই একটা এবং আগামী দিনে আরো ভালো কিছু হবে। সেটা
2: বাংলা ক্রিকেটে হালটা কিরকম দেখছেন?
1: বাংলা ক্রিকেট হাল নিশ্চয়ই ভীষণ অনেক রকম পরিকল্পনা হচ্ছে, বলতে গেলে আমাদের লাকটা খানিকটা খারাপ যাচ্ছে, আশা করি এবার সেটা সব ওভারকাম করে পুরুষদের সঙ্গে মহিলা ক্রিকেট আমরা সফল হবে এবং সর্বভারতীয় ট্রফি আমরা পাবো, এই আশা রাখি।
0: সিএবির আম্পায়ার কমিটির চেয়ারম্যান প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়ের কথায়,
3: এটা দীর্ঘ তিন বছর এখানে হচ্ছে, তার আগে সিএবি প্রাইজ ডিস্ট্রিবিউশন আমরাও একসময় প্রচুর প্রাইজ পেয়েছি, তখন সিএবিতে প্যান্ডেল করে হতো, এখন তিন বছর ধনধান্য হচ্ছে, খুব ভালো প্রোগ্রাম হয় প্রত্যেক বছরই হয়। আর এবছর আকর্ষণের ব্যাপার হচ্ছে উৎপল চ্যাটার্জি সেরা লাইফ টাইম অ্যাচিভমেন্ট পেল। ওভারঅল বিষয় হচ্ছে আগামী দিনের যারা খেলোয়াড় আসছে বা যারা এস্টাবলিশড খেলোয়াড় অফিসিয়াল, সবার একটা মেলবন্ধন এই টুর্নামেন্টের মাধ্যমে হয়। বছর আশিস নেহরা চিফ গেস্ট এসছে, সর্বোপরি আকর্ষণ হচ্ছে আমাদের সিএবির প্রেসিডেন্ট মাননীয় শ্রী সৌরভ গাঙ্গুলী মহাশয়।
0: প্রাক্তন ক্রিকেটার আব্দুল মোনায়েম সিএবির এই উদ্যোগের প্রশংসা করলেন।
4: আমি এসছি আমার মানে যে সবচেয়ে ফেভারিট ক্রিকেটার আমার লাইফের, উৎপল চ্যাটার্জির আজকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট ছিল, সো উৎপল চ্যাটার্জি পেয়েছে এটা আমরা ভীষণ খুশি, এবং লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডটাই দেখতে আসা আমার আজকের অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানটা তো ডেফিনেটলি বহু বছর ধরে চলছে, এটা একটা আমাদের কাছে অন্যরকম আবেগ, তাই এই অনুষ্ঠান আসতে পেরে খুব খুশি হয়েছে। আশিস নেহরা তো চিফ গেস্ট, অনেকগুলো অ্যাওয়ার্ড দেবে নিয়ে দেবেন, উৎপল চ্যাটার্জির ব্যাপারটা আমাদের কাছে অন্যরকম তো আবেগ, সেই আবেগ অনুযায়ী আমাদের কাছে আজকে যে উনি পেলেন সেই রেকগনিশনটা সিএবির থেকে, সে উনি নিজেও বললেন, এটা সত্যি খুব আনন্দের।
2: সৌরভ গঙ্গোপাধ্যায় সিএবি বাংলা ক্রিকেটকে ওভারঅল কিভাবে দেখছে?
4: ভালোই করেছে তো, মানে অনেকগুলো ম্যাচ প্লাস আমাদের সুদীপ ঘরামির মতো প্লেয়ার উঠে আসছে, যথেষ্ট ভালো খেলবে আশা করি, এবং বেঙ্গল ভালো খেলেছে, ব্যাড লাক হেরে গেছিল রঞ্জি ট্রফিতে, আশা করি এবছর আবার ভালো খেলবে।
0: আশিস নেহরা প্রশংসা করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদ্যোগের।
5: Like personally speaking, I don't think I can do that. For that, you can read and write. I mean, you have to read and write. I'm not somebody who's good at it. CAB, good luck, the way things are going, the way players are coming up, it will keep happening. And of course, when it comes to Eden Garden, not only me, lots of people in this country, one of their favorite grounds. So I have also lots of fond memories of Eden Garden and always like to come back here.
0: Utpal Chattopadhyay, Jivan Kriti Pe, Besh Khushi, Dhonnobad Janalen, CAB ke.
6: সৌরভ সেই সম্মানটা আমাকে দিয়েছে। যা হোক, আমি হয়তো ১৯৮০ সালে হবে বোধ হয় ১৯৮০ সালে প্রথম সিএবির পুরস্কার পেয়েছিলাম বেস্ট স্কুল ক্রিকেটার হিসেবে, আজকে বোধ হয় তার শেষ সমাপ্তি হতে চলেছে, আমি হয়তো সেখান থেকে এই সম্মানটা দিয়ে, তার মাঝখানে হয়তো আমি হাইস্ট উইকেট টেকার হয়েছি, বেস্ট ক্রিকেটার হয়েছি, হয়তো এরকম অনেক কিছু পেয়েছি সিএবি থেকে, তবে কিন্তু এরকম একটা সম্মান এইভাবে হয়তো তার একটা অনুভূতি আলাদা, তার জন্য আমি আবার সিএবি কে ধন্যবাদ দেবো। আবার সৌরভকে ধন্যবাদ দেব।
0: পূর্ণিমা চৌধুরীও জীবন কৃতি পেয়ে নস্টালজিক।
7: এটা তো দেখুন অনেক বছরের চাপা আনন্দটা আজকে বাস্ট করলো, সত্যি ভীষণ ভীষণ ভীষণ খুশি। সিএবি থেকে যেভাবে এই মানে সম্মানটা আমাকে দিয়েছে সেটা তো সত্যি আমি খুব খুশি। তার থেকে আর একটা খুশি হতো আমার যে অশোক রায়, মানে আমি কাকু বলি, তার টিমেই আমি খেলতাম, ১৯-১-২০২৬ মারা গেলেন উনি বিকেল ৫টায় সোমবার। আমি খবর পেয়ে যখন দৌড়ালাম তখন দেখলাম সত্যি উনি শুয়ে রয়েছেন। উনি যদি আজকে থাকতেন এটাতে আরো আরো আরো আরো বেশি খুশি হতাম আমি। এই অশোক রায় আমার জীবনে অনেক অনেক অনেক মানে খেলার জগতের বাবা বলতে পারে।
0: এতক্ষণ শুনলেন সিএবির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান নিয়ে একটি বেতার প্রতিবেদন, সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় অঞ্জন চট্টোপাধ্যায়। আমরা শুনছিলাম স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা একটি বিশেষ অনুষ্ঠান, সিএবির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বেতার প্রতিবেদন। আজকের দিনের কথা বলবো, তবে তার আগে একটু খেলার দুনিয়ার খবরাখবর আপনাদের দিই। জুনিয়র এশিয়া কাপ হকিতে ভারত 7-3 গোলে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দিয়েছে। ঐতিহাসিক টি-20 আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হবে জাপান এবং ভারত। দুদেশের মধ্যে এটি প্রথম টি-20 আন্তর্জাতিক ম্যাচ। আগামী 22 সেপ্টেম্বর সানোতে এই খেলাটি অনুষ্ঠিত হবে। জাপান আজ এই ঐতিহাসিক ম্যাচটির জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে। দলের অধিনায়কত্ব করছেন কেন্ডল কাডওয়াকি ফ্লেমিং। এই দলে রয়েছেন চার্লি হারাহিঞ্জে, বেঞ্জামিন ইটো ডেভিস, অ্যালেস্টার কাডওয়াকি ফ্লেমিং, কোহি কুবোতা, জেক কাসুদা নারন, ওয়াতারু মিয়াউচি উইকেট কিপার, রাও সাকুরানো থমাস, অ্যালেক্স সিরল পাটমোর উইকেট কিপার, সোমা সুগায়া সিয়াটার, ডেকলান সুজুকি মেকম্ব, শিওশি তাকাদা, ইব্রাহিম তাকাহাশি, মাকোতো তানিয়ামা এবং লচলন ইয়ামোতোটো লেক। ঐতিহাসিক টি-20 আন্তর্জাতিকে মুখোমুখি হবে জাপান। আজ জাপান 15 সদস্যের ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে এই ঐতিহাসিক ম্যাচটির জন্য। এবারে চলে আসব আজকের দিনের কথায়, অর্থাৎ 8-ই সেপ্টেম্বর। দিনটি খেলার জগতে কেন গুরুত্বপূর্ণ? ৮ই সেপ্টেম্বর 2023-এর এই দিনে ফ্রান্সে শুরু হয়েছিল পুরুষদের 10ম রাগবি বিশ্বকাপ। আজকের দিনটি খেলার জগতে গুরুত্বপূর্ণ অনেক ক্রীড়া ব্যক্তিত্বের জন্মদিনের জন্য। যেমন 1999-এর 8ই সেপ্টেম্বর জন্ম হয় ভারতীয় টেস্ট এবং একদিবসীয় আন্তর্জাতিক ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিলের। হ্যাঁ, এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের অন্যতম তারকা শুভমান গিল, তার আজ জন্মদিন। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা শুভমান গিলকে। 1999-এর আজকের দিনেই তার জন্ম হয়েছিল। ডানহাতি ব্যাটসম্যান, ঘরোয়া ক্রিকেটে খেলেন তিনি পাঞ্জাবের হয়ে। ভারতীয় টি-20 আন্তর্জাতিক দলেরও অধিনায়কত্ব করেছেন শুভমান গিল। 2021 এবং 2023 দুবার আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ রানার্স ভারতীয় দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই শুভমান গিল। 2023 আইসিসি বিশ্বকাপ রানার্স এবং 2025 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলেও ছিলেন শুভমান গিল। 2023 ও 2025 এশিয়া কাপ চ্যাম্পিয়ন দলে গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন শুভমান গিল। 2018 অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এবং 2016 অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারতীয় দলের অন্যতম সদস্য শুভমান গিল। একদিবসীয় আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে দ্রুততম 2000 রান ও 2500 রান তিনি করেন যথাক্রমে 38টি ও 50টি ইনিংসে। মাত্র 23 বছর বয়সে সবচেয়ে কনিষ্ঠ ক্রিকেটার হিসাবে একদিবসীয় আন্তর্জাতিক ক্রিকেটে 200 রান করেন। 2018 অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি হয়েছিলেন সেবার।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সেরা খেলোয়াড়, প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে তিনি চারবার আইসিসির বিচারে মাসের সেরা খেলোয়াড় হয়েছেন। সুবমান গিলের জন্য জন্মদিনের অনেক শুভেচ্ছা। অস্ট্রেলিয়ান সাঁতারু বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী চেলসি গুবিকার জন্ম ১৯৯৮ আজকের দিনে। পর্তুগালের ফুটবলার ব্রুনো ফার্নান্ডেস বিশ্বের অন্যতম সেরা আক্রমণাত্মক মিডফিল্ডার এই মুহূর্তে, তার জন্ম হয়েছিল ১৯৯৪ ৮ সেপ্টেম্বর তারিখে। ৯৪টি ম্যাচ খেলেছেন ব্রুনো ফার্নান্ডেস, পর্তুগালের হয়ে করেছেন ২৯টি গোল। ২০১৯ ও ২০২৫ উয়েফা নেশনস লীগ জয়ী পর্তুগাল দলের গুরুত্বপূর্ণ সদস্য ব্রুনো ফার্নান্ডেস ২০১৬ পর্তুগাল অলিম্পিক দলে ছিলেন। ৩টি বিশ্বকাপ এবং ২বার ইউরোকাপ খেলেছেন। ক্লাব ফুটবলে তিনি খেলেন বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডে। ২০২০ থেকে তিনি ম্যানইউয়ের সঙ্গে যুক্ত। ৩০০রও বেশি ম্যাচ খেলেছেন তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। ২০১৬ ২০২১ ও ২০২৫ উয়েফা ইউরোপা লীগ ফাইনালে খেলেছিল ম্যানইউ, আর এই ফাইনালে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ব্রুনো ফার্নান্ডেজের অবদান ছিল বিরাট। দুবারই তিনি প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। ব্রুনো ফার্নান্ডেজ জন্ম ১৯৯৪ ৮ সেপ্টেম্বর। ইংল্যান্ড ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক জোস বাটলার, তার জন্ম ১৯৯০ আজকের দিনেই। সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের অন্যতম সেরা ক্রিকেটার জোস বাটলার ২০১৯ একদিবসীয় আন্তর্জাতিক বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের সহ অধিনায়ক। ২০২২ টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সেবার টি টোয়েন্টি বিশ্বকাপ দলে তিনি ছিলেন ইংল্যান্ডের অধিনায়ক। ডানহাতি উইকেটকিপার ব্যাটসম্যান জোস বাটলার ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০২৬ আগস্টে তিনি একটি রেকর্ড ভাঙেন, অর্থাৎ গত মাসেই কেরন পোলার্ডকে টপকে পুরুষদের টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে তিনি সর্বোচ্চ রান সংগ্রাহক হন। ১৬০টি টি টোয়েন্টি আন্তর্জাতিকে তিনি করেছেন ৪,২১২ রান। টেস্ট এবং একদিবসীয় আন্তর্জাতিক দলেরও তিনি নির্ভরযোগ্য সদস্য। ইংল্যান্ড ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক জোস বাটলারের জন্ম ১৯৯০ ৮ সেপ্টেম্বর। অলিম্পিক্স সোনাজয়ী জাপানি সাঁতারু রিও কানেটোর জন্ম ১৯৮৮ আজকের দিনে। কানাডিয়ান স্কাইয়ার আলেজান্দ্রে ভিলোডিওর জন্ম ১৯৮৭ আজকের দিনে। শীতকালীন অলিম্পিক্সে ২টি এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনি ৩টি সোনা জিতেছেন। পর্তুগালের ফুটবলার জোয়াও মোটিনহোর জন্ম ১৯৮৬ এই দিনটিতেই। ২০১৬ ইউরোকাপ চ্যাম্পিয়ন এবং ২০১৯ উয়েফা নেশনস লীগ চ্যাম্পিয়ন পর্তুগাল দলের তিনি গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন জোয়াও মোটিনহো। ১৭ ইউরোকাপ জয়ী দলেও তিনি ছিলেন ২০০৩ ৪বার ইউরোকাপ এবং ২বার ফিফা বিশ্বকাপ খেলেছেন জোয়াও মোটিনহো। পর্তুগালের অন্যতম সেরা ফুটবলার ১৪৬টি ম্যাচ খেলেছেন দেশের হয়ে। জোয়াও মোটিনহোর জন্ম ১৯৮৬ ৮ সেপ্টেম্বর। কলম্বিয়ার ফুটবলার কার্লোস বাক্কার জন্ম ১৯৮৬ আজকের দিনেই। ২বার বিশ্বকাপ এবং ১বার কোপা আমেরিকা খেলেছেন কার্লোস বাক্কা। ৫২টি ম্যাচ খেলেছেন তিনি কলম্বিয়ার হয়ে। বুলগেরিয়ার বক্সার অলিম্পিক্সে একটি সোনা একটি রূপো এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে একটি সোনা একটি রূপো দুটি ব্রোঞ্জ জয়ী ড্যানিয়েল পেট্রোভের জন্ম ১৯৭১ আজকের দিনে। সুইডিশ ফেন্সার জোহান হারমানবার্গের জন্ম ১৯৫৪ এই দিনটিতেই। অলিম্পিক সোনাজয়ী এই সুইডিশ ফেন্সার। ইংল্যান্ডের ক্রিকেটার জিওফ মিলার বোলিং অলরাউন্ডার, তার জন্ম হয়েছিল ১৯৫২ ৮ সেপ্টেম্বর, অর্থাৎ আজকের দিনে। ১৯৭৯ আইসিসি বিশ্বকাপ রানার্স ইংল্যান্ড দলের তিনি গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ইংল্যান্ডের হয়ে তিনি ৩৪টি টেস্ট এবং ২৫টি একদিবসীয় আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের টেনিস খেলোয়াড় এবং কোচ টম গুলিস্কান এবং টিম গুলিস্কান, তাদের জন্ম ১৯৫১ ৮ সেপ্টেম্বর। এই দুই যমজ ভাতৃদ্বয়। এর মধ্যে টিম গুলিস্কান তিনি মার্টিনা নাভ্রাতিলোবা এবং পিট সাম্প্রাসের কোচ ছিলেন। প্রয়াত টিম গুলিস্কান

বেলজিয়ান সাইক্লিস্ট জিন পিয়েরে মনসেরে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী এই প্রয়াত সাইক্লিস্টের জন্ম হয়েছিল ১৯৪৮ আজকের দিনে। প্রয়াত অস্ট্রেলিয়ান ক্রিকেটার টেরি জেনারের জন্ম ১৯৪৪ আজকের দিনে। জার্মান হকি খেলোয়াড় কার্স্টেন কেলারের জন্ম ১৯৩৯ ৮ই সেপ্টেম্বর তারিখে। ১৯৭২ মিউনিক অলিম্পিক্সে সোনাজয়ী জার্মান দলে তিনি ছিলেন। জার্মানির হয়ে তিনি ১৩২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। পরে তিনি হকি কোচ হন। প্রয়াত আমেরিকান ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট হ্যারি হিলম্যানের জন্ম ১৮৮১ এই দিনটিতেই। ১৯০৪ অলিম্পিক্সে তিনি ৩টি সোনা পেয়েছিলেন। ১৯০৮ অলিম্পিক্সে পান ১টি রূপো। এবার কয়েকজন ভারতীয় ক্রীড়াবিদের কথা বলব। ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় পারুপল্লী কাশ্যপ, তার জন্ম হয়েছিল ১৯৮৬ ৮ই সেপ্টেম্বর তারিখে। ভারতের হয়ে পারুপল্লী কাশ্যপ অলিম্পিক্স, বিশ্ব চ্যাম্পিয়নশিপ, কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস এবং অন্যান্য বড় আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করেছেন। প্রথম ভারতীয় পুরুষ খেলোয়াড় হিসেবে তিনি অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনালে ওঠেন ২০১২ লন্ডন অলিম্পিক্সে। বিশ্বের প্রাক্তন ৬ নম্বর পারুপল্লী কাশ্যপ ২০২৪ ব্যাডমিন্টন থেকে অবসর নেন। বর্তমানে তিনি রয়েছেন কোচিংয়ের দায়িত্বে। কমনওয়েলথ গেমসে পারুপল্লী কাশ্যপ ১টি সোনা, ১টি রূপো এবং ১টি ব্রোঞ্জ জিতেছেন। এশিয়া দলগত চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জয়ী দলের সদস্য পারুপল্লী কাশ্যপ অর্জুন পুরস্কারে সম্মানিত। ১৯৮৬ আজকের দিনেই তার জন্ম। ক্রিকেটার মুরুগান অশ্বিনের জন্ম ১৯৯০ এই দিনটিতেই। ভারতীয় জিমন্যাস্ট বিবেক মিশ্রর জন্ম ১৯৮৬ আজকের দিনে। কমনওয়েলথ গেমস এবং এশিয়ান গেমসে তিনি দেশের প্রতিনিধিত্ব করেছেন। ফুটবলার অভিনব বাগ, ইস্টবেঙ্গল মোহামেডান স্পোর্টিং, কেরালা ব্লাস্টার্স, সাধন সমিতি, পিয়ারলেস এবং ভবানীপুরে খেলা এই ফুটবলারের জন্ম হয়েছিল ১৯৯৯ এর আজকের দিনে। ফুটবলার জয়নার লরেন্সিওর জন্ম ১৯৯১ এর আজকের দিনে। ইস্টবেঙ্গল, জামশেদপুর এফসি, মুম্বাই সিটির হয়ে খেলেছেন এই ফুটবলার। ভারতীয় অনূর্ধ্ব ২৩ দলেও ছিলেন। ভারতীয় ক্রিকেটার সীমা পূজারে, তিনি মহিলাদের একদিবসীয় আন্তর্জাতিক এবং টি টোয়েন্টি আন্তর্জাতিকে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। তার জন্ম ১৯৭৬ এর আজকের দিন, অর্থাৎ ৮ই সেপ্টেম্বর। এই ছিল আজকের দিনের কথা।

মরশুমের শেষ গ্র্যান্ড স্ল্যাম টেনিস প্রতিযোগিতা এই মুহূর্তে চলছে। ইউএস ওপেন টেনিস মহিলা সিঙ্গলসের শেষ আটে উঠে গেছেন বিশ্বের দু নম্বর এলেনা রাইবাকিনা। দুবারের ইউএস ওপেন চ্যাম্পিয়ন নাওমি ওসাকাকে তিনি হারিয়েছেন স্ট্রেট সেটে 6-1 6-4 এক ঘন্টা ছ মিনিটের লড়াইয়ে। প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে ঝেং কিন উইনকে হারিয়ে তিনি যদি সেমিফাইনালে উঠতে পারেন তাহলে মহিলা টেনিস র্যাঙ্কিংয়ে শীর্ষে পৌঁছে যাবেন এলেনা রাইবাকিনা। ছিলেন অলিম্পিক সোনাজয়ী ঝেং কিন ওয়েন অষ্টম বাছাই ইগা সোয়াইটেককে 7-5 6-3 হারিয়ে প্রথম কোয়ালিফায়ার হিসেবে শেষ আটে উঠেছেন 2021-এ এম্মা রাদাকানুর পর। এবারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন রাইবাকিনা বিশ্বে দু নম্বর হওয়া তার জীবনের সেরা। কোয়ার্টার ফাইনালে যদি সে পরাজিতও হয় তবুও শীর্ষে পৌঁছতে পারবেন যদি সাবালেঙ্কা, কোকো গাউফ বা জেসিকা পেগুলা এবার ইউএস ওপেন খেতাব না জেতে। কোকো গাউফ 6-1 6-4 চোদ্দতম বাছাই ইভা জোবিচকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন। চতুর্থ বাছাই কোকো গাউফ কোয়ার্টার ফাইনালে খেলবেন পঞ্চম বাছাই ফরাসি ওপেন চ্যাম্পিয়ন মীরা আন্দ্রিভার বিরুদ্ধে। 5-7 6-4 6-3 চব্বিশতম বাছাই আনাস্তাসিয়া পোটাপোভাকে হারিয়ে শেষ আটে উঠেছেন মীরা আন্দ্রিভা। পুরুষ সিঙ্গলসে শীর্ষ বাছাই আলেকজান্ডার জেভারভ কোয়ার্টার ফাইনালে উঠলেন জার্মান তারকা 6-2 6-2 7-6 ইতালির লুসিয়ানো ডারডেরিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন। কোয়ার্টার ফাইনালে জেভারভ খেলবেন নেদারল্যান্ডসের বোটিক ওয়ানডে জান্স স্ক্লাপের বিরুদ্ধে। গতবারের ইউএস ওপেন চ্যাম্পিয়ন দ্বিতীয় বাছাই কার্লোস আলকারাজ 6-4 6-3 6-4 মার্কিন যুক্তরাষ্ট্রের টমি পলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন। কোয়ার্টার ফাইনালে আলকারাজ খেলবেন অষ্টম বাছাই মার্কিন যুক্তরাষ্ট্রের বেন শেলটনের বিরুদ্ধে। গ্রিসের স্টেফানোস সিটসিপাসকে 6-2 6-3 6-4 হারিয়ে শেষ আটে উঠেছেন বেন শেলটন।

সপ্তম বাছাই রাশিয়ার ডানিল মেডভেডেভকে 7-6, 6-4, 7-6 হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেন একাদশ বাছাই মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্রান্সিস টিয়াফো। মহিলা সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে আগেই পৌঁছে গেছেন শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কা এবং তৃতীয় বাছাই জেসিকা পেগুনা। ইউএস ওপেন গ্রান্ডস্লাম টেনিসের খবর দিয়েই শেষ করছি আজকের ক্রীড়াঙ্গন। আবার আগামীকাল ঠিক একই সময়ে গান পাতুন মৈত্রী ক্রীড়াঙ্গনের আসরে। নমস্কার।

0: শুনলেন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন। উপস্থাপনায় ছিলেন শুভজিৎ সরকার। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে অনুষ্ঠান ক্ষেত খামারের কথা।
1: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। যে সমস্ত কৃষক বন্ধুরা আমাদের গ্রামাঞ্চলে থাকেন এবং নিয়মিত চাষাবাদের সঙ্গে জড়িত, তারা তো জানেন কেমনভাবে কিভাবে পরিচর্যা করবেন আপনার জমির যে সমস্ত ফসলগুলো আপনারা চাষ করেছেন। কিন্তু আপনাদের জানার সত্ত্বেও কোথাও একটু ফাঁক থেকে যায়, আর যার ফলে বিভিন্ন রকম যে ফসলগুলো আপনারা চাষ করছেন সেখানে কিছু রোগ পোকার আক্রমণ দেখা দেয় এবং আপনারা নিয়ন্ত্রণ সেভাবে করে উঠতে পারেন না, যার ফলে যেভাবেই আপনারা চাষ করুন না কেন, যে আশা নিয়ে চাষ করছেন, যে উন্নত ফলের আশায়, লাভের আশায়, সেদিক থেকে আপনারা লস খাচ্ছেন। তাই আজকের আমরা আলোচনা করব ফসলের বর্ষাকালীন রোগ পোকা কি কি হতে পারে আর তার নিয়ন্ত্রণ পদ্ধতি কি হতে পারে। আর এ ব্যাপারে বিস্তারিত জানাতে আমরা আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি ডক্টর শুভ্রজ্যোতি রায়, যুগ্ম কৃষি অধিকর্তা, পি অ্যাডমিন, সোশিও ইকোনমিক অ্যান্ড ইভ্যালুশন উইংস।
2: নমস্কার।
1: আর সঙ্গে রয়েছি আপনাদের বন্ধু আমি সুব্রত চক্রবর্তী। ডক্টর রায়, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত তো জানাই, সেই সঙ্গে অনেকদিন পর দেখা, কেমন আছেন বলুন আগে।
2: ভালোই আছি, যতটা ভালো থাকা সম্ভব।
1: বেশ। আর আমাদের তো কৃষক বন্ধুরা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন, তারা আপনাদের পরামর্শ মেনে চাষাবাদ করছেন, কিন্তু কোথাও হলো একটু সমস্যা হচ্ছে তাদের, যে এই সময় বিশেষ করে যে ফসল চাষ করেছেন কিছু কিছু রোগ পোকা দেখা দিচ্ছে।
2: হ্যাঁ, আসলে কি হয়, বর্ষাকালে রোগ পোকা নিয়ন্ত্রণের জন্য সঠিক পদক্ষেপটা খুব জরুরি, কারণ এই সময় রোগ পোকার আক্রমণও অন্য বছরের অন্যান্য সময় থেকে বেশি হয়।
1: আচ্ছা, এই প্রসঙ্গে একটু যাব, তবে তার আগে যদি আপনার থেকে একটু জানতে চাই যে বর্ষাকালীন ফসল বলতে আমরা ঠিক কোন কোন ফসলের কথা বলবো।
2: হ্যাঁ, দেখুন এখন তো হাইব্রিডের যুগ, সব ফসলই সারা বছর হয়, তবে স্পেসিফিক্যালি একদম নির্দিষ্ট করে বর্ষার ফসলের মধ্যে মোটামুটি শাকসবজির মধ্যে পালং শাক, মেথি শাক, উচ্ছে, পটল, লাউ, ঝিঙে, গাজর, মূলো, ভেন্ডি, বরবটি, এগুলোই মেইনলি সাধারণত বর্ষাকালে বেশি চাষ হয়ে থাকে।
1: আর কোনগুলো চাষ না করা ভালো বলে আপনার মনে হয়?
2: আসলে বর্ষাকালে যেহেতু বৃষ্টিটা বেশি হয়, জমির অসুস্থ থাকে, গাছের ভেতরে রসটা জমে, এটা কিন্তু অ্যাকচুয়ালি সাধারণভাবে পোকামাকড়কে আকর্ষণ করে, রোগ পোকাকে আকর্ষণ করে। পোকার যেখানে যদি একটা ছোট পাংচার স্পট করে, সেখানে রোগ আরো তাড়াতাড়ি ঢোকে। সেই জন্য কিছু কিছু জিনিস, যেমন ধরুন শসা, টমেটো, ক্যাপসিকাম, লেটুস, বাঁধাকপি ইত্যাদি ধরনের এই যে ফসলগুলো আছে, সেগুলো উচ্চ আর্দ্রতায়, মানে হাই হিউমিডিটি যখন থাকে বর্ষার সময়, সেখানে ছত্রাক বা ব্যাকটেরিয়াল সংক্রমণের সম্ভাবনা খুব বেশি থাকে বলে এগুলো না করাটাই ভালো, চাষি ভাইদের লসের সম্মুখীন হতে বেশি হয় আর কি।
1: ঠিক। আচ্ছা, এই যে বর্ষাকালে আমরা ফসলের রোগ পোকার সমস্যার কথা বলছি, কিন্তু এর তো একটা যদি প্রিকশন হিসেবে কিছু ব্যবস্থা করা যায় এর ঠিক আগে থেকে, অর্থাৎ আমি চাইছি যে যদি গরমকালে আমাদের কৃষক বন্ধুরা কোনো ব্যবস্থা নিতে পারেন, সেরকম কি আছে?
2: অবশ্যই, কারণ মূল ব্যাপার হচ্ছে পরিকল্পনা, পরিকল্পনাটা আগে থেকেই নেওয়া ভালো। সেই জন্যে আমরা সাধারণভাবে, এটা একদম সাধারণভাবে আমরা সমস্ত চাষিভাইদের পরামর্শ দিই যে গরমকালে কিছু দিনের জন্য জমিটাকে বিশ্রাম দিন, খালি রাখুন, আগের ফসলটা তোলার পরে একটু খালি রাখুন, এবং যদি সম্ভব হয় দু তিনবার চাষ দিন, অথবা অন্ততপক্ষে একবার গভীর চাষ দিয়ে মাটিটাকে উল্টে দিন। তাতে হলো কি, মাটির নিচের যে অংশটা, প্রায় ধরুন 4-6 ইঞ্চির লেয়ারটা যদি উপরে উঠে আসে, সেই সমস্ত ম্যাক্সিমাম পোকামাকড়ের ডিম বা ছত্রাক বা রোগের যে জীবাণুগুলো ওই প্রথম 3-4 সেন্টিমিটার 5 সেন্টিমিটার মধ্যে থাকে, আর তার থেকেও একটু গভীর করে যদি আমি তুলে দিই, উল্টে দিই, ওরা প্রখর সূর্যালোকে এক্সপোজড হয়ে যায়, অর্থাৎ উন্মুক্ত হয়ে যায়, এবং সেই জন্য সূর্যালোকেই এদের অর্ধেকের বেশি মারা যায়। ফলে আমাদের যখন পরবর্তীকালে চাষ হবে, তখন সেখানে আমাদের ওষুধপত্রের অনেক খরচাটা কমে যায়।

0: করতে পারে, এবং এটা তো স্বাভাবিক ব্যাপার। একটা রুপি সেভড ইজ এ রুপি আর্নড, আপনি এক পয়সা বাঁচাবেন সেটা আপনার উপার্জনে ঢুকে যাবে। তো এই জন্যে চাষটা একবার দেওয়া দরকার। এছাড়া আগাছা ফসলের নাড়া বা অবশেষ যদি পুড়িয়ে পরিষ্কার রাখতে পারেন, তাহলেও দেখা যাবে যে বন্ধু পোকাগুলোর থাকে এবং মোটামুটি ওখানে কিছুটা রাখবেন আলের ধারে টারে, বাকিটা যদি জমিটা পরিষ্কার রাখেন তাহলে আলের ধারে বন্ধু পোকাগুলো আশ্রয় পেল, আর জমিটা পরিষ্কার থাকলে পরবর্তীকালে অন্যান্য আগাছা টাগাছা বা রোগ পোকার সংক্রমণটা কম হলো। আর জমি ফাঁকা থাকলে অম্ল জমির জন্য মাটি পরীক্ষার ভিত্তিতে চুন বা ডলোমাইট মূল জমিতে প্রয়োগ করা যেতে পারে। তবে মনে রাখতে হবে যে চুন বা ডলোমাইট ব্যবহার করার পর অন্তত পক্ষে 21 দিন এটা খালি রাখতে হবে, জমিতে ফসল না বপন বা রোপণ না করলেই ভালো। আর মাটি পরীক্ষার ফলাফল অনুযায়ী চুন বা ডলোমাইট প্রতি 3 বছর অন্তর এটা রেকমেন্ডেড, কিন্তু এখন বলা হয় প্রয়োজন বোধে প্রত্যেক বছরই অল্প অল্প করে যদি দেওয়া হয়, কারণ আমাদের এখন ক্রপিং ইনটেনসিটি বেড়ে গেছে, অর্থাৎ আমরা বছরে একাধিকবার ফসল ফলাই, 3 তো বটেই 4 বারও ফসল ফলাই, সেই ক্ষেত্রে প্রত্যেক বছরই প্রয়োজন অনুপাতে একটু কিছুটা করে ডলোমাইট বা চুন দিলে এটা জমির পরীক্ষার ভিত্তিতে অবশ্যই, তাহলে আমরা কিন্তু এই পরিকল্পনাটা যদি করে রাখি তাহলে কিন্তু আমরা কিছুটা,
1: তার মানে বর্ষা আসার পূর্বে আমাদের গরম সময়টা যখন থাকছে যে সময়টা কৃষক বন্ধুরা চাষের প্রস্তুতি নেবেন, সেই জায়গাটাই যদি আমরা এই জিনিসগুলো যে আপনি বললেন সেগুলো যদি করে রাখতে পারি তাহলে কিন্তু বর্ষার সময় অনেক রোগ পোকার আক্রমণটা কম হবে।
0: একদম একদম একদম।
1: এবার যে বর্ষার পূর্বে যখন কৃষক বন্ধুরা কোনো ফসল যে ফসলই চাষ করুক না কেন, সে ধান হতে পারে বা ফসল হতে পারে, সেখানে তো একটা প্রধান ভূমিকা রয়েছে বীজতলার।
0: অবশ্যই
1: বীজতলা কিভাবে তৈরি করবেন বা সে ব্যাপারে কি কোন কোন দিকগুলো গুরুত্বপূর্ণ?
0: হ্যাঁ দেখুন, রোয়া বা বোনার জন্য বীজটা শোধন করে নিতে হবে।
1: আচ্ছা,
0: যখনই আপনি বীজ শোধনের পথে যাবেন তখনই বুঝবেন যে আপনার মানে একটা বা দুটো স্প্রের খরচা কমে গেল, এবং সেখানে আরেকটা জিনিস দেখতে হবে, সংশিত বা সংশোধিত বীজ নির্ভরযোগ্য কোনো প্রতিষ্ঠানের, এটা সরকারি কৃষি খামারই হোক বা কোনো কোম্পানিকে হোক, সেখান থেকে সংগ্রহ করে ব্যবহার করা উচিত। বীজ শোধনের জন্য গরম জল 52°C উষ্ণতায় 10 মিনিট যদি রাখা যায়, বা রাসায়নিক কৃষিবীজ বা জৈব কৃষিবীজ যেমন ট্রাইকোডার্মা ভিডিডি, মেটেরিজাম এবং অন্যান্য উপকারী জীবাণু প্রয়োগ যেমন জৈব সার, মাইক্রোরাইজা, সিম্ব জাতীয় ফসলের জন্য রাইজোবিয়াম, এগুলো ফসল অনুযায়ী বীজে প্রয়োগ করতে হবে। একে বীজের টিকাকরণ হিসেবেই আমাদের মনে হয় দেখা উচিত। এছাড়া রোগ প্রতিরোধী যদি জাতের ব্যবহারগুলো আমরা করে থাকি এবং বর্ষাকালের জন্য সঠিক জাত নির্বাচন এবং সেগুলো সঠিকভাবে যদি করে থাকি তাহলে সেটাও আমরা কিছুটা আমাদের বর্ষাকালে,
1: কি এই জাত নির্বাচন বলতে এই যে জল বা বৃষ্টি যেটা সেই সহিষ্ণু
0: সহনশীল, যেমন বর্ষাকালে অতিবৃষ্টি হতে পারে এবং যদি সমুদ্র তীরবর্তী অঞ্চলে সেখানে লোনা জল ঢুকে যেতে পারে, সেই জন্য সমুদ্র তীরবর্তী অঞ্চলে লোনা লবণ সহনশীল জাত, আর অন্যান্য অঞ্চলে যেখানে নিচু এলাকা সেখানে আমার জল সহনশীল জাত, এটা হলে আমাদের পক্ষে সুবিধাজনক। খালি আমরা বীজ শোধন করলে হবে না, বীজতলার মাটিটাও শোধন করতে হবে। সম্ভব হলে রাসায়নিক কৃষিবীজ বা জৈব কৃষিবীজ দিয়ে শোধন করুন, এবং দেখা যায় যে সাধারণভাবে কিছু টোটকাও করা যেতে পারে। যেমন ধরুন যদি একর প্রতি 1 কেজি মতো ব্লিচিং পাউডার যদি গরমকালের সময়তে বা বীজ বোনার আগে আমরা যদি দিয়ে মাটিটা আগে ছিটিয়ে দিলাম তারপর মাটিটা উল্টালাম, যেটা আমি বললাম, হ্যাঁ গ্রীষ্মকালীন চাষের সময় যেটা বললাম যে মাটিটা উল্টে দিলে ভালো, সে সময় যদি আমরা অল্প একর প্রতি 1 কেজি মানে খুবই সামান্য পরিমাণ, কিন্তু সেটা দিয়ে যদি মাটিটা উল্টে দিই বা পুরো জমিটা যদি না পারলাম খালি বীজতলা মাটি উঠে যদি একটু কিছুদিনের জন্য একটা প্লাস্টিক ঢাকা দিয়ে রাখি, তাতে কি হবে ব্লিচিং পাউডারটা যখন বাষ্পীভূত হবে তখন জমির সমস্ত রোগ জীবাণু পোকামাকড় ডিমফিম নষ্ট করে দেবে। এটা এক ধরনের সয়েল স্টেরিলাইজেশন, এটা কিন্তু টোটকা।
1: এই টোটকার কথাটা কিন্তু আমাদের কৃষক বন্ধুরা খুব একটা জানেন বলে মনে হলো না, আপনার থেকে
0: যারা জানার তারা জানে, তবে এইটা এটা করা যেতে পারে আর কি,
1: এটা খুব ঘরোয়া।
0: আর হ্যাঁ এটা ঘরোয়া টোটকা, তবে ব্লিচিং পাউডার অবশ্যই খেয়াল রাখবেন যেন বেশি পরিমাণ না যায়, আর ওই যে আপনি মাটিটা ঢেকে রাখলে ভালো, যে নিচের মাটিটা আপনার উল্টে গেল ব্লিচিং পাউডারটা নিচে চলে গেল তখন বাষ্পীভূত যখন হবে শোধন করে যাবে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে একটা জিনিস দেখতে হবে যখন প্লাস্টিকটা সরিয়ে দেবেন বা এমনিও তারপর একটা হালকা চাষ দিলে কিন্তু পুরো ব্লিচিং পাউডারের ক্ষতিকারক দিকটা শেষ হয়ে যাবে,
1: আচ্ছা
0: জমিটা ভালো থাকবে।
1: আচ্ছা এই যে পরিমাণের কথাটা বললেন, ধরুন আমাদের যে বীজতলাটা তৈরি হলো আর কি, যে 1 কাঠা হোক 2 কাঠা জায়গা যেখানে তৈরি করছেন, বা যদি কেউ পুরো জমিটাতে দেন সেক্ষেত্রে কি পরিমাণ?
0: আমি তো বললাম একর প্রতি 1 কেজি,
1: একর প্রতি 1
0: খুব কম। ঠিক আছে? আচ্ছা, এছাড়া এটা তাহলে বীজতলার মাটি শোধন, এটাও আমরা পরিকল্পনা করতে পারি। আরেকটা হলো সাধারণভাবে যদি আমরা যৌথ বীজতলা করি, ধরুন দেখা যায় যে একটা বড় মাঠে মূলত একটা বা দুটো প্রধান ফসল হয়, তার বীজতলাটা যদি যৌথভাবে করা যায় তাহলে কিন্তু তার পরিচর্যাটা সকলে মিলে করা যেতে পারে, এটা একটা ভালো জিনিস। আর ছোট ছোট বীজতলা করলে সেখানে আল বা অন্যান্য জায়গায় নষ্ট হয়, ম্যানেজ করতেও

0: হয়, আপনি একটা সময় বীজতলাতে স্প্রে করলেন, পোকাগুলো এসে পাশের বীজতলাতে চলে গেল, কিন্তু যৌথ বীজতলা করলে সেটা একসঙ্গে পরিকল্পনা করে করা সম্ভব, এটা একটা বড় ব্যাপার। আর সেইখানে দেখা যাবে যে যদি ধরুন বর্ষাকালীন ব্যাপারে যদি আমরা একটু চিন্তা ভাবনা করি, উঁচু জায়গায় যদি বীজতলাটা করা যায় আরও ভালো, এবং তাতে আমরা পরবর্তীকালে বর্ষার জল সরে গেলেও কিছু চারা পেতে পারি। আর ধাপে ধাপে যদি বীজতলাটা বানানো হয়, ধরুন আজকে একটা বীজতলা ফেলা হলো, 15 দিন পরে আরেকটা বীজতলা ফেলা হলো, তাহলে ধরুন আজকে বর্ষার জল এলো, আমার চাষটা রোয়া করতে পারলাম না, লেট হলো, তখন আমি দ্বিতীয় বীজতলার বীজটা কিন্তু আমি দিতে পারবো। এইরকম কিছু কিছু পরিকল্পনা আমরা করতে পারি।
1: বেশ, বীজতলা কেমন ভাবে তৈরি করা উচিত বা কিভাবে তার পরিচর্যা, বিশেষ করে রোগ জীবাণু কেমন করে নাশ করবেন, সে ব্যাপারে তো খুব সুন্দরভাবে বললেন ডক্টর রায়। এবারে বীজতলা তৈরি হয়ে যাবার পরে আমাদের মেন কাজ হচ্ছে মূল জমি।
0: অবশ্যই
1: এই মূল জমির ক্ষেত্রে আরো কি কি গুরুত্বপূর্ণ দিক কৃষক বন্ধুরা মাথায় রাখবেন?
0: ঠিক যেমন করে বীজতলা শোধন করার কথা বলছিলাম, মূল জমিতে আপনাকে চারাটা শোধন করতে হবে। চারা রোপণ করার আগে চারা শোধনটা দরকার থাকলে বা চারার গর্তেও কৃষি বীজ যদি হয়, যেটা রোগনাশক হতে পারে, পোকানাশক, আগাছানাশক দেওয়ার দরকার থাকলে দিতে হবে। এতে খরচ কম পড়ে এবং জমি পিছু কৃষি বীজ কম যায়, এবং কৃষি বীজ এটা তো বিষ, যতটা আমরা কম দিয়ে বেশি লাভ পেতে পারি। হ্যাঁ, আর বন্ধু পোকা বা বন্ধু জীবাণুর ক্ষতি কম হয়। আর মূল জমি ভালোভাবে চাষ দেওয়ার দরকার বীজ বপনের বা রোপণের অন্তত 7 দিন আগে থেকে জমির পচান দিয়ে ফেলে রাখা, এটা মেনলি ধান চাষের কথা ভেবে বলছি, তাতে ভালো হয়। আর যতটা সম্ভব ভালোভাবে পচা জৈব সার, অর্থাৎ গোবর সার, আবর্জনা বা কম্পোস্ট সার, কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট, বায়োগ্যাস প্ল্যান্টের খোল, সর্ষা, তিল, নিম, করঞ্জের খোল মূল জমিতে কিন্তু ব্যবহার করা যেতে পারে। কিন্তু একটাই শর্ত, ভালোভাবে পচা হতে পারে। অর্ধেক পচা হলে কি হয়, অর্ধেক যদি জিনিসটা পচা থাকে, যখনই সে বৃষ্টির জল পাবে তখন সে পচতে আরম্ভ করে, যখনই পচতে আরম্ভ করে তখন একটা হিট জেনারেশন হয়। আপনি যদি তখন কোনো চারা গাছ রোপণ করেন বা শাক সবজি বলুন যাই বলুন, ওর কাণ্ডটা খুব নরম, ওই জায়গাতে একটা ছোট্ট হিট স্পট তৈরি হয়, ওখান দিয়ে রোগ জীবাণু ঢোকে এবং শিকড় পচা, ধসা, এই ধরনের পচনগুলো সেই জন্য থাকে। সেই জন্য ভালোভাবে পচন হওয়া জৈব সারটা দিতে হবে, অর্থাৎ সঠিক দিতে হবে। হ্যাঁ, আর এছাড়া আপনি জৈব সার হিসেবে সবুজ সার বা ধনচের চাষ করলেও কিন্তু উপকারটা পাবেন। আর ফসল লাগানোর সময় নির্দিষ্ট দূরত্বে বা সারিতে লাগান, অবশ্যই লাগাতে হবে, অযথা ঘন করে লাগানোর দরকার নেই, এতে রোগ পোকার উপদ্রব বাড়ে। আর সারিতে লাগালে আগাছা পরিষ্কার করা সহজ, কারণ আমাদের মাঝখানে মাঠে ঢুকতে হবে। আচ্ছা, ধানের বাদামি শোষক পোকার জন্য, এটা তো ধানেরটা তো মেন ফসল, সেটার জন্য তার থেকে বাঁচতে প্রতি 8 লাইন অন্তর 1 লাইন একটা গ্যাপ রাখার দরকার, ফাঁকা রাখার দরকার। এতে সূর্যের আলো যেই মোমেন্টে মাটির ছবি, অর্থাৎ মাটিতে তো একটা ছিপছিপে জল রয়েছে, ও রিফ্লেক্ট করে, রিফ্লেক্ট করলে ওই গাছের গোড়ার অঞ্চলটা আলোকিত থাকবে। বাদামি শোষক পোকা আলোকিত অঞ্চল পছন্দ করে না, সেই জন্য ওই জায়গাতে আমরা ওইটা করার ফলে আমরা বাদামি শোষক পোকার আক্রমণ কম হবে, আমরা অনেকটা ফসল বাঁচাতে পারবো। জল নিষ্কাশন করার ব্যবস্থা থাকতে হবে, বর্ষাকালের একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, জলটা যাতে, আমি জল তো আসবেই বৃষ্টির সঙ্গে সঙ্গে, কিন্তু নিষ্কাশনের যদি ড্রেনেজটা ভালো হয় তাহলে কিন্তু আমি জমিটাকে, ফসলটাকে ভালোভাবে রক্ষা করতে পারবো। আর পর্যাপ্ত জমিতে যেন আলো বাতাস আসে, পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ যদি থাকে তাহলে পোকামাকড়ের আশ্রয়স্থলগুলো কমে যায়। যে কোনো ফসলের ক্ষেত্রে পাতা, ফল, অন্যান্য ফল থেকে আক্রান্ত জিনিসগুলো সরিয়ে ফেলতে হবে, অতিরিক্ত গাছপালা থাকলেও তা কেটে দিয়ে আলো বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে। আর ফসল পাতলা করা বা ফাঁকা জায়গায় নতুন করে চারা রুইতে হবে, সেই জন্য একটু বেশি চারা ব্যবস্থা রাখার দরকার, প্রয়োজনে যেক্ষেত্রে পাতলা করতে হবে পাতলা। আর যদি কোনো জায়গায় একটু নষ্ট হয়ে যায়, ধরুন এটাকে বলে মাইক্রো ক্যাভিটি, জমির মধ্যে সপ্ত একদম পারফেক্ট সমতল থাকে না, কিছু কিছু জায়গায় হালকা হালকা ডাউন থাকে, সেখানে একটু জল জমে, সেখানে দেখা গেলো যে 10টা চারা নষ্ট হয়ে গেছে, সেইখানে যাতে আবার আমরা নতুন করে চারা লাগাতে পারি, সেই জন্য আমাদের কিছু অতিরিক্ত বীজ বুনতে হয়। এই পদ্ধতিটা শাকসবজি, পেঁপের ক্ষেত্রেও বেশি দরকার, মানে ফল টলের ক্ষেত্রে পেঁপের জায়গাতে। হ্যাঁ, ফল বা বড় গাছের ক্ষেত্রে চারা মারা গেলে গর্ত পরিষ্কার করে পরিমিত রোদ খাওয়াতে হবে, তারপর নতুন করে সারটার দিয়ে সেখানে আবার নতুন করে চারা বসাতে পারবে। এছাড়া কাটুই পোকা, উই পোকা, অন্যান্য পোকায় গাছ কেটে দিলেও সেটা আমরা দানা জাতীয় কৃষিবিষ, যেমন ক্লোরোপাইরিফস বা অন্যান্য ওষুধ, যেগুলো 10-15 গ্রাম বালির সাথে মিশিয়ে অল্প একটু জল দিয়ে প্রয়োগ করতে পারি। জৈব পদ্ধতির ব্যবহারে বলতে রাসায়নিক কীটনাশকের পরিবর্তে জৈব কৃষিবিষ ব্যবহার করতে পারি, নিম তেল, রসুন, কেরোসিনের দ্রবণ। আর সঠিক সময় ফলটা সংগ্রহ করতে হবে, কারণ বেশি সময় রাখলে পচে যাবে। আর সবথেকে বড় ব্যাপার হলো সঠিক কৃষি বিষের ব্যবহার, কিছু রোগ পোকা আসবে সেটার জন্য আমাদের জানতে হবে যে কি ধরেছে। আমি যদি ছত্রাকনাশকের জায়গায় ব্যাকটেরিয়াল অ্যান্টিবায়োটিক দিয়ে কাজ হবে না, অথবা যখন যেটা আমার দেখা যাচ্ছে যে কোনো কৃমি হয়েছে সেখানে আমি

0: কীটনাশক বা
1: ছত্রাকনাশক আগে কৃষকদের জানতে হবে,
0: আমাদের জানতে হবে
1: গাছে কি রোগ না পোকা,
0: নিজেদের জমিটাকে চিনতে হবে, গাছটাকে চিনতে হবে, নাহলে হবে কি করে। এছাড়া আমরা ফাঁদ ফসল ব্যবহার করতে পারি বা কীট পতঙ্গেরও ফাঁদ হিসেবে আমরা অনেক কিছু করতে পারি। অল্প করে বললাম এই জিনিসগুলো মোটামুটি যদি মাথায় রাখেন কৃষক ভাইরা উপকৃত হবে।
1: তাহলে আরেকটা কথা আমাদের প্রায় শোনা যায় যে বর্তমানে রোগ পোকার হাত থেকে বাঁচতে গেলে যে ওই শস্য চক্র বা ফসল চক্রের ব্যাপারটা,
0: হ্যাঁ এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ।
1: আচ্ছা,
0: এটা আপনার রোগ পোকা নিয়ন্ত্রণের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে ফসল চক্রটাকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব। একই জমিতে যদি বারবার একই ফসল চাষ করা হয় তাহলে না সেখানকার পোকামাকড় বা ছত্রাক ব্যাকটেরিয়ার একটা ইনোকুলাম অর্থাৎ ওর একটা ভান্ডার তৈরি হয়, পোকামাকড়ের বীজ, হ্যাঁ আর রোগ জীবাণুর যে স্পোর ওগুলো জমিতে একটু একটু করে থাকে, নির্দিষ্ট আবহাওয়া সে পেলে আবার সে নতুন করে বংশবিস্তার করে। সেজন্য ঘুরিয়ে ফিরিয়ে চাষ করা এবং শস্য পর্যায়টাকে সেভাবে ঠিক করা উচিত, মাটির তাতে মাটির স্বাস্থ্যটাও ভালো থাকে, ফসলের নানান রোগ পোকা সবসময় বংশবিস্তারের উপযোগী পরিবেশও পায় না, রোগ পোকার তীব্রতা কম হবে। তো যে কোনো একটা জিনিস দেখা যায় যে কোনো শস্য পর্যায়ে যদি আমরা ঠিক করি তার মধ্যে একটা ডাল জাতীয় যদি রাখি তাহলে সবথেকে উপকার হয়, কারণ ডাল জমিতে কিছুটা নাইট্রোজেন দেয় আর রোগ পোকার উপদ্রব হয়, কারণ ডাল হচ্ছে শস্য, ডালও তো রোগ পোকার খাদ্য ভাণ্ডার, কিন্তু ডালটা রাখতে পারলে আমরা জমিটাকে ভালো রেখে আমরা ম্যানেজ করতে পারি আর খুব অল্প সময়ের মধ্যে হয়। এছাড়াও বছরের পর বছর একই শস্য পর্যায়ে ব্যবহার তো করা যাবেই না বলেই দিলাম, যেমন ধরুন ধান আলু পাট যদি বারবার করি তাতে আলুর ঢলে পড়া রোগের সম্ভাবনাটা বেড়ে যায়, কিন্তু ধান শস্যে পাট বা ধান গম পাট যদি করি বা ধান আলু ভুট্টা যদি করি তাহলে কিন্তু এই আলুর ঢলে পড়া রোগটা থেকে আমরা বাঁচতে পারবো। প্রত্যেক বছর একই জমিতে বেগুন বেগুন বা পটল পটল চাষ না করে অন্য ফসল চাষ করা ভালো, এতে মানে বিশেষ করে যেমন ধরুন বেগুন টমেটো এই ধরনের মালভেসি বা সোলানেসি এটা মধ্যে একটা ফ্রুট বোরার হয় অর্থাৎ ফল ছিদ্রকারী পোকা, হ্যাঁ তো সেই ক্ষেত্রে এই গোত্রের গাছগুলো টমেটো বেগুন লঙ্কা এই ধরনের সব জিনিসগুলোকে যদি দুবছর 18 মাস বলা হয় ম্যাক্সিমাম 8 থেকে 18 মাস একটা রোগ জীবাণু স্পোর বা পোকামাকড়ের ডিম ম্যাক্সিমাম বাঁচতে পারে জমিতে। হ্যাঁ আমি ওই পিরিয়ডটা ওই সময়টা ওই জিনিসটা চাষ করলাম না,
1: মানে এবছর যদি কেউ বেগুন টমেটো করলেন এরপর থেকে আবার,
0: হ্যাঁ না এবছর মাস যখন ক্রিমি যদি হয় ক্রিমির ডিম 18 মাস থাকে ম্যাক্সিমাম।
1: আচ্ছা,
0: অন্যগুলো হয়তো একটা বছর একটা মানে একটা নেক্সট সিজনটা গ্যাপ দিয়ে তারপরে সিজন দিয়ে করতে পারবেন, কিন্তু অন্যান্য কিছু কিছু ক্ষেত্রে এটা বেশি, যেমন ক্রিমির ক্ষেত্রে একটু বেশি। হ্যাঁ আর এই জিনিসগুলো একটু মাথায় রাখা গেলে মোটামুটি আমরা এটা খুব ভালো প্রশ্ন, এটাকে বর্ষাকালের গণ্ডিতে আমি বেঁধে না রেখে একটু সাধারণ ভাবে আলোচনাটা করি। অন্তর্বর্তী ও ফাঁদ ফসল চাষ করে অনেক সময় পোকার উপদ্রব কমিয়ে দেওয়া যায়, যেমন ছোলার সুটি ছিদ্রকারী পোকা, এই কারণে বলছি কারণ ছোলাটা সাধারণত একটু বর্ষার পরেই হয়, ছোলা সুটি ছিদ্রকারী পোকার আক্রমণ কমাতে গম শস্যে বা তিসির সঙ্গে মিক্সড কালটিভেশন বা মিশ্র চাষ করতে
1: পারে,
0: ভুট্টা ও সয়াবিনের মিশ্র চাষ করলে বন্ধু পোকার সংখ্যা বেড়ে যায় এবং আগাছার সংখ্যা কমিয়ে দেয়, আগাছা কমিয়ে দিল, হ্যাঁ ফলে আগাছা কমানো মানে খাবারের জন্য কম্পিটিশন কমে গেল। তো পোকার আক্রমণ অন্যদিকে ঘুরিয়ে দিতে ফাঁদ ফসল বা ট্র্যাপ ক্রপেরও চাষ করা হয়, হ্যাঁ যেমন সর্ষে ক্ষেতের চারপাশে যদি আমরা অড়হর গাছ দিয়ে দিই সর্ষে ক্ষেতের হলুদ ফুল জাপ পোকাকে আকর্ষণ করে, অড়হর গাছ একটু বড় হয় ও জাপ পোকাগুলোকে টেনে নেয়, আগে ও অড়হর গাছে জাপ পোকাগুলো আসবে ফলে সর্ষে গাছে খুব কম সংখ্যক এসে পৌঁছতে পারে, আর জাপ পোকা গাছের পাতায় পড়ার পর উড়ন্ত হয়, এসে পড়ার পর যে নেক্সট জেনারেশনটা 2-3 দিনের মাথায় সেটা কিন্তু পাখাবিহীন হয়, ফলে ও কিন্তু অড়হর গাছে আটকে গেল। ঠিক আছে, এবার আমি যদি অন্যভাবে দেখি আলু ক্ষেতের চারপাশে আবার যদি সর্ষে দেই তাহলে আলুতে জাপ পোকা আবার একটা ভাইরাসের ভেক্টর অর্থাৎ বাহক পোকা, সে আলুর জাপ পোকাটা কিন্তু সে সর্ষে গাছে এসে পড়লো, পাশে অল্প আলের ধারে সর্ষে যেটুকু সর্ষে পেলাম তো আমার আলুটা বেঁচে গেল যেটা আমার ক্যাশ ক্রপ। হ্যাঁ কফি গাছের চারপাশে সর্ষে দিয়ে দিলেও আমার সুবিধা হবে, আর বেগুন টমেটো পটলের ক্ষেত্রে চারপাশে গাদার গাছ যদি দিয়ে দিই, বিশেষ করে বেগুনে একটা কৃমির উপদ্রব হয় বেগুন টমেটো পটলে, আমি যদি চারপাশে যদি গাদা
1: ফুল,
0: হ্যাঁ এবং অনেক সব থেকে ভালো হয় যদি একটা সিজনে, যে বললাম ক্রিমির ডিম অনেকদিন থাকে, আমি একটা সিজনে বেগুন পটলের চাষটা বাদ দিয়ে প্রয়োজনে গরমের গাঁদা ফুল চাষ করলাম, শিরাকুল টিরাকুল কিছু গরমের গাঁদা ফুল হয় ওই বেগুনের জমিতে, আমি যদি আমি যেখানে অলরেডি ক্রিমির আক্রমণ ধরেছে,
1: আচ্ছা
0: সেখানে যদি আমি

0: চাষ করি, কৃমির ভাবে যে তার খাবার এলো গাদার শিকড়টা যখন মাটিতে ঢোকে, ওর তখন ডিম ফুটে গাদার শিকড়ে গিয়ে বসে পড়ে, কৃমি তো যেখানে ঢোকে সেখানেই থেকে যায়, কিন্তু ঢুকে দেখলো তার খাবার নেই, কিন্তু সে ওখানে আটকে পড়লো। আর আমাদের গাঁদা ফুলের শিকড়ে দুটো কৃমি বসলে কোনো সমস্যা নেই, আমরা ফুল পেতে অসুবিধা হবে না। এটাই যদি বেগুন গাছে ঢুকতো বা টমেটোতে ঢুকতো তাহলে কিন্তু আমাদের সমস্যা হতো। এইভাবেই আমরা ফাঁস ফসলের দ্বারা কিন্তু আমরা অন্যান্য পোকাগুলোকে,
1: আচ্ছা মোটামুটি অনেকগুলো গুরুত্বপূর্ণ আলোচনা তো আপনি করছেন এবং আরও অনেক প্রশ্ন রয়েছে আমাদের কৃষক বন্ধুদের। আরেকটু যেটা মাথায় আসছে, বিশেষ করে আমরা যখন বর্ষাকালের রোগ পোকার কথা বলছি, আমাদের টার্গেট হচ্ছে আমাদের কৃষক বন্ধুদের কৃষিক্ষেত্রে যে রোগ পোকার হাত থেকে তাদেরকে যতটা সম্ভব যে নিয়ন্ত্রণের ব্যাপার সে ব্যাপারে তাদেরকে সতর্ক করা। এই ব্যাপারে যদি আরেকটা জিনিস, যেটা যে সুসংহত নিয়ন্ত্রণ, এই কথাটা আমরা যেটা আইপিএম বলি, এটা কি সেই ব্যাপার?
0: হ্যাঁ, আমি কিন্তু আইপিএম নিয়ে এতক্ষণও কিন্তু আমি সুসংহত নিয়ন্ত্রণ দেখুন, আমি সাধারণভাবে ওষুধপত্র ব্যবহারটাকে শেষের দিকে রাখাটা ভালো, কৃষিবীজ যতটা কম দেওয়া যায়, কিন্তু অনেকভাবে সুবিধা আছে যাতে আমরা অনেকটা পোকার উপদ্রবটা কমাতে পারি। তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নজরদারি। আপনি যদি নজরদারি ঠিকঠাক করে করেন, অর্থাৎ প্রত্যেক দিন যদি আপনি মাঠে একবার করে যান এবং সেটা যদি নোট রাখেন, কতটা গ্যাপ আছে, কি আছে দুটো গাছের মধ্যে, কিরকম সময় কোন ফসলটা হচ্ছে, মাঠের কোনা বরাবর যাবেন, ঢুকবেন, কুড়িটা গুছি নেবেন বা কুড়িটা গাছ নেবেন, নিয়ে সেগুলোকে অবজার্ভ করবেন। এবং সেক্ষেত্রে হাতে একটা প্লাস্টিক নিয়ে যাবেন, যদি দেখেন যে প্লাস্টিকের প্যাকেটে, যদি দেখেন যে কোনো ডিমের গাদা, সে পাতাটা ছিঁড়ে প্লাস্টিকে রেখে দিন,
1: আচ্ছা
0: সেগুলো ফেলে রাখবেন না। যদি দেখেন একটা ডগা পচে গেছে, প্লাস্টিকে রেখে দিন, সেগুলো নিয়ে বাইরে পুড়িয়ে ফেলুন বা মাটিতে পুঁতে ফেলুন। এবং সবথেকে বড় ব্যাপার হলো আবহাওয়াটা প্রত্যেক সপ্তাহে কীরকমভাবে চেঞ্জ হচ্ছে সেটা যদি নজরে রাখেন, তাহলে সেই অনুযায়ী আপনি, ধরুন আপনার জমিতে আগাছা হয়েছে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে, আপনি যদি তখন আগাছা নাশক দেন পুরোটাই নষ্ট
1: একদম,
0: সেই জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। অথবা কিছু কিছু এমন আগাছা নাশক আছে যে যেগুলো রেনফাস্টনেস আছে, অর্থাৎ সেগুলো ছ ঘন্টা শুকনো পেলে সে ধরে ফেলবে। আবার বেশিরভাগ আগাছা নাশক কিন্তু দিলে অ্যাটলিস্ট 24 থেকে 36 ঘন্টা আপনাকে খটখটে শুকনো থাকতে হবে, নাহলে সেই গাছটা ধরবে না, দেখবেন অল্প অল্প আগাছা মরছে বাকিটা রয়ে গেছে। সেই ক্ষেত্রে আপনাকে আগাছা নাশক নির্বাচন করাটা খুব জরুরি। এবং সব থেকে বড় ব্যাপার হলো যে জাত অনুযায়ী এবং সময় অনুযায়ী আপনাকে সেগুলো ব্যবহার করতে হবে। এছাড়া জৈব নিয়ন্ত্রণ ব্যবস্থাগুলো যতটা সম্ভব নিম তেল রসুন কেরোসিন দ্রবণ এগুলো ইউজ করা, যেমন আমরা তো ঘরের পাশে যখন পিঁপড়ে যায় কেরোসিন তেল দিই, তাই না? সেরকম কিন্তু সেটা কিন্তু মাঠে দিতে পারবেন না, এর একটা স্কেল আছে, সেই স্কেলে কেরোসিন কিন্তু খুব টক্সিক। এটা আমি কথার কথা বলছি, আমরা এরকম নিম তেল রসুন এগুলো আমরা তামাকের ডাঁটির ভেজা তেল এগুলো করতে পারি, সঠিক সময় ফসলটাকে সংগ্রহ করতে হবে যাতে করে বেশি দিন থাকলে পচে যাওয়ার সম্ভাবনা। সঠিক কৃষিবিষের ব্যবহার, বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন, কীটপতঙ্গের ফাঁদ ব্যবহার সেটাও একটু আপনাদের জেনে শুনে একটু ব্যবহার যদি করা যায় ভালো হয়।
1: বেশ, আপনি এক্ষুনি বললেন যে সঠিক কৃষিবিষের ব্যবহার, এই ব্যাপারটা কিরকম যে সঠিক কৃষিবিষ বা সুসংহতভাবে?
0: সাধারণভাবে সঠিক কৃষিবিষের ব্যবহারটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এইটার জন্য কিন্তু এই জন্যই একটু পড়াশুনোর দরকার, নিজের জমিটাকে চেনার দরকার। কৃষিবিষ প্রয়োগের আগে এর একটা কৃষি শত্রুর অর্থনৈতিক সহন ক্ষমতার মাত্রা বলা হয়, যেমন ইটিএল বলি, ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল, এটা জানতে হবে। অর্থাৎ আমি মাঠে গিয়ে দেখলাম পোকা আছে, কতগুলো পোকা থাকলে আমি কৃষিবিষটা প্রয়োগ করব মিনিমাম
1: জানতে হবে।
0: হ্যাঁ, এটা কিছু কিছু সব গাছে করা সম্ভব হয়নি, কিছু কিছু গাছে সম্ভব হয়েছে। যেমন বলা হয় যে গুচিতে যদি তিনটে বা তার বেশি বাদামি শোষক পোকা দেখা যায়, সঙ্গে সঙ্গে স্প্রে করা শুরু করুন।
1: আচ্ছা,
0: বেগুনের ক্ষেত্রে দেখা যায় পার স্কোয়ার মিটারে যদি দুটো বেগুনের ফ্রুট অ্যান্ড শুট বলার, অর্থাৎ ফল ছিদ্রকারী ডগা ছিদ্রকারী পোকার মত দেখা যায়, সঙ্গে সঙ্গে স্প্রে করুন।
1: আচ্ছা,
0: এইগুলো একটু জানতে হবে। এইটুকু আপনার জমিটাকে চিনে রাখুন। যেমন ফল ছিদ্রকারী পোকার কথা যেমন বললেনই, আমরা একবার যদি পোকাটা ভেতরে ঢুকে যায় তখন মারা খুব মুশকিল, তখন আপনাকে এমন ওষুধ দিতে হবে যেটা গাছটাকে বিষাক্ত করে দেবে, ফলটাকে বিষাক্ত করে ভেতরের পোকাটাকে মারবে, সেটা তো আমাদের ক্ষেত্রেও বিষাক্ত।
1: মানে এই যে কৃষি বিষ প্রয়োগতার বিষাক্ততা,
0: হ্যাঁ অবশ্যই বিষাক্ত, কারণ একটা ফল ছিদ্রকারী পোকা ভেতরে বসে রয়েছে, তাকে মারতে হবে। তার থেকে আমরা যদি ফল ছিদ্রকারী, মানে ফল ছিদ্রকারী পোকা ভেতরে ঢুকে আছে, সেরকম একটা পোকাকে ধরুন ওই ফলটাকে তুলে নিলাম, নিয়ে বেগুনের ফলের ওই ডগাটাতে একটু ভেজা তুলো রেখে দিলাম, দিয়ে একটা চালুনি দিয়ে ঢেকে রাখলাম। ভেজা তুলোতে থাকাতে বেগুনটাকে শুকিয়ে যাবে না। চার পাঁচ দিনের মাথায় দশ দিনের মাথায় দেখবেন যে চালুনির গায়ে পোকাটা মথটা রয়েছে, ওই মথটাকে চিনে নিন।

0: মথটা কোনো ক্ষতি করে না, মথটা খালি 300 ডিম পেড়ে দেবে, কিন্তু 300 ডিম পেড়ে দেওয়া মানে 300টা ফল নষ্ট হয়ে যাওয়া। তো যখনই আপনি মথটা দেখবেন তখন সব নিয়ম টিয়ম ভুলে যান, প্রত্যেক অল্টারনেট ডেতে 3 বার স্প্রে করে দিন, সব মথ চলে যাবে, আপনার সমস্ত ফসলটা বেঁচে গেল। ফলের ভেতরে পোকা ঢুকে মারার বদলে আমরা আগেই মেরে দিলাম, পোকাটাকেই মেরে দিলাম, তাহলে 300টা করে করে আমার ফল বেঁচে গেল, এক একটা পোকার।
1: সেই যদি আমরা অঙ্কুরেই বিনাশ করতে পারি,
0: হ্যাঁ আমাদেরকে ওই চিন্তা হবে অ্যাডাল্ট পোকাটাকে, নাহলে ওই কোনটা ফল ও ডগা ছিদ্রকারী পোকার মথ সেটা না চিনলে আমি মারবো কি করে। এবার কৃষিবিষ কোন কৃষিবিষগুলো দেব সেটা জানতে হবে, কোনটা স্পর্শজনিত, কোনটা উদরজনিত, কোনটা পাকস্থলীজনিত, কোনটা অন্তর্বাহী বা সর্বাঙ্গবাহী, সেগুলো জেনে শুনে আমরা যেন বিষটা দিই এবং দেখে নেবো যে যতটা সম্ভব বিষেরও 4 রকম ভাগ রয়েছে, মানে রেড, ইয়েলো, ব্লু, গ্রিন। গ্রিনটা হচ্ছে বরফির একটা মাত্রা থাকে, বরফি থাকে কৃষিবিষে। লাল আর হলুদ থেকে বর্জন করাটা ভালো, যতটা সম্ভব আমরা যদি এইগুলোকে মাথায় রেখে এগোতে পারি তাহলে কিন্তু দেখবেন চাষী ভাই একটা ভালো ফসল পেতে পারেন।
1: বেশ, আমাদের ঘড়ির কাঁটা চোখ রাগাচ্ছে, আমাদের এখানেই থামতে হচ্ছে। মোটামুটি অনেক কিছুই প্রশ্ন ছিল আমাদের কৃষক বন্ধুদের, তবে আরো কিছু প্রশ্ন হয়তো রয়েছে, কিন্তু সময় তো আমাদের শেষ করতেই হবে,
0: আলোচনা করা গেল না।
1: একদমই তাই, আমরা আজকের আলোচনা করছিলাম ফসলের বর্ষাকালীন রোগ পোকা নিয়ন্ত্রণ, আর এ ব্যাপারে বিস্তারিতভাবে এতক্ষণ সুন্দর করে বুঝিয়ে বললেন ডক্টর সুব্রতজ্যোতি রায়, যুগ্ম কৃষি অধিকর্তা, পি অ্যাডমিন, সোশিও ইকোনমিক অ্যান্ড ইভ্যালুয়েশন উইংস। ডক্টর রায়, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে আমাদের বুঝিয়ে বলার জন্য।
0: ধন্যবাদ আপনাকেও,
1: অনেক ধন্যবাদ। আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। সবাই ভালো থাকুন, আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে। আজ এই পর্যন্ত, নমস্কার।
2: ক্ষেত খামারের কথা এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

0: এখন শুনবেন অনুষ্ঠান আপনার স্বাস্থ্য।
1: অনুষ্ঠান আপনার স্বাস্থ্য, আজকের বিষয় খেলাধুলো জনিত আঘাত। এই নিয়ে একটি কথিকা বলছেন পেন ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ ডাক্তার দেবজ্যোতি দত্ত।
2: আমরা যখন খেলাধুলোর জনিত আঘাতের সম্পর্কে কথা বলি, আমরা মূলত দু ধরনের আঘাতকে বুঝি। এক নম্বর, যেখানে খেলার সময় আপনার চোট লাগছে বা আঘাত লাগছে, আর আরেকটা ধরনের আঘাত হচ্ছে যখন আপনি দীর্ঘদিন ধরে খেলাধুলা করছেন, তখন আমাদের যে ওভারইউজ ইঞ্জুরি, অর্থাৎ আমাদের কোনো জয়েন্টকে বা শরীরের কোনো অংশকে যেটা আমি বেশি ব্যবহার করি, তার যে ক্ষয়জনিত সমস্যা হয়, সেটাও এক ধরনের খেলাধুলো জনিত আঘাত। এবার আসি আঘাতের প্রধান কারণে। সাধারণত দেখা যায় অনেক সময় আপনার যতটা ফোর্সে আপনার পড়ার কথা ছিল অথবা যতটা জোরে আপনার আঘাত করার কথা ছিল, তার থেকে বেশি পরিমাণে জয়েন্ট বা আমাদের লিগামেন্ট বা মাসেল বা টেন্ডন সেগুলো ইউজ হয়েছে, এবং যার ফলে কি হয়েছে, হতে পারে যে জয়েন্টের ক্ষতি অথবা জয়েন্টের যে উপরে একটা তরুণাস্থি, ইংরেজিতে বলে কার্টিলেজ, এই কার্টিলেজগুলো রয়েছে সেগুলোর ক্ষতি হতে পারে, অথবা আমাদের মাসেল বা টেন্ডন ছিঁড়ে যাওয়া, অথবা মাসেল বা টেন্ডন না ছিঁড়লেও তার স্ট্রেন অথবা তার মধ্যে প্রদাহজনিত সমস্যা, এইগুলো হতে পারে।

0: সহজে বলে রাইজ থেরাপি, অর্থাৎ আর অর্থাৎ রেস্ট। যে জায়গাটায় চোট লেগেছে ওই অংশটাকে রেস্ট দিন। দু নম্বর, ওখানে ঠান্ডা অর্থাৎ আইস কম্প্রেশন সেটা দিন এবং জায়গাটাকে এলিভেট করে রাখুন, ঠিক আছে, অর্থাৎ তুলে রাখুন যাতে সেখানে ইডিমা বা জল না জমতে পারে। এটা হচ্ছে একদম প্রাথমিক চিকিৎসা। এরপরে অবশ্যই আপনি পেন ফিজিশিয়ানের সাথে দেখা করুন এবং ডাক্তারের সাথে আলোচনা করে আপনাকে যেরকম ওষুধ খাবার খেতে হবে বা প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে পরবর্তী স্টেজে যেতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, সব ব্যথাতেই কি চিকিৎসকের কাছে যেতে হবে? উত্তর কিন্তু না। সাধারণত দেখা যায় যে অনেক চোট আঘাত আসে যেগুলো খুব খেলাজনিত হলেও খুব মাইনর, এবং সেগুলো এই যে আমি পদ্ধতিগুলো বললাম অর্থাৎ রেস্ট বা কনজারভেটিভ ম্যানেজমেন্ট যেগুলো ঘরোয়া চিকিৎসা তাতেই সেরে যায়। কিন্তু কখন কখন আমরা চিকিৎসকের কাছে যেতে হবে মনে রাখবেন, যখন তীব্র ব্যথা রয়েছে অর্থাৎ এত ব্যথা হচ্ছে যে আপনি হাঁটতে পারছেন না, জয়েন্ট নাড়তে পারছেন না, জয়েন্ট ফুলে গেছে অথবা আকৃতির পরিবর্তন হয়েছে অথবা বারবার একই জায়গায় আঘাত হচ্ছে, এই সব ক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই পেন ফিজিশিয়ানের সাথে যোগাযোগ করতে হবে। এবং এর পরবর্তী প্রশ্ন একটা আসে, আমি কবে খেলায় ফিরতে পারবো? কারণ স্পেশালি যারা খেলোয়াড় তাদের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটা জিনিস মনে রাখবেন, সবসময় ব্যথা চলে যাওয়া মানেই কিন্তু সম্পূর্ণ আঘাত সেরে যাওয়া নয়। আপনি আপনার চিকিৎসকের সাথে আলোচনা করুন এবং তার পরবর্তীতে আপনি ধীরে ধীরে আবার আপনার অ্যাক্টিভিটি, খেলাধুলার যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো শুরু করবেন। আশা করি এইভাবে পদ্ধতিগুলো ফলো করলে আমরা খেলাধুলার জনিত আঘাতকে অ্যাভয়েড করতে পারবো এবং যদি আঘাত লাগেও তাকে সঠিকভাবে ম্যানেজ করতে পারবো এবং আপনি পরবর্তীকালে খেলাধুলো চালিয়ে যেতে পারবেন।
1: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনলেন একটি কথিকা যার শিরোনাম ছিল খেলাধুলা জনিত আঘাত। কথিকাটি বললেন পেন ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ ডাক্তার দেবজ্যোতি দত্ত। আপনার স্বাস্থ্য আজ এ পর্যন্তই।
2: শুনলেন অনুষ্ঠান আপনার স্বাস্থ্য, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে।

এখন জানিয়ে দেব আকাশবাণী মৈত্রীর 8ই আগস্ট আজ অর্থাৎ মঙ্গলবারের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠানগুলি সম্পর্কে। সন্ধ্যে 7টায় যুববাণীর অনুষ্ঠান যুববাণী থেকে অনাদি অতীত, উপস্থাপনায় থাকবেন সুইটি প্রামাণিক। 7টা বেজে 45 মিনিটে অনুষ্ঠান কবি কণ্ঠে, কবি যশোধরা রায়চৌধুরীর সঙ্গে আলাপচারিতায় রুমা ঘোষ, শুনবেন প্রথম পর্ব। রাত 8টা বেজে 15 মিনিটে অনুষ্ঠান এক মাটি এক সুর, লোকসঙ্গীত শিল্পী দেব চৌধুরীর সাক্ষাৎকার গ্রহণে রঞ্জনা মুখোপাধ্যায়, সম্পাদনা প্রণয় দে, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, শুনবেন প্রথম পর্ব। রাত 9টায় কথায় গানে, উপস্থাপনায় শ্রাবণী মুখোপাধ্যায়। রাত 9টা বেজে 15 মিনিটে বিশ্ব পরিক্রমা, 9টা বেজে 45 মিনিটে কলকাতা কলতান, রাজ্য সরকারের আয়োজনে উত্তম কুমার স্মরণ, এ বিষয়ে শুনবেন অনুষ্ঠান, সম্পাদনা অঙ্কিতা দাস, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 10টা বেজে 15 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, এই অনুষ্ঠানে শুনবেন খেয়াল, পরিবেশনায় প্রজ্ঞা বন্দ্যোপাধ্যায়, রাগ মালকোষ, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন নবারুণ দত্ত, সারেঙ্গিতে ওস্তাদ রোশন আলী। 10টা বেজে 45 মিনিটে উপমহাদেশের খবর, রাত 11টায় হারানো দিনের গান নিয়ে উপস্থাপনায় থাকবেন মৈত্রীবন্ধু শ্রাবণী মুখোপাধ্যায়। রাত 12টায় আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। জানিয়ে দিলাম আজ মঙ্গলবার 8ই সেপ্টেম্বরের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান বাদবাকি অনুষ্ঠানগুলি সম্পর্কে। আকাশবাণী মৈত্রী।

0: সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা। জায়গা বাচ্চাটাও ঠিক হয়নি, আরো খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 kHz। এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান যুববাণী থেকে অনাদি অতীত। উপস্থাপনায় থাকবেন সুইটি প্রামাণিক।

আচ্ছা, শেষ কবে কারোর পাঠানো হাতে লেখা চিঠি পেয়েছিলে মনে পড়ে? কিংবা শেষ কবে একটা সাদা কাগজের ওপর কলমের ডগা ছুঁয়ে মনের কথাগুলো লিখেছিলে মনে পড়ে সে কথা? আজকের এই গতিশীল জীবনে আমরা কত সহজেই না আঙুলের ডগায় স্ক্রিন ছুঁয়ে সেকেন্ডে হাজারটা শব্দ ছড়িয়ে দিই বাতাসে, অথচ এক মুহূর্তের জন্য চোখ দুটো বন্ধ করে একটু ভাবতো, যদি এই মুহূর্তে পৃথিবী থেকে সমস্ত অক্ষর শব্দ চিরতরে মুছে যায়, রাস্তার সাইনবোর্ড, মোবাইলের মেসেজ, খবরের কাগজ, বইয়ের পাতা সব যদি এক লহমায় ধপধপে সাদা আর শূন্য হয়ে যায়, কি ভয় করছে তো? এক অদ্ভুত পাথর প্রতিম নিস্তব্ধতা গ্রাস করবে গোটা মানব সভ্যতাকে।

আমাদের যাবতীয় ইতিহাস, বিজ্ঞান, ভালোবাসার স্মৃতি নিমেষে বাষ্প হয়ে মিলিয়ে যাবে শূন্যে। হ্যাঁ, আজ 8ই সেপ্টেম্বর, ক্যালেন্ডারের পাতায় আজকের দিনটি লেখা রয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে। তবে আজ সন্ধেবেলা আমি তোমাকে কোনো গম্ভীর পরিসংখ্যান বা নীরস বক্তৃতা শোনাতে আসিনি বন্ধু। আমি এসেছি তোমাকে এমন এক সন্ধি উপহার দিতে যেখানে শব্দ কেবল বাতাসে ভেসে মিলিয়ে যাবে না, শব্দকে চোখের সামনে রক্তমাংসের রূপ নিতে দেখা যাবে প্রায়। ঘড়ির কাঁটায় ঠিক সন্ধে 7:53 হয়ে 53 সেকেন্ড, বাইরে হয়তো ব্যস্ত শহরের কোলাহল, নাম না জানা পাখিদের ডানা ঝাপটানোর শব্দ, আর তোমার ঘরের কোনায় জ্বলছে এক চিলতে আলো। তোমার চায়ের কাপের পাশে রেডিওতে হাজির আমি, তোমার সেই চেনা বন্ধু, তোমার সেই চেনা কণ্ঠস্বর। আমি সুইটি, তোমার যুববাণীর বন্ধু। আজ অনাদি অতীতে আমরা সাক্ষী থাকব সেই অদ্ভুত জাদুকরী মুহূর্তের, যেদিন এই পৃথিবীর কোনো এক আদিম মানুষ প্রথমবার মাটির বুকে দাগ কেটে শব্দকে বন্দী করেছিল। চলো সেই মহাকালের সুতোই টান দেওয়ার আগে মনটাকে একটু শান্ত করে নি একটা চমৎকার গান শুনে, যে গান আমাদের বলে ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো।

কে? এই ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। এই যে চিঠি লেখার কথা, যে কথা দিয়ে অনুষ্ঠান শুরু করেছিলাম, যে কবে হাতে লেখা একটা চিঠি তোমার ঠিকানায় এসেছিল, বা তুমি কারোর ঠিকানায় এরকম হাতে লেখা একটা চিঠি পাঠিয়েছিলে, তা হয়তো আমরা এই মুহূর্তে সহজে মনে করতে পারবো না। লেখালেখি, শব্দ, অক্ষর, এইসব নিয়েই আজকের অনুষ্ঠানে কথা বলবো। তোমাকে নিয়ে যাব এক সুদূর অতীতে, আজ থেকে প্রায় 30 বা 40 হাজার বছর আগের একটা সন্ধে। কল্পনা করো তো, বাইরে ঘুটঘুটে অন্ধকার, বন জঙ্গল, হিংস্র পশুর গর্জন আর শীতের কনকনে হাওয়া, একটা দুর্ভেদ্য পাথুরে গুহার ভেতর জ্বলছে লাল আগুনের শিখা। সেই আগুনের অমনিতে চারপাশে জড়ো হয়ে বসে আছে আমাদের পূর্বপুরুষেরা। তখনও কিন্তু কোনো বর্ণমালা আবিষ্কার হয়নি, কোনো ব্যাকরণ তৈরি হয়নি। মানুষের মুখে তখন কিছু আধো আধো শব্দ, কিছু অদ্ভুত চিৎকার আর হাতের ইশারা। কিন্তু একবার ভাবো, তাদের মনের ভেতরেও কি উপচে পড়ত না ভয়, টিকে থাকার আনন্দ আর শিকারের রোমাঞ্চ? তবে তারা সেটা প্রকাশ করত কিভাবে? একদিন এক আদিম মানুষ, আদিম শিকারী, আগুনের কয়লা, পশুর চর্বি আর লাল গেরুয়া মাটি মিশিয়ে গুহার রুক্ষ পাথরে দেয়ালের সামনে এসে দাঁড়ালো। তারপর গভীর মনোযোগ দিয়ে দেওয়ালের বুকে এঁকে ফেলল এক প্রকাণ্ড বাইসনের ছবি, শিকারের দৃশ্য, আর তার পাশেই নিজের একটি হাতের ছাপ। ফ্রান্সের লাস্কো কিংবা আমাদের ভারতের মধ্যপ্রদেশের ভীমবেটকা গুহায় গেলে আজও সেই ছবিগুলো জলজ্যান্ত দেখা যায়। সেই মানুষটা হয়তো জানত যে সে একদিন মারা যাবে, তাকে হয়তো বাঘে খাবে, নইলে ঠান্ডায় জমে সে শেষ হয়ে যাবে। কিন্তু পাথরের গায়ে সেই হাতের ছাপ রেখে সে যেন মহাকালের উদ্দেশ্যে চেঁচিয়ে বলে গিয়েছিল, আমি ছিলাম, আমি এই পৃথিবীর বুকে হেঁটেছিলাম, আমি বেঁচেছিলাম। লিপির প্রথম জন্ম কিন্তু কোনো বই বা চিঠিতে হয়নি, জানো তো, হয়েছিল পাথরের বুকে আঁকা ছবিতে। এতে ইতিহাসের ভাষায় রয়েছে এর একটা নাম, পিক্টোগ্রাফ বা চিত্রলিপি। কিন্তু ছবি দিয়ে কি সব কিছু বলা যায় বলতো? এই মনে করো, তুমি বলতে চাইছো আমি আগামীকাল সকালে 3টে হরিণ শিকার করতে যাব। 3টে হরিণ আর একটা মানুষের ছবি আঁকা সহজ, কিন্তু আগামীকাল কিংবা মনের গভীরের কোনো অব্যক্ত অনুভূতি ছবিতে কিভাবে আঁকবে? মানুষের সেই সময়ই দরকার পড়ল এমন কিছুর যা চোখের দেখায় কথা বলবে। আর সেই তীব্র তাগিদ থেকেই কিন্তু জন্ম নিয়েছিল পৃথিবীর প্রথম প্রকৃত লিপি। কিন্তু সেটা কোথায় আর কিভাবে, সে কথাও আজকে অনাদি অতীতের এই অনুষ্ঠানে তোমাদের বলবো। তবে এখন তোমাদের আরও একটা গান শোনাই, কাগজের বাড়ি, কারণ সেই কাগজের ওপরেই তো আমাদের যাবতীয় লেখালেখি। তবে এখন অবশ্য যুগ বদলেছে, আমরা প্রত্যেকের মুঠোফোনেই লেখালেখির মাধ্যমে নানান বার্তা, নানান চিঠি বলতে পারি, সবকিছু নিমিষের মধ্যে, দূরে থাকা প্রিয়জনদের।

কাছে পৌঁছে দিচ্ছি। তবে সেই যে গানে আছে না, কাগজে যদি সেই নাম লেখা হয়, সেই নামের গুরুত্ব কিন্তু অবশ্যই বেশি। কাগজের বাড়ি।

গানের রেশ কাটতে না কাটতেই আবারও কথায় ফেরা। ফেরা অনাদি অতীত অনুষ্ঠানের আজকের যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি সেই বিষয়ে। চলো তোমাদের গুহা ছেড়ে এবারে নিয়ে যাই এক প্রাচীন নদীর পাড়ে, মেসোপটেমিয়া, আজকের দিনের ইরাক সিরিয়া অঞ্চল। টাইগ্রিস আর ইউফ্রেটিস নদীর উর্বর পলিমাটিতে গড়ে উঠেছিল সুমেরীয় সভ্যতা। আজ থেকে প্রায় 5,500 বছর আগের কথা হবে। সেখানে তখন বড় বড় শহর গড়ে উঠছে, জমজমার চাষবাস, হাটে বাজারে চলছে কেনা বেচা। কিন্তু বিপদ বাঁধল, বিপদটা বাঁধল অন্য এক জায়গায়। এক ব্যবসায়ী আরেকজনকে 10 বস্তা গম দিল কিংবা 20টা ভেড়া ধার দিল। এখন কে কার কাছে কত পায় এই হিসাব শুধু মাথায় মনে রাখা কি সম্ভব? মানুষ তো ভুলে যায়, মানুষ মারা যায়, আর তা নিয়েই শুরু হলো তুলকালাম ঝগড়া। তখন এক অদ্ভুত বুদ্ধি খেলে গেল এক সুমেরীয় হিসাবরক্ষকের মাথায়। সে নদীর পার থেকে নরম ভেজা কাদামাটি তুলে এনে একটা চার কোনা স্লেট বা চাকতি তৈরি করলো।

ফেলার পর একটি শক্ত নলখাগড়ার কলমের কোণ দিয়ে সেই কাঁচা মাটির বুকে তেকোনা পেরেকের মতো খাঁজ কেটে কেটে চিহ্ন বসিয়ে দিল। দশটা বৃত্ত মানে দশ বস্তা গম, পাশেই একটা প্রতীকী চিহ্ন। তারপর সেই মাটির চাকটি তাকে রোদে শুকিয়ে শক্ত করে নেওয়া হলো। ব্যাস তৈরি হয়ে গেল পৃথিবীর প্রথম লিখিত দলিল। এই লিপিকে ইতিহাস নাম দিল কিউনিফর্ম, আর অর্থ পেরিকের মতো খাঁজ কাটা লিপি। ভেবে দেখো বন্ধু, আমরা ভাবি লিপি বা লেখা হয়তো কবিতা বা প্রেমের চিঠির জন্য জন্মেছিল। এই ভাবনা কিন্তু মোটেই সত্যি নয়। আদতে লিপি জন্মেছিল মানুষের পাওনা গণ্ডার খাঁটি হিসাব মেলাতে। এবার মেসোপটেমিয়া থেকে সোজা চলে এসো আমাদের নিজেদের ঘরের আঙিনায়, ভারতীয় উপমহাদেশে, সিন্ধু নদের অববাহিকায় হরপ্পার মহেঞ্জোদারো। আজ থেকে প্রায় 4-5 হাজার বছর আগের কথা, সেখানে গড়ে উঠেছিল এক অবিশ্বাস্য নগর সভ্যতা। পাকা রাস্তা, দোতলা বাড়ি, এমনকি উন্নত ড্রেনেজ সিস্টেম। মাটির নিচ থেকে প্রত্নতাত্ত্বিকরা উদ্ধার করেছেন হাজার হাজার ছোট ছোট পোড়া মাটির শিলমোহর, তার উপরে খোদাই করা এক শৃঙ্গ পৌরাণিক প্রাণী, কুঁজওয়ালা ষাঁড়, আর তার মাথার উপরে অদ্ভুত সব জ্যামিতিক নকশা ও চিহ্ন। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানো, আজ 2024-25 পেরিয়েই কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে এসেও বিশ্বের বাঘা বাঘা ঐতিহাসিক বা ভাষাবিজ্ঞানীরা সেই সিন্ধু লিপির কোনো অর্থ প্রায় উদ্ধার করতে পারেনি বললেই চলে। সেই হরপ্পার মানুষগুলো মাটির নিচে এমন এক ভাষা লিখে রেখে গেছে যা আজও আমাদের চোখের সামনে এক নিরেট ধাঁধা হয়ে বেঁচে আছে। অনাদি অতীতের সেই মানুষগুলো যেন মাটির নিচ থেকে আমাদের দিকে তাকিয়ে মুচকে হেসে বলছে, তোমরা আমাদের সব রহস্য এত সহজে ভেদ করতে পারবে না। চলো এই রহস্যের ঘোর কাটানোর আগে আমরা আরো একটা গান শুনি, যে গানের নাম জাতিস্বর। সত্যি এরকম জাতিস্বর যদি থাকতেন, যে সেই সময়ে ছিলেন এবং এখনো আছেন, বা যার সেই সময়ের কথা সবটাই মনে আছে, তবে এই রহস্য কিন্তু তিনি সহজেই ভেদ করে দিতে পারতেন। তবে জাতিস্বরের কথা যখন বলেই দিলাম, তখন অনুষ্ঠানের পরবর্তী গানটা হোক জাতিস্বর সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

0: আজ অক্ষর, লিপি, শব্দ, তার যে জন্মকথা তাই নিয়ে কথা বলছি। আর এই গল্পের মধ্যেই তোমাদের এখন জানিয়ে দিই আমাদের যুববাণীর সেপ্টেম্বর মাসের বলতে চাই এর বিষয়ে।
1: আচ্ছা, তোমার কি মনে পড়ে শেষ কবে নিজের কোনো ভুলের জন্য কারো কাছে ক্ষমা চেয়েছিলে? বা মনে পড়ে সেই রাতের কথা যখন গোটা পৃথিবী ভুল বুঝছিল, তখন শুধু একটা মানুষ বলেছিল, ভয় নেই, পড়ে গিয়েই তো মানুষ হাঁটতে শেখে। সব শিক্ষক কি ব্ল্যাকবোর্ডের চকের দাগ কেটে নামটা শেখান? একদমই না। আমাদের জীবনের সবচেয়ে দামি শিক্ষাটা অনেক সময় কোনো ক্লাসরুম দেয় না। হতে পারে সেটা মধ্যরাতে ট্রেনের সহযাত্রীর ফেলে যাওয়া এক টুকরো দীর্ঘ নিঃশ্বাস, কিংবা রাস্তায় চা বেচতে বেচতে হাসি মুখে বেঁচে থাকার পাঠ দেওয়া সেই মানুষটা, কিংবা হয়তো তোমার মা, যিনি নিজের খিদে লুকিয়ে তোমাকে খাইয়ে নিঃশব্দে শিখিয়েছিলেন আত্মত্যাগের সংজ্ঞা। শিক্ষক আসলে না কোনো পেশা নয়, শিক্ষক হলো জীবনের এমন একটা মোড় যিনি তোমাকে কখনো হাত ধরে হাঁটতে শেখান, কখনো বা এগিয়ে চলার পথ দেখিয়ে দেন। আর এই সেপ্টেম্বরের আমেজে আমরা খুঁজছি সেই মানুষটিকে যার একটা কথা বা আচরণ তোমার জীবনের গতিপথ ঘুরিয়ে দিয়েছিল, আর তার দেওয়া বড় শিক্ষাটার গল্প আমাদের লিখে পাঠাও। কলমে রূপনিক সেপ্টেম্বর মাসের বলতে চাই এর বিষয়ে জীবনের পাঠ, অনধিক 300 শব্দে লিখে পাঠাও আমাদের। সরাসরি মেইল করতে পারো আমাদের মেল আইডি jubobanikolkata@gmail.com। আমাদের ঠিকানা যুববাণী বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, আকাশবাণী কলকাতা, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। লেখা পাঠানোর শেষ তারিখ 20 সেপ্টেম্বর 2026। দেরি করো না, ঝটপট লিখে পাঠিয়ে দাও। আরও একবার বলে দিই, আমাদের সেপ্টেম্বর মাসের বলতে চাই এর বিষয় জীবনের পাঠ।
0: শুনে নিলে সেপ্টেম্বর মাসের বলতে চাই এর বিষয়, গান শেষ, বলতে চাই এর বিষয় জানানো শেষ, আর ঘড়ির কাঁটাও জানান দিচ্ছে আমাদের আড্ডার সময়ও কিন্তু প্রায় শেষের মুখে। সুমরীয়দের সেই কাদামাটির কিউনিফর্ম থেকে শুরু করে মিশরের প্যাপিরাসে লেখা হায়ারোগ্লিফিক্স, এখান থেকে ফিনিশীয় বর্ণমালা, গ্রিক লিপি, ব্রাহ্মী লিপি হয়ে আজকে আমাদের এই ভালোবাসার চীনা বাংলা ভাষা অ আ ক খ। পথটা কিন্তু কয়েক হাজার বছরের লম্বা এক।

একবার গভীরভাবে ভেবে দেখো তো বন্ধু, মানুষ হিসেবে আমরা নশ্বর, আজ আছি কাল হয়তো বাতাসে মিলিয়ে যাব, কিন্তু মানুষই একমাত্র প্রাণী যে মৃত্যুর সীমানাকে বুড়ো আঙুল দেখাতে পেরেছে শুধুমাত্র অক্ষরের হাত ধরে। আজ থেকে 2500 বছর আগে প্লেটো বা গৌতম বুদ্ধ কি ভেবেছিলেন, 1000 বছর আগে কালিদাস মেঘদূত কি লিখেছিলেন, তা আজও হুবহু আমাদের চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে। কারণ মাঝখানে দাঁড়িয়ে আছে সেই জাদুকরী সেতু যার নাম লিপি। আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে দাঁড়িয়ে অক্ষর চেনা মানে একথা বলতে পারি শুধু একটা চাকরির পরীক্ষার প্রস্তুতি নেওয়া নয় বা কোনো দলিলে নিজের নাম সই করতে পারা নয়। একটি অক্ষর পড়া মানে মানব সভ্যতার সেই অনাদি অতীতের সুদীর্ঘ চেতনার শরিক হওয়া, অন্ধকার গুহা থেকে আলোর জগতে পা বাড়ানোর একমাত্র চাবিকাঠি এই লিপি। অনাদি অতীতে আজকের গল্পের পাতাটা এখানেই বন্ধ করতে হচ্ছে। কেমন লাগলো আজকের এই শব্দের জন্মযাত্রায় একসঙ্গে কিছুটা পথ আমার সঙ্গে হাঁটতে, জানাতে ভুলো না আমাদের যুববাণী কলকাতার ফেসবুক পেজে আজকের অনুষ্ঠানের পোস্টারের নিচে। তোমার মনের অনুভূতি কিন্তু অবশ্যই জানিও। খুব ভালো থেকো, নিজের যত্ন দিও, যত্ন নিও, আর অন্ধকার দূর করতে বইয়ের সঙ্গে থেকো, অক্ষরের সঙ্গে থেকো। আজকের মতো তোমার যুববাণীর বন্ধু সুইটি বিদায় নিচ্ছে অনাদি অতীত থেকে, আর যেতে যেতে সেই গান রেখে যাই তোমাকে না লেখা চিঠি, যেটা রয়ে গেছে তবে রেখে দিও না, পাঠিয়ে দাও সেই ঠিকানায়।

এতক্ষণ শুনলেন যুববাণীর অনুষ্ঠান যুববাণী থেকে অনাদি অতীত। উপস্থাপনায় ছিলেন সুইটি প্রামাণিক। আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রী। এখন জানিয়ে দেব 8ই সেপ্টেম্বর অর্থাৎ আজ মঙ্গলবারের রাতের হারানো দিনের গানের বিষয় সম্পর্কে। ফ্লপমাস্টার জেনারেল থেকে শুধু মহানায়ক হয়ে ওঠেননি উত্তম কুমার, টলিউড সিনেমা ইন্ডাস্ট্রিকে ধারণ করেছিলেন তিনি 3 দশক ধরে। তার ভুবন ভোলানো হাসি ও মন ভোলানো অভিনয়ের সঙ্গে সিনেমার পর্দায় তার ঠোঁট নাড়ানো গানগুলিও মহানায়ক জাদুর অংশীদার। কিন্তু সেসব গানের নেপথ্যে শুধু হেমন্ত, মান্না, শ্যামল মিত্র বা কিশোর কুমাররা তো ছিলেন না, ছিলেন আরও অনেকেই। শতবর্ষের উত্তম চর্চায় আজকের হারানো দিনের গান ফিরে পড়বে সেসব অধ্যায়, আর তাঁদের গান বেছে নিয়ে আপনাদের সঙ্গী হবেন মৈত্রীবন্ধু শ্রাবণী মুখোপাধ্যায়। জানিয়ে দিলাম আজ অর্থাৎ 8ই সেপ্টেম্বর মঙ্গলবার আকাশবাণী মৈত্রীর রাত 11টার অনুষ্ঠান হারানো দিনের গানের বিষয় সম্পর্কে। আকাশবাণী মৈত্রী, একটু পরেই শুনবেন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মুম্বাইতে গ্লোবাল ফিনটেক ফেস্ট 2026 উদ্বোধন করেছেন। আসন্ন ব্রিক্স সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী বিভিন্ন রাষ্ট্র নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ 3 দিনের সরকারি সফরে শ্রীলঙ্কা পৌঁছেছেন। যথাযোগ্য মর্যাদায় আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হচ্ছে। আহমেদাবাদে ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজের স্টেজ 3-তে ভারত 2টি সোনাসহ মোট 5টি পদক জিতেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মুম্বাইতে গ্লোবাল ফিনটেক ফেস্ট 2026 উদ্বোধন করেছেন। জিএফএফ 2026 মূল ভাবনা কৃত্রিম বুদ্ধিমত্তা, পোটেনশিয়াল টু ইম্প্যাক্ট, এজেন্টিক এআই, টোকানাইজেশন, কোয়ান্টাম, ট্রাস্টেড কানেক্টেড গ্লোবাল সিস্টেমস ফর ইনক্লুসিভ ফাইন্যান্স। অনুষ্ঠানে শ্রী মোদী বলেন, উদ্ভাবন ও অন্তর্ভুক্তিকে মূল ভিত্তি করে ভারত ফিনটেক যাত্রাকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। তিনি গ্লোবাল ফিনটেক ফেস্টে যোগ দিতে দেশ বিদেশ থেকে আসা সব অতিথি ও প্রতিনিধিদের অভিনন্দন জানান। তিনি আরও বলেন, গ্লোবাল ফিনটেক ফেস্ট বিকশিত ভারত গড়ার যাত্রাকে আরও সুগম করবে।
1: গ্লোবাল ফিনটেক ফেস্ট মে লগাতার ইয়ে মেরা থার্ড ইয়ার হ্যায়। ইয়ে হ্যাট্রিক বতাতি হ্যায় কি বিকশিত ভারত কে লিয়ে আপ কিতনে মহত্বপূর্ণ হ্যায়, আপকা কাম কিতনা মহত্বপূর্ণ হ্যায়। হর বার জব মে ইয়াহ আতা হু তো মুঝে পহলে সে জ্যাদা এনার্জি অনুভব হোতি হ্যায়, পসিবিলিটিজ কা দায়রা এক্সপ্যান্ড হোতা দিখতা হ্যায়। ইয়ে সাফ সাফ লগতা হ্যায় কি রিস্ক টেকিং ক্যাপাসিটি বড় রহি হ্যায়, ড্রিমস অর বোল্ড হো রহে হ্যায়। আর ইসলিয়ে বিকশিত ভারত কে ফিউচার কো লেকর মেরা বিশ্বাস অর মজবুত হো রহা হ্যায়।
0: প্রধানমন্ত্রী আজ নাগরিক ও জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, তারা সমাজসেবা ও পরিচ্ছন্নতাকে দৈনন্দিন জীবনযাত্রায় অঙ্গ করে তোলার চেষ্টা করেন। গুজরাটের নভসারিতে বিজেপির

0: নবনির্মিত অফিসের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, দেশে তৃণমূল স্তরের মানুষের কল্যাণে সকলকে এগিয়ে আসতে হবে। পিএম স্বনিধি প্রকল্পের সুদূরপ্রসারী ও ইতিবাচক প্রভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, এই প্রকল্পটি স্বল্প সুদে ঋণ ও আধুনিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সহজলভ্যতা নিশ্চিত করেছে। এর ফলে ক্ষুদ্র বিক্রেতা ও ফুটপাতের হকাররা বিশেষভাবে উপকৃত হয়েছেন। এর আগে গুজরাটের ভদোদরায় তিনি 35,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন। শ্রী মোদী এর পাশাপাশি 20,700 কোটি টাকারও বেশি নির্মিত পশ্চিমাঞ্চলীয় বিশেষ পণ্য পরিবহন করিডোরের 3টি গুরুত্বপূর্ণ অংশ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। অনুষ্ঠানে উপস্থিত রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এখন থেকে বুলেট ট্রেনে চেপে মাত্র 1.5 ঘন্টায় ভদোদরা থেকে মুম্বাই পৌঁছানো যাবে। প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে এই রেল ও অন্যান্য প্রকল্পের উদ্বোধন করে বলেন, বিকশিত ভারত গড়ে তোলার পথে এই প্রকল্পগুলি গুরুত্বপূর্ণ অবদান যোগাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি মাসের 12-13 তারিখে নতুন দিল্লিতে আসন্ন ব্রিকস সম্মেলনে একাধিক দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, দ্বিপাক্ষিক বৈঠকে রাশিয়ার ইউক্রেন সংঘাতের বিষয়টি উত্থাপন করা হবে।
1: বাইলেটারাল দ্বিপক্ষীয় বার্তা বহুত সারে রাজনেতাও কে সাথ হামারে প্রধানমন্ত্রী কি হোগি। রাশিয়া আর ইউক্রেন কি জো সংঘর্ষ চল রহি উসকি বারে বাত হ্যায়। ইয়ে মুদ্দা ভি বহুত সারে মুদ্দে জো দ্বিপক্ষীয় বার্তা হোঙ্গে তো বহুত সারে মুদ্দে উপর উঠ কে আয়েঙ্গে আর উসমে এক ইয়ে মুদ্দা ভি রহেগা।
0: রাশিয়ার ইউক্রেন প্রসঙ্গে তিনি বলেন, ভারত এই দুটি দেশের সঙ্গেই ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেছে। সম্প্রতি বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর ইউক্রেন ও পোল্যান্ড সফর করেন। শ্রী জয়সওয়াল বলেন, শ্রী মোদী যুদ্ধ নিরসনে লাগাতার চেষ্টা চালিয়ে আসছেন। অন্য এক প্রসঙ্গে তিনি বলেন, নেপালের ভয়াবহ বন্যায় ভারত সেদেশে ত্রাণ ও পুনর্গঠনে সব রকম সহায়তা অব্যাহত রেখেছে। বর্তমানে 7টি বিমানে 95 টন ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। ভারত চীন সম্পর্ক নিয়ে রণধীর জয়সওয়াল বলেন, উভয় দেশই ইতিবাচক পথে এগোচ্ছে। দুটি দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ এক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিচ্ছে। তিনি বলেন, গতকাল অরুণাচল প্রদেশের ওয়াচা ও চীনের দামাইতে প্রথম সিনিয়র মিলিটারি কমান্ডার লেভেল ফ্ল্যাগ মিটিং অনুষ্ঠিত হয়।
1: Pursuant to the understandings reached between the special representatives of India and China for consultation and coordination, the WMCC mechanism that we have, meetings of which were held in Beijing and in New Delhi in May and August 2026 respectively, the first senior highest military commander level flag meeting was held at Wacha on the Indian side in Arunachal Pradesh on 6 September and in Damai on the Chinese side on 7 September.
0: ভারতীয় বায়ুসেনা চলতি মাসে 14-16 তারিখ পর্যন্ত জয়সালমিনের পোখরানে ড্রোনাথন 2026 আয়োজন করবে। প্রতিরক্ষা মন্ত্রক বলেছে, এর উদ্দেশ্য হল দেশীয় পদ্ধতিতে আনম্যান্ড এরিয়াল সিস্টেম এবং কাউন্টার আনম্যান্ড এরিয়াল সিস্টেমের প্রযুক্তিগত অগ্রগতি প্রদর্শন করা। অত্যাধুনিক পদ্ধতির মাধ্যমে নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ করা সবই সম্ভব হবে। দ্বিপাক্ষিক প্রতিরক্ষা এবং সামুদ্রিক সহযোগিতা জোরদার করতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ 3 দিনের সফরে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো পৌঁছেছেন। শ্রীলঙ্কার উপ প্রতিরক্ষামন্ত্রী অরুণা জয়াসেকারা এবং শ্রীলঙ্কার ভারতের হাইকমিশনার সন্তোষ ঝা তাকে অভ্যর্থনা জানান। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রতিরক্ষা মন্ত্রক থেকে জানানো হয়েছে, এবারের গুরুত্বপূর্ণ সফরে রাজনাথ সিং শ্রীলঙ্কার নেতৃবৃন্দের সঙ্গে প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করবেন। বিশেষ করে সামুদ্রিক ও প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে ভারত শ্রীলঙ্কা সম্পর্ক আরও জোরদার হওয়া জরুরি। এবারের সফরে প্রতিরক্ষা ও বিদেশ মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকরা অংশ নিয়েছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইমান মাজারি হাজির এবং হাদি আল ছাট্টাকে অবিলম্বে বিনা শর্তে মুক্তি দেওয়ার জন্য পাকিস্তান সরকারের প্রতি আবেদন জানিয়েছে। সাইবার অপরাধ বিষয়ক আইনের অপব্যবহার নিয়ে এই দুই মানবাধিকার আইনজীবীর দীর্ঘ কারাবাসে অ্যামনেস্টি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে লেখা এক চিঠিতে তারা বলেছে, এই দুই আইনজীবীকে গ্রেপ্তারের আগেই তাদের আগাম জামিন মঞ্জুর হয়েছিল। তা সত্ত্বেও চলতি বছরের 23 জানুয়ারি তাদের গ্রেপ্তার করা হয়। ইসলামাবাদের একটি দায়রা আদালত তাদের প্রিভেনশন অফ ইলেকট্রনিক ক্রাইমস অ্যাক্টের অধীনে 10-17 বছর কারাদণ্ড দিয়েছে। বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ ঢাকার বঙ্গভবনে সেদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন। এই বৈঠকে উভয় পক্ষই দুটি দেশের জনগণের পারস্পরিক স্বার্থের সম্পর্ক আরও জোরদার করার উপর গুরুত্ব দিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী ত্রিবেদী বলেন, তাদের মধ্যে আলোচনায় ভারত বাংলাদেশ সম্পর্কের গভীরতার বিষয়টি উঠে আসে। দুটি দেশের অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক মেলবন্ধন এবং জনগণের মধ্যে সম্পর্ক বিশেষ তাৎপর্য বহন করছে। আজকের প্রসঙ্গে আজ শুনবেন আলোচনা, নেশামুক্ত ভারতের দ্বিতীয় তথা শেষ পর্ব। দেবাশিস চৌধুরী ও দীপ পুরকায়স্থের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR News কলকাতাতে।

0: আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। গোটা বিশ্ব থেকে নিরক্ষরতা দূরীকরণের লক্ষ্যে এই দিনটি পালিত হয়। শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী আজ সমাজ মাধ্যমে এক বার্তায় বলেন, সাক্ষরতা জ্ঞান, সুযোগ ও ভালো ভবিষ্যতের দ্বার উন্মুক্ত করে। তিনি দেশবাসীকে আজকের দিনে শিক্ষা শক্তিকে উদযাপনের আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গুজরাটের একতানগরে আগামী 22শে সেপ্টেম্বর 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে, এবছরের পুরস্কার প্রাপকরা বিভিন্ন ভাষার, বিভিন্ন ধরনের এবং নানা সিনেম্যাটিক ফর্মে তাদের অবদানের জন্য পুরস্কার পাচ্ছেন। আর্টিকেল 370 শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে নন ফিচার ফিল্মে বিভাগে এবং রাম নামে শ্রেষ্ঠ ডকুমেন্টারি ফিল্ম হিসেবে জুরি দ্বারা মনোনীত হয়েছে। প্রখ্যাত সঙ্গীত শিল্পী এবং অসম বিধানসভার প্রাক্তন সদস্য ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকার জন্মশতবার্ষিকীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভূপেন হাজারিকার জন্মশতবর্ষে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সরকার রাজস্থান, উত্তরপ্রদেশ এবং তেলেঙ্গানার আইটিআই ক্লাস্টারগুলির জন্য 735 কোটি টাকারও বেশি প্রকল্পের কৌশলগত বিনিয়োগ পরিকল্পনা ছাড়পত্র দিয়েছে। এর মধ্যে রাজস্থানের জন্য 241 কোটি টাকা, উত্তরপ্রদেশের জন্য 240 কোটি টাকা এবং তেলেঙ্গানার জন্য 254 কোটি টাকার বিনিয়োগ পরিকল্পনা গৃহীত হয়েছে। প্রধানমন্ত্রী স্কিলিং অ্যান্ড এমপ্লয়েবিলিটি ট্রান্সফরমেশন থ্রু আপগ্রেডেড আইটিআইএস অর্থাৎ পিএম সেতুর পঞ্চম জাতীয় স্টিয়ারিং কমিটির বৈঠকে এটি অনুমোদিত হয়। বিভিন্ন লক্ষ্যবস্তুতে ধারাবাহিক হামলার পর সৌদি আরব ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির বিরুদ্ধে পরিস্থিতি জটিল ও উত্তপ্ত করার জন্য অভিযোগ করেছে। ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, হুতি গোষ্ঠী সেদেশের একাধিক শহরের বিভিন্ন অসামরিক হামলায় হামলা চালিয়েছে। এর ফলে শিশু ও নারীসহ 73 জন নাগরিক আহত হয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি বলেছেন, এই হামলা এক দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ। আহমেদাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড আর্চারি প্যারাসিজের স্টেজ 3-তে শেষ দিনের আগে আজ ভারত 2টি সোনা, 2টি রৌপ্য, 1টি ব্রোঞ্জ সহ মোট 5টি পদক পেয়েছে। পুরুষদের কম্পাউন্ড দলগত ইভেন্টে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন তোমর কুমার ও শ্যাম সুন্দর স্বামী ইরাকের আব্বাস কাসিম ও আনোয়ার আল দাউদকে 152-139 ব্যবধানে হারিয়ে সোনা জেতেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মুম্বাইতে গ্লোবাল ফিনটেক ফেস্ট 2026 উদ্বোধন করেছেন। আসন্ন ব্রিক্স সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী বিভিন্ন রাষ্ট্রনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। যথাযোগ্য মর্যাদায় আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হচ্ছে। খবর শেষ হল, এরপর খবর শুনবেন সন্ধ্যে 7:50।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন কবি কণ্ঠে।

আকাশবাণী মৈত্রীর সমস্ত শ্রোতা বন্ধুরা, কবিকণ্ঠ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানায়। কবিকণ্ঠ অনুষ্ঠানে আজ আপনাদের সঙ্গে রয়েছি রুমা ঘোষ। কবিকণ্ঠ মানেই প্রিয় এক কবির সঙ্গে আলাপ, তাঁর কবিতার গেরুস্থালিতে তাঁর হাত ধরে কিছুক্ষণ কাটানো, আর অবশ্যই কবিকণ্ঠে কবিতা পাঠের দুর্লভ এক যাপন। আজ কবিকণ্ঠ অনুষ্ঠানে অতিথি যিনি, তিনি আমাদের বড্ড প্রিয়। 90-এর দশক থেকে কবিতা লিখছেন তিনি। সময়ের বাঁক, প্রযুক্তির পরিবর্তন, এমন অনেক কিছুই তাঁর কবিতায় রূপ পায়। আর একটা বিশেষ বিষয় হল, শুরু থেকে এখনো নারী জীবন, নারীর প্রতিটি সংবেদন নিয়ে তাঁর কলম অবিরল। কে তিনি বলার আগে তাঁর কবিতার কয়েকটি লাইন। আমার অহং আমি নিয়ে চলব সকলের আগে, আমি ও আমার এই বহু যত্নে রক্ষিত ইস্পাত, আমার অহং আমি নিয়ে চলব সকলের আগে। বালক যেভাবে রাখে চপ্পলের আগে খোলামকুচি, তোমা হতে মহত্তম, তোমা হতে পবিত্র লেখনী, সেটি বাগিয়ে ধরব ধর্মযুদ্ধে যে মতো সঙ্গীন, আমার অহং আমি নিয়ে চলব পতাকার মতো। বুঝতেই পাচ্ছেন কার কবিতা। তিনি কবি যশোধরা রায়চৌধুরী। আজ শুনব তাঁর কথা, তাঁর কবিতা।

0: কথা, আর অবশ্যই তাঁর কণ্ঠে কবিতা। অনুষ্ঠানের একেবারে শুরুতে যশোধারা দি, এই অনুষ্ঠানে কবিকণ্ঠে আপনাকে স্বাগত জানাই। নমস্কার।
1: নমস্কার, ধন্যবাদ রুমা।
0: হ্যাঁ, আমরা এই রেডিওর সঙ্গে শুনছিলাম আপনার যোগাযোগ বহুদিনের।
1: হ্যাঁ,
0: সেই ছোট্টবেলা থেকে বোধ হয়। আমাদের শ্রোতাদের জন্য সেই যোগাযোগের কথা আপনি যদি একটু তুলে ধরেন।
1: দেখুন, এক সময় তো আকাশবাণী ছিল মানুষের জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। মানে আমরা আমাদের ছোটবেলাতে বাড়িতে সারাক্ষণ দেখেছি রেডিও বাজছে, এবং আমি যখন স্কুলে পড়ি, আমাদের স্কুলে একটি খুব সমৃদ্ধ বার্ষিক পত্রিকা বেরোতো, তাতে আমি কবিতা লিখতাম, মানে স্কুল জীবনে। এবং হয়তো একটু কাঁচা কবিতায় লিখতাম, কিন্তু আমাদের বাংলার যে দিদিমণিদের আমরা পেয়েছিলাম, সেই দিদিরা মানে আমাদের এত ভালোভাবে, এখনকার ভাষায় গ্রুমিং, মানে আমাদের এমনভাবে তারা উপদেশ দিতেন বা আমাদের লেখালেখি নিয়ে ভাবতেন যে সেই লেখাগুলো তারা ছাপতেন, এবং তাতে এক ধরনের স্বীকৃতি পেতাম। সেই লেখারই কিছু অংশ নিয়ে একবার আমাদের স্কুল, যেহেতু সরকারি স্কুল ছিল, বহুমুখী রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয় যাকে মাল্টিপারপাস স্কুল বলা হয় আলিপুরের, সেখান থেকে আমরা এসেছিলাম চার পাঁচজন আকাশবাণীতে, সম্ভবত গল্প দাদুর আসর বা কোনো একটা ওরকম এতে, শিশু মহলের থেকে আমরা বড় তখন তো। কিন্তু সেটা অসামান্য একটি অভিজ্ঞতা, কারণ সেই দিন আমরা স্টুডিওতে কবিতা পড়ে বেরিয়েছি, আমি আরও দু তিনজন বন্ধু, তারাও ছড়া বা কবিতা পড়েছে। বেরোনোর পর একজন দীর্ঘাঙ্গী মহিলা, খুব মানে নিপাট, কোনো সাজ নেই, চুলগুলো উড়োখুড়ো, লম্বা বিনুনি, যতদূর মনে পড়ে, মুখের মধ্যে খুব কঠোর একটা ব্যাপার, একেবারে আভিজাত্যপূর্ণ একটা চেহারা, তিনি আমার দিকে তাকিয়ে বললেন, এই মেয়েটা লিখেছে খুব ভালো কিন্তু পড়েছে খুব খারাপ। পরে বুঝলাম তিনি কবিতা সিংহ। এখন ভাবলে আমার এমন রোমাঞ্চ হয় যে কবিতা সিংহকে আমি, হ্যাঁ, আমি তাকে কিন্তু আবিষ্কার করেছি 13 বছর বয়সে, আমি সেই মেয়েটি কবিতাটা পড়ে, বেথুন স্কুলের, বেথুন কলেজিয়েট স্কুলের একটি 150 বছর পালন বা এরকম কিছু হচ্ছিল, তার একটি বই পেয়েছিলাম সেই স্মরণিকাতে, আমি সেই মেয়েটি পড়ে আমি মানে থান্ডার স্ট্রাক যেটাকে বলে, একেবারে বজ্রাহত।
0: মেয়েদের নিয়ে যে একেবারে
1: অনিবার্য একটা লাইন ছিল যে আমি দেখেছি যে মাথার বাইরেটা নিয়েই সবার মাথা ব্যথা, মেয়েদের মাথার ভেতরে কি আছে কেউ জানতে চায় না, আর আমি বাস থেকে নেমে গেছি নাকামি না করে, সেটা ঠিক হয়নি আমার করা, এরকম কিছু লাইন ছিল তো সেই।
0: আচ্ছা,
1: কাজে রেডিও স্মৃতি মানে একটা খুব মানে কি বলবো, মানে ভীষণ একটা অন্যরকম সুন্দর স্বপ্নের মতো জায়গা রেডিও স্টেশনে আসা।
0: তখন তো বাড়িতে রেডিও শোনার,
1: সারাক্ষণ রেডিও শোনা, এবং খুব পণ্ডিত মানুষ, কোনো কাকা তিনি টক দেবেন রেডিওতে, সেটা একটা ব্যাপার। আমার বাবা একবার, আমার বাবা খুব অকালে মারা যান, কিন্তু আমার বাবা প্রেমেন্দ্র মিত্রের খুব স্নেহধন্য, এবং প্রেমেন্দ্র মিত্র যেহেতু নিজে বিজ্ঞান ভিত্তিক লেখা লিখতেন, তিনি, হ্যাঁ, রসায়ন, তখন তো কল্পবিজ্ঞান শব্দটা হয়নি,
0: কিন্তু বোঝা যায় এখন যে
1: বিজ্ঞান ভিত্তিক গল্প বলতে,
0: হ্যাঁ,
1: এবং উনি ঘনাদার গল্প তো প্রচুর আছে, বিখ্যাত বিখ্যাত সব গল্প আছে। তো প্রেমেন্দ্র মিত্র তো প্রায় মানে বন্ধু পুত্র আমার বাবা, এবং পাড়ার ছেলে, তো আমরা ভবানীপুরেরই। তো প্রেমেন্দ্র মিত্রর বাড়িতে তিনি বলেছিলেন, তুমি রসায়ন পড়ছো, তুমি কবিতা লেখো ঠিকই, কিন্তু কবিতার পিছনে বেশি সময় না দিয়ে তুমি বিজ্ঞান ভিত্তিক রচনা লেখো। এবং আমার বাবা তখন কিছু বিজ্ঞান ভিত্তিক গদ্য এবং কল্পবিজ্ঞান গল্প, এখন যেগুলোকে আমরা বলি সাইফাই, যেগুলোকে বলা হয় সায়েন্স ফিকশন, তখন সেগুলোকে বিজ্ঞান ভিত্তিক গল্প বলা হতো, সেগুলো লিখতে শুরু করেন, এবং প্রেমেন্দ্র মিত্র আলাপ করিয়ে দেন অদৃশ বর্ধনের সঙ্গে, যিনি আশ্চর্য নামে একটি পত্রিকা করতেন, এবং আশ্চর্য পত্রিকার তরফ থেকেই সম্ভবত সত্যজিৎ রায়ও ভীষণভাবে ব্যাপারটার সঙ্গে যুক্ত ছিলেন। এবং প্রেমেন্দ্র মিত্রর একবার মনে হয় যে আকাশবাণীতে একটি ধারাবাহিক গল্প, মানে চার খণ্ড গল্প চারজন লিখবেন,
0: এই চারবারি উপন্যাস,
1: বারোবারি উপন্যাসের মতো, বারোবারি
0: ধারণাটা,
1: বিষয়টা ধরেন তারা সবুজ মানুষ, আলোচনা করে যে একদল মানুষ অন্য গ্রহ থেকে এসেছে, তাদের গায়ের রং সবুজ, এবং তারা পৃথিবীর ক্ষতি করতে চাইছে, এবং তারাই এসে যুদ্ধ, দুর্ভিক্ষ ইত্যাদি ঘটাচ্ছে, আমরা বুঝতে পারছি না, তারা আসলে ছদ্মবেশী। এবং এই নিয়ে চারজন চারটি আলাদা আলাদা টুকরো গল্প লেখেন বা উপন্যাসের অধ্যায় লেখেন, সেটা আকাশবাণীতে পড়া হয় 66 সালে। বেতার জগৎ পত্রিকাটি আসতো আমাদের বাড়িতে, এবং বেতার জগতে বাবাদের ছবিটাও আছে আমার কাছে।
0: রেডিওতে কিছু পড়া কিংবা এই যে বেতার জগতে নাম বেরোনো, এটা তখন একটা গর্বের বিষয়, অহংকারের বিষয়,
1: এবং বেতার জগৎ রাখাই হতো এই প্রোগ্রাম দেখার জন্য, আর ওখানে কিছু কিছু ভালো লেখা, ইনফ্যাক্ট সবুজ মানুষটাও ওখানে প্রকাশ পেয়েছিল।
0: হ্যাঁ হ্যাঁ, তার মানে

0: কে কবি হিসেবে?
1: হ্যাঁ জানতো, কিন্তু সেখানে কিছু ছেলেরা ছিল যারা খুব সদর্পে নিজেদের কবিতাকে
0: কবি হিসেবে জানিত,
1: ক্যান্টিনের টেবিলে টেবিলে পড়ে বেড়াতো, সেখানে আমি ঠিক খাপ খুলতে
0: হ্যাঁ
1: পারিনি,
0: অনেক
1: এখনকার ভাষায় খাপ খুলতে
0: লাজুক
1: পারিনি,
0: কবিরাই ঠিক ওই প্রেসিডেন্সির ক্যান্টিনে
1: ভালো লাগবে না,
0: মুখর হতে পারে না।
1: হ্যাঁ আমি সেজন্য একটু মৌন ছিলাম, মুখর
0: হ্যাঁ
1: ছিলাম না। কিন্তু তার অনেক পরে আমি চাকরি পাবার পরে সিমলাতে আমার ট্রেনিং চলছিল, তখন আমি দেশ পত্রিকায় একটি কবিতা ডাক যোগে পাঠাই।
0: আচ্ছা
1: ইতিমধ্যে আমার বেশ ছোট পত্রিকায় কয়েকটি লেখা বেরোচ্ছে, তো দেশে ওটা স্বীকৃতি পায় 93 সালে।
0: আচ্ছা
1: তো সেটা আমার সেই অর্থে একটা মাইলস্টোন, কারণ তারপর আমার অনেক লেখা বেড়ে যায় বা প্রকাশ পাওয়া বেড়ে যায়।
0: আপনার প্রথম কাব্যগ্রন্থ পণ্য সংহিতা
1: 96 সালে,
0: 96 সালে। আমরা যদি অনেকক্ষণ কথা বলছি, আমি আপনার কবিতা পড়েছি আপনার কণ্ঠে, যদি আমরা এখান থেকে,
1: সবাই জানেন, পাঠক শ্রোতা সবাই জানেন যে 90 দশকটা আমাদের দেশের জন্য একটা খুব বিশেষ দশক, কারণ ওই সময় উদার অর্থনীতি আসে এবং ওই সময় একটা অদ্ভুত পণ্যের, মানে পণ্যগুলো ছেয়ে ফেলে ভারতের বাজার, বিদেশি পণ্য যেগুলো এতদিন আসার লাইসেন্স রাজের মধ্যে ছিল,
0: হ্যাঁ
1: লাইসেন্স রাজ খুলে দেওয়া হয় এবং বিদেশি পণ্য আসা শুরু হয়, যার ফলে ঝাঁকে ঝাঁকে বিদেশি পণ্যের বিপণি তৈরি হয়। তো এই কবিতাটি ছিল সেই, আমার এই পুরো পণ্য সংহিতা বইটাই ওই পণ্যীকরণ এবং মেয়েদের শরীরের পণ্যীকরণ এইগুলো নিয়েই ছিল, হ্যাঁ, এবং সেই পণ্যায়নের দুনিয়াটাকে নিয়ে যেহেতু লেখা, এই লেখাটি আমার তারই একটা অংশ। আভুবিনত হও স্টিলের বলয়, 1 নম্বর পাক্কা লোহার বলয়, যশোধারা তুই কিন্তু ক্রমশই ঢুকে যাচ্ছিস অন্ধকারের গর্তে, অবলম্বনহীন লাট খেয়ে গড়িয়ে যাচ্ছিস মহার্ঘ দোকানের মধ্যে, ঠান্ডা দরজা ঠেলে ঢুকছিস, কাচের লণ্ঠন ভেঙে ঢুকছিস, ক্রিস্টালের গেলাস ফুলদানি হক কথা মেরাওয়ালা ইয়েলো প্রাণান্তকর সব কথা দিয়ে ফেলার মধ্যে পড়ে যাচ্ছিস বারংবার, আর বারংবার সেই রকম কিংবদন্তির ইঁদুর, ইঁদুর কলের মধ্যে থেকে ফসকে বেরিয়ে আসা পাল্টি খেয়ে ফের সবকটি বাস্তবতা হাঁ করে আছে, টপ করে পড়লেই হয় আস্ত রাখবে না, ছাতু করে দেবে, অবাস্তব উল্লম্ফনের মধ্যে দিয়ে কোনো মতে আছিস।
0: একদম সেই সময় বিশ্বায়ন পণ্যায়ন এই জিনিসগুলো যেভাবে ঘিরে ধরছে তার এক অপূর্ব ছবি আমরা পেলাম। আর আপনি এই যে চাকরির কথা বললেন, আপনি কেন্দ্রীয় সরকারি চাকুরে ছিলেন, এই কিছুদিন হলো আপনি অবসর নিয়েছেন, এত বড় গুরুত্বপূর্ণ পদে থাকার পাশাপাশি এই যে একটা হচ্ছে ব্যস্ততা, তার সাথে নির্মাণের এই যে ভুবন, আপনি একটা মগ্নতা তার জন্য যে প্রয়োজন হয়, কিভাবে এই দুটো বিপ্লবকে আপনি মিলিয়েছিলেন?
1: আমাদের, আপনি জানবেন নিশ্চয়ই যে উড়িষ্যাতে প্রচুর IAS অফিসাররা আছেন যারা খুব বিখ্যাত কবি, রমাকান্ত রথ বা অনেকেই, তো সেরকমই আমার সার্ভিস অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস, তো ওটাও UPSC-র ওই অ্যালাইড সার্ভিস যেগুলোকে বলা হয়, তো ওই UPSC পরীক্ষা দিয়েই পেয়েছিলাম। তো সেখানে আমাদের এক সিনিয়র কবি ছিলেন হরপ্রসাদ দাস, তিনি আমার মনে আছে প্রথম, আমি তখন একেবারেই তরুণী অফিসার, তো তিনি একটা কোনো জমায়েতে বলেছিলেন আমি কবি, তিনি তখন প্রতিষ্ঠিত কবি, সাহিত্য একাডেমিতে যান ইত্যাদি, বলেছিলেন যে কবিতা আমার কাছে একটা ফিরে আসার ঘর, মানে আমি যখন সারাদিন অফিসের এই প্রচন্ড চাপের মধ্যে থেকে ফিরে যাই তখন কবিতা আমাকে আশ্রয় দেয়। আবার এটাও বলেছিলেন যে কবিতার জগতেও নানা রকম মন ছোট করে দেওয়ার মতন ব্যাপার থাকে, নানা রকম পলিটিক্স রাজনীতি থাকে, সেখানে আবার যখন মন খারাপ হয় তখন আমি কাজের জায়গায় ফিরে আসতে পারি, মানে একটা আরেকটাকে পরিপূরক। এবং আমার জীবনেও তাই, যেটা বললাম কলেজ জীবনেও গোপনেই কবিতা লিখতাম, পরেও আমি আমার অফিসের কেউ প্রায় জানতোই না আমি কবিতা লিখি, তারপর দেশে যখন বেরোতে শুরু করলো বা অন্যান্য অনেক পত্রপত্রিকায় বেরোতে শুরু করার পর আমার অফিসের বিভিন্ন লোকজন জেনেছে, কিন্তু আমি কাউকে জানান দিয়ে যে লিখেছি তা নয়। আর কবিতা লেখাটা আমার খুব, মানে কিছুটা স্বভাব কবিতার মতো, একটা ছোটবেলা থেকেই লেখার অভ্যেস ছিল, গোপন অভ্যাসের মতো লালন করেছি, এবং একটা সময় ওটা কমিটমেন্ট হয়ে গেছে
0: তারপরে অবশ্যই। আর এটা বোধহয় একটা ওই যে কাজের চাপের পরে এইটার মধ্যে গেলে একটা অন্য রকমের প্রশান্তি বা চাপ মুক্তি।
1: আমি আরেকটি কবিতা পড়তে চাই ওই সময়কারই, কারণ ওই সময়টা যেহেতু একটা জলবিভাজিকার মতো, মানে যখন এই 90 দশকে বিউটি পার্লার গড়ে উঠছে তখন কিন্তু এত বেশি, এখন যেমন পাড়ায় পাড়ায় বিউটি পার্লার দেখি তেমন ছিল না, এবং এই কবিতাটা খানিকটা বিউটি পার্লারের প্রতি একটা বঙ্কিম দৃষ্টিভঙ্গিও আছে। আমি এখন বলবো যে মেয়েরা যে নিজেদের সুন্দর করে রাখেন বা হাত পায়ের পরিচর্যা করেন, বা একেবারে গ্রামে গ্রামে মফস্বলেও এখন দেখা যায় মেয়েরা খুব বিউটি বিউটিশিয়ান কোর্স করে তারা নিজেদের রুজি রুটি গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করছেন, সেটাকে আমি খুবই ভালো মনে করি, কিন্তু

0: সেই সময় কি ছিল একটা ধাক্কার মতো, আমরা দেখলাম বিভিন্ন ধরনের প্রোডাক্ট আসছে যে আমরা সেটাতে একটু থমকে গেছিলাম। সেই কবিতাটি এরকম ছিল, বিউটি পার্লার, মানুষ রূপের কাছে ফিরে আসে, ভয়াল নশ্বর সেই সব রূপ আর পৃথিবীতে পয়দা হয় না, কাচের দপ্তরে অথচ পালানো যায় না, এ থেকে পালানো যায় না, রূপের টেবিল রূপের ফাইলপত্র লাল দড়ি ফাঁস এ থেকে পালানো যায় না, আগুনের দগ্ধ সব মুখ মাস্কারায় ঢেকে এসে বসে আছে মোমের পুতুল পরীক্ষা কেন্দ্রের সামনে আতস কাচের করিডোরে, ওখানে ঢুকলেই ওরা চামড়া থেকে তুলে নেবে দুপরত রূপের খোলস।
1: এই রূপ কিংবা এই যে রূপের বদল মেয়েদের, আমরা আবারও আসবো মেয়েদের প্রসঙ্গে, মেয়েদের এগিয়ে যাওয়া, মেয়েদের সৌন্দর্য সচেতন হওয়া, এরকম নানান বিষয় আপনি লক্ষ্য করছেন অনেকদিন থেকে এবং তাকে কলমে তুলে ধরছেন। তো আমি আগে আরো একবার একটা অন্য প্রসঙ্গে যাচ্ছি, সেটা হলো যে আপনার জীবনে মার ভূমিকা কতখানি, কারণ আমি এক জায়গায় পড়েছি যে আপনার মায়ের রাবীন্দ্রিক প্রভাব থেকে বেরিয়ে আপনি মেয়েদের ধারণার বদল ঘটিয়ে কবিতায় তা আনতে চেয়েছেন।
0: আমরা যখন লিখতে শুরু করেছি আমাদের সময়ের দাবি মেনে আমরা লিখছি, মায়েদের সময়টা একেবারে আলাদা ছিল এবং আমি মনে করতে পারি স্পষ্ট যে আমাদের মায়েদের কয়েকটি মাত্র কাপড় থাকতো এবং অধিকাংশ সাদা খোলের শাড়ি, আর আমার বাবা যেহেতু অকালে চলে যান, আমার মা মূলত লাল কখনো পরতেন না, মূলত সাদা খোল একটি সবুজ বা বেগুনি পাড়ের শাড়ি, এটাই কিন্তু তার একমাত্র পোশাক ছিল। তো এই রকম একটা নিরাভরণ এবং গায়ে কখনো গয়না থাকতো না, তো এরকম নিরাভরণ এবং
1: সাদাসিদে ভাব,
0: সাদাসিদে ব্যাপারটা এটাই কিন্তু তখন চলতো। তখন আমাদের স্কুলের টিচাররাও কেউ খুব সাজগোজ করতেন না। আমরা যে প্রজন্ম, আমরা অনেক বেশি মানে রূপ সচেতন, সাজগোজ নিয়ে সচেতন, বা আমাদের প্রয়োজনের তুলনায় অনেক বেশি জামা কাপড়, তো একটা বিরাট বদল, একই সঙ্গে আমাদের মূল্যবোধেরও অনেক বদল। তো আমরা চারপাশে যা দেখেছি সেটাকে নিয়ে আমরা লিখেছি বা সেটাই আমাদের লেখার উপজীব্য ছিল। তখন আমার মা বলতেন যে এই ভাষা আমি নিতে পারি না, আমার এই ভাষাগুলোকে অশ্লীল মনে হয়, আমার মনে হয় তোরা শরীরের কথা এত লিখিস না, কেন লিখছিস। কিন্তু তাদের যে প্রজন্ম সেটা তাদেরকে নিশ্চয়ই সেই প্রোটেকশনটা দিয়েছে, তারা যখন প্রায় অশরীরী একটা অস্তিত্ব যাপন করেছেন, তাদের খুব কঠোর জীবন ছিল, তারা খুব পরিশ্রম করেছেন এবং তারা আমাদের জন্য একটা বিশ্ব বানিয়ে দিয়েছেন যে বিশ্বটা আমরা মানে আমাদের জন্য বাঁচার মতো একটা জায়গা তৈরি করতে পেরেছেন তাদের কঠোর পরিশ্রমে, এবং সেখানে তাদের অনেক আত্মত্যাগ ছিল, তাদের নিজেদের মানে ভালো লাখার বা ভালো লাগানোর মতো জিনিস প্রায় ছিলই না, এবং তারা বর্জনও করতেন, ত্যাগ স্বীকারও করতেন। সেই মায়েদেরও আমি খুব মূল্য দিই।
1: আপনি একটা এরকম কবিতা আমার মনে পড়ছে,
0: আমাদের মায়েরা বলে,
1: আমাদের মায়েরা বলে,
0: হ্যাঁ, সাদা ব্লাউজ,
1: ঠিক এই যেটা বললেন,
0: সাদা শাড়ি সাদা ব্লাউজ পরলেই নিজেকে কেমন মা মা লাগে, এইটা দিয়ে শুরু হয়েছিল কবিতাটা।
1: তো আমরা পিশাচিনী কাব্য যেটি আপনার এরপরে বেরিয়েছে এখান থেকে, কিংবা আরো একটি কোনো কবিতা আমরা শুনতে চাইবো এরপরে। আর বন্ধুরা যারা পরে রেডিও সেট অন করেছেন তাদের জন্য বলি, আজকের কবিকণ্ঠে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন কবি যশোধরা রায়চৌধুরী।
0: এই যে পিশাচিনী সিরিজ, এটা লেখারও কারণ হচ্ছে ওই প্রতিবাদ বা প্রতিরোধ একরকমের, যে আমরা মনে করি শুদ্ধ এবং সাদা সবকিছু খুব ভালো, আর অন্ধকার কালো যেটা সেটা পিশাচিনী, যে এই যে ডিকোটমি মানে আমাদের জীবনে সবসময় দুটো মেরু তৈরি করে দেওয়া হচ্ছে, ভালো এবং খারাপের মেরু, এটাকে ভাঙতে চাওয়া এবং তথাকথিত ভালো মেয়ে হয়ে থাকার বাধ্যবাধকতাকে মানে সরিয়ে দিতে চাওয়া, এটা নিয়েই এই পিশাচিনীর যে কনসেপ্ট তৈরি হয়েছে আমার। এবং পিশাচিনী কাব্যের অনেক সিরিজ কবিতার একটি পড়ছি, তাহলে আমার মানে আমি যে আদর্শ বা যে দর্শনটা থেকে লেখা সেটা বোঝা যাবে। সে তার মাদুর পেতে শুয়েছিল, অচ্ছুত মাদুর, না আমি শোব না এত অচ্ছুত মাদুরে, এত কালো ও ছেঁড়া ও দীর্ঘস্থায়ী ও নিঃসঙ্গতা জাত তাপ বিকিরণকারী দুর্বল মাদুরে, আমার মাদুর হবে সাদা সাদা সাদা তৃপ্তিময়ী, এই নাও হাড়ের মতন সাদা মাদুর তোমার, এই নাও পঙ্খের মতন শুদ্ধ মাদুর তোমার, এই নাও চতুর্ভুজের মতো চারদিক সমান সোজা অকলঙ্ক মাদুর তোমার, এবার খুশি তো কল্প নাকি ফের ঘোর রাতে জেগে, কোথায় সাদা মাদুর চিৎকারে জাগাবে শোয়া ঘর, পিশাচিনী মহাসুখে তার চির অন্ধকার মাদুরে ঘুমাবে শান্তিমতো। মানে পিশাচিনী হচ্ছে ওই বিপরীত, সবকিছু
1: যেমন শান্ত
0: সমাজ আমাদের যেভাবে

0: যেমনভাবে চাইছে যেমনভাবে গড়ে নিতে চাইছে তার ঠিক বিপরীতে গিয়ে এই উচ্চারণ আপনার। আপনার এই যে সময়ের বদল, বাঁক ফেরা, এগুলো আপনার কবিতার মধ্যে আমরা পাই বারে বারে ছবিটা। আরেকটা হচ্ছে যে পুরনো সময়, ভবানীপুরে আপনি বড় হয়েছেন, এই যে সেই সময়কার কলকাতার ছবিটা, মানুষজন চারপাশ, এটাও আপনার কবিতায় কোথাও না কোথাও ডকুমেন্টেড হয়ে যায়। কারণ কবিদের কাছ থেকে এটা আমাদের একটা পাওয়া, এমন এই কথা কিংবা এরকম কবিতা যদি আমরা শুনি।
1: কবিতাতে থেকেও আমার এগুলো পরবর্তী গদ্যে বেশি উঠে এসেছে।
0: আচ্ছা আচ্ছা,
1: কিন্তু কবিতাতে যে লিখিনি তা নয়।
0: মানে আমার মনে হয়েছে যে এই কবিরা যে স্মৃতি তাদের মধ্যে জারিত হয়ে এইগুলো আমাদের উপহার দেয়, যেমন বদল তেমন।
1: হ্যাঁ হ্যাঁ, সেটা 100 বার
0: অতীত,
1: নিশ্চয়ই অতীতকে আমি খুব সম্মান করি। মানে আমার মনে হয় যে অতীতকে যদি কেউ মানুষ ভুলে যায় তাহলে তার কিছুই নেই। মানে সে অতীতের উপরেই আমরা দাঁড়িয়ে থাকি, যার ফলে যখন সুনীল গঙ্গোপাধ্যায়রা বলেছিলেন যে রবীন্দ্র রচনাবলি লুটাই পাপসে, তখন সেটার মধ্যে আমরা সেটাকে একটা কথার মাত্রা হিসেবে নেব, কিন্তু আমরা সত্যি সত্যি জানি যে রবীন্দ্রনাথকে ছাড়া তার পরবর্তী কবিরা সম্ভব নন। রবীন্দ্রনাথের হয়তো কিছু জিনিসকে পরবর্তীতে স্টিরিওটাইপের মতো দেখা হয়েছে, বা রাবীন্দ্রিকতাকে একটা খাঁচা বা কলস বলে বন্দি করতে চাওয়া হয়েছে, তখন সেটাকে ভাঙতে চেয়ে একটা প্রজন্মের কবিরা লিখলেন রবীন্দ্র রচনাবলী লুটাই পাপসে, আমরা লিখলাম যে সাদা মাদুর চাই না। মানে এগুলো সবই এক একটা প্রতিক্রিয়া, কিন্তু ওই যে রাবীন্দ্রিক বলয় বা নান্দনিকতা, হ্যাঁ একেবারেই নান্দনিকতাকে আমরা কোথাও কোনোভাবে ছাড়িয়ে যেতে পারি না, মানে তার আবেদনকে। আমি এখানে ঠিক আপনি যেরকম বলছেন সেরকম হয়তো কবিতা পাবো না, কিন্তু আমি একটু একেবারেই অন্যরকম একটা লেখা পড়ি। কবিতাটির নাম, এটা অনেক সাম্প্রতিক লেখা, প্রথম দিকে যেগুলো পড়লাম আমার প্রথম
0: অনেক প্রথম দিকে,
1: আর এটা একেবারেই সাম্প্রতিক। চাওয়া, অন্ধের চিকিৎসা আছে, পাগলের ভালো করা আছে, নিচুর উচ্চতা আছে, দয়াবান নিষ্ঠুরতা আছে, যত দাও ও পৃথিবী আমাদের আছে শুধু চাওয়া, শুধু তৃষ্ণা জেগে আছে জলমধ্যে, বিবিধ পুকুরে স্নানের শুষ্কতা আছে, প্রাণের মলম আছে প্রিয়, পূর্ণ করো পূর্ণ করো বলতে বলতে দীর্ণ হয়ে যাই, সকলই ফুরায় গেলে তোমার শূন্যতাখানি দিও। এটার মধ্যে কিছুটা রাবীন্দ্রিকতা আছে হয়তো আমাদের সময়ের মতো করে।
0: আপনার প্রিয় কবি কে, মানে যার কবিতা আপনি ফিরে ফিরে পড়েন বা আপনাকে?
1: আমাদের প্রথম জীবনে অবশ্যই জীবনানন্দ দাস, এবং জীবনানন্দ দাসের যে ছন্দ, মানে যে অক্ষর বৃত্ত বা যেটাকে মহাপয়ার বলা হয়, সেটা আমরা ভীষণভাবে গ্রহণ করেছিলাম, কারণ সেটাতে কথ্য ভাষাকে আটিয়ে দেওয়া যায়, যেটা দলবৃত্ত বা মাত্রাবৃত্তের থেকে অনেক সহজ। কিন্তু আমি অবশ্যই আবার বলবো, কবিতা সিংহের কবিতা আমাকে খুব নাড়া দিয়েছিল একটা বয়সে, এবং তার পরবর্তীতে দেবারতী মিত্র, এদের কবিতাও মানে নারীর কণ্ঠ হিসেবে আমি আলাদা করে পড়েছি এবং আমার ওটা একটা খুব প্রিয় পাঠ।
0: আচ্ছা আচ্ছা,
1: আর জীবনানন্দের পরবর্তী তো অসংখ্য কবি আছেন যাদের আমরা খুব শ্রদ্ধা সম্মান করি, মানে অধিকাংশ জীবিত কবিরই আমি নাম বলবো না, কারণ একজনের বললে আরেকজনের কেন বললাম না এই প্রশ্নটা উঠবে।
0: আসলে ঠিকই, এই পাশাপাশি যারা রয়েছেন যাদের কবি আমি, আপনি প্রতিনিয়ত পড়েন,
1: আমরা ভাস্কর চক্রবর্তীকে ভীষণ সেলিব্রেট করি এখন। ভাস্কর চক্রবর্তী প্রচন্ড আধুনিক সময়ের কবি এবং অকাল প্রয়াত, আর প্রণবেন্দু দাশগুপ্ত, এদের কবিতা আমার মনে হয় এখনকার যারা সদ্য কবিতা লিখছে তাদের খুঁজে খুঁজে পড়া উচিত। মানে নিজের কথাটাই বলতে আসে প্রতি কবি, প্রতি প্রজন্মের কবি নিজের ভাষা বলতে আসে, কিন্তু পুরনো কবিদের যদি না পড়ে কেউ তাহলে কিন্তু বাজিয়ে নিতে পারবে না যে আমার অনুভূতিটা কতটা আমি প্রকাশ করতে
0: পারছি, কিংবা
1: কারণ এদের কবিতার প্রকাশটা দেখা দরকার,
0: একই রকম অনুরণন হচ্ছে কিনা কিংবা অনুধান করা, এটার থেকে আরেক নতুন নির্মাণ বেরিয়ে আসে আর কি, সম্ভব হয় সেটা, আরো ঋদ্ধ হয় সেটা।
1: হ্যাঁ, পড়া ছাড়া আসলে লেখা যায় না, সেটাই কাজে যা পাবো সবই পড়বো, মানে এরকম ব্যাপারটা।
0: আপনি তো ভীষণ অনেক অনেক পড়েন সকলের কবিতা, আমরাও সেই
1: প্রসঙ্গে, এখন অনেক কমে গেছে, কমে গেছে মানে এখন আমরা পড়ি, এখন পড়ি হয়তো নিজের কাজের জন্য, একসময় তো গোগ্রাসে শুধু পড়তামই, তখন তো লিখতাম না, তখন শুধুই পড়তাম।
0: কথাটাই আছে, বেশি পড়লে আবার লেখাটা ভালো হয় বা আসবে, আরো আমার এক্সপ্রেশনটা আরো ভালোভাবে প্রকাশ করতে পারবো। যেহেতু প্রযুক্তির বদল আপনি কবি হিসেবে নজর করেন সেই কবিতা লেখার শুরুর সময় থেকে, আপনার

0: কবিতায় তা উপস্থাপিত করেন। এই মুহূর্তে সমস্ত মহল, মানে বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প থেকে কবিতা, সবকিছুর ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ প্রযুক্তি, ভয়ানক বলা যেতে পারে, এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন এআই কবিদের কাজও নাকি করে দেবে, নিমেষে পলকে একটা যে কোনো বিষয় দিলে লিখে ফেলবে কবিতা। এই বিষয়টা মানে কবিদের কি তাহলে প্রয়োজন ফুরলো বা এই আপনার ভাবনাটুকু
1: এইটা নিয়ে? হ্যাঁ, এটা তো এখন খুব বহু আলোচিত বিষয়, তবে আমার মনে হয় এটা সময় বলবে। প্রচুর চাকরি নাকি চলে যাবে এআই আসার পর, এটা তো একটা বাস্তব সমস্যা।
0: কিন্তু
1: কবিরা কোনোদিনই লিখে পয়সা পেত না, এখনো পাবে না, কাজে এআই ও কবিদের কাজটা করে দেবে না। কারণ সৃষ্টিশীল পুরোপুরি যে কাজটা, সেটা এআই তখনই করবে যখন সেটা টাকা পাবে, মানে এআই কে দিয়ে মানুষ করাবে। যেমন ফিল্ম মেকিং ইত্যাদি তো শুনছি এআই খুব বেশি রকম কাজ করবে। তবে একটা কথা জানেন তো, যে যখন প্রথম গ্যাসের উনুন এলো, তখন বলা হতো গ্যাসের উনুনে রান্না খেলে অসুস্থ হয় মানুষ। যখন প্রথম প্রেশার কুকার চালু হলো, মানে যেগুলোই আমাদের সুবিধে করেছে সেগুলোকেই আমরা একটু সন্দেহের চোখে
0: দেখি।
1: প্রেশার কুকারে নাকি ডাল রান্না করলে সেটা পেটে গিয়ে হজম হয় না, এখন তো প্রেশার কুকার ছাড়া কোনো সংসার ভাবা যায় না। এরপর মাইক্রোওয়েভ এলো, এরকম ভাবে একের পর এক প্রযুক্তি পাল্টেছে। মানুষ কিন্তু প্রাথমিকভাবে প্রযুক্তিকে খুব ভয় পায়। আমরাই তো ভয় পেতাম যখন প্রথম ডিজিটাল জগত এলো, কম্পিউটার এলো, এখন তো কম্পিউটারই লিখি। কাজেই সবটাই প্রযুক্তির সঙ্গে মানিয়ে নিতে হবে,
0: এবং
1: প্রযুক্তি
0: সঙ্গে নিয়েই কবিরা কবিতা
1: লিখবে,
0: তাকেই কাজে লাগিয়ে নেবে।
1: এবং এআই, আমি তো এখন শুনছি যে এআই শিখতে পারলে নিজের অন্য অনেক কাজ সুবিধাজনক হয়ে যাবে। এআই কে শিখতে হবে, মানে ওই যে আমরা ছোটবেলায় পড়তাম না প্রদীপের দৈত্য, নিজেকে ব্যবহার করতে হবে। আমরা ছোটবেলায় পড়তাম বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, এখনো কথাটা তাই, মানে ওটাকে অভিশাপে পরিণত হতেও সময় লাগবে না যদি মিসইউজ, মানে অপব্যবহার হয়। আর যদি ভালোভাবে ব্যবহার করা যায় তাহলে আশীর্বাদ।
0: হ্যাঁ, আপনি 1998 সালে আপনার কৃত্তিবাস পুরস্কার পাওয়া, নবীন যে কোনো কবির কাছে এটা একটা খুব বড় প্রাপ্তি বলা যায়,
1: বিশাল প্রাপ্তি।
0: হ্যাঁ,
1: কারণ তখন আমি সদ্য লিখছি একটিমাত্র বই বেরিয়েছে, না দুটি বই, পিশাচিনী কাব্যের জন্য পেয়েছিলাম, সেটা আমার দ্বিতীয় বই। আর দ্বিতীয় কথা, সেই বছরই প্রথম চালু হলো, কারণ অনেকদিন আগে ছিল কৃত্তিবাস পুরস্কার, তারপরে আবার আমাদের মানে নব পর্যায়ে কৃত্তিবাস, নতুন পর্যায়ে 98 সাল থেকে
0: শুরু হলো,
1: কাজে প্রথমবারেই আমি পেয়েছিলাম এবং অত্যন্ত সম্মানের। আর সবচেয়ে বড় কথা যে এই পুরস্কারগুলো যত না স্বীকৃতি তার থেকেও বেশি পিঠে হাত রেখে বলে যে তুমি এগিয়ে যাও, তুমি আরো লেখো।
0: আমরা আছি লেখো, শোনার জন্য কেউ না কেউ আছে, কবিদের তো এটাও একটা সবসময় কামনা থাকে যে আমার কবিতা যা লিখছি সেটা প্রকাশই কবিত্ব।
1: আমি যদি কাউকে নাই শোনাতে পারলাম তাহলে।
0: হ্যাঁ,
1: আচ্ছা একটা কবিতা
0: অবশ্যই আপনি একটা কবিতা পড়ুন, এরপর আমরা শুনবো।
1: কবিতাটির নাম উন্নয়নমুখী কবিতা। উন্নয়ন শব্দটার আবার এখন অনেক দোতনা, কিন্তু এই কবিতাটার মধ্যে ওই কবির সঙ্গে কবিতার সম্পর্কটা আছে। কবিতা প্রত্যন্ত গ্রামে মেধাবী বালিকা, পড়া করে কুপি জেলে, লো ভোল্টেজ আলো জ্বলে জ্বলে নিভে যায় তার। কবিতা মফস্বলে একাকী বালিকা, চুলে খড়, রোজ উঠে সকাল সকাল, নিজের ভবিষ্যৎ ভেবে হাড় হিম হয় তার। তবু কুয়াশার দৃশ্যে বুকের ভেতরে জমা হয় উচ্চাকাঙ্ক্ষা, দাঁতে দাঁত চাপা প্রতিকার, বিকেল গড়াতে থাকলে আশা জাগে তবু, ব্ল্যাকবোর্ড সত্য আর মাস্টার মশাই সত্য, আহা পাঠ্য বই অদ্ভুত অমোঘ। কবিতার ছুতো লাগে পড়া করতে মাস্টার মশাই, কবিতার ছুতো লাগে ভালো করতে পড়া। পাশের গাঁয়ের ছেলে গেলবার স্ট্যান্ড করেছিল, কবিতা এবার ঠিক মাধ্যমিক দেবে, কবিতা তারপর উচ্চ মাধ্যমিক দেবে, তারপর লেটারে লেটারে মার্কশিট সাজিয়ে এনে খড়কুটো ভরা ঘাম মাখা মায়ের আঁচলে ফেলে দিয়ে বলবে, তোমার নাড়ু আমসত্ব আচার সকলই ধন্য হলো, শিশি ভরো বাক্সে দাও গুছিয়ে গুছিয়ে, আরও পড়ব, ওই বড় কলেজে যাব দূরের শহরে। কবিতা মায়ের চোখে ধূসর নিরাশা, কবিতা মায়ের হাত ছেড়ে দেওয়া উচ্চণ্ড কিশোরী, লেটারে লেটারে লেখা উচ্চাকাঙ্ক্ষা অক্ষর প্রবাহ উন্নত জীবনে পা দিয়েছে। হোস্টেলে র্যাগিংয়ে আর বহু জনতার কোলাহলে তার আর লজ্জা নেই, সে সমস্ত বাঁধন ছিঁড়েছে। কবিতা সফল হলে কবির নিকট থেকে নিশ্চয়ত এভাবেই দূরে চলে যায়।
0: কবিতা আরো আরো অনেক সফল হোক, আমরা আপনার থেকে আরো কবিতা বিষয়ে কথা শুনব। সময় বলছে আমাদের এবারে থামতে হবে, তবে সেই যেতে যেতেও শুনে নেব দিদি আপনার কণ্ঠে আর একটা কবিতা।

0: এই কবিতাটি একটি মেয়ের, মানে তরুণীর কণ্ঠস্বর। কবিতাটির নাম গালি। খারাপ লোক, ওরা তো সব খারাপ লোক, এরা তো সব খারাপ লোক, বাইরে যাব না মা, মেয়েরা জানে বহির্মুখ কেমন করে, বাঁদিকে চোখ ডাইনে চোখ ভেতরে চোখ হয়ে পিন ফোটায় ছুঁচ ফোটায় আড়াল থেকে পালিয়ে যায়, সামনে থেকে সাহস করে কখনো আসে না। এবার তবে সামনে আয়, এখন তবে সামনে আয়, সাহস থাকলে সামনে এসে দাঁড়া, বাইরে আমি যাবই, আমি যাবই কাজে অফিসে মিনিবাসে, বহির্মুখী যাবই, তোরা প্রচুর বাজে মেয়ের পর নতুন করে নব আরোপ লাগা, বাজুক সব ঢক্কা ঢোল, নতুন দোষ খুঁজতে থাক, খুঁজছে চোখ খুঁজছে নাক মাছের পচা গলা, নারীকে আমি চিনে নিয়েছি, পুরুষ আমি চিনে নিয়েছি, মাছ আর জল মাভই আমি চিনেছি নিজেকেও, মানুষ লোক খারাপ হয়, মানুষ চোখ অন্ধ হয়, হতেই পারে মা, ভয় নেই, রাস্তা হারাব না।
1: অনেক কথা হলো আর অনেক কথা বাকিও রয়ে গেল। আসলে কবির সৃষ্টি আর নির্মাণ আমাদের শ্রোতাদের পাঠকদের খুব মানে আকৃষ্ট করে বলা যায়, তাই আবারও শুনবো আগামী পর্বে। এই পর্বে আপনাকে নমস্কার জানাই দিদি।
0: ধন্যবাদ, অনেক ধন্যবাদ।

শুনছিলেন কবি কণ্ঠে। আজকের অতিথি ছিলেন কবি যশোধরা রায়চৌধুরী। তার সঙ্গে আলাপচারিতায় ছিলেন রুমা ঘোষ। আজ শুনলেন প্রথম পর্ব, সম্পাদনা মনোজ কর, প্রযোজনা দুর্বা দে, আকাশবাণী মৈত্রী। শুরু হচ্ছে এক মাটি এক সুর। আজকের শিল্পী দেব চৌধুরী। শুনবেন প্রথম পর্ব।

0: নমস্কার, একমাটি একসুর অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই। লোকসঙ্গীত সঙ্গীত জগতের একটি স্বতন্ত্র ধারা, সহজ সরল কথা ও ভাবের অনুষঙ্গে সমৃদ্ধ সঙ্গীতই লোকসঙ্গীত। আর এই সঙ্গীতের ধারা দেশকালের সীমা ছাড়িয়ে আবহমান কাল ধরে প্রবাহিত। সেই ধারাটিকেই বর্তমানকালে যিনি অত্যন্ত দক্ষতার সাথে বহন করে নিয়ে চলেছেন, তিনি আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী দেব চৌধুরী। স্বাগত জানাই আমাদের স্টুডিওতে।
1: নমস্কার সবাইকে, প্রণাম।
0: আমরা দেব চৌধুরীর কাছ থেকে লোকগান তো শুনবই, তিনি শুধুমাত্র লোকগানের প্রচার বা প্রসার করছেন এমনটি নয়, আগামী প্রজন্মের কাছে লোকসঙ্গীতকে আরো বেশি করে ছড়িয়ে দিচ্ছেন, আর এই কাজটিতে বিভিন্নভাবে তিনি যুক্ত। আমরা সমস্ত কথাই শুনব, তার কাছ থেকে তার অভিজ্ঞতার গল্প শুনব। এই লোকসঙ্গীতের জগতে আসা কি একেবারে প্রথম থেকে, নাকি অন্য গানের জগৎ থেকে এই লোকসঙ্গীতে আসা?
1: ধন্যবাদ রঞ্জনা। আমার প্রথম গান বাজনার সূত্রপাত আমার বাড়িতে। আমার জ্যাঠামশাই ছিলেন পণ্ডিত চুনিলাল চৌধুরী, তিনি উচ্চাঙ্গ সঙ্গীতের একজন শিক্ষক গায়ক ছিলেন, এবং এই সময় বাংলায় অনেক মানুষ যারা নিয়মিত বিভিন্ন জায়গায় খুব ভালো গাইছে বা নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছে, তারা অনেকেই আমার জ্যাঠামশায়ের ছাত্রছাত্রী। কিন্তু উনি নিজে খুব প্রচার বিমুখ সাধক টাইপের মানুষ ছিলেন। জেঠু সারাদিন গান বাজনা করতেন, সুরমণ্ডল, বড় ছতারের তানপুরা, তবলা, বড় মুখের তবলা চলতো প্রায় বাড়িতে। 8 ঘন্টা 10 ঘন্টা শুনতাম ইমন, ভৈরব, বাগেশ্রী চলছে। সে কখন যে গান শিখেছি, কখন যে হারমোনিয়াম শিখেছি, কখন তবলা শিখেছি বা বুঝতে শিখেছি গান বাজনা, সেটা নিজেও জানি না। তবে হ্যাঁ, ওই বীজটা ওখানেই বপন হয়ে গেছিল বাড়ির থেকে। পরবর্তী সময়ে কলেজে যখন ছাত্রাবস্থা এবং কলেজে পড়ার সময় আমি গণসঙ্গীত এবং কান্ট্রি সং, যেটা পৃথিবীর যেটা মাস সং, পিট সিগার, বব ডিলন, তো এই যে জন মানুষের যে গান, এটা আমাকে খুব টানে। বাংলায় যেমন হিমাঙ্গ বিশ্বাস, সলিল চৌধুরী, ভূপেন হাজারিকা, এইটা আমাকে খুব কানেক্ট করে। হ্যাঁ, তারপরে আমি দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজের ছাত্র, তো সেখানের একটা রাজনৈতিক পরিমণ্ডল আমাকে এই গানগুলোর চিনতে

0: সাহায্য করেছিল।
1: বেশ,
0: পরবর্তী সময় আমি কিন্তু পুরোপুরি রক সঙ্গীতে চলে গেছিলাম,
1: ও
0: মানে আমি কিন্তু
1: আচ্ছা,
0: বেসিক্যালি রক মিউজিশিয়ান, মানে আমার গুরু ছিলেন গৌতম চট্টোপাধ্যায়, তার হাতেই আমার প্রথম গিটার খড়ি, মানে মহিনের ঘোড়াগুলি,
1: মহিনের
0: সেই
1: ঘোড়াগুলি,
0: স্বপ্ন মানুষ আমার কাছে, তার
1: আচ্ছা,
0: হাতেই আমার প্রথম গিটার খড়ি এবং প্রথমে আমার গান তৈরি করা, মানে আই ওয়াজ বেসিক্যালি সং রাইটার অ্যান্ড কম্পোজার, এবং নিজের গান নিজে তৈরি করে গাওয়ার যে ধারাটা 70 দশক থেকে বাংলায় এসেছিল, এই গৌতম চট্টোপাধ্যায়, অরুণেন্দু দাস, আমাদের রঞ্জন প্রসাদ, তো ওই ধারাটাই বলতে পারেন রিলে রেসের ব্যাটনটা নেওয়ার চেষ্টা করেছিলাম, এবং রক সঙ্গীত নিয়েই আমি অনেকটা পথ চলছিলাম। এবং তারপরে অ্যাজ এ মিউজিক ডিরেক্টর লিরিসিস্ট হিসেবে ন্যাশনালি কাজ করি,
1: বেশ,
0: আমাদের পণ্ডিত অজয় চক্রবর্তী থেকে শুরু করে মনোময়, রাঘব, শ্রীকান্ত দা, আমাদের শ্রাবণীদি, ইন্দ্রানীদি, ইন্দ্রনীল সেন, মানে এরা সবাই কোনো না কোনো সময় আমার কম্পোজিশনে, আমার লিরিক্সে কাজ করেছেন, টেলিভিশন অ্যান্ড মেইন স্ট্রিম ফিল্ম মিডিয়া। তারপরে 2008-এ আমার মা দেহ রাখলেন, হ্যাঁ, তারপরে আমার মানে জীবনে একটা মোড় পরিবর্তন হলো আর কি। তার আগে অবধি এমন অবস্থা, মানে টেলিভিশন ফিল্ম, টেলিভিশন ফিল্ম, টেলিভিশন ফিল্ম আর রক কনসার্টস। ওই 2008-এ মা চলে যাওয়ার পরে একটা, তো বলতে পারো আমার একটা জীবন দর্শন বোধ সবটাই একটু অন্যদিকে বইতে শুরু করলো। তখন আমার সঙ্গে, আমি ওই উত্তরবঙ্গ থেকে একদিন আসছিলাম, ট্রেনে একজন মানুষের সঙ্গে আলাপ হলো, যিনি গান গাইছিলেন, একটা অদ্ভুত যন্ত্র বাজিয়ে, অদ্ভুত লাগছিল গানটা, ঠিক বাংলা আছে গান, আবার তার মধ্যে কিছু আরবি ফার্সি শব্দও আছে, সুরটা বাংলা, আবার একটু মিডল ইস্টের সুরও আছে এখানিকটা। তো আমি তার নাম জিজ্ঞেস করলাম, তিনি বললেন আমার নাম কালাচাঁদ দরবেশ, কালাচাঁদ হচ্ছে কৃষ্ণের 68 শতন, আমার দরবেশ সেই সুফি পীর, আমরা সেই আরব্য রজনীতে পড়েছি সব মিলিয়ে, আর সেই সময় আমার একটা অস্থির সময়, একটা ভয়েডনেস, শূন্যতা, তো আমি তার শিষ্যত্ব নিলাম এবং উনি আমায় লোকসঙ্গীতের রাস্তা, পথ, মার্গ যাই বলো না কেন উনি চিনিয়েছেন, এবং হি ওয়াজ দ্য পার্সন যাকে আমি মানে গুরু মানি এই লোকসঙ্গীতের জগতে। গুরু, দেখো গুরু তো বদলায়, যেমন গুরু মানে গুরুরা থেকে যান, ভিন্ন ভিন্ন কাজের ভিন্ন ভিন্ন গুরু, তুমি দেখেছো যে কেউ দর্শনে গুরু থাকেন, কেউ গানের গুরু, কেউ সাধনার গুরু। তো আমার প্রথম গুরু যদি বলো রক সঙ্গীতের গুরু গৌতম চট্টোপাধ্যায়, তারও আগে আমার প্রথম গান খড়ি যেটাকে বলা হয় আমার জ্যাঠামশাই পণ্ডিত সুনীলাল চৌধুরী, পরবর্তী সময় আমি আচার্য জয়ন্ত বসুর কাছে কিছুদিন রাগ সঙ্গীত এবং এই ভয়েস ট্রেনিং এর তালিম নিয়েছিলাম, এবং উনি আমাকে একটা অন্য দিক দেখিয়েছিলেন জয়ন্তদা। আর এই শেষেই কালাচাঁদ দরবেশের থেকে এসে আমার এই লোকসঙ্গীতের প্রতি ইনক্লিনেশন এবং এতে এটা খোঁজার চেষ্টা, সার্চ অ্যান্ড এক্সপ্লোরেশন, তারপরটা ওই 2008-এর পর থেকে এই 18 বছর ধরে ওই লোকসঙ্গীতে ডুবে আছি
1: একদম। এই সন্ধানটা ভীষণ,
0: সার্চ অ্যান্ড এক্সপ্লোরেশন দুটোই একসঙ্গে।
1: তাহলে একটা দরবেশি গান শোনা যায়।
0: জয় জয় গুরু শ্রী কালাচাঁদ দরবেশ।

0: আমরা চেষ্টা করছি লিনেজটাকে ধরে রাখতে এবং আমাদের পরবর্তী প্রজন্ম যেন দরবেশি গানের খানিকটা আলো পায়, মানে খানিকটা জানতে বুঝতে পারে, এই চেষ্টাটা করছি, বাকিটা গুরু ভরসা।
1: একদম নিশ্চয়ই। এবং এই প্রভাবমান্যতাটাকে বজায় রাখতে আপনি বিভিন্ন দেশে পারফর্ম করছেন। আমি প্রথমে আমার দেশের কথাই বলবো, মানে ভারতের বিভিন্ন প্রান্তে গিয়েছেন, সেখানকার লোক সংস্কৃতির সঙ্গে নিজের সংস্কৃতিটাকে একটা তার মেলবন্ধন ঘটানোর।
0: হ্যাঁ, ভালো বলেছো। মানে বাংলা লোকগান বলে না, পৃথিবীর যে কোনো প্রান্তের লোকসঙ্গীতের একটা সর্বজনক গ্রাহ্যতা আছে।
1: একদম একদম।
0: ইনফ্যাক্ট সঙ্গীতেরই আছে, লোকসঙ্গীত না, সঙ্গীতেরই আছে। তুমি দেখবে যখন
1: তুমি দেখবে যখন
0: অপেরা শোনো, পাওরত্তি যখন শোনো, আমাদের অপেরা সিঙ্গার মানে আমাদের ওয়েস্টার্ন ক্লাসিক্যাল ভোকালিস্ট, তুমি পাওরত্তির শব্দগুলো তোমায় কতটা কানেক্ট করবে আমি জানি না, কিন্তু ওনার যে পাওয়ার, ওনার যে ডায়নামিক্স তোমাকে কানেক্ট করবে। হ্যাঁ, দেখবে কিছু কিছু গান,
1: সঙ্গীতের শক্তি,
0: কিছু কিছু গান দেখবে সোশ্যাল মিডিয়াতে ভেসে আসে, যেই গান শব্দ তুমি বুঝবে না, ঘানার গান বা কোনো অন্য জনজাতির গান, কিন্তু তার কোথাও একটা তোমাকে কানেক্ট করে দেবে, বিকজ উদ্বেলিত না, শব্দটা কানেক্ট, তোমাকে কমিউনিকেট করবে, কানেক্ট করবে, কিন্তু কোথায় কানেক্ট করবে তুমি বুঝতে পারবে না, ওটা কি হয়, সঙ্গীতের কিছু টোনালিটি আছে, মানে ডায়াটোনিক, ট্রিপল টোনিক, হ্যাঁ, পেন্টাটোনিক, হেক্সাটোনিক, যেমন পেন্টাটোনিক, পেন্টাটোনিককে তুমি বাংলায় দেখছো এক ধরনের গান লোকসঙ্গীতে আছে, আবার পেন্টাটোনিক আবার ভারতীয় মার্গসঙ্গীতে পেন্টাটোনিক কিন্তু মালকোষ রাগ, আবার ব্লুজ পাশ্চাত্য সঙ্গীতে ব্লুজ, সেটাও কিন্তু পেন্টাটোনিক, কোথাও একটা এই পেন্টাটোনিকের একটা সিমিলারিটি আছে বলে একটা ওয়ার্ল্ড ওয়াইড কানেক্ট, বা হেক্সাটোনিক, এগুলো কিন্তু মানে ছটা পর্দা লাগে হেক্সাটোনিক। তো আমি মনে করো প্রথমবার মানে একটা সাংঘাতিক বিপর্যয়ের মুখে পড়েছিলাম কেরল ন্যাশনাল ফোক ফেস্টিভ্যালে 2016 কি 2017, এক্সাক্ট সালটা 16 কি 17, ওটা ন্যাশনাল ফোক ফেস্টিভ্যাল অফ কেরালা। হ্যাঁ, তো ওখানে সারা ভারতবর্ষ থেকে ওরা ফোক মানে লোকসঙ্গীতের দল, মানে আমি আমার ব্যান্ড নিয়ে গেছিলাম, সহজে নিয়ে গেছিলাম, আর ব্যান্ড বা ইন্ডিভিজুয়াল এদেরকে নিয়ে যায়।
1: আচ্ছা,
0: এবার গিয়ে দেখি ওখানে কেরালে ওটা নিশাগন্ধি অডিটোরিয়াম বলে প্রায় 5,000 লোকের একটা অডিটোরিয়াম, নিশাগন্ধি অডিটোরিয়াম, এটা তোমার তিরুবনন্তপুরমে, মানে ত্রিবান্ডমে। তো ওখানে গিয়ে প্রথম কথা দেখলাম যে মানে সে অত বড় স্কেলে সাউন্ড, লাইট টাইট, ওটা মানে কলকাতায় কখনো দেখিনি, বিদেশে দেখেছি, মানে ভারতবর্ষের একটা এই এত বড় স্কেলে একটা ফেস্টিভ্যাল হচ্ছে কখনো দেখিনি। মজাটা হলো তারপরে গাইব তো বাংলা লোকগান, কিন্তু অডিয়েন্স একজনও বাঙালি নেই, নট এ সিঙ্গেল ওয়ান, ওই 5,000 লোক কানায় কানায় ভর্তি এবং মাঝখানের প্যাসেজ গুলো ভর্তি, ধরে নাও 6,000 মানুষ দেখতে এসছেন, 3 দিনের ফেস্টিভ্যাল, রোজ আসছেন, তারা মামে খান শুনছেন রাজস্থান থেকে, তারা কাশ্মীর থেকে দল এসছে শুনছেন, কাশ্মীরের ফোক শুনছেন, তারা বাংলা গান শুনছেন, মানে বাংলার এই বাবাইয়া ভাটিয়ালি শুনছেন, এবং মজাটা হচ্ছে কেউ কোনো ভাষা বুঝছে না, কিন্তু কিন্তু ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ অফ ফোকলোর তাদেরকে কানেক্ট,
1: বৈচিত্র্যের মধ্যে ঐক্য,
0: একটা তো একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ অফ তোমার ফোকলোর থাকে, ফোকলোর সেটাকে কানেক্ট করছে। এবং যেটা করি আমি যেখানে যেখানে যাই না কেন, সেখানকার মানুষদের সঙ্গে একটা ব্রিজ বা একটা ক্রস ওভার, একটা পারফরমেন্স করার চেষ্টা করি। তা ওখানেও একটা ওই কেরালিয়ান বোট সং তোমার, মানে যেটা আমাদের এখানকার যেমন শাড়ি গান, ওখানে তো বোট সং আছে, হ্যাঁ, তো ওটা একটা কম্বিনেশন করার চেষ্টা করেছিলাম, যে আমাদের নাও ছাড়াইয়া দে বা এই ধরনের গানগুলোর সঙ্গে তাদের বোট সং একটা করার চেষ্টা করেছিল, একটা ওখানেই মানে আমরা একটা রেডি করেছিলাম একটা 8 মিনিটের। তারপরে মনে করো তোমার রাজস্থানের গাজী খান আছে, মামে খান আছে, এদের সঙ্গে আমি গাজী খানের সঙ্গে এই বছরই কাজ করলাম, দিল্লিতে একটা বড় ফেস্টিভ্যাল হলো, এটাও একটা ন্যাশনাল ফোক ফেস্টিভ্যাল হলো, নাম ছিল দিলসে, দিলসে, মানে সেটাও ভারতবর্ষের 100 জন মিউজিশিয়ান বিভিন্ন জানতে, সেখানে গাজী ছিল, আমি ছিলাম, মনে করো আমি একটা গান গাইছিলাম, আমাদের সনাতনী বাউল গান গাইছিলাম, রিদমাচারে রাগবো ছেড়ে দেবো না, সেখানে হঠাৎ করে মানে

0: গাজী পুরো শুনছিল ব্যাপারটা, হঠাৎ করে হাতের খাটতালটা নিয়ে একটা ইম্প্রোভাইজ করলো, একটা দোহা গেয়ে উঠলো, কবিরের দোহা গেয়ে উঠলো, এবং খুব আনএক্সপেক্টেডলি, এবং তার সঙ্গে বাজালো কারা, কোডা বাজালো, তোমার রাজস্থানী কামেচা বাজালো কোডা খান, এরা তোমার কাশ্মীরি ঢোলক বাজছে, হ্যাঁ তার সঙ্গে রবাব বাজছে, আমার সঙ্গে ফ্লুট বাজালো নুগেন বলে একটা ছেলে, সিকিমের ছেলে, সে কখনো মানে কিন্তু একটা অদ্ভুত একটা হারমোনি তৈরি, অদ্ভুত একটা হারমোনি তৈরি হলো, দ্যাট ইজ দ্য ইউনিভার্সালিটি অফ ফোক মিউজিক। আরেকটা বিষয়, 2014 সালে আমি ফ্রান্সে শো করতে গেছি, ওখানকার পুনিয়ে বলে একজন আছেন ফ্রান্সের, ওটা হচ্ছে রিউনিয়ন আইল্যান্ডে গেছিলাম, ওখানে পুনিয়ে বলে একজন আছেন, উনি ওখানকার মানে আইকন, মানে লাইক বব মার্লে অফ রিউনিয়ন আইল্যান্ড, উনি ইন্ডিয়াতে এসেছেন অনেকবার। তো ওখানে তো আরো সমস্যা, এখানে তো ভারতীয়, ওখানে তো 100% অভারতীয়, কিন্তু গাইছি কিন্তু বাংলার লোকগান, হ্যাঁ, এবং সেখানে দর্শকটা আরো বড়, 10,000 দর্শকের একটা কনসার্টে গান গাইতে পেরেছি আধ ঘন্টা, আমি আর পুনিয়ে জয়েন্টলি কিছু একটা করবো আধ ঘন্টাকে 1 ঘন্টা, সেখানে 100% ইউনিয়ন আইল্যান্ডের ফ্রেঞ্চ, তারা আবার ইংরেজিটাও ভালো করে জানে না, কিন্তু ইট ওয়াজ এ গ্রেট সাকসেসফুল শো, ওই দ্য ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ অফ ফোকলোর।
1: একদম একদম। তাহলে কি আমরা একটা শাড়ি গান শুনবো নাকি?
0: আচ্ছা তোমার একটা জিনিস শোনাই দেখো।
1: আচ্ছা,
0: এই গত বছর হিউস্টন টেক্সাসে একটা অর্গানাইজেশন আছে, ওরা ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিককে এনডোর্স করে, রাজা বঙ্গা বলে একজন আছেন ওখানকার, খুব ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড পারকাশনিস্ট, ও বেসিক্যালি ওটার মানে ফাউন্ডার ডিরেক্টর, একজন ভায়োলিনিস্ট আছে বিপ্লব বলে, দুজনই বাঙালি, কিন্তু এছাড়া যারা আছেন ইংলিশ ফ্লুট বাজায় স্কট বলে একটি ছেলে, তারপরে একটা নাইলন স্ট্রিং গিটার স্যাক্সোফোন বাজায় আরেকজন মানে আমেরিকান, তো তাদের সঙ্গে একটা গত বছর একটা ইম্প্রোভাইজ প্রোডাকশন করেছিল। অ্যাকচুয়ালি হিউস্টনে আমার বড়দা থাকে, আমার বড়দা শিবির আছে, বৌদি আছে, জয়া, ওরা ওখানে থাকে, তো ওটা আমার সেকেন্ড হোম আর কি, তো বিদেশে গেলে একবার ওই থাকে না, একবার বাড়ি ঘুরে আসে ওরকম, তো প্রাণাতে এটা একটা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট ছিল, তো তখন ওখানেও একদম অন্যরকম ক্রাউড, অন্যরকম অডিয়েন্স, তো ওটা ওটা একটা ফরেস্টের মধ্যে একটা সব কাঠের মাইক্রোফোন ছাড়া একটা অদ্ভুত পরিবেশ আর কি, গা ছমছমে, তো ওখানে মনে আছে যে এই ধরনের একটা গান গিয়েছিলাম, শোনাচ্ছি তোমাকে। দেখো, ডিলান আর লালন কোথাও এক হয়ে যান, ডিলান খুঁজছেন কাকে, তোমার মনের মানুষকে, তাকে কোথায় খুঁজছি, উইদিন ইনার সেলফ,
1: একদম।
0: Hey, Mr. Tamarind Man, play a song for me.

0: জপ শুন বলি রে পাগল মন, মানুষ ভজ মানুষ জপ শুন বলি রে পাগল মন।
1: দেখো ডিলান যা বলছেন আর আমাদের এই প্রান্তিক একটা ফকিরি গানের পদকর্তা যেটা বলছেন,

তুমি দেখো হয়তো গানের ডায়নামিক্স, গানের অ্যাপ্রোচিং স্টাইল ডিফারেন্ট, কিন্তু কোথাও কিন্তু মিশে যায়। এই ট্যামরিন মানে কি সেই মানুষটা নয়, সেই মানুষটা নয় কি যাকে আবার রবীন্দ্রনাথ বলছেন

0: বল খেলা, এই মাঝি একই সেই মাঝি আমাদের সেই অনন্তের পথ দেখি নিয়ে যায় না?
1: ঠিক,
0: এই মাঝি কি কোথাও আমাদের ট্যাম্বুরিন ম্যানের সঙ্গে মিলে যায় না?
1: একদম।
0: কাজেই ওই কোথাও একটা ইউনিভার্সাল লিঙ্ক অফ দ্য ফোকলোর অ্যান্ড দ্য ফোক ফিলোসফি।
1: একদম একদম, ভীষণ ভীষণ ভাবে একটা ঐক্য। আমরা এরপরে এই যে একেবারে বিদেশ থেকে আমরা যদি একবারে বাংলার প্রত্যন্ত গ্রামে চলে যাই,
0: ওই বিদেশেরও তো গ্রাম আছে প্রত্যন্ত, মানে বিদেশের মানেই আমরা ভেবে নিই নিউ ইয়র্ক, লাস ভেগাস, নিউ জার্সি, ডাউন টাউন, গ্ল্যামার, তা কিন্তু নয়। দেখো এটা নিয়ে বলি, আমরা আমেরিকা বা কানাডা বলতেই ভেবে নিই যে টরন্টো সে আলো ঝলমলে রাত, বা আমেরিকার লাস ভেগাস, নিউ ইয়র্ক, নিউ জার্সি, তো লস এঞ্জেলেস, সমস্ত ডাউন টাউন, মানে সারা রাত আলো জ্বলছে, একটা উদ্দাম পাশ্চাত্য সংস্কৃতি, সেটা যেমন সত্যি, তার সঙ্গে আমেরিকা মানে কিন্তু ইটস পিওর মিউজিক। এই মাথায় রাখতে হবে, ওরা একাধারে কিন্তু এই সঙ্গীতটা যেমন যাপন করেছে, বিটলস শোনো তুমি, পিট সিগার, বব ডিলন, আমাদের এলভিস, এলভিসের সমাধিতে গিয়েছি রাত্রিবেলা, তখন আমাদের ন্যাশভিলে, ন্যাশভিলে ইজ এ ফুল অফ কান্ট্রি অ্যান্ড জ্যাজ মিউজিক, আমি 3 বছর পরপর ন্যাশভিলেতে পারফর্ম করেছি।
1: হ্যাঁ,
0: সারা রাত মানুষ গান শুনছে, গান গাইছে। ওখান থেকে তুমি নিউ অরলিন্সের দিকটা যাও, মানে কোস্টাল এরিয়াতে, সেখানে একটা ব্ল্যাক কলোনি, সেখানে রেগে, হিপ হপ মিউজিক, হ্যাঁ, ব্লিউজ, হ্যাঁ, তো পৃথিবীতে না, এটা আমি যত দেখেছি, এক্সপ্লোর করেছি, দেখেছি যে প্রত্যেকটা শহরের মধ্যে একটা প্রচ্ছন্ন গ্রাম থাকে, গ্রামটা খুঁজে নিতে হয়।
1: সেটা ঠিক, ঠিক, ঠিক কথা। কিন্তু আমার যেটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে আমাদের বাংলার যে লোকগানের যে সন্ধান, সেই সন্ধানটা কোথাও গিয়ে একেবারে প্রত্যন্ত গ্রামের বাউল সঙ্গ না করলে বোধ হয় সবটা জানা যায় না। মানে আমরা যদি
0: আধ্যাত্মিক
1: দিকে যাই আর কি,
0: না আধ্যাত্মিকতা না, লোকসঙ্গীত কিন্তু একটা জীবন যাপন থেকে উঠে আসা গান, এর একটা সংজ্ঞা আছে, বাংলা নয় এটা সারা ইউনিভার্সাল সংজ্ঞা লোকসঙ্গীতের, যে শ্রমজীবী মানুষের শ্রম লাঘব করার গান বা শ্রমজীবী মানুষের অবসর বিনোদনের গান হচ্ছে লোকসঙ্গীত, দুটোই কিন্তু। এই যে শ্রম লাঘব করার গান, ধান কাটার গান, নৌকর
1: ছাপার
0: গান, নৌকো বাইচের গান ইত্যাদি ইত্যাদি, আবার এই যে শ্রমজীবী মানুষের দিনান্তে তার অবসর বিনোদন, এই যে বড় ডায়াসপোরাটা তৈরি হলো, সেখান দিয়ে ঢুকে গেল কি বাউল, ফকির, এগুলো কিন্তু বাংলার সো কল্ড ফোক মিউজিক নয়, এটা পরে ইনক্লুড হয়েছে। বাউল, ফকির, দরবেশি গান, এগুলো কিন্তু ফিলোসফিক্যাল সংস অফ বেঙ্গল, বাংলার দর্শন গীত, বাংলার আধ্যাত্মিক সঙ্গীত। ভক্তি সঙ্গীত আবার আলাদা, ভক্তি সঙ্গীত যেমন কীর্তন, ভক্তি সঙ্গীত পরে ইনক্লুড হয়েছে। এখন যেমন ফোকলোর, একটা ফোকলোর বলতে কীর্তনকেও ধরা হয়, কীর্তন কিন্তু বাংলার একটা অনন্য ধারা, একটা ভক্তি সঙ্গীত, তার মধ্যে ক্লাসিক্যাল আছে, তার মধ্যে থিয়েটার আছে, তার মধ্যে ডান্স আছে, তার মধ্যে একটা বড় পার্ট ডায়ালগ, যখন দেখবে কোনো কীর্তনিয়া ইয়ে করে, ইটস বেসিক্যালি ইটস এ ব্যালাড, তো সেটাও ওই যে অবসর বিনোদন। তা কি হলো, শ্রমজীবী মানুষ কীর্তন শুনে তার অবসর কাটছে, অবসরে বিনোদন হচ্ছে, সেটা কিন্তু এই বিস্তৃত ফোক ডায়াসপোরায় তখন কীর্তন ঢুকে পড়লো। এবং এই যে বাউল বা ফকিরি গানের যে তত্ত্ব, একটা আলো আধারী, একটা সান্ধ্য ভাষায় লেখা, তো তার একটা বাইরের একটা অন্য মানে, আবার ভেতরের একটা অন্য মানে, এত সান্ধ্য ভাষায় লেখা, তো এই সান্ধ্য ভাষাটা নাগরিক মানুষ যতটা না বুঝতে পারেন, গ্রামীণ মানুষ অনেক বেশি কানেক্ট করতে পারেন, বুঝতে পারেন। আর তুমি যে প্রশ্নটা করছিলে, লোকসঙ্গীত শেখা যায় না, লোক জীবন যাপন করলে লোকসঙ্গীত আপনি আসে। তুমি দেখো
1: শহুরে মানুষের তো সেই লোকজীবন,
0: এটা এটা দেখতে হবে, নাহলে গায় না। তুমি দেখবে যে খুব ভালো গান গাইছে, 2 লক্ষ টাকা নিয়ে লোকসঙ্গীতের শো করছে, সেটা কিন্তু একটা প্রচন্ড উদ্দাম, নাচা নাচি, হই হই সব হচ্ছে, কিন্তু কোথাও গিয়ে ওটা শেকড়হীন লোকসঙ্গীত। দেখবেন মুখে বারবার বলছে মাটির গান গাই, মাটির গান গাই, মাটির গান গাই, এটা তো ব্র্যান্ড, বিক্রয়যোগ্য।

0: এখন সবাই মানে মাটির গান হচ্ছে, মানে যখন নাগরিক সংস্কৃতি বন্ধ হয় তখন লোকসংস্কৃতির কাছে মানুষ হাত পাতে। সে রবীন্দ্রনাথের গান গায়, সে দ্রুত লোকসঙ্গীত গায়, সে রক গায়, সে দ্রুত লোকসঙ্গীত গায়, সে আধুনিক গান গায়, দ্রুত লোকসঙ্গীত গায়, এমনকি রাগ সঙ্গীত গানে সেও দ্রুত লোকসঙ্গীত গায়। কারণ কি, এটা ইটস বিকাম কমোডিটি, একটা সেলিং ফ্যাক্টর তৈরি হয়েছে। ঠিক আছে, এটা ভালো, অবশ্যই ভালো, তাতে করে মানে ঘুরিয়ে হলেও তো, মানে প্রচ্ছন্নভাবে হলেও তো বিষয়টার দিকে একটা ফোকাস করছে, কিন্তু
1: লোকসঙ্গীতের ছোঁয়া
0: তারপরে মাথায় রাখতে হবে, লোকসঙ্গীত যদি গাইতে হয়, বুঝতে হয়, লোকজীবনের সঙ্গে সম্পৃক্ত না হতে পারলে তুমি লোকসঙ্গীতকে কানেক্ট করতে পারবে না। মানে একটা মনে করো রিয়েলিটি শোতে, বিইং এ গ্রুমার অফ এ রিয়েলিটি শো ফর দ্য লাস্ট 8 ইয়ার্স, মানে আমি 20টা গান তৈরি করে দিলাম, সে প্রচুর হাততালি নিয়ে জাজ টাজের বড় বড় কমেন্ট নিয়ে গোল্ডেন প্ল্যাটিনাম গিটার নিয়ে বেরিয়ে গেল, কিন্তু মাথায় রাখতে হবে 20টা গানের পরে 21টা গান গাওয়ার সময় কিন্তু সে যদি এই জীবনযাপনটা না দেখে আটকে যাবে।
1: আচ্ছা, এই যে লোকজীবন যাপন কি কিছুটা করা হয়েছে, মানে সেই বাউল
0: সঙ্গ,
1: সেইটাই আমি জানতে চাইছি, বাউল সঙ্গের গল্প আমরা শুনবো, তার আগে একটা বাউল গান হোক।
0: ট্র্যাডিশনাল বাউল বলতে যেটা বোঝায়, মানে যেটা খুব সনাতনী ভাবে যেই গানটা গাওয়া উচিত, গানটার মধ্যে একটা ইনার প্লে আছে, সেটা শোনাচ্ছে, খুবই পপুলার গান, কিন্তু এই গানটাও মোটামুটি একটা আইটেম নাম্বার হয়ে উঠেছে আর কি। তো ঠিক আছে, হোক, অসুবিধা নেই, সময়ের সঙ্গে সঙ্গে বদলায় হোক, চলুক, দেখি কোথায় গিয়ে ঠেকে শেষমেশ।

এই যে ব্রজু, দেখো যে বললাম না, এই গানের একটা অদ্ভুত আলো আধারে দিক আছে, লাইট অ্যান্ড শ্যাডো। ব্রজ মানে তো বৃন্দাবন, আবার এই দেহতত্ত্ব মতে ব্রজ মানে এই নারী শরীরে আছে বদ্বীপ, যাতে আসে রজ, তাই ব্রজ। এবং কোথায় যাব? কুলিতে। কুলে কুলে নয়, কুলে কুলে নাগরিক মানুষজন গায়, কুলে কুলে না, কুলি। কুলিহি শব্দটার মানে হচ্ছে রাঢ় বাংলায় দুটো কুড়ে ঘরের মাঝখানটা যে সরু প্যাসেজ, যে গলিপথ, সেটাকে বলা হয় কুলহি, কুলি। তাহলে কি দাঁড়ালো? যাব ব্রজের কুলহি কুলহি, মাখবো হেথায় রাঙা ধুলি। এ বড় গভীর তত্ত্ব, হ্যাঁ, এটা যারা রসিক মানুষ তারা বুঝে নেন। কিন্তু কাম নয়, নো সেক্সুয়ালিটি, লাভ, আবার নয়নে নয়ন দিয়া।

0: আমরা
1: অন্তর্দর্শন, জানেন অন্তর্দর্শন, একটা বহিরঙ্গ একটা অন্তরঙ্গ দুটোর মিলনে, মানে তুমি যদি বহিরঙ্গ আর অন্তরঙ্গ যে রাধা কৃষ্ণের মতন, যেখানে যুগল আসলে আলাদা কিন্তু যুগলেই তার আসল প্রাণ প্রতিষ্ঠা পায়, এই বাউল ফকির গানও তাই।
0: আপাতত এই পর্ব আমরা এখানেই শেষ করছি, আবার আগামী পর্বে আমরা আরো অনেক গল্প শুনব, আমাদের এই বাউল সঙ্গের কথা শুনব।

এক মাটি এক সুর অনুষ্ঠানটি এখানেই শেষ হল। এই অনুষ্ঠানে কথায় গানে দেব চৌধুরীর সঙ্গে আলাপচারিতায় ছিলেন রঞ্জনা মুখোপাধ্যায়, সম্পাদনায় প্রণয় দে, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। আকাশবাণী মৈত্রী।

0: तमिलनाडु, पुदुचेरी और काराईकाल में भी बारिश की संभावना है। अहमदाबाद में विश्व पैरा तीरंदाजी श्रृंखला के तीसरे चरण में आज भारत ने 2 स्वर्ण सहित 5 पदक अपने नाम किए। तोमन कुमार और श्याम सुंदर स्वामी ने कंपाउंड टीम स्पर्धा में और हरविंदर सिंह तथा विजय सुंडी की रिकर्व जोड़ी ने पुरुष टीम स्पर्धा में 1 स्वर्ण पदक हासिल किया। अंत में मुख्य समाचार एक बार फिर। प्रधानमंत्री नरेंद्र मोदी ने कहा, भारत की फिनटेक यात्रा नई ऊंचाइयों पर पहुंच रही है, इसमें नवाचार और समावेशन को केंद्र में रखा गया है। प्रधानमंत्री ने गुजरात में 35,000 करोड़ रुपए की विकास परियोजनाओं का लोकार्पण और शिलान्यास किया। उन्होंने कहा, चिप से लेकर जहाजों तक भारत विनिर्माण के एक नए भविष्य का निर्माण कर रहा है। रूस ने यूक्रेन संघर्ष को खत्म करने के भारत के शांति प्रयासों का समर्थन किया, कहा इस मुद्दे पर रूस का रुख भारत जैसा। और अहमदाबाद में विश्व पैरा तीरंदाजी में आज भारत ने 2 स्वर्ण सहित कुल 5 पदक जीते। इसके साथ ही समाचार संध्या का ये अंक समाप्त हुआ। नमस्कार।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন কথায় গানে সঙ্গে থাকছি মৈত্রীবন্ধু শ্রাবণী মুখোপাধ্যায়। আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। 1967 সাল থেকে সারা পৃথিবীতে এই দিনটা পালিত হচ্ছে। মূল উদ্দেশ্য অবশ্যই সমাজে শিক্ষা ও সাক্ষরতার গুরুত্ব তুলে ধরা এবং নিরক্ষরতা দূর করা। কিন্তু আমরা যদি ভাবনার পরিধিটাকে আরেকটু বাড়িয়ে নিই, তাহলেই বোঝা যায় যে শুধু অক্ষর জ্ঞান বা পুঁথিগত বিদ্যার নামই তো শিক্ষা নয়। আমরা সমাজ থেকে, পারিপার্শ্বিক থেকে, মানুষের সঙ্গে মেলামেশা থেকে নানানভাবে শিক্ষা লাভ করে থাকি। অন্যান্য দেশের সমাজ, রাজনীতি, ইতিহাস কিংবা আন্তর্জাতিক স্তরের সম্পর্ক আমাদের অনেক কিছু শেখায়। আর পাশ্চাত্যের চিন্তাভাবনা থেকে তো আমরা শিক্ষা পেয়েই থাকি, অতীতেও নিয়েছি, এখনো নিয়ে চলেছি। তেমনি আমরা শিক্ষা পাই আড্ডার আসর থেকেও। আজ ইন্টারন্যাশনাল লিটারেসি ডেতে এমন কয়েকটা উদাহরণই থাকছে কথায় গানে অনুষ্ঠানে। বিলেতে ব্যারিস্টারি পড়তে গিয়ে অতুল প্রসাদ সেন নিয়মিত যেতেন স্টাডি সার্কেলের সন্ধ্যাবেলার আড্ডায়। নামী সাহিত্যিক এডমন্ড গস এই স্টাডি সার্কেল তৈরি করেছিলেন প্রবাসী ভারতীয়দের নিয়ে। সেই আড্ডার আসরে যেতেন অতুল প্রসাদের সহপাঠী চিত্তরঞ্জন দাস, অরবিন্দ ঘোষ, মনমোহন ঘোষ, সরোজিনী নাইডুর মতো ব্যক্তিত্বরা। সরোজিনী, মনমোহন সেখানে স্বরচিত কবিতা পড়তেন, গান গাইতেন দ্বিজেন্দ্রলাল রায়। স্টাডি সার্কেলের আড্ডায় যেতে যেতেই অতুল প্রসাদ আবার নতুন করে নিজের ভেতরে গানের তাগিদ অনুভব করেছিলেন। আবার বিলেতে পাড়ি দেওয়ার পথে ভূমধ্যসাগরে গন্ডোলা চালকদের লোকসঙ্গীতের সুর তার মনে দোলা দিয়েছিল, আর তা থেকেই তিনি ভেঙে লিখেছিলেন এই গান।

গানটি শুনলেন মহেশ রঞ্জন সোম ও অন্যান্য শিল্পীদের কণ্ঠে। আজ ভূপেন হাজারিকার জন্ম শতবর্ষে আমরা ভুলতে পারি না যে কলম্বিয়া ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে পল রোবসনের থেকেই ভূপেন হাজারিকা কিন্তু প্রোটেস্ট মিউজিক ব্যাপারটা খুব ভালোভাবে বুঝেছিলেন। তাঁর মানুষের জন্য কাজ করার ভাবনাও নির্দিষ্ট দিশা পেয়েছিল তাঁর অবদানেই। ভূপেন হাজারিকার কণ্ঠস্বরের মধ্যে যে মর্মস্পর্শী হাহাকার, বেদনা, ক্ষোভ, অসন্তোষ আমরা পাই বঞ্চনার বিরুদ্ধে আর্তনাদ, বিদ্রোহ, আকুতি, সেই সব কিছুর মধ্যেই পল রোবসনের ভীষণ রকমের প্রভাব ছিল। প্রায় 400 বছর ধরে চলে আসা দাসপ্রথার বিরুদ্ধে মিসিসিপি নদীকে উদ্দেশ্য করে পল রোবসনের বিখ্যাত ওল্ড ম্যান রিভার গানটি থেকে উদ্বুদ্ধ হয়েই তো ভূপেন হাজারিকা গিয়েছিলেন বিস্তীর্ণ দুপারে।

সবসময় যে বিদেশ থেকেই প্রভাবিত হয়েছেন আমাদের দেশের মহান স্রষ্টারা তা তো একেবারেই নয়। আমাদের দেশের শিক্ষা, শিল্প, সংস্কৃতির পীঠস্থান, এ নিয়ে আমরা ভারতবাসীরা একেবারেই সন্দিহান নই। আমাদের কোনো দ্বিধাই নেই যে আমাদের দেশ প্রাচ্যের এক সংস্কৃতির পীঠস্থান। তাই স্বদেশের পূর্বসূরীরাই পথ দেখিয়েছেন বেশিরভাগ ক্ষেত্রেই। যেমন উদাহরণ হিসেবে বলা যায়, কাজী নজরুল ইসলাম কিন্তু অনেক ক্ষেত্রেই প্রথম যুগে সত্যেন্দ্রনাথ দত্তকে অনুসরণ করেছিলেন। বাংলা ভাষায় ঘরোয়া শব্দের ব্যবহার করে আর আরবি ফার্সি শব্দকে বাংলা ভাষায় জুড়ে দিয়ে সত্যেন্দ্রনাথ তাঁর যে সমস্ত উত্তরসূরিদের পথ দেখিয়েছিলেন, নজরুল ইসলাম ছিলেন তাদের মধ্যে অন্যতম। সত্যেন্দ্রনাথের সঙ্গে নজরুলের দেখা হতো 38 নম্বর কর্নওয়ালিস স্ট্রিটের গজেন ঘোষের আড্ডায়। যখনকার কথা হচ্ছে তখন আবার নজরুলের নিজের লেখা গান খুব বেশি ছিল না বলে তিনি সেই আড্ডায় গাইতেন রবীন্দ্রসঙ্গীতে। সে সময় নিজের লেখা একটা মাত্র গানই নজরুল তাঁদের গজেন্দার আড্ডায় গাইতেন। সেই গান শোনাতে শোনাতেই শেষ করব আজকের কথায় গানে অনুষ্ঠান। তবে তার আগে বলি, অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাতে পারেন maitribondhu23@gmail.com এই মেইল আইডিতে মেল করে। রইল গজেন ঘোষের আড্ডায় কাজী নজরুলের গাওয়া সেই নিজের গান, আজকের কথায় গানে অনুষ্ঠানের শেষ গান মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে।

কথায় গানে অনুষ্ঠান আজ এই পর্যন্তই। সঙ্গে ছিলাম মৈত্রী বন্ধু শ্রাবণী মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী দেশ বিদেশের খবর বিশ্ব পরিক্রমা নিয়ে আপনাদের সঙ্গে সঞ্জয় দত্ত। আমার সঙ্গে রয়েছেন রক্তিম ভট্টাচার্য। আজকের শিরোনাম, উদ্ভাবন ও অন্তর্ভুক্তিকে মূল ভিত্তি করে ভারতের আর্থিক প্রযুক্তি ক্ষেত্র এক নতুন উচ্চতায় পৌঁছেছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন।
1: আসন্ন ব্রিকস শিখর সম্মেলনে যোগদানের ফাঁকে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের বৈঠক হবে বলে ক্রেমলিন জানিয়েছে।
0: ভারত সফররত লুক্সেমবার্গের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী জাভিয়ার বেটেল রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য পদের দাবিকে সমর্থন জানিয়েছেন।
1: তিন দিনের শ্রীলঙ্কা সফরে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ কলম্বো পৌঁছেছেন।
0: উত্তরবঙ্গের উত্তরকন্যায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, জিটিএতে নতুন প্রশাসক নিয়োগ।
1: কলকাতায় শহর জুড়ে অভিযান চালিয়ে নিম্নমানের বাসী ও পচা খাবার সরবরাহের দায়ে 40টি রেস্তোরাঁর ব্যবসা সাময়িকভাবে বন্ধ করার নির্দেশ পুরসভার। বাজেয়াপ্ত 1224 কেজি পচা মাছ, মাংস ও খাবার।
0: ভারত বাংলাদেশ আন্তর্জাতিক মোবাইল পাচার চক্রের 9 সদস্য গ্রেপ্তার, উদ্ধার 200 বেশি মোবাইল ফোন।
1: আন্তর্জাতিক 6G উদ্যোগে মার্কিন যুক্তরাষ্ট্র ও আরও 24টি দেশের সঙ্গে যোগ দিল ভারত।
0: ওয়েস্ট ব্যাংকের ইসরায়েলি বসতিগুলির সঙ্গে বাণিজ্যের উপর নিষেধাজ্ঞা আরোপ ব্রিটেন, কানাডা, ফ্রান্স সহ 12টি দেশের।
1: দলীপ ট্রফি ফাইনালের তৃতীয় দিনের শেষে পূর্বাঞ্চল দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে প্রথম ইনিংসে 466 রানে এগিয়ে।
0: আসি বিস্তারিত খবরে। আজ প্রথমেই দেশের খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, উদ্ভাবন ও অন্তর্ভুক্তিকে মূল ভিত্তি করে ভারতের আর্থিক প্রযুক্তি ক্ষেত্র বা ফিনটেক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। তিনি বলেন, এজেন্টিক এআই, টোকেনাইজেশন এবং কোয়ান্টাম প্রযুক্তির মতো বিষয়গুলি আর্থিক ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উদ্ঘাটন করছে। আজ সন্ধ্যায় মুম্বাইতে আয়োজিত গ্লোবাল ফিনটেক ফেস্টের সপ্তম পর্বে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন।
2: हमें भारत में साइबर सिक्योरिटी को टॉप नॉच बनाना है। हमारी इंडस्ट्री के पास अपने इथिकल डेटा प्रोटेक्शन स्टैंडर्ड्स होने चाहिए। हमें एक मजबूत फिनटेक रेगुलेटर इंडस्ट्री इनोवेशन इकोसिस्टम बनाना है और हमारे पास एक फिनटेक कंज्यूमर प्रोटेक्शन इंडेक्स होना चाहिए, जिसके आधार पर हर कंपनी की पारदर्शी रेटिंग हो सके।
1: প্রধানমন্ত্রী ইউপিআই ব্যবস্থাপনাকে ফিনটেকের অন্যতম সফল উদ্যোগ হিসেবে অভিহিত করে বলেন, গত মাসে রেকর্ড 2400 কোটিরও বেশি লেনদেন ইউপিআই এর মাধ্যমে হয়েছে। তিনি বলেন, ভারতের ইউপিআই ব্যবস্থা বর্তমানে 11টি দেশে চালু রয়েছে। বৈদেশিক অর্থ লেনদেনের খরচ কমানোর লক্ষ্যে ফিনটেক ব্যবস্থায় আন্তর্জাতিক মহলের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। এছাড়া তিনি ফিনটেক সংস্থাগুলির প্রতি উন্নতমানের সাইবার নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা, ডেটা সুরক্ষা মানদণ্ড অনুসরণ, শক্তিশালী উদ্ভাবনী পরিমণ্ডল তৈরি এবং ফিনটেক কনজিউমার প্রোটেকশন ইন্ডেক্স

0: পরতনের আহ্বান জানান।
1: প্রধানমন্ত্রী আজ গুজরাটের ভদোদরায় 35,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন। এর পাশাপাশি 20,800 কোটি টাকারও বেশি ব্যয় নির্মিত পশ্চিমাঞ্চলীয় বিশেষ পণ্য পরিবহন করিডোরের 3টি গুরুত্বপূর্ণ অংশ তিনি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। প্রধানমন্ত্রী বলেন, বিকশিত ভারত গড়ে তোলার পথে এই প্রকল্পগুলি গুরুত্বপূর্ণ অবদান যোগাবে। তিনি 2,800 কিলোমিটারেরও বেশি দীর্ঘ ডেডিকেটেড ফ্রেট করিডোরের কাজ সম্পন্ন হওয়াকে একবিংশ শতাব্দীর ভারতের জন্য এক ঐতিহাসিক সাফল্য এবং দেশের পরিবর্তনশীল কর্মসংস্কৃতির নিদর্শন হিসেবে অভিহিত করেন।
2: ইস বর্ষ লাল কিলে সে মানে বিকশিত ভারত কে লিয়ে সংকল্প কি সপ্ত ধারা কা আহ্বান কিয়া হ্যায়। ইস সপ্ত ধারা মে এক ধারা গতি শক্তি কি ভি হ্যায়। আজ 2,800 কিলোমিটার সে অধিক কা ডেডিকেটেড ফ্রেট করিডোর প্রজেক্ট পুরা হো গয়া। ইয়ে 21ভি সদি কে ভারত কে লিয়ে বহুত ঐতিহাসিক কার্য সম্পন্ন হুয়া হ্যায়।
0: এছাড়া প্রধানমন্ত্রী 9,700 কোটি টাকারও বেশি মূল্যের আরও 3টি রেল প্রকল্প ও প্রায় 1,780 কোটি টাকার 3টি জাতীয় সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। গুজরাট সরকারের প্রায় 2,600 কোটি টাকার বিভিন্ন প্রকল্পেরও শিলান্যাস ও উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রী নিউ সানন্দ, নিউ মাকারপুরা, নিউ উম্বারগাঁও এবং নিউ জেএনপিটি থেকে পণ্যবাহী ট্রেন পরিষেবারও সূচনা করেন। পাশাপাশি আলিরাজপুরের প্রত্যন্ত আদিবাসী অঞ্চলগুলিকে জাতীয় রেল নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করার উদ্দেশ্যে টান্ডা রোড ও ভদোদরার মধ্যে একটি নতুন যাত্রীবাহী ট্রেনেরও যাত্রা শুরুর সংকেত দেন প্রধানমন্ত্রী। পরিচালনাগত প্রভাবের উপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, যাত্রীবাহী ট্রেন চলাচলের পথ থেকে পণ্যবাহী ট্রেন চলাচলের পথ আলাদা করার ফলে কর্মদক্ষতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। যাতায়াতের সময় ব্যাপকভাবে কমে আসার ফলে প্রচুর পরিমাণে জ্বালানি সাশ্রয় হচ্ছে, পরিবেশের উপর নেতিবাচক প্রভাব হ্রাস পাচ্ছে। সেমিকন্ডাক্টর আত্মনির্ভর ভারতের প্রসঙ্গ উল্লেখ করে শ্রী মোদী বলেন, ভারত এখন সেমিকন্ডাক্টর চিপ থেকে শুরু করে বিভিন্ন প্রযুক্তিগত ক্ষেত্রে অংশীদারিত্বের নতুন গৌরবগাথা লিখছে।
2: अब भारत चिप से लेकर शिप तक निर्माण की एक नई गाथा लिख रहा है, यानी पुर्जे भी हमारे और प्रोडक्ट भी हमारा। आत्मनिर्भरता की एक पूरी चेन भारत में ही बनेगी।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসন্ন ব্রিক্স শিখর সম্মেলনের পাশাপাশি একাধিক দেশের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। নতুন দিল্লিতে আজ সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল কথা জানিয়ে বলেন, রুশ ইউক্রেন সমস্যা নিরসন সহ একাধিক বিষয় নিয়ে কথা হতে পারে। শান্তি প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য ভারত দুদেশের সঙ্গেই যোগাযোগ রেখে চলছে বলে তিনি জানান।
3: बायलेटरल द्विपक्षीय वार्ता बहुत सारे राजनेताओं के साथ हमारे प्रधानमंत्री की होगी। रशिया और यूक्रेन की जो संघर्ष चल रही है उसकी बारे बात है। ये मुद्दा भी बहुत सारे मुद्दे जो द्विपक्षीय वार्ता होंगे तो बहुत सारे मुद्दे ऊपर उठ के आएंगे और उसमें एक ये मुद्दा भी रहेगा।
0: বন্যাবিধ্বস্ত নেপালে ভারতের সহযোগিতা অব্যাহত রয়েছে বলে শ্রী জয়সওয়াল জানান। এখনও পর্যন্ত 7টি বিমানে করে 95 টন ত্রাণ সামগ্রী সেদেশে পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।
3: मारे गए हमारे भारतीय नागरिक हैं, उनमें से कई लोग का पहचान नहीं हो पाया है। इस मामले में हम लोग उनके परिवारजन से बातचीत हमारी चल रही है और कई एक मामलों में जो डीएनए की सैंपलिंग भी ली गई है। 275 लोग लापता हैं अभी और ये जो हादसा हुआ है नेपाल में हुआ है, तो हम लोग इंतजार करते हैं कि किस प्रकार का वहां की सरकार, वहां के अधिकारी इस पर क्या खुलासा करते हैं।
0: ভারত চীন দ্বিপাক্ষিক সম্পর্ক ইতিবাচকভাবেই এগোচ্ছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। সাংবাদিকদের শ্রী জয়সওয়াল বলেন, সম্পর্ক পুনরুদ্ধারে দুদেশের জনগণের মধ্যে পারস্পরিক আদান প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলতি মাসে বারদুয়েক দুদেশের শীর্ষ সেনাকর্তারা উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। সেখানে পূর্বগৃহীত একাধিক সিদ্ধান্ত কার্যকর করার ব্যাপারে ইতিবাচক কথা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
3: Pursuant to the understandings reached between the special representatives of India and China for consultation and coordination, the WMCC mechanism that we have, meetings of which were held in Beijing and in New Delhi in May and August 2026, respectively, the first senior highest military commander level flag meeting was held at Wacha on the Indian side in Arunachal Pradesh on 6 September and in Damai on the Chinese side on 7 September.
1: ভারত সফররত লুক্সেমবার্গের উপপ্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী জাভিয়ের বেটেল রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য পদ লাভের দাবিকে সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, বর্তমান বিশ্ব ব্যবস্থার বাস্তবতা তুলে ধরতে নিরাপত্তা পরিষদের সংস্কার প্রয়োজন।
0: শ্রীলঙ্কার সঙ্গে প্রতিরক্ষা ও সামুদ্রিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা শক্তিশালী করতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ তিন দিনের সফরে কলম্বো পৌঁছেছেন। বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান শ্রীলঙ্কার প্রতিরক্ষা দপ্তরের ডেপুটি মিনিস্টার অরুণা জয়শেখরা এবং সেদেশে নিযুক্ত ভারতের

0: রাষ্ট্রদূত সন্তোষ ঝা। ভারতের প্রতিরক্ষা ও বিদেশ মন্ত্রকের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তাঁর সফর সঙ্গী। সফরকালে প্রতিরক্ষা মন্ত্রী শ্রীলঙ্কার নেতৃবৃন্দের সঙ্গে প্রতিরক্ষা ও সামুদ্রিক ক্ষেত্রে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করবেন। কলম্বোয় প্রবাসী ভারতীয়দের সঙ্গেও তাঁর আলাপচারিতার কর্মসূচি রয়েছে।
1: সৌদি আরব সফররত বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং সেদেশের প্রবাসী ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি জানান, সেদেশের ভারতীয় দূতাবাসের সহযোগিতায় অল ইন্ডিয়া স্টিয়ারিং কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করেছিল। আলাপচারিতায় শ্রী সিং বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে ভারত সৌদি দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার জন্য প্রবাসী ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের ভূয়সী প্রশংসা করেন।
0: বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলীয় সচিব সিবি জর্জ আজ নতুন দিল্লিতে ভারত সফররত ইন্টারন্যাশনাল সিবিএড অথরিটির মহাসচিব লেটিশিয়া রিস দে কারভালহোর সঙ্গে বৈঠক করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, সমুদ্র থেকে আকরিক পদার্থ খনিজ আহরণ সংক্রান্ত একটি খসড়া বিধি চূড়ান্ত করার বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। বহুপাক্ষিকতার প্রতি ভারতের প্রতিশ্রুতির কথাও তুলে ধরেন জর্জ। বিদেশ মন্ত্রক, ভূবিজ্ঞান মন্ত্রক এবং ইন্টারন্যাশনাল সিবিএড অথরিটির শীর্ষ কর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
1: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ উত্তরকন্যায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলা নিয়ে প্রশাসনিক বৈঠক করেন। নেপালের পরিস্থিতির পর উত্তরবঙ্গে বিপর্যয় মোকাবিলা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে। এদিনের আলোচনায় বিভিন্ন জেলা থেকে প্রশাসনিক আধিকারিকরা ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন। ছিলেন বাগডোগরা বিমানবন্দর কর্তৃপক্ষ, বিএসএফ এর আধিকারিকরাও। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ বলেন, মালদা থেকে শুরু করে দার্জিলিং পর্যন্ত সব জেলার কাজকর্ম নিয়েই আলোচনা হয়েছে। মালদার ভূতনিতে বন্যা নিয়ে সেখানকার জেলা শাসকের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। পার্বত্য উন্নয়ন নিয়ে জিটিএ এর সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয়েছে। বেশ কিছু দপ্তরের কাজ যাতে উত্তরবঙ্গে হয় তা নিয়েও আলোচনা হয়েছে। কথা হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল, জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়েও।
0: প্রশাসনিক কাজ স্বাভাবিক রাখতে পশ্চিমবঙ্গ সরকার গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন জিটিএতে নতুন প্রশাসক নিয়োগ করেছে। জিটিএর মুখ্য সচিব আইএএস আধিকারিক স্মৃতিরঞ্জন মহান্তিকে প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে বলে স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক দপ্তর থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। উল্লেখ্য, জিটিএর চিফ এক্সিকিউটিভ অনিত থাপা গত 17 জুন রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।
1: শহর কলকাতায় 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী শহরজুড়ে মোট 5,992টি রেস্তোরাঁ, খাবারের দোকান, মিষ্টির দোকানে অভিযান চালায় পুরসভা খাদ্য সুরক্ষা বিভাগের আধিকারিকরা। অভিযানে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে নিম্নমানের বাসি খাবার, বাসি পচা মাছ মাংস ইত্যাদি সরবরাহের দাগে মোট 40টি রেস্তোরাঁকে সাসপেনশন অর্ডার নোটিশ জারি করেছে পুরসভা। আর্সেলান, করিমস, নিজামসের মতো নামী রেস্তোরাঁ এবং দোকানও এর মধ্যে রয়েছে। অভিযানে বাসি পচা মাংস, মাছ, নিম্নমানের মশলা, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর নিম্নমানের খাবার সব মিলিয়ে 1,224 কেজি পচা মাছ মাংস খাবার বাজেয়াপ্ত করে পুরসভা। পুরভবনে আজ এক সাংবাদিক বৈঠকে এই খবর জানিয়েছেন কলকাতা পুরসভার কমিশনার তথা প্রশাসক স্মিতা পাণ্ডে। সাসপেনশনের নোটিশ পাওয়া এইসব রেস্তোরাঁ, খাবারের দোকান, মিষ্টির দোকান যদি পুরসভার স্বাস্থ্যবিধি মেনে খাবার তৈরির অঙ্গীকার করে পুরসভার কাছে লিখিতভাবে আবেদন করে, সেক্ষেত্রে পুরসভা স্বাস্থ্যবিধি মেনে খাবার তৈরি করা হয়েছে কিনা তা পরিদর্শন করে, যাচাই করে তাদের পুনরায় ব্যবসা করার অনুমতি দিতে পারে বলে স্মিতা পাণ্ডে জানিয়েছেন। খাদ্য সুরক্ষা বিভাগের সপ্তাহব্যাপী বিশেষ অভিযানের শেষ দিনে গতকাল শহর কলকাতা সহ জেলায় খাবারের মান যাচাই করতে বেশ কিছু রেস্তোরাঁ, খাবারের দোকানে অভিযান চালান খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। সপ্তাহব্যাপী অভিযানে অনেক জায়গায় বাসি পচা মাছ মাংসের পাশাপাশি নিম্নমানের রাসায়নিকযুক্ত হলুদ ও অন্যান্য মশলা সামগ্রীর হদিশ মেলে, সেই সব মাছ মাংস মশলা ইত্যাদি বাজেয়াপ্ত করে নষ্ট করে দেওয়া হয়।
0: বিশ্বজুড়ে আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হচ্ছে। গোটা বিশ্ব থেকে নিরক্ষরতা দূরীকরণের লক্ষ্যে এই দিনটি পালিত হয়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী আজ সমাজ মাধ্যমে এক বার্তায় বলেন, সাক্ষরতা জ্ঞান, সুযোগ ও ভালো ভবিষ্যতের দ্বার উন্মুক্ত করে। তিনি দেশবাসীকে আজকের দিনে শিক্ষার শক্তিকে উদযাপনের আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে নিশ্চিত করতে বলেছেন যাতে শিক্ষার যাত্রাপথে কেউ পিছিয়ে না পড়ে। শিক্ষাকে প্রতিটি মানুষের মৌলিক অধিকার হিসেবে সুনিশ্চিত করাই এই দিনটি পালনের লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
1: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী 22 সেপ্টেম্বর গুজরাটের একতা নগরে 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে, বিভিন্ন ভাষার বিভিন্ন ধরনের চলচ্চিত্র এবার একাধিক বিভাগে মনোনীত হয়েছে যা দেশের পরম্পরাগত বৈচিত্র্যকে তুলে ধরে। শ্রেষ্ঠ ফিচার ফিল্ম হিসেবে মনোনীত হয়েছে আর্টিকেল 370, শ্রেষ্ঠ নন ফিচার ফিল্ম বানগাড় এবং রামনামি। শ্রেষ্ঠ তথ্যচিত্র হিসেবে মনোনয়ন পেয়েছে। ব্রামায়গম সিনেমার জন্য মামুত্তি এবং চন্দু

0: চ্যাম্পিয়নের জন্য অভিনেতা কার্তিক আরিয়ান শ্রেষ্ঠ পুরুষ অভিনেতার পুরস্কার পাচ্ছেন। আর্টিকেল 370 সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে বেছে নেওয়া হয়েছে ইয়ামি গৌতমকে। এবারই প্রথম কোন সাঁওতালি চলচ্চিত্র নন ফিচার ফিল্ম বিভাগে জাতীয় পুরস্কার পেতে চলেছে বলে মন্ত্রক জানিয়েছে।
1: তিন দিনের বিশেষ উৎসবকে ঘিরে চন্দননগরের বিখ্যাত স্ট্র্যান্ড রোডকে প্যারিসের একটি রাস্তার আদলে সাজিয়ে তোলার পরিকল্পনা নিয়েছে পশ্চিমবঙ্গের পর্যটন দপ্তর। 11 থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই চন্দননগর ফেস্টিভ্যাল। পরিকল্পনা সফল হলে বড়দিন ও বর্ষবরণ উপলক্ষেও একই ধরনের আয়োজন করা হতে পারে বলে প্রশাসনিক সূত্রে খবর। পর্যটন দপ্তরের উদ্যোগে স্ট্র্যান্ডের বিস্তীর্ণ অংশে তৈরি হবে প্যারিসের রাস্তার পরিবেশ, থাকবে আলোকসজ্জা, বিশেষ নকশার অস্থায়ী কাঠামো, ইউরোপীয় ধাঁচের দোকান এবং ক্যাফের আবহ। চন্দননগরের বিশ্বখ্যাত আলোকশিল্পকেই এক্ষেত্রে প্রধান আকর্ষণ হিসেবে ব্যবহার করা হচ্ছে। বিশেষ ভিজুয়াল এফেক্ট তৈরির জন্য স্থানীয় শিল্পীরা বিদেশ থেকে উন্নতমানের আলোকসজ্জার সরঞ্জামও এনেছেন বলে জানা গিয়েছে। উদ্দেশ্য, দর্শনার্থীদের কাছে যতটা সম্ভব বাস্তবসম্মত প্যারিস স্ট্রিটের অভিজ্ঞতা তুলে ধরা। উৎসবে যোগ দেওয়ার কথা ভারতের ফরাসি রাষ্ট্রদূত সহ ফ্রান্সের একাধিক উচ্চপদস্থ প্রতিনিধির। তাদের উপস্থিতিতে চন্দননগরের ঐতিহাসিক ফরাসি ঐতিহ্যকে নতুন করে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার চেষ্টা করছে পশ্চিমবঙ্গ সরকার।
0: দীঘার উপর দিয়ে বিস্তৃত রয়েছে সক্রিয় মৌসুমি অক্ষরেখা। এদিকে পশ্চিম মধ্য উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলের উপর আগামী শুক্রবারের মধ্যে একটি নিম্নচাপ এলাকা তৈরির সম্ভাবনা রয়েছে। এর ফলে আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের বহু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব বর্ধমান, হাওড়া ও হুগলি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী 24 ঘন্টার জন্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া এবং উত্তর চব্বিশ পরগনার জন্য। 10 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান ড হাবিবুর রহমান বিশ্বাস আকাশবাণীকে জানিয়েছেন। উত্তরবঙ্গের উত্তরের 5 জেলায় রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা।
2: পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে এই সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের। 10 তারিখ থেকে বৃষ্টিপাত আমাদের দক্ষিণবঙ্গে অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে একটু জায়গা করে কন্টিনিউ করবে। উত্তরবঙ্গে আগামী দুদিনে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে মূলত উপরের 5 জেলাতে আগামী 24 ঘন্টার মধ্যে।
0: এবার বিদেশের খবর।
1: ভারত বাংলাদেশ আন্তর্জাতিক মোবাইল পাচার চক্রের তদন্তে এখনও পর্যন্ত 9 জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় 10টি মামলা রুজু করা হয়েছে। উদ্ধার হয়েছে 200টিরও বেশি মোবাইল ফোন। অভিযুক্তরা মূলত পর্যটন ও চিকিৎসা সংক্রান্ত ভিসায় ভারতে এসেছিল বলে খবর। কলকাতা ও সংলগ্ন এলাকা থেকেই বাংলাদেশে মোবাইল পাচারের কারবার শুরু করে তারা।
0: বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ ঢাকার বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে তাঁরা দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেন। সমাজ মাধ্যমে এক বার্তায় ঢাকার ভারতীয় হাইকমিশন জানিয়েছে, ভারত ও বাংলাদেশের মধ্যে অভিন্ন ইতিহাস, ঘনিষ্ঠ সাংস্কৃতিক সম্পর্কের কথা আলাপচারিতায় উঠে আসে।
1: রুশ ইউক্রেন দ্বন্দ্ব নিরসনে ভারতের প্রচেষ্টাকে রাশিয়া স্বাগত জানিয়েছে। আলোচনা ও কূটনীতির মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব, নতুন দিল্লির এই অবস্থানের পূর্ণ সমর্থন জানিয়েছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ আজ ভার্চুয়ালি এক সাংবাদিক সম্মেলনে বলেন, রাশিয়াও বরাবর যুদ্ধের অবসানের লক্ষ্যে শান্তি আলোচনার পক্ষেই জোরালো সওয়াল করেছে। পেশকভ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসন্ন ব্রিক্স শিখর সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। তাদের মধ্যে দুদেশের অভিন্ন স্বার্থের ক্ষেত্রগুলি নিয়ে আলাপ আলোচনা হবে। তিনি বলেন, আন্তর্জাতিক মহলে ভারতকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার রাষ্ট্র হিসেবে রাশিয়া মনে করে। রুশ ইউক্রেন পরিস্থিতি নিয়েও প্রেসিডেন্ট পুতিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অবহিত করবেন।
0: কৈলাস মানস সরোবর যাত্রায় গিয়ে নেপালে হরপাবানে নিখোঁজ হয়ে যাওয়া রাজ্যের তীর্থযাত্রীদের লাগেজ সব আইনি প্রক্রিয়া মেনে কাঠমান্ডু থেকে কলকাতায় ফিরিয়ে আনার জন্য সব ধরনের সহযোগিতার অনুরোধ করে নেপালের কাঠমান্ডুতে ভারতীয় দূতাবাস নেপালের শুল্ক বিভাগকে চিঠি দিয়েছে। 32 জন তীর্থযাত্রীর মোট 19টি লাগেজ কাঠমান্ডু থেকে কলকাতায় ফিরিয়ে আনার জন্য যে গাড়িটি নির্দিষ্ট করা হয়েছে তার বিবরণ, চালক ও সংশ্লিষ্ট ভ্রমণ সংস্থার প্রতিনিধির নাম ও ফোন নম্বর দিয়ে কোন রুটে গাড়িটি ফিরে আসবে তারও উল্লেখ করা হয়েছে।
1: ব্রিটেন ভারতের কার্বন ট্রেডিং স্কিমকে তাদের কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজম বা CBAM এর আওতায় স্বীকৃতি দিয়েছে। এর ফলে কার্বন নিঃসরণের জন্য একবার দেশে ও একবার বিদেশে দুবার করে মাশুল দেওয়া এড়ানো সম্ভব হবে। দুদেশের মধ্যে দীর্ঘস্থায়ী আলোচনার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি ভারতীয় রপ্তানি পণ্যের উপর আর্থিক বোঝা কমাতে সহায়তা করবে বলে মনে করা হচ্ছে।
0: ভারত আন্তর্জাতিক 6G উদ্যোগে মার্কিন যুক্তরাষ্ট্র এবং আরও 24টি দেশের সঙ্গে যোগ দিয়েছে।

0: লক্ষ্য পরবর্তী প্রজন্মের 6G নেটওয়ার্কের অগ্রগতি এমনভাবে পরিচালিত করা যাতে অভিন্ন নিরাপত্তার স্বার্থ বজায় থাকে, প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি পায় এবং উদ্ভাবনকে উৎসাহিত করা যায়। মার্কিন বাণিজ্য দপ্তর এক সামাজিক মাধ্যম বার্তায় এই খবর জানিয়েছে। মিয়ামিতে G20 উদ্ভাবন বিষয়ক মন্ত্রীগোষ্ঠীর বৈঠকের ফাঁকে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটকিনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই নেতা 6G প্রযুক্তির ভবিষ্যৎ এবং পরবর্তী প্রজন্মের টেলিযোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব নিয়ে সহমত পোষণ করেন।
1: ব্রিটেন, কানাডা, ফ্রান্স সহ 12টি দেশ আজ ওয়েস্ট ব্যাংকের ইসরায়েলি বসতিগুলির সঙ্গে বাণিজ্যের উপর নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়েছে। অধিকৃত অঞ্চলে প্যালেস্তিনীয় গ্রামগুলির উপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা বেড়ে যাওয়ার অভিযোগের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, স্পেন ও সুইডেনের বিদেশমন্ত্রীরাও বসতিগুলির সঙ্গে বাণিজ্য সীমিত করার পরিকল্পনার কথা জানিয়েছেন। এক যৌথ বিবৃতিতে 12টি দেশের বিদেশমন্ত্রীরা বলেন, ওয়েস্ট ব্যাংকে ইসরায়েল সরকারের পদক্ষেপ দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে ক্ষুণ্ণ করছে। বিদেশমন্ত্রীরা জানান, আন্তর্জাতিক আইনে অবৈধ হিসেবে বিবেচিত বসতিগুলি থেকে আসা পণ্যের উপর সংশ্লিষ্ট 12টি দেশ জাতীয় স্তরে নিষেধাজ্ঞা আরোপ এবং ইউরোপীয় বাণিজ্য নিষেধাজ্ঞাকে সমর্থন করার পরিকল্পনা করছে। তারা বলেন, কয়েকটি দেশ নিজেদের আইন ও নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী আরও কিছু পদক্ষেপ নেওয়ার কথাও বিবেচনা করছে।
0: ইরানের উপর মার্কিন হামলা হলে উপসাগরীয় অঞ্চলে জ্বালানি পরিকাঠামোর উপর ইরান পাল্টা আঘাত করবে বলে মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে জাহাজ চলাচল সংক্রান্ত পারস্পরিক হামলার জেরে তেলের দাম প্রায় 6 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
1: মার্কিন যুক্তরাষ্ট্রের 28 বিলিয়ন কানাডিয়ান ডলার মূল্যের পণ্যের উপর কানাডার পাল্টা শুল্কহার আজ থেকে কার্যকর হয়েছে। এর আওতায় সর্বোচ্চ 50% পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে। গত মাসে কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হল। এখনও পর্যন্ত আলোচনা ফের শুরুর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, যদিও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, উভয় দেশের স্বার্থ রক্ষাকারী একটি দীর্ঘস্থায়ী বাণিজ্য চুক্তিতে পৌঁছতে অটোয়া প্রস্তুত। তবে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেছেন, সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি কানাডার উপরই নির্ভর করছে।
0: পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে ইমরান আলীর বিচার বিভাগ বহির্ভূত হত্যা ও জোর করে গায়েব করার অভিযোগ নিয়ে রাষ্ট্রসংঘ মানবাধিকার বিশেষজ্ঞরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা পাকিস্তান সরকারকে এই বিনা বিচারে আটক ও মৃত্যু নিরপেক্ষ ও স্বতন্ত্র তদন্তের অনুরোধ জানিয়েছেন। গত বছর অগস্ট মাসে নিরাপত্তা বাহিনীর হাতে আটক হওয়ার পর এক বছর তার কোনো হদিশ পাওয়া যায়নি। পাক কর্তৃপক্ষ পরে জানায়, এবছর মে মাসে এক এনকাউন্টারে তার মৃত্যু হয়েছে।
1: আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পাকিস্তান সরকারকে সেদেশের মানবাধিকার রক্ষা সংক্রান্ত আইনজীবী ইমান মজদারি হাজির এবং হাদি আলী ছাত্তাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য আবেদন জানিয়েছে। ভিন্নমত দমনের উদ্দেশ্যে সাইবার অপরাধ সংক্রান্ত আইনের অপব্যবহারের যে অভিযোগ পাকিস্তানের বিরুদ্ধে উঠেছে, এই দুই আইনজীবীর গ্রেপ্তারি তাদের নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে পাঠানো এক চিঠিতে সংগঠনটি জানিয়েছে, তাদের আগাম জামিন থাকা সত্ত্বেও গত 23 জানুয়ারি তাদের গ্রেপ্তার করা হয়।
0: এবার খেলার খবর। চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে দলীপ ট্রফির ফাইনালে তৃতীয় দিনে শেষে পূর্বাঞ্চল দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে প্রথম ইনিংসে 466 রানে এগিয়ে রয়েছে। পূর্বাঞ্চলের প্রথম ইনিংসে 708 রানের জবাবে দক্ষিণাঞ্চল প্রথম ইনিংসে আজ তৃতীয় দিনের শেষে 6 উইকেটে 242 রান করেছে।
1: পাকিস্তান মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে। দুবাইয়ে গতকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তান হংকংকে 72 রানে হারিয়ে দিয়েছে। প্রথমে ব্যাট করে পাকিস্তান 8 উইকেটে 143 রান তোলে, জবাবে 71 রানে হংকংয়ের ইনিংস শেষ হয়ে যায়। সেমিফাইনালে পাকিস্তান শ্রীলঙ্কার মুখোমুখি হবে। উল্লেখ্য, ভারত ইতোমধ্যেই গ্রুপ পর্বে অপরাজিত থেকে মহিলাদের এশিয়া কাপের শেষ চারে পৌঁছে গেছে।
0: চীনের মুখিতে আয়োজিত পুরুষদের জুনিয়র এশিয়া কাপ হকিতে দক্ষিণ কোরিয়াকে 7-3 গোলে হারিয়ে সেমিফাইনালের দিকে আরও এক ধাপ এগিয়ে গেছে ভারত। ম্যাচে অধিনায়ক আনমোল একটা জোড়া গোল করেন। শেষ কোয়ার্টারে ভারতীয় দল পরপর 3টি গোল করে জয় নিশ্চিত করে। ভারত বর্তমানে 3 ম্যাচে 7 পয়েন্ট সংগ্রহ করেছে। সেমিফাইনাল নিশ্চিত করতে আগামীকাল চাইনিজ তাইপের বিরুদ্ধে তাদের জিততে হবে। এবার দৃষ্টিকোণ। বিশিষ্ট সঙ্গীত ব্যক্তিত্ব ভূপেন হাজারিকার আজ জন্মদিন। তার জন্ম শতবর্ষে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ্য।

গান গেয়েছেন তিনি। সে সময় জীবনমুখী গান এই শব্দের প্রচলন তেমন হয়নি, কিন্তু তার গান বলেছে জীবনের কথা, মানুষের কথা, মানবতার কথা, বিশ্বের কথা, সৌভ্রাতৃত্বের কথা।

ভূপেন হাজারিকা, একাধারে কবি, সঙ্গীতজ্ঞ, আবার অভিনেতা, সাংবাদিক, লেখক, চিত্র নির্মাতা। সুর দিয়েছেন অসমীয়া, বাংলা ও হিন্দি ছবিতে।

0: জন্ম 1926-এর আজকের দিনে অসমে। প্রতিভাজশা চিত্র নির্মাতার বহু সম্মানে ভূষিত হন তিনি, তবে গানই ছিল তার প্রথম ভালোবাসা। পল রবসনের সঙ্গে তার সাক্ষাৎ ও ঘনিষ্ঠতা ছাপ ফেলে তার সঙ্গীত জীবনে।
1: বিস্তীর্ণ দুপারে অসংখ্য

0: পেয়েছেন পদ্মশ্রী সম্মান। একসময় প্রসার ভারতী পর্ষদের সদস্য নিযুক্ত হন তিনি। তার গানে যেমন ফুটে উঠেছে দেশের অখণ্ডতা, মানবিকতার কথা, তেমনি তা বারবার বলেছে বাঁচার কথা।
1: ভারতীয় সঙ্গীত জগতের আরেক নক্ষত্র আশা ভোঁসলেরও জন্মদিন আজ। প্রখ্যাত এই শিল্পীর প্রতি শ্রদ্ধার্ঘ্য।

গানের প্রায় সব ধারাতেই তার অবাধ বিচরণ। বহু ভাষাতেই গান গেয়েছেন তিনি। প্লেব্যাক সিঙ্গার হিসেবে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছানো আর সেই স্থানটি দীর্ঘদিন ধরে রাখা শিল্পীর সংখ্যা খুব বেশি নয়। আশা ভোঁসলে জায়গা করে নিয়েছিলেন তাদের মধ্যেই। গুলজারের সঙ্গে তার গানের জুটি

পাশাপাশি বাংলাতেও আশা ভোঁসলে এক উজ্জ্বল নক্ষত্র। সন্ধ্যা, মান্না, হেমন্ত, শ্যামলের সঙ্গে একাশরেই বাংলা পুজোর গানের ডালি ভরে উঠত লতা, আশা, কিশোর রফির সুরে।

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। উদ্ভাবন ও অন্তর্ভুক্তিকে মূল ভিত্তি করে ভারতের আর্থিক প্রযুক্তি ক্ষেত্র এক নতুন উচ্চতায় পৌঁছেছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন।
1: আসন্ন ব্রিক্স শিখর সম্মেলনে যোগদানের ফাঁকে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের বৈঠক হবে বলে ক্রেমলিন জানিয়েছে।
0: ভারত সফররত লুক্সেমবার্গের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী জাভিয়ার বেটল রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য পদ লাভের দাবিকে সমর্থন জানিয়েছেন।
1: তিন দিনের শ্রীলঙ্কা সফরে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কলম্বো পৌঁছেছেন।
0: উত্তরবঙ্গের উত্তরকন্যায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, জিটিএতে নতুন প্রশাসক নিয়োগ।
1: কলকাতায় শহর জুড়ে অভিযান চালিয়ে নিম্নমানের বাসি ও পচা খাবার সরবরাহের দায়ে 40টি রেস্তোরাঁর ব্যবসা সাময়িকভাবে বন্ধ করার নির্দেশ পুরসভার। বাজেয়াপ্ত 1,224 কেজি পচা মাছ মাংস খাবার।
0: ভারত বাংলাদেশ আন্তর্জাতিক মোবাইল পাচার চক্রের 9 সদস্য গ্রেপ্তার, উদ্ধার 200 বেশি মোবাইল ফোন।
1: আন্তর্জাতিক 6G উদ্যোগে মার্কিন যুক্তরাষ্ট্র আরও 24টি দেশের সঙ্গে যোগ দিল ভারত।
0: ওয়েস্ট ব্যাংকের ইসরায়েলি বসতিগুলির সঙ্গে বাণিজ্যের উপর নিষেধাজ্ঞা আরোপ, ব্রিটেন, কানাডা, ফ্রান্স সহ 12টি দেশের। বিশ্ব পরিক্রমা আজ এ পর্যন্তই। নমস্কার।
1: নমস্কার।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন কলকাতা কলতান।
1: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে কলকাতা কলতান। আজকের অনুষ্ঠানে শুনবেন মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবার্ষিকীতে কলকাতার নন্দনে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত উত্তম কুমার স্মরণ অনুষ্ঠান বিষয়ে প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা অঙ্কিতা দাস।

0: মানুষ সময়ের ভিতর দিয়ে চলে যান, অথচ সময় তাঁদের পেরিয়ে যেতে পারে না। পর্দার আলো নিভে যায়, ছবি শেষ হয়, প্রেক্ষাগৃহের আসন ফাঁকা হয়ে যায়, তবু কিছু মুখ থেকে যায় মানুষের স্মৃতিতে, ভালোবাসায় আর বাংলার সাংস্কৃতিক চেতনায়। উত্তম কুমার তেমনই এক নাম। শুধু বাংলা চলচ্চিত্রের মহানায়ক নন, তিনি বাঙালির আবেগ, নস্টালজিয়া এবং কয়েক প্রজন্মের স্বপ্নের সঙ্গে জড়িয়ে থাকা এক অনিবার্য উপস্থিতি। সেই উপস্থিতিকে নতুন প্রজন্মের কাছে আরও সুসংগতভাবে পৌঁছে দেওয়া, তার চলচ্চিত্র ও শিল্প ঐতিহ্যকে সংরক্ষণ করা এবং গবেষণার একটি পরিসর তৈরি করার ভাবনা থেকেই নন্দনে প্রতিষ্ঠিত হল উত্তম কুমার ফিল্ম সেন্টার। কিন্তু কেন আজও এমন একটি কেন্দ্রের প্রয়োজন? উত্তম কুমারের চলচ্চিত্র ও তার সময়কে সংরক্ষণ করার প্রয়োজনীয়তাই বা কোথায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে নন্দনের বিশেষ আয়োজনের কেন্দ্রবিন্দুতে পৌঁছে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি অঙ্কিতা দাস। আর প্রথমেই তিনি কথা বলে নিয়েছিলেন সত্যজিৎ রায়ের পুত্র চলচ্চিত্র পরিচালক সন্দীপ রায়ের সঙ্গে। সন্দীপ রায়ের কথায় উঠে এল শুধু একটি চলচ্চিত্র কেন্দ্র প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা নয়, উঠে এল একটি সময়কে সংরক্ষণ করার তাগিদ।
1: একটা তো ফিল্ম ইনস্টিটিউটের মতো হচ্ছে বলে আমার মনে হয়, আরেকটা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ছবিগুলো এখন সংরক্ষণ করার সময় এসেছে, কাজেই সেটা হওয়া উচিত, কারণ অধিকাংশ ছবি নেই ওর। মানে আমার মনে হয় উনি যা ছবি করেছেন 250-300 ছবি করে থাকলে প্রায় 50 ভাগ ছবি হয়তো নেই, কাজেই সেগুলোকে একটু দেখা উচিত যে কিভাবে কি সংরক্ষণ করা যায়, কারণ আর যার জন্য মহানায়ক সেই ছবিগুলো তো ঠিক করতে হবে, উদ্ধার করতে হবে, সেটাই প্রথম কাজ আমাদের।
0: কথা হল এই দিনের অনুষ্ঠানে উপস্থিত দক্ষিণবঙ্গের পোস্টমাস্টার জেনারেল ঋজু গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। তিনি ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে উত্তম কুমারের স্মৃতিতে প্রকাশিত বিশেষ ডাক টিকিট সম্পর্কে বিস্তারিত জানালেন।
2: উত্তম কুমারের জন্ম শতবর্ষ উপলক্ষে ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে দুটি জিনিস প্রকাশ করা হয়েছে। একটি কমেমোরেটিভ পোস্টেজ স্ট্যাম্প, যা ডাক টিকিট মূলত, যাকে আমরা স্ট্যাম্প হিসেবে সাধারণত বলে থাকি, আর দুই একটি স্পেশাল পোস্টাল কভার। এই দুটি বস্তুই ফিলাটেলিক আইটেম এবং স্পেশাল পোস্টাল কভারটি খুব সীমিত

0: সংখ্যায় ছাপা হয়েছে, স্ট্যাম্পটি সেই তুলনায় আর একটু বেশি সংখ্যায় ছাপা হয়েছে। মানুষ যারা উত্তম কুমারের অনুগ্রাহী এবং উত্তমের মধ্য দিয়ে বাঙালিয়ানার এই উদযাপনকে নিজের কাছে স্মরণীয় করে রাখতে চান, তাদের সবার কাছে অনুরোধ করব এই বিশেষ ডাকটিকিটিকে অন্ততপক্ষে আপনারা নিজেদের সংগ্রহে রাখুন। এটি এত অল্প সময়ের মধ্যে এই প্রস্তাব অনুমোদিত হয়ে ডাকটিকিটটা প্রকাশ করা গেল মূলত মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে। তিনি ব্যক্তিগতভাবে চেয়েছিলেন যেন খুব কম সময়ের মধ্যে হলেও এই ডাকটিকিটটা প্রকাশিত হয়, তাই আমি তার কাছে আন্তরিকভাবে বিভাগের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই।
1: এমন এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে থাকার অনুভূতিও ব্যক্ত করলেন শ্রী গঙ্গোপাধ্যায়।
0: দেখুন, এটা আমাদের চাকরির একটা খুব বিশেষ অবদান যে সিফ কাজের সূত্রেই আমরা এমন বহু ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পারি যা তা না হলে হয়তো হতে পারতাম না, এবং সেজন্যে আমার নিজের বিভাগের কাছে আমার কৃতজ্ঞতার কোনো শেষ নেই। আজ বিশেষ করে আজকে যে মুহূর্তটার আমি সাক্ষী হতে পারলাম মঞ্চে থেকে, এ সুযোগ আমি কখনো ভাবিনি আমি পাব, এবং আজ যে বিভাগের সৌজন্যে আমি এই যে সুযোগটা পেলাম, মুহূর্তের জন্য হলো সেই মানুষটির বিপুল বিশাল প্রতিভাকে পরোক্ষভাবে হলো আমরা যে ছুঁয়ে দেখতে পারলাম, এজন্যে আমার বিস্ময় আমার কৃতজ্ঞতা আমার কোনোদিন ফুরোবে না।
1: আগামী দিনে এমন আরও কি কি বিশেষ ডাকটিকিট প্রকাশের ভাবনা রয়েছে সে কথাও জানালেন তিনি।
0: আমরা এটুকু বলতে পারি যে বর্তমান রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার দুটি বাংলা ও বাঙালিয়ানার যে সংস্কৃতি, তার যে সাংস্কৃতিক গর্ব, তাকে উদযাপন করতে বিশেষভাবে আগ্রহী, এবং কেন্দ্রীয় সরকারের তথা ডাক বিভাগের পক্ষ থেকে আমরা নিজেরাও চেষ্টা করছি যত এই ধরনের সাংস্কৃতিক, যাকে আমরা স্মারক বলা যেতে পারে, ল্যান্ডমার্ক বিভিন্ন ধরনের জিনিস, আমরা সেই সিনেমা, সেই ব্যক্তিত্ব, সেই ঘটনা, সেই বই, আমরা এগুলোকে স্মরণীয় করে রাখার জন্য আমাদের পক্ষ থেকে যথাসাধ্য উদ্যোগ নেব। কিন্তু আমরা আজকেই যে কৃতি অভিনেতা অভিনেত্রীরা এসেছিলেন আজকে উত্তম কুমারের স্মৃতিধন্য হয়ে এই ঘটনাস্থলে, আমরা তাদের সঙ্গে যোগাযোগ করেছি এবং আমাদের ইচ্ছে আছে, আমাদের লক্ষ্য আছে আগামী কিছুদিনে তাদের বেশ কিছু স্মরণীয় কাজ, যা বাঙালির সাংস্কৃতিক ইতিহাসে অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত হয়, তার উপরে যদি আমরা কিছু কাজ করতে পারি।
1: এরপর কথা হল উত্তম কুমারের স্মৃতি সংগ্রাহক ইন্দ্রনীল চৌধুরীর সঙ্গে, যিনি তাঁর দীর্ঘদিনের সংগ্রহে থাকা মহানায়কের নানা স্মারক নিয়ে নন্দনে সাজানো এক বিশেষ প্রদর্শনী সম্পর্কে বিস্তারিত জানালেন।
2: উত্তম কুমারের কালেকশন আমি শুরু করি করোনার এক বছর আগে থেকে, কোভিড শুরু হবার, তো প্রায় 10 বছরে আমি উত্তম কুমারের সমস্ত বুকলেট, সমস্ত বই, সমস্ত সিডি ডিভিডি, ফার্স্ট ডে পেপার কাটিং আমি সবই জোগাড় করতে পেরেছি। তো আমি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে বলেছিলাম আমাকে একটু স্পেস দিতে, তো ওনারা একটু স্পেস জোগাড় করে দিয়েছেন, একটা ঘর করে দিয়েছেন, সেখানে আমি সমস্ত উত্তমের, এবং এটা একটি একক প্রচেষ্টা, এবং আমি মনে করি যে ভারতবর্ষে কেউ নেই যার সিঙ্গল পুরো রেঞ্জ আছে অফ বুক, সিডিজ, ডিভিডিজ, বুকলেস, পেপার কাটিং সব অ্যান্ড ম্যাগাজিনস, কারো কাছে নেই। ইউনিক কালেকশন হচ্ছে যে 1948 সাল থেকে প্রথম থেকে যে খবরের কাগজে যখন বেরোতো শুক্রবার দিন শুভ মুক্তির অ্যাডভার্টিজমেন্টগুলো, প্রায় 100 আমার কাছে আছে, এবং 1948 সাল থেকে যুগান্তর যখনকার দিনে যে বাংলা কাগজে, সেটা আমি মনে করি খুবই ইউনিক। আর অনেক একটা হিন্দি বক্তৃতা আছে, এখানে উত্তম অ্যাক্টিং করেননি কারণ উনি আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন, কিন্তু সেটা ধর্মেন্দ্রের একটা বই, সেখানে মেরা ধরম মেরা করম, সেই বুকলেটটা এখন আর পাওয়া যায় না, অ্যান্ড দ্যাটস আ ভেরি রেয়ার বুকলেট। এই দুটো খুব আমি মনে করি ইউনিক একটা কালেকশন। আর বুকলেটগুলো খুব কষ্ট করে জোগাড় করেছি, এক একটা করে আজকাল পাওয়া যায় না বুকলেট, সেই বুকলেটগুলো খুব কষ্ট করে জোগাড় করেছি। আর আমার কাছে কিছু এডনা লরেন্স বোন অ্যান্ড শেপার্ডের ছবি আছে যেগুলো কেউ দেখেনি, সেগুলো আমি কালেক্ট করতে পেরেছি। আমরা প্রাক সুবর্ণ জয়ন্তী ও প্রাক শতবর্ষ করেছিলাম হায়দ্রাবাদে, আবির চ্যাটার্জি এসে ইনগ্রেট করে, মানসী সিনহা, চন্দন সিং সবাই এসেছিলেন। আবার এই শতবর্ষে আমি একটু জায়গা পেলাম করলাম। আমি আসলে 62 সালে জন্মেছি, ভবানীপুরের ছেলে, যোগবাজারের ছেলে, উত্তম গ্রীষ্ম চ্যাটার্জি সিটে থাকতেন, প্লাস আমার দাদু নীরেন লাইরি ডিরেক্টর, বাংলা সিনেমা প্রচুর করেছে, এবং উত্তমের সঙ্গেও 6-6 সিনেমা করেছি, ইন্দ্রাণী, রাজদ্রী, পৃথিবী আমার চাই, লাখ টাকা, শঙ্কর নারায়ণ ব্যাংক, কাজরি। তো বাড়িতে উত্তমের একটা হাওয়া, আমাদের গল্প সিনেমা তো চলতেই, সেই থেকেই আমার মানে বেসটা তৈরি হয়ে গেছে। তারপরে আস্তে আস্তে যখন আর্থিক ক্ষমতা হয়েছে আমি আস্তে আস্তে শুরু করেছি।
1: উত্তম কুমারের অভিনীত যে ছবিগুলি তার মনে বিশেষ জায়গা করে নিয়েছে সেই সব ছবির কথাও জানালেন শ্রী চৌধুরী।
2: সন্ন্যাসী রাজা, আমিষীয় সখা, নগর দর্পণ, এগুলো চট করে লোকে বলে।

0: করেছেন, যদিও আমরা তখন ছোট, আমার মা বাবারা তখন দেখতেন, কিন্তু পরবর্তীকালে পরে আমি সেগুলো দেখেছি। উত্তম কুমার একজন বাংলা সিনেমাতে নায়ক বলতে যা বোঝায় সেটা কিন্তু উত্তম কুমারই। তার আগে আরও অনেকে করেছেন, কিন্তু আমার দেখা প্রথম এবং শেষ বলবো। তার কারণ সত্যজিৎ রায় কিন্তু উত্তম কুমারকে নিয়ে খুব বেশি ছবি করেননি, তো সেক্ষেত্রে কিন্তু তখন আরও যারা তার সঙ্গে ছিলেন, যারা সেই সময় তার সমসাময়িক শিল্পী, নায়ক করার সময় কিন্তু সত্যজিৎ রায়কে কিন্তু উত্তম কুমারকেই নির্বাচন করতে হলো। কারণ নায়ক বলতে যা বোঝায় সেটা অন্য কেউ পারত না। তখন কিন্তু সত্যজিৎবাবু উত্তম কুমারকেই নির্বাচন করলেন এবং একটা গ্র্যান্ড সাকসেস, খুবই ভালো। তো সেই অর্থে আমরা নায়ক বলতে যা বুঝি আর কি, মানে বাংলা সিনেমার ক্ষেত্রে, সেটা কিন্তু বলবো উত্তম কুমারই শেষ কথা। কারণ এখনও কোনো প্রেক্ষাগৃহে যদি পুরনো বই যদি চলে, আমরা দেখি কিন্তু অনেকেই দেখতে যায়। কারণ সেই সময়ে উত্তম কুমার এবং সুচিত্রা সেন বা সুপ্রিয়া এদের জুটি করে যে বইগুলো বেরিয়েছিল, সেই বইগুলো মোটামুটি একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের যে একটা সমস্যা, মধ্যবিত্তের সকল সময় সবসময় সমস্যা, কিন্তু সেই সমস্যাকে কাটিয়ে যে একটা উত্তরণের যে প্রচেষ্টা, সেই সবকটা ছবিতে কিন্তু সেই একই জিনিস ছিল। তো বাঙালি তো এবং মধ্যবিত্ত শ্রেণী তো সেই সমস্যা এখনও কাটিয়ে উঠতে পারেনি, কাজেই ওই যদি 2 ঘন্টা 2.5 ঘন্টা বা 3 ঘন্টার একটা হলে মুভিতে যদি আমরা সেগুলো দেখি তখন অনেকটা রিলিফ পাই। হিরো হিসেবে উত্তম কুমারের মধ্যে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে একটু নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা, স্বপ্ন দেখা, একটু ভালো কিছু পাওয়ার জন্য জীবন সংগ্রাম চালিয়ে যাওয়া, এই রকম একটা ভূমিকাই আমার মনে পড়ে উত্তম কুমারকে। এবং এর বাইরেও অনেক কিছু অন্যরকম করেছে, কিন্তু আমার এটাই সবচেয়ে বেশি ভালো লাগে। আমার দেখা হারানো সুর, রোমান্টিক সিনেমা হিসেবে পথে হলো দেরি, এগুলো আমার খুবই ভালো দেখা। আর নায়ক এবং চিড়িয়াখানা, এই দুটো আমার খুব প্রিয় সিনেমা।
1: সবশেষে কথা হল গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায় আয়োজিত উত্তম কুমার স্মৃতি প্রদর্শনীতে উপস্থিত নাকতলার বাসিন্দা অভ্রদিতা সাহার সঙ্গে। তার কথায় উঠে এলো তাঁরই প্রদর্শনী দেখার অভিজ্ঞতা।
2: এক্সিবিশনটা প্রথম কথা নো ডাউট মানে অসাধারণ একটা কালেকশন। এখানে বিভিন্ন ধরনের পোস্টার্স যেমন আছে, তারপরে মানে ওনার লাইফের সম্বন্ধে ডিটেলস লেখা আছে, বিভিন্ন সময়ের ছবি আছে, তারপরে ওনার সই আছে, ওনার ব্যবহৃত পোশাক রয়েছে, চায়ের কাপ প্লেট সেটও রয়েছে, মানে সমস্ত রকম এভরিথিং এখানে রয়েছে। সবারই আসা উচিত। এটা একটা ভালো উদ্যোগ কি সবাইকে ফ্রি পাসে টিকিট দেওয়া হচ্ছে। মানে ওনার মৃত্যু দিবসেও একটা এখানে হয়েছিল, কিন্তু ওটাতে কি হয়েছিল, টিকিট হয়েছিল, তার ফলে অনেকেই ঢুকতে পারেনি। এখানে যেমন প্রবেশ সবাদ রাখা হয়েছে, তো এটা একটা খুব ভালো একটা উদ্যোগ, যাতে যারা পছন্দ করবে তারা এসে দেখতে পারবে।
1: তার দেখা উত্তম কুমারের প্রিয় সিনেমাগুলি নিয়েও কথা বললেন অভ্রদিতা।
2: মানে বিভিন্ন জনার্ডের ছবি আছে ওনার, তো সব থেকে ভালো লেগেছে বলতে গেলে একটা তো হচ্ছে চিড়িয়াখানা। নায়কটা আমি প্রথমেই রাখবো, যেটা একটু আগেই এক শোতে আমি দেখে এলাম আর একবার নন্দন। এখন আমার গায়ে কাটা দিচ্ছে, কারণ সত্যজিৎ রায়ের পরিচালনায় সিনেমা নন্দনে বসে আবার মহানায়কের শতবর্ষ সেলিব্রেশনের সময় দেখছি, এটা একটা দারুণ একটা অ্যাচিভমেন্ট।

0: কলকাতা কলতান অনুষ্ঠানে শুনলেন উত্তম কুমারের জন্ম শতবার্ষিকীতে কলকাতার নন্দনে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত উত্তম কুমার স্মরণ অনুষ্ঠান বিষয়ে প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা অঙ্কিতা দাস, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। আকাশবাণী মৈত্রী।
1: শেষ হল কলকাতা কলতান, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন শোনান।
1: কিছুক্ষণের মধ্যেই শুনবেন বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি নিবেদিতা লাহিড়ি। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, চিপ থেকে শিপ সর্বক্ষেত্রে ভারত ম্যানুফ্যাকচারিংয়ে নতুন ভবিষ্যৎ নির্মাণ করেছে। তিনি আজ গুজরাতের ভাদোদরায় 35,000 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। প্রধানমন্ত্রী মুম্বাইতে গ্লোবাল ফিনটেক ফেস 2026 উদ্বোধন করেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ 3 দিনের সরকারি সফরে শ্রীলঙ্কা পৌঁছেছেন। রাশিয়া বলেছে, ইউক্রেন সংঘাত নিরসনে ভারতের সবরকম শান্তি প্রচেষ্টাকে তারা স্বাগত জানাবে। সরকার রাজস্থান, উত্তরপ্রদেশ এবং তেলেঙ্গানার ITI ক্লাস্টারগুলির জন্য 735 কোটি টাকারও বেশি প্রকল্পের কৌশলগত বিনিয়োগ পরিকল্পনায় ছাড়পত্র দিয়েছে। মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে নির্বাচন কমিশন আয়কর দপ্তরের আধিকারিক সুধাকর শুক্লাকে ব্যয় সংক্রান্ত পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছে। যথাযোগ্য মর্যাদায় আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হচ্ছে। আহমেদাবাদে ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজের স্টেজ 3-তে আজ ভারত 2টি সোনাসহ মোট 5টি পদক পেয়েছে। আসছে বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, চিপ থেকে শিপ অর্থাৎ কম্পিউটারে ব্যবহৃত ইলেকট্রনিক মাইক্রোচিপ থেকে জাহাজ পর্যন্ত সর্বক্ষেত্রেই ভারত ম্যানুফ্যাকচারিংয়ে নতুন ভবিষ্যৎ নির্মাণ করেছে। তিনি আজ গুজরাটের ভাদোদরায় 35,000 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করে বলেন, দেশের মধ্যে এক স্বয়ংসম্পূর্ণ স্বনির্ভর সরবরাহ শৃঙ্খল গড়ে উঠেছে, যার পরিধি হল উচ্চ প্রযুক্তিগত ইলেকট্রনিক্স থেকে সমুদ্রপথে জাহাজ চলাচল পর্যন্ত।
1: अब भारत चिप से लेकर शिप तक निर्माण की एक नई गाथा लिख रहा है, यानी पुर्जे भी हमारे और प्रोडक्ट भी हमारा। आत्मनिर्भरता की एक पूरी चेन भारत में ही बनेगी।
0: পশ্চিমাঞ্চলীয় ডেডিকেটেড পণ্য করিডোরের 3টি গুরুত্বপূর্ণ অংশ আজ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন প্রধানমন্ত্রী। এর ফলে পণ্য করিডোর নেটওয়ার্কের কাজ সম্পন্ন হওয়ার পথ প্রশস্ত হল। 2,800 কিলোমিটার দীর্ঘ এই পণ্য করিডোর সম্পন্ন হওয়াকে তিনি একবিংশ শতাব্দীর ভারতের এক ঐতিহাসিক সাফল্য এবং পরিবর্তনশীল কর্মসংস্কৃতির গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মুম্বাইতে গ্লোবাল ফিনটেক ফেস 2026 উদ্বোধন করেছেন। GFF 2026-এর মূল ভাবনা কৃত্রিম বুদ্ধিমত্তা, পোটেনশিয়াল টু ইম্প্যাক্ট, এজেন্টিক AI, টোকেনাইজেশন, কোয়ান্টাম, ট্রাস্টেড কানেক্টেড গ্লোবাল সিস্টেমস ফর ইনক্লুসিভ ফিনান্স। অনুষ্ঠানে শ্রী মোদী বলেন, উদ্ভাবন ও অন্তর্ভুক্তিকে মূল ভিত্তি করে ভারত ফিনটেক যাত্রাকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। তিনি গ্লোবাল ফিনটেক ফেস্টে যোগ দিতে দেশ বিদেশ থেকে আসা সব অতিথি ও প্রতিনিধিদের অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী চলতি মাসের 12-13 তারিখে নতুন দিল্লিতে আসন্ন ব্রিক্স সম্মেলনে একাধিক দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেন, দ্বিপাক্ষিক বৈঠকে রাশিয়া ইউক্রেন সংঘাতের বিষয়টি উত্থাপন করা হবে।
2: দ্বিপক্ষীয় বার্তা বহুত সারে রাজনেতাও কে সাথ হামারে প্রধানমন্ত্রী কি হোগি, জব ব্রিক্স কে লিয়ে ওহাঁ আয়েঙ্গে, কন কন সব द्विपक्षीय वार्ता किस समय होगा, इसके बारे में आपको विस्तृत जानकारी भी दी जाएगी ताकि आप लोग प्रेस के माध्यम से उसको कवर कर सकते हैं। जहां तक रशिया और यूक्रेन की जो संघर्ष चल रही है उसकी बारे बात है, द्विपक्षीय वार्ता होंगे तो बहुत सारे मुद्दे ऊपर उठ के आएंगे और उसमें एक ये मुद्दा भी रहेगा।
0: রাশিয়া ইউক্রেন প্রসঙ্গে তিনি বলেন, ভারত এই দুটি দেশের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেছে। সম্প্রতি বিদেশমন্ত্রী ডঃ সুব্রমণ্যম জয়শঙ্কর ইউক্রেন ও পোল্যান্ড সফর করেন। শ্রী জয়সওয়াল বলেন, শ্রী মোদী যুদ্ধ নিরসনে লাগাতার চেষ্টা চালিয়ে আসছেন। তিনি বলেন, 24 জন ভারতীয় নাগরিক এখনও রুশ সেনাবাহিনীতে রয়েছেন। তিনি জানান, ভারত বিষয়টিকে রুশ সরকারের কাছে গুরুত্ব সহকারে তুলে ধরছে। ভারতীয় বায়ুসেনা চলতি মাসে 14-16 তারিখ পর্যন্ত জয়সলমিনের পোখরানে ড্রোনাথন 2026-এর আয়োজন করবে। প্রতিরক্ষা মন্ত্রক থেকে বলা হয়েছে, এর উদ্দেশ্য হল দেশীয় পদ্ধতিতে আনম্যান এরিয়াল সিস্টেম এবং কাউন্টার আনম্যান এরিয়াল সিস্টেমের প্রযুক্তিগত অগ্রগতি প্রদর্শন করা। দ্বিপাক্ষিক প্রতিরক্ষা এবং

0: সামুদ্রিক সহযোগিতা জোরদার করতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ তিন দিনের সফরে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো পৌঁছেছেন। শ্রীলঙ্কার উপ প্রতিরক্ষা মন্ত্রী অরুণা জয়শেখারা এবং শ্রীলঙ্কা ভারতের হাই কমিশনার সন্তোষ ঝা তাকে অভ্যর্থনা জানান। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রতিরক্ষা মন্ত্রক থেকে জানানো হয়েছে, এবারের গুরুত্বপূর্ণ সফরে রাজনাথ সিং শ্রীলঙ্কার নেতৃবৃন্দের সঙ্গে প্রতিরক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে মত বিনিময় করবেন। রাশিয়া জানিয়েছে ইউক্রেন সংঘাত নিরসনে ভারতের সবরকম শান্তি প্রচেষ্টাকে তারা স্বাগত জানাবে। মস্কো আরও জানিয়েছে আলোচনা ও কূটনীতির মাধ্যমে সমাধানের বিষয়ে নতুন দিল্লির অবস্থানের সঙ্গে রাশিয়ার কৌশলগত অবস্থানের বিশেষ মিল রয়েছে। ব্রিক্স শীর্ষ সম্মেলনের আগে আজ বিকেলে নতুন দিল্লিতে আয়োজিত এক ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ইউক্রেন সংঘাত নিয়ে ভারতের অবস্থান সম্পর্কে তারা অবগত এবং রাশিয়াও শান্তিপূর্ণ উপায়ে ইউক্রেন সংঘাতের সমাধান করতে প্রস্তুত। আরও জানান, ব্রিক্স সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দ্বিপাক্ষিক বৈঠক করবেন। উভয় নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করবেন বলে মনে করা হচ্ছে। ক্রেমলিনের মুখপাত্র আরও জানান, আসন্ন ব্রিক্স সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বিশেষভাবে আলোচনা করা হবে।
1: Our president will take part in BRICS summit in all the formats under the auspices of BRICS summit, and at the same time there will be a very significant for both countries part of bilateral contact with Prime Minister Modi, and discuss in a very open and constructive way the most sensitive issues of global agenda and our bilateral relations.
0: প্যালেস্তানি ওয়েস্ট ব্যাঙ্কে ইসরায়েলি অধ্যুষিত এলাকায় আক্রমণ বৃদ্ধি পাওয়া ব্রিটেন, কানাডা ও ফ্রান্স সহ ১২টি দেশ আজ জানিয়েছে তারা ওই অঞ্চলে অবস্থিত ইসরায়েলি বসতিগুলির সঙ্গে বাণিজ্যের উপর নিষেধাজ্ঞা আরোপ করবে। ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, স্পেন ও সুইডেনের বিদেশমন্ত্রীও এই সিদ্ধান্তে সহমত হয়েছেন। বিভিন্ন লক্ষ্যবস্তুতে ধারাবাহিক হামলার পর সৌদি আরব ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিদের বিরুদ্ধে পরিস্থিতি জটিল ও উত্তপ্ত করার জন্য অভিযোগ করেছে। ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে হুতি গোষ্ঠী সে দেশের একাধিক শহরে বিভিন্ন অসামরিক এলাকায় হামলা চালিয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইমান মাজারি হাজির এবং হাদি আলী ছাট্টাকে অবিলম্বে বিনা শর্তে মুক্তি দেওয়ার জন্য পাকিস্তান সরকারের প্রতি আবেদন জানিয়েছে। সাইবার অপরাধ বিষয়ক আইনের অপব্যবহার নিয়ে এই দুই মানবাধিকার আইনজীবীর দীর্ঘ কারাবাসে অ্যামনেস্টি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী আজ ঢাকার বঙ্গভবনে সে দেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকার করেন। এই বৈঠকে উভয় পক্ষের দুটি দেশের জনগণের পারস্পরিক স্বার্থে সম্পর্ক আরও জোরদার করার উপরে গুরুত্ব দিয়েছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেল এআই নিউজ কলকাতাতে। সরকার রাজস্থান, উত্তরপ্রদেশ এবং তেলেঙ্গানার আইটিআই ক্লাস্টারগুলির জন্য ৭৩৫ কোটি টাকারও বেশি প্রকল্পের কৌশলগত বিনিয়োগ পরিকল্পনা ছাড়পত্র দিয়েছে। এর মধ্যে রাজস্থানের জন্য ২৪১ কোটি টাকা, উত্তরপ্রদেশের জন্য ২৪০ কোটি টাকার এবং তেলেঙ্গানার জন্য ২৫৪ কোটি টাকার বিনিয়োগ পরিকল্পনা গৃহীত হয়েছে। প্রধানমন্ত্রী স্কিলিং অ্যান্ড এমপ্লয়েবিলিটি ট্রান্সফরমেশন থ্রু আপগ্রেডেড আইটিএআইএস অর্থাৎ পিএম সেতুর পঞ্চম জাতীয় স্টিয়ারিং কমিটির বৈঠকে এটি অনুমোদিত হয়। উপরাষ্ট্রপতি শ্রী পি রাধাকৃষ্ণন আর একদিনের সফরে মণিপুরের ইম্ফলে পৌঁছন। ইম্ফল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে রাজ্যপাল অজয় কুমার ভাল্লা, মুখ্যমন্ত্রী ইউনান খেমচাঁদ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা স্বাগত জানান। তিনি আইনে যুদ্ধ স্মারকস্তূপে পুষ্পার্ঘ্য নিবেদন করেন এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে শ্রদ্ধা জানান। মুর্শিদাবাদের রেজিনগর এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক নীলাম মিনা আজ সংশ্লিষ্ট জেলা নির্বাচন আধিকারিক, পুলিশ সুপার এবং জেলার অন্য আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আলোচনা করেন। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস, অরিন্দম নিয়োগী সহ যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক, উপমুখ্য নির্বাচনী আধিকারিকরাও ওই বৈঠকে অংশগ্রহণ করেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, সকলের পরামর্শ নিয়ে পাহাড়ের উন্নয়ন করা হবে। তিনি আজ শিলিগুড়ির উত্তরকোনা বিভিন্ন জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে ভার্চুয়াল এক বৈঠক ডাকেন। কিংবদন্তী শিল্পী ভূপেন হাজারিকা জন্ম শতবর্ষ উপলক্ষে কলকাতায় তিন দিন ব্যাপী কর্মসূচি আজ শেষ হয়েছে। কলকাতা অসমের সাংস্কৃতিক সংস্থা ও আসাম সরকারের সংস্কৃতি বিষয়ক দপ্তরের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই কর্মসূচিতে ভূপেন হাজারিকা জীবন, সাহিত্য ও সঙ্গীত নিয়ে আলোচনা, তার জনপ্রিয় গান পরিবেশন, নৃত্যানুষ্ঠান এবং বাংলা অসমের সাংস্কৃতিক বন্ধনকে তুলে ধরা ফিউশন পরিবেশনা অনুষ্ঠিত হয়। আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস, গোটা বিশ্ব থেকে নিরক্ষরতা দূরীকরণের লক্ষ্যে নানা অনুষ্ঠানে এই দিনটি পালিত হয়।

0: শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী আজ সংবাদ মাধ্যমে একটি বার্তায় বলেন, সাক্ষরতা জ্ঞান সুযোগ ও ভালো ভবিষ্যতের দ্বার উন্মুক্ত করে। তিনি দেশবাসীকে আজকের দিনে শিক্ষার শক্তিকে উদযাপনের আহ্বান জানিয়েছেন, সেই সঙ্গে নিশ্চিত করতে বলেছেন যাতে শিক্ষার যাত্রাপথে কেউ পিছিয়ে না পড়ে। শিক্ষাকে প্রতিটি মানুষের মৌলিক অধিকার হিসেবে সুনিশ্চিত করে এই দিনটি পালনের লক্ষ্য। আহমেদাবাদে অনুষ্ঠিত ওয়াল আর্চারি প্যারা সিরিজের স্টেজ থ্রিতে শেষ দিনের আগে আজ ভারত দুটি সোনা, দুটি রূপ ও একটি ব্রোঞ্জ সহ মোট পাঁচটি পদক পেয়েছে। পুরুষদের কম্পাউন্ড দলগত ইভেন্টে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন তোমান কুমার ও শ্যাম সুন্দর স্বামী ইরাকের আব্বাস কাসিম ও আনোয়ার আল দাউদকে 152-139 ব্যবধানে সোনা জেতেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, চিপ থেকে সিপ সব ক্ষেত্রে ভারত ম্যানুফ্যাকচারিং এর নতুন ভবিষ্যৎ নির্মাণ করেছে। আহমেদাবাদে ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজের স্টেজ থ্রিতে আজ ভারত দুটি সোনা সহ মোট পাঁচটি পদক পেয়েছে। খবর এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী খবর শুনতে পাবেন আগামীকাল সকাল 6:00 ঘুরে বিনিতে গীতাঞ্জলি প্রতারঙ্গে।
1: আকাশবাণী মৈত্রী এখন জানিয়ে দেব আগামীকাল অর্থাৎ 9 সেপ্টেম্বর বুধবার আকাশবাণী মৈত্রীর সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা হবে ভারতীয় সময় ভোর 5:56। সকাল 6:05 সুচিন্তন, এই অনুষ্ঠানে শুনবেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। 6:10 প্রথম আলোয় শুনবেন সুবদ্ধ সঙ্গীত, এই অনুষ্ঠানে থাকছে যোগিয়া এবং জৌনপুরীর আগে সারেঙ্গি বাদন, শোনাবেন পন্ডিত রামনারায়ণ। 6:30 শুনবেন এই মহাজীবন, এই অনুষ্ঠানে থাকছে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জীবন কথা। 6:40 রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন ভাস্কর দাশগুপ্ত। 6:55 কৃষক বন্ধুদের জন্য অনুষ্ঠানে শুনবেন লাভজনকভাবে নারকেল ও সুপারি চারা তৈরি বিষয়ে একটি কথিকা, বলবেন ডক্টর সমরেন্দ্রনাথ খাঁড়া। 7:05 লোকগীতি, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, কাল শুনবেন মিজোরাম সম্পর্কে, বলবেন স্পন্দন দাস। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় স্পন্দন দাস। 8:30 বুধ সকালে অনুষ্ঠানের বিষয় বেড়ানোর প্রস্তুতি, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, সম্পাদনায় রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে গুড়জড়ি টড়ির আগে সেতার বাজিয়ে শোনাবেন তরুণ চট্টোপাধ্যায়, শিল্পীকে তবলায় সহযোগিতায় থাকবেন রুদ্রনারায়ণ কল্যাণী। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় পঙ্কজ চক্রবর্তী। 10:30 রামধনু, নানা রঙের গানের এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন রাগ প্রধান সঙ্গীত, পরিবেশনায় শিল্পী টুকটুক ভট্টাচার্য, তারপরে লোকগীতি পরিবেশন করবেন সুনীল ধারা। বেলা 11:00 শুনবেন আকাশবাণীর সংগ্রহশালা থেকে গৃহীত প্রখ্যাত সুরকার ভি বালসারার সাক্ষাৎকার। 11:30 রম্যগীতি, দুপুর 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় থাকবেন সৃজনী পাল। 12:30 নজরুল গীতি, দুপুর 1:00 শুনবেন বেতার নাটক কোণে দেখা, রচনা মানস রায়, প্রযোজনা বিশ্বনাথ দাস। দুপুর 1:40 বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান, উপস্থাপনায় পঙ্কজ চক্রবর্তী। এবং ভারতীয় সময়ে দুপুর 2:30 আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা হবে ভারতীয় সময় দুপুর 3:30। দুপুর 3:35 প্রতিদিনের মতোই অনুরোধের আসর, কাল উপস্থাপনায় থাকবেন তন্ময় ভট্টাচার্য। 4:05 মহিলাদের আসরে কাল এক কলমে দুই নারী, উপস্থাপনায় শ্রীতমা মুখোপাধ্যায়। বিকেল 4:35 কলকাতা কলতান অনুষ্ঠানে শুনবেন রাজ্য সরকার আয়োজিত উত্তম কুমার স্মরণ সম্পর্কে। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন এবং সম্পাদনা করেছেন অঙ্কিতা দাস, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। এদিন শুনবেন অনুষ্ঠানটির পুনঃসম্প্রচার। বিকেল 4:50 লালন গাথা, উপস্থাপনায় তন্ময় ভট্টাচার্য। 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় তন্ময় ভট্টাচার্য। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বুধাদিত্য মুখোপাধ্যায়। সন্ধ্যা 6:20 ক্ষেত খামারের কথা, কাল এই অনুষ্ঠানে থাকছে আমার চাষের কথা, মাশরুম চাষ, এ বিষয়ে শুনবেন দৃষ্টিহীন চাষি সুলেখা দাস মুর্মুর সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে থাকবেন স্বাগতা মণ্ডল মল্লিক। 6:50 আপনার স্বাস্থ্য, এই অনুষ্ঠানে শুনবেন আধুনিক স্নায়বিক শল্য চিকিৎসা অথবা নিউরোসার্জারি বিষয়ে একটি কথিকা, বলবেন ডাক্তার অমিত ঘোষ। সন্ধ্যা 7:00 শুনবেন বেতার নাটক কোণে দেখার পুনঃসম্প্রচার।

রচনা মানস রায়, প্রযোজনা বিশ্বনাথ দাস। রাত 8টায় বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আশার কথা। 8:30 বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। রাত 9টায় কথায় গানে উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 সিনেমা জগৎ। এই অনুষ্ঠানে শুনবেন চিত্র পরিচালক বীরেশ চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে শ্রাবণী মুখোপাধ্যায়। কাল শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব। রাত 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন ঝাপতাল এবং তিন তালে তবলা লহরা। পরিবেশন করবেন প্রবীর ধারা। শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করবেন দেবাশিস অধিকারী। 10:45 উপমহাদেশের খবর এবং রাত 11টায় শুনবেন প্রতিদিনের মতোই হারানো দিনের গান। উপস্থাপনায় থাকবেন কাল কেয়া মুখোপাধ্যায়। ভারতীয় সময় রাত 12টায় আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনে সমাপ্তি জানিয়ে দিলাম। আগামীকাল অর্থাৎ 9 সেপ্টেম্বর 2026 বুধবারের আকাশবাণী মৈত্রীর সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে মালকোষ রাগে খেয়াল পরিবেশন করবেন প্রজ্ঞা বন্দ্যোপাধ্যায়। শিল্পীকে সারেঙ্গিতে সঙ্গত করছেন উস্তাদ রোশান আলী এবং তবলায় থাকছেন নবারুণ দত্ত।

ছিলেন নবারুণ দত্ত এবং সারেঙ্গিতে ছিলেন ওস্তাদ রোশন আলী। আকাশবাণী মৈত্রী, কিছুক্ষণের মধ্যেই শুনবেন উপমহাদেশের খবর।

0: আকাশবাণী মৈত্রী, এখন উপমহাদেশের খবর। উপস্থাপনায় আমি রক্তিম ভট্টাচার্য, সঙ্গে রয়েছেন সঞ্জয় দত্ত। আজকের শিরোনামে রয়েছে, উদ্ভাবন ও অন্তর্ভুক্তিকে মূল ভিত্তি করে ভারতের আর্থিক প্রযুক্তি ক্ষেত্র এক নতুন উচ্চতায় পৌঁছেছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন।
1: আসন্ন ব্রিক্স শিখর সম্মেলনে যোগদানের ফাঁকে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের বৈঠক হবে বলে ক্রেমলিন জানিয়েছে।
0: ভারত সফররত লুক্সেমবার্গের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী জাভিয়ার বেটেল রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য পদ লাভের দাবিকে সমর্থন জানিয়েছেন।
1: তিন দিনের শ্রীলঙ্কা সফরে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ কলম্বো পৌঁছেছেন।
0: কলকাতায় শহর জুড়ে অভিযান চালিয়ে নিম্নমানের বাসী ও পচা খাবার সরবরাহের দায়ে 40টি রেস্তোরাঁর ব্যবসা সাময়িকভাবে বন্ধ করার নির্দেশ পুরসভার। বাজেয়াপ্ত 1224 কেজি পচা মাছ, মাংস ও খাবার।
1: ভারত বাংলাদেশ আন্তর্জাতিক মোবাইল পাচার চক্রের 9 সদস্য গ্রেপ্তার, উদ্ধার 200 বেশি মোবাইল ফোন।
0: আজকে বিস্তারিত খবরে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, উদ্ভাবন ও অন্তর্ভুক্তিকে মূল ভিত্তি করে ভারতের আর্থিক প্রযুক্তি ক্ষেত্র বা ফিনটেক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। তিনি বলেন, এজেন্টিক এআই, টোকেনাইজেশন এবং কোয়ান্টাম প্রযুক্তির মতো বিষয়গুলি আর্থিক ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উদ্ঘাটন করেছে। আজ সন্ধ্যায় মুম্বাইতে আয়োজিত গ্লোবাল ফিনটেক ফেস্টের সপ্তম পর্বে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী একথা বলেন।
2: हमें भारत में साइबर सिक्योरिटी को टॉप नॉच बनाना है। हमारी इंडस्ट्री के पास अपने इथिकल डेटा प्रोटेक्शन स्टैंडर्ड्स होने चाहिए। हमें एक मजबूत फिनटेक रेगुलेटर इंडस्ट्री इनोवेशन इकोसिस्टम बनाना है और हमारे पास एक फिनटेक कंज्यूमर प्रोटेक्शन इंडेक्स होना चाहिए, जिसके आधार पर हर कंपनी की पारदर्शी रेटिंग हो सके।
0: প্রধানমন্ত্রী ইউপিআই ব্যবস্থাপনাকে ফিনটেকের অন্যতম সফল উদ্যোগ হিসেবে অভিহিত করে বলেন, গত মাসে রেকর্ড 2400 কোটিরও বেশি লেনদেন ইউপিআই এর মাধ্যমে হয়েছে। তিনি বলেন, ভারতের ইউপিআই ব্যবস্থা বর্তমানে 11টি দেশে চালু রয়েছে। বৈদেশিক অর্থ লেনদেনের খরচ কমানোর লক্ষ্যে ফিনটেক ব্যবস্থায় আন্তর্জাতিক মহলের সহযোগিতা চান প্রধানমন্ত্রী।
1: প্রধানমন্ত্রী আজ গুজরাটের ভদোদরায় 35,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন। শ্রী মোদী এর পাশাপাশি 20,800 কোটি টাকারও বেশি ব্যয় নির্মিত পশ্চিমাঞ্চলীয় বিশেষ পণ্য পরিবহন করিডোরের 3টি গুরুত্বপূর্ণ অংশ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। প্রধানমন্ত্রী বলেন, বিকশিত ভারত গড়ে তোলার পথে এই প্রকল্পগুলি গুরুত্বপূর্ণ অবদান যোগাবে। তিনি 2,800 কিলোমিটারেরও বেশি দীর্ঘ ডেডিকেটেড ফ্রেট করিডোরের কাজ সম্পন্ন হওয়াকে একবিংশ শতাব্দীর ভারতের জন্য এক ঐতিহাসিক সাফল্য এবং দেশের পরিবর্তনশীল কর্মসংস্কৃতির নিদর্শন হিসেবে অভিহিত করেন।
2: इस वर्ष लाल किले से मैंने विकसित भारत के लिए संकल्प की सप्त धारा का आह्वान किया है। इस सप्त धारा में एक धारा गति शक्ति की भी है। आज 2,800 किलोमीटर से अधिक का डेडिकेटेड फ्रेट कॉरिडोर प्रोजेक्ट पूरा हो गया। ये 21वीं सदी के भारत के लिए बहुत ऐतिहासिक कार्य संपन्न हुआ है।
1: প্রধানমন্ত্রী 9,700 কোটি টাকা মূল্যেরও বেশি আরও 3টি রেল প্রকল্প ও প্রায় 1,780 কোটি টাকার 3টি জাতীয় সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। গুজরাট সরকারের প্রায় 2,600 কোটি টাকার বিভিন্ন প্রকল্পেরও ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রী নিউ সানন্দ, নিউ মকরপুরা, নিউ উম্বরগাঁও এবং নিউ জেএমপিটি থেকে পণ্যবাহী ট্রেন পরিষেবার সূচনা করেন।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসন্ন ব্রিক্স শিখর সম্মেলনের পাশাপাশি একাধিক দেশের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। নতুন দিল্লিতে আজ সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল একথা জানিয়ে বলেন, রুশ ইউক্রেন সমস্যা নিরসন সহ একাধিক বিষয় নিয়ে কথা হতে পারে। শান্তি

0: প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য ভারত দুদেশের সঙ্গেই যোগাযোগ রেখে চলেছে বলে তিনি জানিয়েছেন।
1: বাইলেটারাল দ্বিপক্ষীয় বার্তা বহুত সারে রাজনেতাওকে সাথে হামারে প্রধানমন্ত্রী কি হোগি রাশিয়া আর ইউক্রেন কি যে সংঘর্ষ চল রহি উসকি বারে বাত হ্যায় ইয়ে মুদ্দা ভি বহুত সারে মুদ্দে জব দ্বিপক্ষীয় বার্তা হোঙ্গে তো বহুত সারে মুদ্দে উপর উঠ কে আয়েঙ্গে আর উসমে এক ইয়ে মুদ্দা ভি রহেগা।
2: বন্যা বিধ্বস্ত নেপালে ভারতের সহযোগিতা অব্যাহত রয়েছে বলে শ্রী জয়সওয়াল জানান। এখনও পর্যন্ত 7টি বিমানে করে 95 টন ত্রাণ সামগ্রী সেদেশে পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।
1: মারে গে আমার ভারতীয় নাগরিক হ্যাঁ উনমে সে কই লোক কা পহচান নেই হো পায়া হ্যায় ইস মামলে মে হাম লোগ উনকে পরিবারজন সে বাতচিত হামারি চল রহি হ্যায় আর কই এক মামলো মে জো ডিএনএ কি স্যাম্পলিং ভি লি গই হ্যায় 275 লোগ লাপতা হ্যায় আবি আর ইয়ে জো হাদসা হুয়া হ্যায় নেপাল মে হুয়া হ্যায় তো হাম লোগ ইন্তজার করতে হ্যায় কি কিস প্রকার কা ওয়াহাঁ কে সরকার ওয়াহাঁ কে অধিকারী ইস পর ক্যা খুলাসা করতে হ্যায়।
2: ভারত চীন দ্বিপাক্ষিক সম্পর্ক ইতিবাচকভাবে এগোচ্ছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। সাংবাদিকদের শ্রী জয়সওয়াল বলেন, সম্পর্ক পুনরুদ্ধারে দুদেশের জনগণের মধ্যে পারস্পরিক আদান প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলতি মাসে বারদুয়েক দুদেশের শীর্ষ সেনাকর্তারা উচ্চ পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। সেখানে পূর্বে গৃহীত একাধিক সিদ্ধান্ত কার্যকর করার ব্যাপারে ইতিবাচক কথা হয়েছে বলে তিনি জানান।
1: Pursuant to the understandings reached between the special representatives of India and China for consultation and coordination, the WMCC mechanism that we have, meetings of which were held in Beijing and in New Delhi in May and August 2026 respectively, the first senior highest military commander level flag meeting was held at Wacha on the Indian side in Arunachal Pradesh on 6 September and in Damai on the Chinese side on 7 September.
0: ভারত সফররত লুক্সেমবার্গের উপপ্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী জাভিয়ার বেটেল রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ লাভের দাবিকে সমর্থন করেছেন। তিনি বলেন, বর্তমান বিশ্বব্যবস্থার বাস্তবতাকে তুলে ধরতে নিরাপত্তা পরিষদের সংস্কার প্রয়োজন। একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বেটেল বলেন, ভারতের বিশাল ভূখণ্ড এবং আন্তর্জাতিক গুরুত্বের কারণে নিরাপত্তা পরিষদে ভারতের অন্তর্ভুক্তি অত্যন্ত জরুরি। তিনি বলেন, বর্তমানে স্থায়ী সদস্যপদ না থাকা ভারত ও ব্রাজিলের মতো গুরুত্বপূর্ণ দেশগুলিকে নিয়ে নিরাপত্তা পরিষদের সম্প্রসারণ আশু প্রয়োজন।
2: শ্রীলঙ্কার সঙ্গে প্রতিরক্ষা ও সামুদ্রিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা শক্তিশালী করতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ 3 দিনের সফরে কলম্বো পৌঁছেছেন। বান্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান শ্রীলঙ্কার প্রতিরক্ষা দপ্তরের ডেপুটি মিনিস্টার অরুণা জয়শেখর এবং সেদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সন্তোষ ঝা। ভারতের প্রতিরক্ষা ও বিদেশ মন্ত্রকের এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তাঁর সফর সঙ্গে। সফরকালে প্রতিরক্ষামন্ত্রী শ্রীলঙ্কার নেতৃবৃন্দের সঙ্গে প্রতিরক্ষা ও সামুদ্রিক ক্ষেত্রে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করবেন। কলম্বোয় প্রবাসী ভারতীয়দের সঙ্গেও তাঁর আলাপচারিতার কথা শুনছেন উপমহাদেশের খবর।

0: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ উত্তরকন্যায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলা নিয়ে প্রশাসনিক বৈঠক করেন। নেপালের পরিস্থিতির পর উত্তরবঙ্গে বিপর্যয় মোকাবিলা ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। এদিনের আলোচনায় বিভিন্ন জেলা থেকে প্রশাসনিক আধিকারিকেরা ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন। ছিলেন বাগডোগরা বিমানবন্দর কর্তৃপক্ষ, বিএসএফ এর আধিকারিকরাও। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ বলেন, মালদা থেকে শুরু করে দার্জিলিং পর্যন্ত সমস্ত জেলার কাজ নিয়ে আলোচনা হয়েছে। মালদার ভূতনিতে বন্যা নিয়ে সেখানকার জেলাশাসকদের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। পার্বত্য উন্নয়ন নিয়ে জিটিএর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছেন। বেশ কিছু দপ্তরের কাজ যাতে উত্তরবঙ্গে হয় তা নিয়ে কথা হয়েছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল, জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে।
1: প্রশাসনিক কাজ স্বাভাবিক রাখতে পশ্চিমবঙ্গ সরকার গোখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন জিটিএ তে প্রশাসক নিয়োগ করেছে। জিটিএর মুখ্য সচিব আইএএস আধিকারিক স্মৃতিরঞ্জন মহান্তিকে প্রশাসক নিয়োগ করা হয়েছে বলে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। উল্লেখ্য, জিটিএর চিফ এক্সিকিউটিভ অনিত থাপা গত 17 জুন রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। পাশাপাশি জিটিএর চেয়ারম্যান অঞ্জুল চৌহান এবং ডেপুটি চেয়ারম্যান রাজেশ চৌহান তার পদ থেকে ইস্তফা দেওয়ায় প্রশাসনিক কাজ থমকে গিয়েছিল।
0: শহর কলকাতায় 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী শহর জুড়ে মোট 5,992 রেস্তোরাঁ, খাবারের দোকান, মিষ্টির দোকানে অভিযান চালায় পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগের আধিকারিকরা। অভিযানে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে নিম্নমানের বাসি খাবার, বাসি পচা মাছ মাংস ইত্যাদি সরবরাহের দায়ে মোট 40 রেস্তোরাঁকে সাসপেনশন অর্ডার নোটিশ জারি করেছে পুরসভা। আর্সলান, করিমস, নিজামসের মতো নামি রেস্তোরাঁ ও নামি মিষ্টির দোকান রয়েছে। অভিযানে বাসি পচা মাছ মাংস, নিম্নমানের মশলা, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর নিম্নমানের খাবার সব মিলিয়ে 1,224 কেজি পচা মাছ মাংস খাবার বাজেয়াপ্ত করে পুরসভা। পুরভবনে আজ

0: লোকেরা মূলত পর্যটন ও চিকিৎসা সংক্রান্ত ভিসায় ভারতে এসেছিল।
1: বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ ঢাকার বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে তারা দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা জোরদার করার ব্যাপারে আলোচনা করেন। সমাজ মাধ্যমে এক বার্তায় ঢাকার ভারতীয় হাইকমিশন জানিয়েছে, ভারত এবং বাংলাদেশের মধ্যে অভিন্ন ইতিহাস, ঘনিষ্ঠ সাংস্কৃতিক সম্পর্কের কথা তাদের আলাপচারিতায় উঠে আসে।
0: রুশ ইউক্রেন দ্বন্দ্ব নিরসনে ভারতের প্রচেষ্টাকে রাশিয়া স্বাগত জানিয়েছে। আলোচনা ও কূটনীতির মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব, নতুন দিল্লির এই অবস্থানের পূর্ণ সমর্থন জানিয়েছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ আজ ভার্চুয়ালি এক সাংবাদিক সম্মেলনে বলেন, রাশিয়াও বরাবর যুদ্ধের অবসানের লক্ষ্যে শান্তি আলোচনার পক্ষেই জোরালো সওয়াল করেছে। পেসকভ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসন্ন ব্রিক্স শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। তাদের মধ্যে দুদেশের অভিন্ন স্বার্থের ক্ষেত্রগুলি নিয়ে আলাপ আলোচনা হবে। তিনি বলেন, আন্তর্জাতিক মহলে ভারতকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার রাষ্ট্র হিসেবে রাশিয়া মনে করে। রুশ ইউক্রেন পরিস্থিতি নিয়েও প্রেসিডেন্ট পুতিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অবহিত করবেন।
1: পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে ইমরান আলীর বিচার বিভাগ বহির্ভূত হত্যা ও জোর করে গায়েব করার অভিযোগ নিয়ে রাষ্ট্রসংঘ মানবাধিকার বিশেষজ্ঞরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা পাকিস্তান সরকারকে বিনা বিচারে আটক ও মৃত্যুর নিরপেক্ষ স্বতন্ত্র তদন্তের অনুরোধ জানিয়েছে। গত বছর আগস্ট মাসে নিরাপত্তা বাহিনীর হাতে আটক হওয়ার পর এক বছর তার কোনো হদিস পাওয়া যায়নি। পাক কর্তৃপক্ষ পরে জানায়, এবছর মে মাসে এক এনকাউন্টারে তার মৃত্যু হয়েছে।
0: আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পাকিস্তান সরকারকে সেদেশের মানবাধিকার রক্ষা সংক্রান্ত আইনজীবী ইমান মাজারি হাজির এবং হাদি আলী ছাত্তাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার আবেদন জানিয়েছে। ভিন্নমত দমনের উদ্দেশ্যে সাইবার অপরাধ সংক্রান্ত আইনের অপব্যবহারের যে অভিযোগ পাকিস্তানের বিরুদ্ধে উঠেছে, এই দুই আইনজীবীর গ্রেপ্তারি তাদের নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে পাঠানো এক চিঠিতে সংগঠনটি জানিয়েছে, তাদের আগাম জামিন থাকা সত্ত্বেও গত 23 জানুয়ারি তাদের গ্রেপ্তার করা হয়। ইসলামাবাদের একটি জেলা ও দায়রা আদালত সাইবার সন্ত্রাসবাদ এবং কথিত ভুয়ো তথ্য প্রচার সংক্রান্ত সংশ্লিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে 10-17 বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা করে। অ্যামনেস্টির দাবি, তাদের শাস্তি দীর্ঘায়িত করার জন্য বিভিন্ন পদ্ধতিগত জটিলতা তৈরি করা হচ্ছে। দুই আইনজীবীর স্বাস্থ্যের অবনতি নিয়েও সংগঠন উদ্বেগ প্রকাশ করেছে।
1: দীঘার উপর দিয়ে বিস্তৃত রয়েছে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। এদিকে পশ্চিম, মধ্য, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলের উপর আগামী শুক্রবারের মধ্যে একটি নিম্নচাপ এলাকা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে আগামীকাল দক্ষিণবঙ্গের বহু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব বর্ধমান, হাওড়া এবং হুগলি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। 10 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে।
0: চেন্নাইয়ের এমএস চিদাম্বরম স্টেডিয়ামে দলীপ ট্রফি ফাইনালে তৃতীয় দিনের শেষে পূর্বাঞ্চল দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে প্রথম ইনিংসে 466 রানে এগিয়ে রয়েছে। পূর্বাঞ্চলের প্রথম ইনিংসে 708 রানের জবাবে দক্ষিণাঞ্চল প্রথম ইনিংসে আজ তৃতীয় দিনের শেষে 6 উইকেটে 242 রান করেছে।
1: পাকিস্তান মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে। দুবাইয়ে গতকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তান হংকংকে 72 রানে হারিয়ে দিয়েছে। প্রথমে ব্যাট করে পাকিস্তান 8 উইকেটে 143 রান তোলে, জবাবে 71 রানে হংকংয়ের ইনিংস শেষ হয়ে যায়। সেমিফাইনালে পাকিস্তান শ্রীলঙ্কার মুখোমুখি হবে। উল্লেখ্য, ভারত ইতোমধ্যেই গ্রুপ পর্বে অপরাজিত থেকে মহিলাদের এশিয়া কাপের শেষ চারে পৌঁছে গেছে।
0: চীনের মুখিতে আয়োজিত পুরুষদের জুনিয়র এশিয়া কাপ হকিতে দক্ষিণ কোরিয়াকে 7-3 গোলে হারিয়ে সেমিফাইনালের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল ভারত। ম্যাচে অধিনায়ক আনমোল একটা জোড়া গোল করেন। এরপর শেষ কোয়ার্টারে ভারতীয় দল পরপর 3টি গোল করে জয় নিশ্চিত করে। ভারত বর্তমানে 3 ম্যাচে 7 পয়েন্ট সংগ্রহ করেছে। সেমিফাইনাল নিশ্চিত করতে আগামীকাল চাইনিজ তাইপের বিরুদ্ধে তাদের জিততে হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। উদ্ভাবন ও অন্তর্ভুক্তিকে মূল ভিত্তি করে ভারতের আর্থিক প্রযুক্তি ক্ষেত্র এক নতুন উচ্চতায় পৌঁছেছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন।
1: আসন্ন ব্রিক্স শিখর সম্মেলনে যোগদানের ফাঁকে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের বৈঠক হবে বলে ক্রেমলিন জানিয়েছে।
0: ভারত সফররত লুক্সেমবার্গের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী জাভিয়ার ব্যাটেল রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য পদ লাভের দাবিকে সমর্থন জানিয়েছেন।
1: 3 দিনের শ্রীলঙ্কা সফরে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ কলম্বো পৌঁছেছেন।
0: কলকাতায় শহর জুড়ে অভিযান চালিয়ে নিম্নমানের বাসি ও পচা খাবার সরবরাহের দায়ে 40টি রেস্তোরাঁর ব্যবসা সাময়িকভাবে বন্ধ করার নির্দেশ পুরসভার। উপমহাদেশের খবর আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
1: শুভরাত্রি।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন হারানো দিনের গান, সঙ্গে থাকছি শ্রাবণী মুখোপাধ্যায়।

0: মহানায়কের মৃত্যুর পর একটা এলপি রেকর্ডে উত্তম কুমারের লিপে নিজের গাওয়া কিছু গানের সংকলন বের করে স্মৃতিচারণা করতে গিয়ে স্বয়ং হেমন্ত মুখোপাধ্যায় বলেছিলেন, সাপমোচন ছবি দেখার পর ধরাই গেল না গানগুলো আমার না উত্তমের নিজের কণ্ঠে।
1: বসে আছি পথে ফাগুনের গান গেয়ে,

সত্যি এ কি ভুলে যাওয়ার বিষয়? ভুলে যেতে মন মানবে কি করে? কি শ্রোতা বন্ধু, সাপমোচন সিনেমার এই গানটা শুনতে শুনতে আপনার মনের চোখে যে দৃশ্যটা ফুটে উঠল, তাতে কি দুজনকে আলাদা করতে পারলেন? আচ্ছা বেশ, এক্ষুনি যদি আপনাদের সবার দৃশ্যটা নির্ভুলভাবে মনে নাও পড়ে, পরে যখন সিনেমাটা বা সাপমোচন সিনেমার গানগুলোর

ভিডিও দেখবেন, তখন চেষ্টা করে দেখবেন তো দুজনকে আলাদা করতে পারেন কি না। কখনো আপনাদের মনে হয় কি না যে গানটাতে কেবল ঠোঁট নেড়েছেন উত্তম কুমার আর গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়? হ্যাঁ, মহানায়ক ও হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠের এমন আশ্চর্য মিল ছিল বলেই না তাঁর নায়ক হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার শুরুর দিক থেকে 1966 সালের প্রথম দিক পর্যন্ত উত্তম কণ্ঠের নেপথ্যে বাংলা সিনেমার সিংহভাগ গানে প্লেব্যাক করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। কিন্তু ফ্লপ মাস্টার জেনারেল থেকে শুধু মহানায়ক তো হয়ে ওঠেননি উত্তম কুমার। মোট 203 বাংলা সিনেমাতে অভিনয় করে টলিউড সিনেমা ইন্ডাস্ট্রিকে তিনি ধারণ করেছিলেন 3 দশক ধরে। তাঁর ভুবন ভোলানো হাসি ও মন ভোলানো অভিনয়ের সঙ্গে সিনেমার পর্দায় তাঁর ঠোঁট নাড়ানো গানগুলো আজও মহানায়ক জাদুর অংশীদার হয়ে রয়েছে ভীষণভাবে। কিন্তু অতগুলো সিনেমার অত গানের নেপথ্যকণ্ঠ হিসেবে শুধু হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, শ্যামল মিত্র বা কিশোর কুমাররা তো ছিলেন না, ছিলেন উত্তম যুগের প্রথিতযশা আরও অনেক গায়কই। আপনারা যারা এখন আকাশবাণী মৈত্রী টিউন করেছেন তারা ঠিকই ভাবছেন, শতবর্ষের উত্তম চর্চায় আজকের হারানো দিনের গান একটু একটু করে ফিরে পড়তে চাইছে সেই সব অধ্যায়। আর উত্তম কণ্ঠের নেপথ্য গায়কদের গান বেছে নিয়ে আপনাদের সঙ্গী হয়েছি আজ আমি মৈত্রী বন্ধু শ্রাবণী মুখোপাধ্যায়। আবার কথায় ফিরব, কিন্তু তার আগে আর একটা গান শুনিয়ে দিই।

মুখে বড় বড় বুনি, তবু তো এদের সাথে হেসে পথ চলি, হাঁড়ি কাটে ফেলে এরা দেয় সবে বলি। লাগ লাগ লাগ লাগ ভেলকির খেলা, পারো যত লুটে নাও সবেই বেলা, দুনিয়াটা যেন ভাই সঙ্গেদের মেলা, কেউ রাজা কেউ চোর কেউ দিনওয়ালা। দিবলে গো আরে আরে আরে দুটো মারে ছাড়ে, আরে আরে আরে গুগু তোমারে সাড়ে, মামা মাথাটা মারে না ভারী মজা বাড়ে, কটা মাথা ঘাড়ে মামাকে।

ছলি, দেবী সম ঠাঁইয়ে যে মহাঘোর কলি, দেখে শুনে মনে হয় পটল। লাগ লাগ লাগ লাগ ভেলকির খেলা।

প্রয়োজন পড়ে না, এ আমাদের সকলের অতি পরিচিত কণ্ঠ। আর এই মান্না দেই যে উত্তম কুমারের জীবনের শেষ দেড় দশক তাঁর প্লেব্যাকের সিংহভাগ দখল করে রেখেছিলেন তাও কম বেশি আপনারা জানেন। কিন্তু কিন্তু বন্ধু, আমি যদি এখন আপনাদের প্রশ্ন করি, বলুন তো উত্তম কুমারের লিপে মান্নাদের গাওয়া প্রথম গান কোনটা, তাহলে হয়তো আপনারা অনেকেই শঙ্খবেলা সিনেমার কে প্রথম কাছে এসেছি গানটার কথাই বলবেন তো। তবে আপনাদের ভুল শুধরে দিয়ে বলি, এই উত্তরটা কিন্তু সঠিক নয়। আপনারা কেউ কেউ হয়তো আমার উপর রাগ করতে পারেন, সেক্ষেত্রে চিঠি দিয়ে মৈত্রী বিভাগকে সে কথা জানাতেও পারেন, কারণ আপনাদের কাছে অকাট্য যুক্তি আছে। আপনারা বলতেই পারেন মান্না দে তাঁর আত্মজীবনী জীবনের জলসাঘরের দ্বিতীয় সংস্করণের 173 পৃষ্ঠায় স্পষ্টভাবে এমন তথ্যই তো দিয়েছেন, তাহলে এই উপস্থাপিকা স্বয়ং মান্নাদের দেওয়া তথ্যকে ভুল বলছেন কিসের ভিত্তিতে? তাহলে বন্ধু আমিও একটু পাল্টা যুক্তি দিই। আচ্ছা আপনারাই বলুন না, শঙ্খবেলা সিনেমাটি তো 1966 সালে মুক্তি পেয়েছে, আর গলি থেকে রাজপথ সিনেমাটা কিন্তু 1959 সালে মুক্তি পেয়েছে। সেই সিনেমা থেকেই লাগ লাগ লাগ লাগ ভেলকির খেলা গানটি আপনাদের শোনালাম। একদম পাড়ার চ্যাংড়া ছেলেদের টিপিক্যাল একটা ঠেকের গান, শুনেই বুঝেছেন। আর আপনারা তো জানেনই এই ধরনের দ্রুত লয়ের নাটকীয় গান মান্না দে কত ভালো গাইতেন, এতে তো সহমত হবেন নাকি? হ্যাঁ, সেই জন্যই উত্তম কণ্ঠের বিখ্যাত গায়ক হিসেবে শিলমোহর পড়ার 7 বছর আগেই উত্তম কুমারের লিপে মান্না দেই এই গান গেয়েছিলেন। হেমন্ত মুখোপাধ্যায় আর মান্নাদের পর উত্তম কুমারের কণ্ঠের বিখ্যাত গায়ক হিসেবে উঠে আসে শ্যামল মিত্রের নাম। আমরা অনেকেই জানি উত্তম কুমার আর শ্যামল মিত্রের গভীর বন্ধুত্বের কথা, আর আপনাদের মধ্যে অনেকেই একথাও জানেন যে উত্তম কুমার অভিনীত দেয়ানিয়া সিনেমাটি শুধু সঙ্গীত পরিচালক যে শ্যামল মিত্র ছিলেন তা তো নয়, বরং সিনেমাটা অনেকাংশেই শ্যামল মিত্রের জীবনকে কেন্দ্র করেই তৈরি হয়েছিল। তাই উত্তম কুমারের অনেক সিনেমাতেই যে শ্যামল মিত্র গান গেয়েছেন সেটাও খুবই স্বাভাবিক। কিন্তু প্রথম কবে, কোন সিনেমায়, এক্ষেত্রেও অনেকেই হয়তো চটজলদি উত্তর দেবেন, সাগরিকা সিনেমার আমার স্বপ্নে দেখা রাজকন্যা। অত ভনিতা না করে গানটা চটপট শুনিয়ে দিলেই তো হয়, চিন্তা নেই চিন্তা নেই, শোনা বসে গান। কিন্তু তার আগে অজানা বা আপনাদের কারো কারো কম জানা আরো কিছু তথ্য সংক্ষেপে শুনিয়ে দেব। শ্যামল মিত্র উত্তম কুমারের লিপে প্রণব রায়ের কথায় ও সত্যজিৎ মজুমদারের সুরে ওরে উজান হাওয়া লাগলো এই ভাটিয়ালি অঙ্গের গানটাই প্রথম গেয়েছিলেন। 1954 সালে মুক্তি পাওয়া মনের ময়ূর সিনেমাতে নীলিমা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, আর সিনেমার পর্দায় উত্তম কুমারের নায়িকা হিসেবে তাতে ছিলেন ভারতী দেবী। কিন্তু আমার মনে হয় আপনারা সেই অপরিচিত গানের তুলনায় সাগরিকা সিনেমার শ্যামল মিত্রের কণ্ঠের সেই বিখ্যাত গানটাই শুনতে বেশি পছন্দ করবেন। তাহলে রইল আপনাদের মন রাখা গান

শতবর্ষের মহানায়ক চর্চায় আজ যখন তাঁর লিপে নেপথ্য গায়কদের নিয়েই কথা হচ্ছে, তখন উল্লেখ করতেই হয় যে হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে কিংবা শ্যামল মিত্র কিন্তু নন। উত্তম কুমারের লিপে প্রথম গান গেয়েছিলেন কে বলুন তো? এই প্রশ্নের উত্তরও আপনাদের অনেককেই হয়তো অবাক করবে, কিন্তু অবাক হলেও সত্যিটাকে তো আর বদলে ফেলা যাবে না। আর তথ্য বলছে সত্য হল, উত্তম কুমার প্রথম ঠোঁট নেড়েছিলেন তরুণ বন্দ্যোপাধ্যায়ের গাওয়া গানে 1949 সালে মুক্তি পাওয়া কামনা সিনেমাতে। গানটি ছিল আয়রে ওরে আয়রে তোরা। কিন্তু 1949 সাল মানে আপনারা বুঝতেই পারছেন, উত্তম কুমার তখনও নায়ক হিসেবে প্রতিষ্ঠা পেতে শুরু করেননি। 1950 সালের মর্যাদা সিনেমাতেও দ্বিতীয়বার তরুণ বন্দ্যোপাধ্যায়ের গানেই লিপ দিয়েছিলেন উত্তম কুমার। কিন্তু তখনও তো ফ্লপ মাস্টার জেনারেলের তকমা তাঁর গা থেকে মুছে যায়নি। অতএব আপনারা যারা হারানো দিনের গানের পরিণত শ্রোতা, তারা বুঝতেই পারছেন যে ফ্লপ সিনেমা ও তার গানগুলো সেভাবে সংরক্ষণ করা হয়নি। তবে বর্তমানে রাজ্য সরকারের উদ্যোগে ভবিষ্যতে আশা করা যেতে পারে হয়তো আমরা এসব গান শুনলেও শুনতে পেতে পারি। সে যাই হোক, আবারও যে গায়কের কথা শোনাব, তিনিও উত্তম কণ্ঠ হিসেবে ততটা পরিচিত নন। তিনি মানবেন্দ্র মুখোপাধ্যায়। 1955 সালে মুক্তি পাওয়া উত্তম সুচিত্রা অভিনীত সাঁঝের প্রদীপ সিনেমাতে উত্তম কুমারের লিপে শ্যামল গুপ্তের কথায় নিজের সুরেই একটা রাগাশ্রয় গান মানবেন্দ্র মুখোপাধ্যায় গেয়েছিলেন। পরবর্তীকালে 1976 সালে রবি ঘোষের পরিচালনায় নিধিরাম সর্দার সিনেমাতেও মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে আর একটা রাগাশ্রয় গানে উত্তম কুমার লিপ দিয়েছিলেন। তবে এখন শোনাব প্রথম গানটি, অর্থাৎ সাঁঝের প্রদীপ সিনেমার সেই রাগাশ্রয় গান। থাকছেন মানবেন্দ্র মুখোপাধ্যায়।

অসিত সেন পরিচালিত উত্তম সুচিত্রা অভিনীত বিখ্যাত সিনেমা জীবন তৃষ্ণা। সেই সিনেমায় ভূপেন হাজারিকার গাওয়া একটা গানে ঠোঁট নেড়েছিলেন উত্তম কুমার। কিন্তু 1957 সালে সিনেমাটা যখন রিলিজ করে তখন সেই গানটা ততটা জনপ্রিয় হয়নি। জনপ্রিয় হয়েছিল অনেক পরে 70-এর দশকে। এই সিনেমার মানে জীবন তৃষ্ণা সিনেমার সঙ্গীত পরিচালক ছিলেন ভূপেন হাজারিকাই। হেমন্ত মুখোপাধ্যায় এই যোগাযোগটা করিয়ে দিয়েছিলেন। এই জীবন তৃষ্ণা সিনেমার আগে একই সুরে নিজের পরিচালিত অসমীয়া সিনেমা এরা বাটুর সুরে ভূপেন হাজারিকা একটি গান লিখে নিজেই গেয়েছিলেন। এই সুরেই যে গানটি শোনাতে যাচ্ছি, শুধু বাংলায় গানটির তর্জমা করেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়। কিন্তু গানটি পুলক বন্দ্যোপাধ্যায় লেখা বলে যতটা বিখ্যাত, তার থেকে অনেক বেশি কিন্তু কৃতিত্ব ভূপেন হাজারিকারই বলা চলে। কিন্তু ভূপেন হাজারিকার সঙ্গে উত্তম কুমারের কণ্ঠের খুব একটা মিল নেই, অমিলই প্রকট বলা চলে। সেই জন্যই বোধ হয় সেই গানে লিপ দেওয়ার ক্ষেত্রে মহানায়ক ততটা স্বতঃস্ফূর্ত ছিলেন না, এবং পরিচালকও সম্ভবত সেই কারণেই উত্তম কুমারের ক্লোজ আপে না গিয়ে লং শটে এবং একটু আড়াল আবডাল বজায় রেখেই গানটির পিকচারাইজেশন করেছিলেন। কিন্তু তাই বলে কি গানটি শোনাবো না? অবশ্যই শোনাব। উত্তম কুমারের মতো ভূপেন হাজারিকারও জন্মশতবর্ষে দাঁড়িয়ে আছি আমরা। আজকেই ভূপেন হাজারিকার জন্মশতবর্ষ। তবে শতবর্ষের প্রাকলগ্নে কয়েকদিন আগেই শুধু তাকে নিয়েই একটি গোটা অনুষ্ঠান শুনেছেন আপনারা, আবারও শুনবেন, একাধিক অনুষ্ঠান শুনবেন, কারণ শতবর্ষ বলে কথা। তবু ভূপেন হাজারিকার শততম জন্মদিনে আজকে জীবন তৃষ্ণা সিনেমার সেই গানটা না শোনালে যে ভারী অন্যায় হবে, তাই আর বেশি কথা না বাড়িয়ে সোজাসুজি গানটা শুনিয়ে দেওয়াই শ্রেয়।

উত্তম কুমার আমাদের মহানায়ক, নিজেও ভীষণ ভালো গায়ক ও সুরকার বলে ছোটবেলা থেকেই নিষ্ঠাভরে গান শিখেছেন বলে নিদান বন্ধু বন্দ্যোপাধ্যায়ের কাছে রীতিমতো শাস্ত্রীয় সঙ্গীতেরও তালিম নিয়েছিলেন বলে কি অপূর্ব স্বতঃস্ফূর্ততায়, কি অনায়াস এক্সপ্রেশনে ও বডি ল্যাঙ্গুয়েজে তপন সিনহার অন্যতম সিনেমা ঝিন্দের বন্দি সিনেমাতে শঙ্কর সিংয়ের চরিত্রে সঙ্গীত রসিক হিসেবে তিনি যেভাবে অভিনয় করেছেন, যেভাবে লিপ দিয়েছেন ক্লাসিক্যাল পিসগুলোতে, সেগুলো ভাবতে গেলেই সব ভাবনা সূত্র কেমন একটাই বিন্দুতে এসে মিলে যায় না, আমাদের মনে পড়ে যায় যে তিনি মহানায়ক। বিশুদ্ধ শাস্ত্রীয় সঙ্গীতের বাণী যদিও মূলত হিন্দিতেই হয়, কিন্তু বাংলা সিনেমা ঝিন্দের বন্দিতে ব্যবহৃত সেই ক্লাসিক্যাল পিসগুলোতে মহানায়ক লিপ দিয়েছিলেন বলে দেশ রাগে বাঁধা একটা পিওর ক্লাসিক্যাল বা বিশুদ্ধ শাস্ত্রীয় সঙ্গীত এখন আপনাদের শোনাবো প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

আমাদের মহানায়ক একজনই উত্তম কুমার, কিন্তু বাঙালির মহানায়ক একজন হলেও পর্দায় মহানায়ক ঠোঁট নেড়েছেন বেশ কয়েকজন নেপথ্য গায়কের কণ্ঠে। আজ টুকরো টুকরো কথায় আমরা তাদেরকেই স্মরণ করছি, মানে উত্তম কণ্ঠের নেপথ্য গায়কদের মনে করছি, আর শুনছেন তাদের গাওয়া অবশ্যই মহানায়কের লিপ দেওয়া সেসব সিনেমার গান, কিছু কিছু বেছে বেছে। এরকম বেছে বেছে আরও কিছু গান শোনাবো উত্তম কুমারের নেপথ্য কণ্ঠ হিসেবে, যারা কণ্ঠ দিয়েছেন তাদের কথা বলবো। কিন্তু পরের গল্প আর গানে যাওয়ার আগে জানিয়ে দেব কালকের হারানো দিনের গানের অনুষ্ঠান সম্পর্কে। ভুবন ভোলানো হাসি একটু একটু করে ক্রমশ বাঙালির বিনোদনের চিরকালের ভরসাস্থল হয়ে ওঠা একটি মুখ। সেই আরাধ্য বিগ্রহ থেকে নিজেকে নামিয়ে খলনায়কের চরিত্রে অবতীর্ণ হওয়া মোটেই সহজ ছিল না। অন্য স্বাদের অভিনয়ের তাগিদেই নায়কের চিরচেনা ইমেজ ভেঙে ভিলেন হলেন তিনি। এমনকি নিজের সেরা সময়েও তার খলনায়ক অন্য মাত্রার। খলনায়ক হয়েও কখনো তিনি উদ্ভাসিত ট্র্যাজিক নায়ক হিসেবে, কখনো বা এক দ্বন্দ্ব

সময় প্রতিনায়ক, শত অন্ধকারের মধ্যেও শুধু তিনি বলেই কি আশ্চর্য আমাদের ক্ষমা, সহিষ্ণুতা, সংবেদ তবু জেগে থাকে তার অভিনীত চরিত্রের প্রতি। আগামীকাল হারানো দিনের গানে আমাদের স্মৃতির সেলুলয়েডে ধরা দেবেন খলনায়কোত্তম, সঙ্গে থাকবেন কেয়া মুখোপাধ্যায়। হ্যাঁ, আজকের মতো আগামীকালও আপনাদের সঙ্গে মহানায়ক উত্তম কুমার থাকছেন, কিন্তু আজকের বিষয় একটু অন্য। আবারও যারা পরে টিউন করেছেন বা সদ্য শুনতে শুরু করলেন তাদের জন্য বলে দিই আজকের হারানো দিনের গানের বিষয়, উত্তম কণ্ঠের নেপথ্য গায়কেরা। সেকালের বম্বের ব্যস্ত গায়ক নায়ক কিশোর কুমার নিজের সিনেমা ছাড়া গান গাইতেন একমাত্র বন্ধু দেবানন্দের লিপে। কিন্তু ষাটের দশকে যখন অভিনেতা কিশোর কুমারের বাজার পড়ে আসে, তখন তিনি অভিনয়ের কাজ কমিয়ে প্লেব্যাকের দিকে মন দিয়েছিলেন। আর ধীরে ধীরে সত্তরের দশকে মোহাম্মদ রফি, মুকেশকে পিছনে ফেলে উঠে এসেছিলেন এক নম্বরে। আর বম্বের সেই হাওয়া লেগেছিল কলকাতাতেও। 1969 সালে সবরমতী সিনেমা দিয়ে শুরু হয় তাঁর উত্তম কণ্ঠের প্লেব্যাক। তারপর রাজকুমারী, অমানুষ, আনন্দ আশ্রম, অগুবধু সুন্দরী সিনেমায় উত্তম কুমারের লিপ দেওয়া কিশোর কুমারের গাওয়া গানগুলোর জনপ্রিয়তার কথা কাউকেই নতুন করে মনে করাতে হয় না। প্রত্যেকটি গানই আমাদের শুনতে ইচ্ছে করে, কারণ আমরা ভুলতেই পারি না সেসব গানের কথা। কিন্তু সব গান তো শোনানো সম্ভব নয়, আরও অন্যদের কথাও বলতে হবে। তাই সেই তালিকা থেকে, মানে উত্তম কুমারের লিপ দেওয়া কিশোর কুমারের গাওয়া গানের তালিকা থেকে, এখন বেছে নিচ্ছি আনন্দ আশ্রম সিনেমার গান কিশোর কুমার ও আশা ভোসলের দ্বৈত কণ্ঠে।

হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, শ্যামল মিত্র, কিশোর কুমাররা তো উত্তম কণ্ঠ হিসেবে খুবই জনপ্রিয়। তাদের পাশাপাশি উত্তম কণ্ঠ হিসেবে অতটা পরিচিত নাম নন তেমন কয়েকজন বিখ্যাত গায়কের কথাও আজ ইতিমধ্যেই উল্লেখ করেছি, কিন্তু সেই দলে এখনো কয়েকজন আছেন, যেমন ধনঞ্জয় ভট্টাচার্য। ১৯৫৬ সালে মুক্তি পাওয়া দেবকী কুমার বসু পরিচালিত নবজন্ম সিনেমাতে নচিকেতা ঘোষের সঙ্গীত পরিচালনায় ধনঞ্জয় ভট্টাচার্য একটা দুটো নয়, পাঁচটা গান গেয়েছিলেন উত্তম কুমারের লিপে। সেগুলোর মধ্যে থেকেই এখন আপনাদের জন্য রইল এই গানটি।

আজকের হারানো দিনের গানের বিষয়কে মাথায় রেখে মনে করতে হয় মৃণাল চক্রবর্তীর নামও, কারণ তপন সিনহা পরিচালিত শিউলিবাড়ি সিনেমার থিম সং প্রচলিত রাই জাগো গানে উত্তম কণ্ঠের নেপথ্যে ছিলেন মৃণাল চক্রবর্তী। উত্তম কণ্ঠের নেপথ্য গায়ক হিসেবে স্মরণ করতে হয় সুবীর সেনকেও। ১৯৭৩ সালে মুক্তি পাওয়া অজয় কর পরিচালিত সিনেমা কায়াহীনের কাহিনীতে গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় ও মুকুল রায়ের সুরে ভীষণ রোম্যান্টিক আমি যে তোমার গানে উত্তম কুমারের লিপে আমরা পেয়েছি সুবীর সেনের কণ্ঠকে। উত্তম কণ্ঠের নেপথ্য গায়কদের গান বাজতে গিয়ে আজ আশা ভোঁসলের জন্মদিনে তাকে একটু প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছি অন্যান্য গায়িকাদের তুলনায়। একটু আগেও আপনাদের শুনিয়েছি আনন্দ আশ্রম সিনেমার গান কিশোর কুমারের সঙ্গে আশা ভোঁসলেরই দ্বৈত কণ্ঠে। এখন আশা ভোঁসলের কথা বলছি এই কারণেই, কারণ উত্তম কণ্ঠ হিসেবে সুবীর সেনের কণ্ঠ আমরা এই গানে পেলেও, মানে যে গানটি শোনাতে যাচ্ছি সেখানে কিন্তু আশা ভোঁসলের প্রাধান্যই বেশি। গানটির বেশিরভাগটাতেই আশা ভোঁসলের কণ্ঠই আমরা পাব, মাঝে দু একবার কয়েক সেকেন্ডের হামিং এবং শেষের ১২ সেকেন্ডে সুবীর সেনের কণ্ঠ শোনা যায়। শুনে দেখুন কায়াহীনের কাহিনী সিনেমার গান, মন দিয়ে শুনবেন, কিন্তু না হলে সুবীর সেনের কণ্ঠ হারিয়ে যাবে আজ জন্মদিনে আশা ভোঁসলের কণ্ঠের আড়ালে।

আজকের হারানো দিনের গানের বিষয় উত্তম কুমারের কণ্ঠে নেপথ্য গায়ক, তাই একটু উল্লেখ করতে হয় হিন্দিতে উত্তম কুমারের কণ্ঠে প্লেব্যাক করেছেন মোহাম্মদ রফি ও ভূপিন্দর সিং। কিন্তু যে কথা না বললে একেবারে অনুষ্ঠান ভীষণ মাত্রায় অসম্পূর্ণ নয়, ত্রুটিপূর্ণ থেকে যাবে, তা হল কোনো পূর্ণাঙ্গ গান না গাইলেও গৃহপ্রবেশ, নবজন্ম, পৃথিবী আমারে চায়, অবাক পৃথিবী, কুহক, উত্তরায়ণ, এমনকি নায়ক সিনেমাতেও দু এক লাইন করে গান কিন্তু মহানায়ক স্বকণ্ঠেই রূপলী পর্দায় গেয়েছেন। কিন্তু সেই দু এক লাইন গানকে তো আর ঠিক গান হিসেবে শোনানো যায় না, তাতে মন ভরবে না, না ভরারই কথা, তাই চলে যাই অন্য প্রসঙ্গে। আজ বাংলা সিনেমার ক্ষেত্রে উত্তম কুমারের নেপথ্য কণ্ঠ হিসেবে যাদের কথা উল্লেখ করলাম তাদের মধ্যে রয়েছেন দ্বিজেন মুখোপাধ্যায়ও, আরও অনেকেই হয়তো থাকতেই পারেন উত্তম কণ্ঠের নেপথ্য গায়ক হিসেবে, কিন্তু সিনেমার টাইটেল কার্ডে বা বুকলেটে তেমন কোনো নাম আর সেভাবে পাওয়া যায় না বলেই আমরাও জানতে পারি না। তবে আপনাদের কারোর জানা থাকলে আমাদের অবশ্যই জানাতে পারেন, কিন্তু অনুষ্ঠান সম্পর্কে যেমন মতামত জানান সেভাবেই চিঠি দিয়ে জানাতে পারেন উত্তম কণ্ঠের নেপথ্য গায়কদের কথাও, যাদের কথা আজ হয়তো বলা গেল না। বলছিলাম দ্বিজেন মুখোপাধ্যায়ের কথা, তিনি উত্তম কুমারের প্রায় সমবয়সী, এক বছরের ছোট, একেবারেই সমসাময়িক শিল্পী বলা যায়। তার জন্ম ১৯২৭ সালে, কিন্তু তাও ১৯৭৩ সালে মাত্র একবারই প্রথম এবং শেষবারের মতো তিনি উত্তম কণ্ঠের নেপথ্য গায়ক হিসেবে বীরেশ্বর সরকারের কথা ও সুরে গেয়েছিলেন ওরে আমার মন গানটি সোনার খাঁচা সিনেমাতে। তবে এই গানটি লং শটে তোলা বলে মহানায়কের ঠোঁট নাড়ানো এ গানে খুব একটা স্পষ্ট নয়, কিন্তু তাতে যে তথ্যটা ভুল হয়েছে

যায় না, সেটা আপনারা সিনেমাটা যারা দেখেছেন বা আবারও পরে দেখবেন তাহলেই বুঝতে পারবেন। তাই নির্দ্বিধায় সেই গানটি শোনাতেই পারি নিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে।

আজ যাদের কথা বললাম তারা কম বেশি উত্তম কণ্ঠ হিসেবে গাইলেও একথা অস্বীকার করার কোনো জায়গা নেই, যে কথা দিয়ে শুরু করেছিলাম আজকের অনুষ্ঠান, যে উত্তম কুমার ও হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠের সাযুজ্যই তাদের অবিচ্ছেদ্য করে দিয়েছিল। কিন্তু সেই সম্পর্কে শৈত্য এসেছিল, বসন্ত চলে গিয়েছিল বলেই আগন্তুক হিসেবে শঙ্খবেলা সিনেমায় মান্না দেকে আসতে হয়েছিল। কিন্তু আজকের অনুষ্ঠানে দুটি গান হেমন্ত মুখোপাধ্যায় ও মান্নাদের কণ্ঠে ভীষণ শোনাতে ইচ্ছে করছে, যা উত্তম কণ্ঠ হিসেবে সমর্থক। সে দুটি গান রইল পরপর, হারানো সুর ও শঙ্খবেলা সিনেমা থেকে।

হ্যাঁ, তাদের দুজনের এক্ষেত্রে উত্তম কুমার ও হেমন্ত মুখোপাধ্যায়ের দুটি পথ যে কোনো কারণেই হোক আলাদা হয়েছিল বলেই অন্য পথ খুলে গিয়েছিল। আমরা পেয়েছিলাম মান্না দেকে।

এখনো কলম্বাস দিনগুলো ভেঙে ভেঙে চলছে, আমেরিকা আমেরিকায় মোমবাতি সে বরফে গলছে। উইলসন জনসন হাতে নিয়ে মেগাটন।

আমেরিকা আমেরিকায় মোমবাত এসে বরফে গলছে, এদিকে ট্রাউট মাছে ভরে গেল বিপাশা জেলা। কৃষি ব্যাপার বেশ কৃষি, আমি আগন্তুক।

0: না, অঙ্কটা কিন্তু খুব কঠিন ছিল না, কারণ উত্তম মান্না কণ্ঠের মিশেল সমীকরণ বেশ ভালো জমিয়ে দিয়েছিল দর্শকদের। তাই নেপথ্য কণ্ঠ হিসেবে মান্না দেও রাজত্ব করেছেন হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে। আজ এই বলেই উত্তম কণ্ঠের নেপথ্য গায়কদের নিয়ে হারানো দিনের গানের অনুষ্ঠান শেষ করব। অনুষ্ঠান কেমন লাগলো আমাদের জানাতে পারেন maitribondhu23@gmail.com এই মেল আইডিতে মেল করে, অথবা আকাশবাণী মৈত্রীর পেজে আজকের অনুষ্ঠানের ফেসবুক পোস্টের নিচে কমেন্ট করে। তবে এই প্রসঙ্গেই বলে দিই বন্ধুরা, আপনাদের কোনো অনুরোধের গান শোনাতে পারলাম না, কারণ একটি ভাবনা থেকে তো অনুষ্ঠানটা তৈরি করা। আজ সঙ্গে ছিলাম শ্রাবণী মুখোপাধ্যায়। এর সঙ্গে শেষ হল আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56 এবং বাংলাদেশ সময় 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 11:59 হয়ে 45 সেকেন্ড এবং বাংলাদেশ সময় 12:30 হয়ে 45 সেকেন্ড। কিছুক্ষণের মধ্যেই শুনবেন ডিটিএইচ বাংলা পরিষেবার অনুষ্ঠান। শুভরাত্রি।
1: আকাশবাণী কলকাতা, স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:17। শুরু হল ডিটিএইচ বাংলা পরিষেবা। এখন থেকে রাত 2 পর্যন্ত শুনতে পাবেন আধুনিক গান। রাত 2 থেকে রাত 3 পর্যন্ত ছায়াছবির গানের অনুষ্ঠান। রাত 3 থেকে 4 পর্যন্ত শুনবেন নানা রঙের গান। সঙ্গে আছি সুমন শেঠ। এখন আধুনিক গান। September 8, 2 কিংবদন্তি শিল্পী ভূপেন হাজারিকা ও আশা ভোঁসলের

জন্মদিন আমরা পেরিয়ে এলাম। তাঁদের শ্রদ্ধা ও প্রণাম জানাতে আধুনিক গানের প্রথম ঘন্টা জুড়ে থাকছে শুধুই তাঁদের গান। শুনতে থাকুন ডিটিএইচ বাংলা পরিষেবা। প্রথম গানটির শিল্পী ভূপেন হাজারিকা, গানটির গীতিকার অর্চনা বুড়ি, সুরকার অপরেশ লাহিড়ী। গানটি রইল আপনার জন্য।

আশা ভোঁসলের কণ্ঠে শুনছেন আধুনিক গান। এবারের গানটির কথা মুকুল দত্ত, সুর নচিকেতা ঘোষ, শিল্পী আশা ভোঁসলে।

এবারে শিল্পী সুবীর সেন, গীতিকার অমিয় দাশগুপ্ত, সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

এবারের গানটির শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়, গীতিকার কবিতা সিংহ, সুর কালীপদ সেন।

এবারের গানটি গেয়েছেন আরতি মুখোপাধ্যায়, গানটি লিখেছেন সুবীর হাজরা, সুর দিয়েছেন রবীন্দ্র জৈন।

0: Harbi bu.
1: এবারের গানটি গেয়েছেন হৈমন্তী শুক্লা, গানটি লিখেছেন গৌরী প্রসন্ন মজুমদার, সুর দিয়েছেন অনুপম ঘটক।

ডিটিএইচ বাংলা পরিষেবায় আধুনিক গানের অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী অনুষ্ঠান ছায়াছবির গান একটু পরেই।

এখন ছায়াছবির গান। সদ্য আমরা পেরিয়ে এলাম মহানায়ক উত্তম কুমারের জন্মদিন, তাই আজ তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে ছায়াছবির গান শুধুই উত্তম। প্রথম ছবি অগ্নিস্বর, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

0: যে বড়।
1: মোটেই না, মোটেই না, নারী পুরুষ সমান সমান আছে যে তার অনেক প্রমাণ।
0: নারী পুরুষ সমান সমান অনেক তাতেও মানতে পারি, লক্ষ্য ব্লেডেও কামালে যে উঠবে না তো পার দাড়ি, বুঝলে নারী, ওই লক্ষ্য ব্লেডেও কামালে যে উঠবে না তো গোপার দাড়ি।

ডিটিএইচ বাংলা পরিষেবায় এতক্ষণ শুনছিলেন ছায়াছবির গান। ছায়াছবির গানের অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ হল। একটু পরেই পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। এখন নজরুল গীতি, শিল্পী রামানুজ দাশগুপ্ত।

নানা রঙের গানে এতক্ষণ শুনছিলেন নজরুল গীতি, এখন শুনবেন অতুল প্রসাদের গান, শিল্পী কৃষ্ণা চট্টোপাধ্যায়।

0: FM Rainbow. Shot Shure Sharadi. Shot Shure Sharadi.
1: স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে সময় এখন ভোর 4টে বেজে 10 সেকেন্ড, আর ভোর 4টে মানে সময় এখন প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের। ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ প্রথমে শুনবেন মাঠভৈরব রাগে খেয়াল, শিল্পী পণ্ডিত দীননাথ মিশ্রা।

শুভ্রভাতী, বরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ প্রথমে নটফাইডাবল আগে খেয়াল শুনছিলেন। শিল্পী ছিলেন পণ্ডিত দীননাথ মিশ্র। মনোরস FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে শুনছেন প্রভাতী, ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এবারে প্রথমে ঝাঁপতাল, পরে তিন তালে তবলা শুনবেন শিল্পী পণ্ডিত অরূপ চট্টোপাধ্যায়।

0: Prabhati, এতক্ষণ প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শাস্ত্রীয় সঙ্গীত শুনছিলেন। প্রথমে শুনলেন নট ভৈরব রাগে খেয়াল, শিল্পী ছিলেন পণ্ডিত দীননাথ মিশ্র। 107 FM অরিন্দ প্রচার তরঙ্গে প্রভাতী অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এতক্ষণ শুনলেন প্রথমে ঝাঁপতাল, পরে তিন তালে তবলা, শিল্পী ছিলেন পণ্ডিত অরূপ চট্টোপাধ্যায়। প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আজ এখানেই শেষ হল।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
0: ঘড়ির কাঁটা বলছে সময় 5:01 হয়ে 15 সেকেন্ড, আর ভোর 5টা মানে সময় এখন আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন,
1: সাত সুরে সারাদিনে শুধু গান চলছে 107 FM রেইনবো। এই মুহূর্তে ঘড়ির কাঁটা যখন পাঁচটার ঘর অনেকক্ষণ পেরিয়ে গেছে, সুতরাং পাঁচটা মানেই রবীন্দ্রসঙ্গীত, বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন স্বাদের এই সময়ের রবীন্দ্রসঙ্গীত তোমাদের জন্য।